আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:58। আজ শনিবার, 20 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 18 মুহররম 1448 হিজরি, 4 জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এ পালার অনুষ্ঠান ঘোষণায় আছি আমি নুসরাত শায়লা। অধিবেশন তত্ত্বাবধান করছেন অপি মণ্ডল। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল দায়িত্বে আছেন শেখ আমির হোসেন এবং আহমেদ হাসান। সুপ্রশ্রোতা, পরবর্তী অনুষ্ঠানে সকাল 8:00 ইংরেজিতে খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে, এবং এরপর পরে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Saturday, the 20th of Ashur, the 18th of Muharram, and July the 4th. The news read by Amir Akramuddin Ahmed. First, the headlines. Memorial service for martyrs of July Mass Uprising will be held in capital today. Prime Minister Tariq Rahman will attend as chief guest. Government to introduce AI-based market monitoring system for agriculture and market management, informs Commerce Minister. Media objectivity is the key to public understanding of state governance, comments Information and Broadcasting Minister. Government will reduce fuel prices gradually, says State Minister for Power, Energy and Mineral Resources. A strong El Nino will develop rapidly in different regions over coming months, says Even Weather Agency. And in FIFA World Cup football, Argentina and Egypt advanced to last 16. Colombia now facing Ghana at Kansas. Now the details. A memorial meeting for the martyrs of the July Mass Uprising will be held at the China Friendship Conference Center at Srinivasagar in the capital today. Prime Minister Tariq Rahman will attend it as the chief guest. BNP Media Cell informed this yesterday. The July 24 Shahid Family Society and We Are July Fighters will jointly organize the program marking the second anniversary of July 36. Bangladesh Betar will broadcast the program live. Meanwhile, BNP's student organization, Jatiyotabadi Chhatra Dal, has announced a 9-day program on the occasion of the second anniversary of the July Mass Uprising. The program will start with a discussion meeting at the Student Teachers Center TSC Auditorium of Dhaka University on July 15. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has called on journalists to practice objective, impartial and courageous journalism, saying that democracy is strengthened only when the media is strong. He said this while speaking as the chief guest at a program organized at Thakur Gao Press Club yesterday. The minister said journalists should fearlessly present the truth. Those who do good work should be recognized and those who do wrong should be criticized. Mirza Fakhrul Islam Alamgir said one of the most important responsibilities of the media is to highlight the mistakes and errors of politicians and show them the right path. He further said the success of a country's democracy largely depends on an independent, responsible and strong media. Commerce Minister Khandakar Abdul Muqtadir has said government is set to introduce an artificial intelligence AI-based market monitoring system to make agriculture production and market management more data-driven and effective. He said this to newsmen after a program at Silat Chaudhary Jilla Auditorium yesterday. The Commerce Minister said the proposed system will analyze production data, weather forecast, international market trends, import requirements and supply conditions to facilitate timely policy decisions. Information and Broadcasting Minister Jahiruddin Shaban has stressed that responsible, accurate and objective journalism is essential for helping citizens understand state governance and make informed decisions. He said this while speaking as the chief guest at the annual general meeting on Silver Jubilee celebration of the Law Reporters Forum at the Supreme Court Bar Association building in the capital yesterday. The Information and Broadcasting Minister said distorted information can create confusion, conflict and social disorder. He said journalists, particularly those covering the judiciary, have a special responsibility as the public relies on their reporting to assess the transparency and fairness of the judicial process. State Minister for Power, Energy and Mineral Resources, Anindya Islam Ahmed, has said the price of fuel will be reduced step by step as the government reduced liquefied petroleum gas LPG price. He said this to newsmen after a views exchange meeting with Politbiro Shomiti officials at Jorhat Circuit House yesterday. The state minister said the country needs to import 98% of LPG gas, which is completely dependent on private sector. Regarding the cost electricity bill and load sharing, he said the power division has set up complaint centers in every electricity office. The government is working to ensure electricity service during the ongoing hot summer, he added. This is Bangladesh Beta, giving you the news. The United Nations Climate Agency has warned El Nino is here and will quickly develop into a strong event between July and September, fueling the likelihood of extreme weather. This will increase the risk of drought, heavy rainfall, land heat waves and marine heat waves in many regions. The World Meteorological Organization WMO yesterday said the climate phenomena would rapidly gain strength as it warned countries to brace for impact. El Nino warms surface temperatures in central and eastern equatorial Pacific Ocean, bringing worldwide changes in winds, pressure and rainfall patterns. The first day of the ceremonies and funeral processions of Iran's former supreme leader Ayatollah Ali Khamenei has concluded in Tehran and will continue on July 9th. The body of Ayatollah Ali Khamenei has been kept at Tehran's Grand Masala religious complex. Iranian President Masoud Pezeshkian paid his respect at the remains of the slain supreme leader Ali Khamenei alongside other figures including the country's top negotiator Mohammad Baghir Ghalibaf today. Earlier, Iranian Foreign Minister spokesperson said officials from more than 100 countries would attend the Khamenei's funeral including Bangladesh, Iraq, Afghanistan and Pakistan. More than 20 million people expected to attend the funeral of the former supreme leader. Ayatollah Ali Khamenei will be laid to rest in his hometown of Mashhad. Khamenei was killed at the start of the US-Israel war in Iran. Meanwhile, Iran's army commander says it will avenge blood against the enemies who killed Ayatollah Khamenei. World Cup football and Argentina defeated Cape Verde by 3-2 at Florida and USA today to secure a place in the last 16. Meanwhile, Colombia are now facing against Ghana at Kansas in Missouri. Colombia are leading the match by 1-0 when reports last came in. Earlier, Egypt defeated Australia by 4-2 in tiebreaker in Dallas last night. The round of 16 will kick off tomorrow. Dhaka Meteorological Office says the low pressure area over Northwest Bay and adjoining North Orisha West Bengal coast persists. It may intensify. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers of North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, focused valley till warm this afternoon says there are chances of rain or thunder showers with temporary south-south-easterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Mamunshin, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Memorial service for martyrs of Julaima Uprising will be held in capital today. Prime Minister Tariq Rahman will attend as chief guest. Government introduced AI-based market monitoring system for agriculture and market management, informs Commerce Minister. Media objectivity is the key to public understanding of state governance, comments Information and Broadcasting Minister. Government will reduce fuel prices gradually, says State Minister for Power, Energy and Mineral Resources. Strong El Nino will develop rapidly in different regions over coming months, says Even Weather Agency. and FIFA World Cup football, Argentina and Egypt advanced to last 16. Colombia now facing Ghana at Kansas. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে ব্যবহৃত এলপিজির প্রায় 98% আমদানি করতে হয়, যা পুরোপুরি বেসরকারি খাত নির্ভর। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছিল, এতে সাধারণ মানুষের বিশেষ করে গৃহস্থালির ব্যয় বেড়েছে। তিনি গতকাল যশোর সার্কিট হাউসে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজার পরিস্থিতির সাথে সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। ভবিষ্যতে সুযোগ সৃষ্টি হলে ধাপে ধাপে জ্বালানির দাম আরও কমানো হবে। তিনি আরও বলেন, বৈশ্বিক বাজারে পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকার দ্রুত মূল্য সমন্বয় করেছে, এতে সাধারণ মানুষের সংসার পরিচালনায় কিছুটা স্বস্তি ফিরবে। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি জনগণের সরকার, তাই জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু সহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী যশোর উপশহরস্থ সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে 1000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এই উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না, বরং গাছকে টিকিয়ে রাখতে হলে তার যথাযথ পরিচর্যাও করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেন। এরপর থেকে প্রতি বছর এই কর্মসূচির বিস্তার লাভ করেছে। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবিরের সভাপতিতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস গতকাল অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা বিএনপির সভাপতি সহ সুফলভোগী কৃষাণ কৃষাণী এ সময় উপস্থিত ছিলেন। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রিনার শিপ অ্যান্ড রেসিলিয়েশনস ইন বাংলাদেশ পার্টনার এর আয়োজন করে। পরে প্রতিমন্ত্রী উপজেলার 3965 জন কৃষকের মাঝে বীজ, ধান, সার, নারকেল, সবজি ও সুপারি সহ বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, দক্ষিণাঞ্চলের মানুষের এখন আর উন্নত চিকিৎসা সেবার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। সেবামূলক এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য আপামর জনসাধারণের চিকিৎসা সেবা প্রদান, তাই সকলের সহযোগিতার মাধ্যমে এ হাসপাতালের প্রচার প্রচারণাকে আরও বৃদ্ধি করা প্রয়োজন। তিনি গতকাল যশোরের চৌগাছা উপজেলার 250 শয্যা বিশিষ্ট ডা আনিসুজ্জামান হাসপাতালের অডিটোরিয়ামে হাসপাতালের উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের কোন উপজেলায় 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল নেই। চৌগাছাবাসীর জন্য এটি একটি আশীর্বাদ। গরিব এবং অসহায় মানুষ দেশের শীর্ষ আধুনিক চিকিৎসা সেবা এখন এই প্রতিষ্ঠান থেকেই পাবেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হুসাইন শওকত, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা মাসুদ রানা ও খুলনার সাবেক সিভিল সার্জন ডা এএসএম আব্দুর রাজাক এ সময় উপস্থিত ছিলেন। পরে মন্ত্রিপরিষদ সচিব চৌগাছা সমিতি ঢাকা আয়োজিত 10 জন অসহায় অধ্যস্তদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও ফজলুল হক দাখিল মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত স্কুল অব এডুকেশন এর অধীনে এমএড 2026-27 শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের অরিয়েন্টেশন কর্মশালা গতকাল যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল ইসলাম এতে প্রধান অতিথি এবং বাউবি যশোরের আঞ্চলিক কেন্দ্রের পরিচালক শেখ সোহেল আহমেদ এতে বিশেষ অতিথি ছিলেন। সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সভাপতিতে নবীন শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর ভায়রা বারুইহাটি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়। এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় ইউপি সদস্য মফিজুল ইসলামের ঘোড়া আব্দুর রাজ প্রথম, বাঘারপাড়ার বাবর আলীর ঘোড়া ডিজে দ্বিতীয়, আমির শেখ ও আবুল মোড়লের ঘোড়া চাচা ভাতিজা তৃতীয়, খুলনা শিরোমণির ঘোড়া পাখি চতুর্থ স্থান লাভ করে এবং বাঘারপাড়ার আকিমুল ইসলামের ঘোড়া বাহাদুর বিশেষ পুরস্কার পায়। বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করেন। খেলার খবর ফুটবল। ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা পরিষদ প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় সিরাজগঞ্জ একাদশ 1-0 গোলে রাজশাহী একাদশকে পরাজিত করেছে। এদিকে চুয়াডাঙ্গা আলোবডাঙ্গা উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কালিদাসপুর ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় মন্ডল স্পোর্টস একাদশ 2-1 গোলে হালসা এফসিকে একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা আবহাওয়া বিভাগ জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে, এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটি এস কে সাইদুর রহমান ও লিসপা লায়লার কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন সৈয়দ আব্দুল মতিন।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানটি শুনবেন গোলাম সরওয়ার শলকের লেখায় এবং গানটি শুনবেন তিমির নন্দীর কণ্ঠে।

এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন। আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফ এম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রশ্রোতা, আয়োজন জালিতে এখন রয়েছে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। বর্ণালী অনুষ্ঠানের প্রথম গানটি মোহাম্মদ হাফিজুর রহমানের কণ্ঠে, গানটির গীতিকার সুব্রত পাল আর সুর করেছেন শেখ আলী আহমেদ।

শ্রোতা বন্ধুরা, বর্ণালী অনুষ্ঠানে গান শুনছেন ঝুমুরানী গায়নের কণ্ঠে। এই গানটির গীতিকার রানা কাফি মির্জা, সুরকার শেখ আব্দুল সালাম।

বর্ণালী অনুষ্ঠানের এবারের গানটির গীতিকার এ ডি এম রতন, গানটির সুরকার অপূর্ব রায়, আর গানটি শুনবেন মোহাম্মদ সাইফুল ইসলামের কণ্ঠে।

0: আজকে আমরা জানবো বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যিই বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। বর্ণালী অনুষ্ঠানের এবারে গানটি শুনবেন তাসনিম মঞ্জুর ছোয়ার কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন ইমরুল কায়েস, সুর করেছেন প্রদীপ রাহা।

সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যেই তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তব

শ্রোতা বন্ধুরা, বর্ণালী অনুষ্ঠানের সবশেষ গানটি লিটন কুমার ঘোষের কণ্ঠে। গানটির সুরকার চিত্রা বিশ্বাস আর গানটির গীতিকার দীপঙ্কর ঘোষ।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হলো বর্ণালীর আজকের আয়োজন। আবারও কথা হবে অন্য কোনো আয়োজনে, সঙ্গেই থাকুন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বাংলায় সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ সাইমন রহমান। 24 জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভা আজ রাজধানীর শেরেবাংলা নগরের চিনমতে সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে গতকাল এই তথ্য জানানো হয়। 36 জুলাই এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করেছে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 9 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কৃষি ও বাজার ব্যবস্থাপনাকে আরও তথ্য নির্ভর ও কার্যকর করতে সরকার এআই ভিত্তিক বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। তিনি গতকাল সিলেট সদর উপজেলায় অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, এই ব্যবস্থার মাধ্যমে উৎপাদন, আবহাওয়া, আন্তর্জাতিক বাজার, আমদানির প্রয়োজনীয়তা ও সরবরাহ পরিস্থিতি বিশ্লেষণ করে আগাম সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও নির্ভুলভাবে কাজ করবে, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণ তত বেশি সঠিক ধারণা পাবে এবং সে অনুযায়ী মতামত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তিনি গতকাল রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা ও রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের মানুষ শুধু তথ্যের জন্যই সাংবাদিকদের দিকে তাকিয়ে থাকে না, বরং বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও বস্তুনিষ্ঠভাবে পরিচালিত হচ্ছে সে সম্পর্কেও গণমাধ্যমের প্রতিবেদনের উপরও তা নির্ভর করে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমানোয় জ্বালানির দাম ধাপে ধাপে কমবে। গতকাল যশোর সার্কিট হাউসে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, চলমান তীব্র গরমে বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO সতর্ক করে বলেছে, এল নিনো শুরু হয়েছে এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এটি দ্রুত শক্তিশালী রূপ নেবে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে বহু অঞ্চলে খরা, অতিবৃষ্টি, স্থলভাগে তাপপ্রবাহ এবং সমুদ্রে সামুদ্রিক তাপপ্রবাহের ঝুঁকি আরও বাড়বে। WMO-র উদ্ধৃতি দিয়ে জেনেভা থেকে AFP গতকাল জানায়, জলবায়ু বিষয়কে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় দেশগুলোকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বে আজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আর্জেন্টিনা 3-2 গোলে কেপ ভার্দেকে পরাজিত করে শেষ 16-তে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। এদিকে মিসৌরির ক্যানসাসে এখন কলম্বিয়া ঘানার মোকাবেলা করছে। শেষ পর্যন্ত খেলায় কলম্বিয়া 1-0 গোলে এগিয়ে রয়েছে। এর আগে গতরাতে যুক্তরাষ্ট্রের ডালাসে টাই ব্রেকারে মিশর 4-2 গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে। আজ রাত থেকে শুরু হবে শেষ 16 পর্ব। এ পর্বের প্রথম ম্যাচে রাত 11টায় টেক্সাসে ক্যানাডা মরক্কোর মোকাবেলা করবে। এছাড়া রাত 3টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ফ্রান্স প্যারাগুয়ের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: আপনার ঘড়ির সময় মিলিয়ে নিতে পারেন। স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিকঠাক সকাল 9টা বেজে 5 মিনিট হয়ে 25 সেকেন্ড। বাংলাদেশ বেতার খুলনা।

0: মধ্য আষাঢ়ের এই মিষ্টি সকালে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান আছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রূপালীর আজকের আয়োজনে। রূপালীর আয়োজনে থাকছে আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, আর এই আয়োজনটি নিয়ে সাথে আছি কিন্তু আজকে আমরা দুজন, আমি নুসরাত শায়লা
1: এবং আমি ওপি মণ্ডল।
0: আর ঠিক এই মুহূর্তে আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে আছেন আহমেদ হাসান। তো বন্ধুরা, কথা হবে, গান হবে, আর থাকছে কিন্তু অনেক কথামালা। আর প্রথমেই আমরা একটি গান শোনাবো, চিঠির গান। তুমি কি পড়ে শোনাবে অপি? আজকে চিঠির গানটি কোথা থেকে এসেছে?
1: চিঠির গানটি এসেছে পুঠিয়া, রাজশাহী থেকে। লিখেছেন অনেকে, অনেক বন্ধুরা কিন্তু আমাদের সঙ্গে আছে।
0: কারা কারা
1: রয়েছেন? চালাউদ্দিন, শামিমা, ছাদিয়া রয়েছেন, মারিয়ম, সেতু, অনু, প্রকাশ, মানিক, বুলবুল, সঞ্জিদা, শেফা, সুফল, জ্ঞানন্দ, মনে হয় জ্ঞানানন্দ হবে,
0: হ্যাঁ, জ্ঞানেন্দ্রপাল,
1: জ্ঞানেন্দ্রপাল, হ্যাঁ, তারপরে উসমান আছে, খোকন আছে, কিউলি, জাফর, বিজন, মিলন, হাসান, পরাগ, মুন, রজনী, ফাতেমা ও কথা।
0: বাহ, অনেকে রয়েছে। সবাই মিলে কোন গান শুনতে চেয়েছে আমাদের আজকের আয়োজনে?
1: গান শুনতে চেয়েছেন ছবি কাজের মানুষ, শিল্পী রুনা লায়লা ও ইন্দ্র কিশোর।
0: আচ্ছা, তো তাহলে চিঠির গান দিয়ে আমাদের আজকের আয়োজনটি শুরু করি, আর চিঠির গানের পরে ফাঁকে ফাঁকে নিশ্চয়ই আপনাদের সাথে ফোন ইন প্রোগ্রামেও কথা হবে, তবে সেই কথা কিন্তু পরে বলছি, আগে গান শুনে নেই।

0: শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু গান শুনছিলাম আপনাদেরই পছন্দ করা, যেটি চিঠির মাধ্যমে আমাদের কাছে এসেছে। আর চিঠি কিন্তু এরপরে আবারও আপনারা লিখতে পারেন। আর চিঠি লেখার ঠিকানাটি জানিয়ে রাখতে চাই।
1: প্রযোজক রূপালী, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000।
0: এই ঠিকানায় চিঠি লিখতেই পারেন আমাদের কাছে। আর এছাড়াও কিন্তু আমাদের সাথে মেলবন্ধন হয় ফোনের মাধ্যমে। সরাসরি কথা বলতে চাইলে আমাদের কাছে ফোন করতে পারেন 0194-1219-70। এই নম্বরটিতে আমরা থাকছি আপনাদের সাথে কথা বলবার জন্য, অধীর আগ্রহে কিন্তু অপেক্ষমান আছি। আর তার আগে চলুন আমরা একটি গান শুনি নেই। এবারে যে গানটি আমরা শুনবো সেটি
1: রায়ের মহল, খুলনার বন্ধু অনু বিশ্বাস। গান শুনতে চেয়েছেন বাংলার মাছায় ছবি থেকে শিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে।
0: তো বন্ধুরা, চলুন আমরা অনু বিশ্বাসের পছন্দ করা এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা, রূপালীর আয়োজনে আছেন আপনারা, আর শুনছেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। এবারের গানটি নিত্যানন্দ রায়ের মহলের বন্ধু আপনি শুনতে চেয়েছেন, আর আপনি শুনতে চেয়েছেন
1: মানুষ ছায়াছবি থেকে গান,
0: মানুষী
1: ছায়াছবি থেকে, শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।
0: তো নিত্যানন্দ আছেন নিশ্চয় আপনি আমাদের সাথে, আর শুনে নিন আপনার পছন্দ করা গানটি। আর একটি কথা কিন্তু জানিয়ে রাখতে চাই, এই গানটির পরে আমরা কিন্তু ফিরছি আপনাদের সাথে ফোন ইন প্রোগ্রামে, আর সে সময় কথা হবে নিশ্চয়ই। প্রস্তুতি নিয়ে রাখুন, 01974 121970 এই নম্বরটিতে কথা হবে নিশ্চয়ই।

0: বন্ধুরা, যেমনটি কথা দিয়েছিলাম, আমরা গানের ওপারে আমরা থাকছি ফোন ইন প্রোগ্রামে, এবং আমরা কিন্তু কথা রাখতে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি ফোনও ইতিমধ্যে চলে এসেছে। কে আছেন ফোনের ও প্রান্তে? প্রথম ফোনটিতে কে আছেন?
1: হ্যালো,
2: আসসালামু
1: আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে রয়েছেন?
2: আব্দুর রহমান, পাংশা, রাজবাড়ী।
1: আচ্ছা, কোন গানটি শুনতে চান?
0: আরো একটি ফোন কল চলে এসেছে। কে আছেন ও প্রান্তে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে? জি, আমরা ভালো আছি দুজনেই। আপনি কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি বুলবুল আহমেদ,
0: জি,
2: কাজীপাড়া ঘামারা থেকে বলছি ভাই আপু।
0: জি, কোন গান শুনতে চান?
2: আঘাত পাল্টা আঘাত।
0: আঘাত পাল্টা
2: মনির খান কনক সভা গানের কথা, মন তোমাকে ভালোবেসেছে, অবশ্যই শোনাবেন।
0: আচ্ছা, ঠিক আছে। বুলবুল ছিলেন আমাদের সাথে ভেড়ামারা থেকে, অনেক দূর থেকে। তো আঘাত পাল্টা আঘাত ছায়াছবির গান আমরা শোনানোর চেষ্টা করব, কিন্তু তার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে আরো একটি ফোন কল, যেহেতু চলে এসেছে নিয়ে নিতে চাই।
1: হ্যালো,
2: শুভ
1: সকাল। কে রয়েছেন, কোথা থেকে? হ্যাঁ বন্ধু, কোন গান শুনতে চান? হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনেই ভালো আছি। কোন গান শুনতে চান? আমাদের নিয়মিত শ্রোতা কিন্তু পলাশ, আর আজকে চেষ্টা করব আপনার পছন্দ করা গান শুনিয়ে দেবার জন্য। সাথে থাকুন। আর একটি ফোন কল চলে এসেছে, আমরা নিয়ে নিতে চাই। কে আছেন ও প্রান্তে? হ্যালো, শুভ সকাল। কে বলছেন, কোথা থেকে? জি লাভলি, কোন গান শুনতে চান আজকে? আচ্ছা, কে অপরাধী ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন লাভলি? নন্দন প্রতাপের বন্ধু। তো আমরা চেষ্টা করব আপনার পছন্দ করা গান শুনিয়ে দেবার জন্য। আরো একটি ফোন কল যেহেতু চলে এসেছে, আমরা নিয়ে নিতে চাই। কে আছেন? হ্যালো,
2: ওয়ালাইকুম
1: আসসালাম। কে রয়েছেন? কোন গানটি শুনতে চান?
3: আমাকে গান শুনেবেন জান কুরবান ছবি থেকে, এন্ডিসরা কলা সভার কণ্ঠে, সাথী পেয়ে জীবন এই জীবন, এই গানটি শোনাবেন।
0: আচ্ছা, ঠিক আছে, আমরা চেষ্টা করব, আপনি সাথে থাকুন আমাদের। আমরা আছি আপনাদের সাথে। 0194121970 এই নম্বরটিতে আরো একটি ফোন কল চলে এসেছে। কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে? জি, আমরা শুনতে পাচ্ছি। কে বলছেন, কোথা থেকে?
4: আপনি ভালো আছেন?
0: আমরা দুজনেই ভালো আছি, আপনি, আশা করছি আপনি ভালো আছেন।
4: নাম রঘুনকান্ত, ঠিকানা ডুমুরিয়া গজনগোপুর।
0: নামটি আরেকবার বলতে হবে ভাই?
4: নাম রবিলকান্ত, ডুমুরিয়া গজনগোপুর।
0: আচ্ছা, ঠিক আছে, ডুমুরিয়া। জি, কোন গান শুনতে চান?
4: গান শুনতে চাচ্ছে শিল্পী সাবিনা আসুনের কণ্ঠে, বিদেশ গিয়া বন্ধু আমায় বললো না, চিঠি লিখো পত্র লিখো জানায় ঠিকানা।
0: আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। সাথে থাকবেন নিশ্চয়ই, আমরা আছি। আর রূপালীর আয়োজনে আমরা সব শেষ যে ফোন কলটি সেটি নিয়ে নিতে চাই এখন। কে আছেন ও প্রান্তে?
5: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। কে রয়েছেন, কোথা থেকে?
0: হ্যাঁ, আমরা দুজনেই খুব ভালো আছি। আচ্ছা, আজকে কোন গান শুনতে চান? জি, লুৎফর জর্দার। আচ্ছা, ঠিক আছে, আজকে আপনি আবার শোনার জন্য অনুরোধ করেন। হ্যাঁ,
5: গান শুনতে চাই, ছবির নাম হচ্ছে বধু তুমি কার।
0: হ্যাঁ,
5: রিঙ্কুর কণ্ঠে একটা দমকা হাত কইল লইল বন্ধু আমার শুনে।
0: আচ্ছা,
5: খপন সরকার,
0: ঠিক আছে,
5: আব্দুর রহমান, রিজানন জোন,
0: আচ্ছা,
5: নাম রহমান।
0: আচ্ছা, সকলকে আপনার শুভেচ্ছা আমরা দিয়ে দিব, আপনি সাথে থাকুন, আমরা চেষ্টা করব আপনার পছন্দ করা গান শুনিয়ে দেবার জন্য। আর আজকের মতো রূপালীর আয়োজন থেকে, অর্থাৎ ফোন ইন প্রোগ্রাম থেকে বিদায় নিতে যাচ্ছি, কিন্তু আমরা এবারে যে গানটি শোনাব সেটি কিন্তু
1: দীপঙ্করের অনুরোধের একটি গান,
6: নন্দন প্রতাপ খুলনার বন্ধু, গান শুনতে চেয়েছেন আশা ভালোবাসা ছায়াছবি থেকে, শিল্পী রুনা লায়লা ও আগুনের কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনবেন পলাশ সরকারের অনুরোধে, কাঞ্চননগর ডুমরিয়ের বন্ধু।
1: হ্যাঁ, একটু আগে কিন্তু পলাশ আপনাদের সাথে কথা হয়েছে, তাই না? তো নিশ্চয়ই আছেন এখনো পর্যন্ত, আর শুনে নিন আপনার পছন্দ করা এই গান। আর কি গান শুনতে চেয়েছেন?
0: গান শুনতে চেয়েছেন সততা ছায়াছবি থেকে, শিল্পী রুনা লায়লা ও ইন্দ্র কিশোরের কণ্ঠে।
1: তো পলাশ নিশ্চয়ই আছেন, শুনে নিন আপনার পছন্দ করা গানটি।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। আজকের রূপালীর অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলাম আমি অপি মণ্ডল এবং নুসরাত শায়লা। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মামুন আক্তার। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার অন্য কোনো আয়োজনে নিশ্চয়ই কথা হবে। সে পর্যন্তই সুস্থ থাকুন, ভালো থাকুন।

বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধার কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে আজ সকাল ১০টায় ঢাকাস্থ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। এই বিশেষ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে অর্থাৎ ৫৫৮ কিলো।

সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। সুপ্রশ্রোতা, অনুষ্ঠান শুরু হওয়া মাত্র আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন দেশের গান।

0: এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত একটি বিশেষ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ সহ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: সবার আগে বাংলাদেশ, একতার সাহসের মেলবন্ধন, চৌঠা জুলাই আমাদের চিরন্তন স্পন্দন। জুলাই ২৪ ছিল না কোনো সাজানো আয়োজন, ২৪শে জুলাই ছিল সময়ের প্রয়োজন। জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ উদ্যোগে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অফ পেন থেকে জুলাই জাতীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। ফাতিমা আফরোজ সোহেরি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভকামনা। শহীদদের প্রতি রাষ্ট্রীয় রাজনৈতিক শ্রদ্ধা জ্ঞাপনের এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। বিপ্লবের চেতনা ধরে রাখা ৩৬ জুলাইয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠানটি নতুন প্রজন্মের কাছে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখার একটি শক্তিশালী বার্তা। ন্যায় বিচার ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানো জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধার মতো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের চিকিৎসা এবং গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণ করার যে তাগিদ, তা এই স্মরণ সভার মাধ্যমে আরও বেগবান হবে বলে আমরা আশা করছি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষা করে আছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি উপস্থিতির। তিনি যে কোনো মুহূর্তে এসে এখানে উপস্থিত হবেন। উপস্থিত হলে ধর্মগ্রন্থ এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে এবং আমরা সেই অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করব। চলুন ততক্ষণ শোনা যাক দেশের গান।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দ সূত্রে জানাচ্ছি, জুলাই জাতীয় সম্মেলন 2026-এর মূল আয়োজনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান। আমরা মূল অনুষ্ঠানের সাথে সরাসরি সংযুক্ত করছি।
1: সম্মানিত অতিথি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

0: সম্মানিত সুধি, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সকলকে যা যা জায়গায় আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করা যাচ্ছে।
1: এক মিনিট প্লিজ, আমাদের উপস্থিত সকলের জন্য বলছে, আমাদের আজকের অনুষ্ঠানটা বেশ লম্বা, সেই জন্য সকলকে অনুরোধ করছি সকলে বসে পড়ুন, আমরা যাতে অনুষ্ঠানটি শুরু করতে পারি তাড়াতাড়ি। সকলে দয়া করে বসে পড়ুন যে যার জায়গায়।
2: বিসমিল্লাহ রহমান রহিম। বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত অতিথি, আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করতে চাই পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য ডায়াসে আছেন আয়ুব আলী, এবং আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আসন গ্রহণ করবেন। আমাদের আজকের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে এখনই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। সম্মানিত অতিথি, আপনাদেরকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলকে আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদের আসন গ্রহণের পরপরই পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠানটি ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। সম্মানিত অতিথি, আপনাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

0: السلام عليكم ورحمة الله.
1: পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের এই বিশেষ দিনটি শুরু হলো। এবার দোয়া ও মোনাজাতের জন্য অনুরোধ করছি কাজী মোহাম্মদ সেলিম রেজা, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল।
0: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত উপস্থিতি, শহীদদের স্মরণে আমরা এখন দোয়া অংশগ্রহণ করব। তাদের আত্মার মাগফিরাত কামনায় আমরা পবিত্র কালামের পাক থেকে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস তিনবার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وبارك وسلم. اشهد ان لا اله الا الله وحده لا شريك له. اللهم امين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمنا.

রব্বুল আলামিন জুলাই যোদ্ধা এবং জুলাই মুক্তিযোদ্ধা শহীদ পরিবার কর্তৃক আয়োজিত আয় আল্লাহ আজকেই তাদের জাতীয় সম্মেলনকে আপনি কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন দীর্ঘ ১৭ বছর স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে সর্বশেষ জুলাই আগস্টে এসে চূড়ান্ত পর্যায়ে আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছে, আল্লাহ বোনের স্বামী হারিয়েছে, সন্তান বাবা হারিয়েছে, শিশু সন্তান মায়ের কোলে গুলি খেয়ে মারা গিয়েছে, রাস্তায় শ্রমিক জনতা থেকে শুরু করে ছাত্র নেতা থেকে শুরু করে সকলে যারা তাজা রক্ত বিনিয়ে দিয়েছে, আল্লাহ মেহরবানি করে আজকের এই দোয়া অনুষ্ঠান থেকে তাদের জন্য দোয়া করছি, মেহরবানি করে তাদের সকলকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন এই সমস্ত শোকাক্ত পরিবারগুলোকে রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ গণতান্ত্রিক সরকারের মাধ্যমে এই সমস্ত নির্যাতিত মজলুম পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করার মতো আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন খাস করে মহান স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত গণতন্ত্রের জন্য দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের সকলকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন খাস করে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে শিরোনিদ্রায় শায়িত আছে, মেহরবানি করে আমাদের প্রিয় নেতাকে তুমি জান্নাতবাসী করে দাও। আয় আল্লাহ আমাদের গণতন্ত্রের বার্তা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শেরে বাংলা নগরে স্বামীর সাথে শিরোনিদ্রায় শায়িত আছে, আমাদের মাকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে পরিয়াদ জানাই নবনির্বাচিত সরকারের রাহবার আমাদের অভিভাবক বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এই মজলুম মানুষগুলোর দায়িত্ব নেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ চোখের পানি মুছার এক ব্যবস্থা করে দাও। আল্লাহ দেশের জন্য জাতির জন্য তৌফিক দান করে দাও। মন্ত্রী পরিষদ থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দ দেশ এবং জাতির কল্যাণে যেন কাজ করতে পারে সেই তৌফিক দান করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। السلام على المرسلين واخر كلامنا

0: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করব আমরা সমস্বরে। আপনারা যে যেখানে আছেন, জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে নির্ধারিত জায়গা থেকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ডক্টর স্নাতজুলায় আজকের এই আয়োজনটি এর মধ্যে জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হল বা বলিদান, লেখা আছে অশ্রুজলে।
1: কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। আপনাদের সাথে উপস্থাপনায় আজ আমি ইভান।
0: এবং আজকের এই রক্তস্নাত জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে জুলাইয়ের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি সাদিয়া রোশনি সূচনা। সম্মানিত শ্রোতা, আমাদের আজকের আয়োজনে এই পর্যায়ে স্বাগত বক্তব্য দেবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন। জনাব ইশরাক হোসেন, মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধের মহানায়ক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি ইতিহাসের আরেক উজ্জ্বল নক্ষত্র, গণতন্ত্রের মা, আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমাদের সাথে মঞ্চে আরো উপস্থিত আছেন শহীদ জিয়া ও বেগম জিয়ার যোগ্য উত্তরসূরি, জুলাই জাতীয় সম্মেলন 2026-এর মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আরো উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি এমপি। মঞ্চে উপস্থিত মাননীয় মন্ত্রীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর সম্মানিত প্রধানগণ, অন্যান্য নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সম্মানিত রাষ্ট্রদূত, হাই কমিশনার ও কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আন্দোলনে আহত বীর যোদ্ধাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, দেশ বরেণ্য অতিথিবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সারা দেশ থেকে আগত আমার শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, অকৃত্রিম ভালোবাসা এবং উষ্ণ শুভেচ্ছা। আজকের জুলাই জাতীয় সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি আত্মত্যাগের প্রতি জাতির গভীর শ্রদ্ধা নিবেদনের এক মহিমান্বিত আয়োজন এবং আগামী বাংলাদেশের প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করার এক ঐতিহাসিক মুহূর্ত। একটি জাতির জীবনে কিছু দিন আসে যা শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, কিছু দিন আসে যা ইতিহাস হয়ে যায়, কিছু দিন আসে যা প্রজন্মের পর প্রজন্ম মানুষের বিবেককে জাগিয়ে রাখে। জুলাই তেমনই একটি নাম। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে দুই বছর আগে এই বাংলার মাটি এক অভূতপূর্ব সময়ের সাক্ষী হয়েছিল। সেদিন কোমল হাতে প্ল্যাকার্ড ছিল, কিন্তু সেই হাতের সাহস ছিল পাহাড়ের চেয়েও দৃঢ়। সেদিন বুক ছিল নিরস্ত্র, কিন্তু সেই বুকের ভেতরে ছিল স্বাধীন মানুষের অদম্য শক্তি। সেদিন রাস্তায় শুধু মানুষ ছিল না, রাস্তায় নেমে এসেছিল একটি জাতির বিবেক। যে তরুণকে বলা হতো দেশ নিয়ে ভাবে না, যে তরুণীকে বলা হতো নিজের ভবিষ্যৎ নিয়েই ব্যস্ত, সেই তরুণ তরুণীরাই প্রমাণ করে দিয়েছিল তারুণ্য কখনো মরে যায় না। দেশ ডাকলে, মানুষ ডাকলে, ন্যায় ডাকলে বাংলাদেশের তারুণ্য সারা দিতেই জানে। প্রিয় উপস্থিতি, আজ এই অনুষ্ঠানে এমন অনেক মানুষ আছেন যাদের শরীরে এখনো সেই সংগ্রামের ক্ষতচিহ্ন বহমায়। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখের আলো নিভে গেছে, কিন্তু আমি জানি তাদের হৃদয়ের আলো নিভে যায়নি। আর আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব শহীদদের যারা আর ফিরে আসেননি। হয়তো কোনো এক বিকেলে তারা আপনার পাশেই দাঁড়িয়েছিলেন, হয়তো কোনো এক মিছিলে তারা আপনার পাশেই হেঁটেছিলেন। আজ তারা আমাদের মাঝে নেই, কিন্তু তারা কি সত্যি নেই? না, তারা আছেন এই বাংলাদেশের প্রতিটি পতাকায়, প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে, প্রতিটি শিশুর হাসিতে, প্রতিটি মানুষের মুক্ত কণ্ঠে। যে মানুষ নিজের জীবনের চেয়ে দেশের মর্যাদাকে বড় করে দেখে, সে কখনো মৃত্যুবরণ করে না। সে ইতিহাস হয়ে যায়, সে প্রেরণা হয়ে যায়, সে জাতির আলোকবর্তিকা হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, এই আন্দোলন কোনো একক ব্যক্তির আন্দোলন ছিল না, এটি ছিল গণমানুষের আন্দোলন, এটি ছিল বিবেকের আন্দোলন, এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর আন্দোলন। এখানে ছাত্ররা ছিল, এখানে শিক্ষকরা ছিলেন, শ্রমিকরা ছিলেন, রিক্সা চালকরা ছিলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা ছিলেন, স্কুল পড়ুয়া শিশুরা ছিল, মা ছিলেন, বাবা ছিলেন, আর ছিলেন কোটি কোটি সাধারণ মানুষ যারা বিশ্বাস করেছিলেন একদিন বাংলাদেশ আরো ভালো হবে। প্রশ্ন করি আপনাদের, আপনাদের তো সুন্দর ভবিষ্যৎ ছিল। আপনারা চিকিৎসক হতে পারতেন, প্রকৌশলী হতে পারতেন, বিজ্ঞানী হতে পারতেন, উদ্যোক্তা হতে পারতেন, বিশ্ব জয় করার স্বপ্ন দেখতে পারতেন। তবুও যখন দেশের সামনে ন্যায় আর অন্যায় প্রশ্ন এসে দাঁড়ালো, আপনারা নিজেদের ভবিষ্যৎ আগে দেশের ভবিষ্যৎকে বেছে নিয়েছিলেন। এই আত্মত্যাগী ইতিহাস লেখে, এই সাহসী একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। আজ আমি এই মঞ্চ থেকে আপনাদের প্রত্যেককে স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন একটা বিষয় কখনো ভুলে না যাই, জুলাই শুধু অতীতের স্মৃতি নয়, জুলাই ভবিষ্যতের দায়িত্বও বটে। যেখানে অন্যায় হবে আমাদের বিবেক জেগে উঠবে, যেখানে অবিচার হবে আমাদের কণ্ঠ উচ্চারিত হবে, যেখানে মানুষের অধিকার হরণ হবে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকব না। কারণ জুলাই আমাদের শিখিয়েছে, ভয় নয়, সাহসী ইতিহাস বদলায়। নীরবতা নয়, প্রতিরোধকারীরাই শেষ পর্যন্ত বিজয়ী হয়। আর বিভক্তি নয়, ঐক্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। আসুন আমরা এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে মানুষের মর্যাদা থাকবে, গণতন্ত্র শক্তিশালী হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ভিন্ন মত প্রকাশ কোন অপরাধ হবে না, আইনের শাসন হবে সবার জন্য সমান, পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে সদর্পে বসবাস করব। এই হোক আমাদের অঙ্গীকার, এই হোক জুলাইয়ের প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য, ন্যায় এবং ইনসাফের পথে অটল থাকার তৌফিক দান করুন। একাত্তর থেকে ২৪ আমরা বারবার প্রমাণ করেছি আমরা বীরের জাতি, আমরা জালেমের বিরুদ্ধে এক হই এক লড়াকু সেনাদল হিসাবে। কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার একটি অংশ থেকে আমাদের আগামী দিনের অনুপ্রেরণা নিতে পারি আমরা। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমি রণিবে না। পরিশেষে আমাদের প্রাণপ্রিয় নেতা আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেয়া একটি স্লোগানের মাধ্যমে আপনাদেরকে এই সম্মেলনে স্বাগত জানাচ্ছি। দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।
1: জুলাই জাতীয় সম্মেলন ২০২৬, আজকে এই বিশেষ দিনটি আপনাদের সম্মানে, আপনাদের প্রতি শ্রদ্ধায়, ভালোবাসায়। বাংলাদেশ আপনাদের সকলের কাছেই কৃতজ্ঞ। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখলেন মাননীয় প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনাব ইশরাক হোসেন। তার কথাতে ঐক্যের কথা আছে, বাংলাদেশের কথা আছে, সবার আগে বাংলাদেশ।
0: পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখেছে বাংলাদেশ কেমন অমিত তেজে জন্ম দিয়েছে এক মহাকাব্যিক ইতিহাস। জুলাই অভ্যুত্থান শুধু এক স্বৈর শাসনের বিরুদ্ধে আপামর মানুষের ঘৃণা এবং রাষ্ট্র বাঁচানোর লড়াই নয়, এটি ছিল বাংলাদেশের মানুষের সত্য ন্যায্যতা প্রতিষ্ঠার এক বর্ণিল প্রকাশ। সম্মানিত সুধী, আপনাদের সকলকে আমাদের মঞ্চের সামনে স্ক্রিনে চোখ রাখবার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে জুলাই বিপ্লবের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে। সকলকে দৃষ্টি আকর্ষণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের স্ক্রিনে।
3: অনির্বাণ শিখার মতো জ্বলে থাকা এক একটি মানুষ, আলো হয়ে জ্বলে থাকা এক একটি পরিবার, নিষ্পেষণে নিপীড়নে গিয়ালে পিক থেকে যাওয়া একটি সমাজ, সব এক সময় জ্বলে উঠল বারুদ হয়ে। আগ্নেয়গিরির লাফার মতো ছড়িয়ে পড়ল সে আগুন নগর থেকে মহানগরে, শহর থেকে মফস্বলে, প্রত্যন্ত গ্রামে পাড়ায় মহল্লায় সবখানে জনমানুষের অকুত হয় লড়াই, স্লোগান আর বুলেটের সামনে বুক পেতে দেওয়া সাহসে পালিয়ে গেল এক স্বৈরাচার সকল সাঙ্গপাঙ্গ সহ। ভেঙে পড়ল তার চরম স্বেচ্ছাচারী লাগামহীন দুর্নীতিগ্রস্ত মশনে, মানুষ হাত ছেড়ে বাঁচল। পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখল বাংলাদেশ কেমন অমিত তেজে জন্ম দিল এক মহাকাব্যিক ইতিহাস। জুলাই অভ্যুত্থান শুধু এক স্বৈর শাসনের বিরুদ্ধে আপামর মানুষের ঘৃণা এবং রাষ্ট্র বাঁচানোর লড়াই নয়, এটি ছিল বাংলাদেশের মানুষের সত্য এবং ন্যায্যতা প্রতিষ্ঠার এক বর্ণিল প্রকাশ। জুলাই অভ্যুত্থানে মানুষ দেখিয়ে দিয়েছে সবার আগে বাংলাদেশ।
4: বাংলাদেশের জনগণের তাই এখন একটাই দাবি, খুনি হাসিনা পদত্যাগ। সেজন্য দফা এক দাবি এক শেখ হাসিনা পদত্যাগ।
3: 36 জুলাই বাংলাদেশের এবং পৃথিবীর মানুষের কাছে এখন এক মাইল স্টোন। কিন্তু 36 দিনের এই লড়াইয়ের সূচনা হয়েছিল কবে?
5: দেশটা কি আপনাদের 1,00,000 সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান, পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান।
3: কোথায় রোপিত হয়েছিল জুলাই বিস্ফোরণের বীজ? সবার আলোক্ষে তিলে তিলে কোথায় কিভাবে গড়ে উঠছিল জুলাই অমরত্বের ভীত? দেশের সকল মানুষ কোন হ্যামিলনের বাসিওয়ালার ডাকে সেই সময় নেমে এসেছিলেন তপ্ত রাজপথে?
4: খুনি হাসিরা খুনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করছে। খুনি হাসিনার বন্দুকের নকল থেকে আমাদের সন্তানদেরকে যদি রক্ষা করতে হয়, তাদের নিরাপদ ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে হয়, তাহলে সকল শ্রেণী পেশার মানুষ তথা আপামর জনগণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হয়, খুনি হাসিনার পতনের আন্দোলনের সর্বশক্তি দিয়ে তাহলে চূড়ান্তভাবে মাঠে নামুন।
3: রাজপথের লড়াইয়ের মিছিল, স্লোগানে বুলেট গ্রেনেড আর মারণাস্ত্রের সামনে বুক ঠিকিয়ে দাঁড়ানোর সাহস সূর্য মানুষ পেয়েছিলেন কোথায়? জুলাই প্রসঙ্গ এলে মাথায় আসে এমন আরো অজানা অনেক প্রশ্ন। পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ছোট্ট একটি জামায়াত, তারপর সেই জামায়াত বড় হতে হতে হয়ে গেল পুরো বাংলাদেশের সমান। লাল সবুজের 56,000 বর্গ মাইল জুড়ে একটাই দাবি, ফ্যাসিস্ট তুই কবে যাবি? মানুষের এই যে মরণপণ লড়াই, জীবনে মায়া তুচ্ছ করে এই যে দৃপ্ত শপথ, এর সূচনা হয়েছিল 17 বছর আগে। এর সূচনা হয়েছিল রাজনীতির মাঠে সভা সেমিনারে।
4: সকল শ্রেণী পেশার মানুষ তথা আপামর জনগণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হয়, খুনি হাসিনার পতনের আন্দোলনের সর্বশক্তি দিয়ে তাহলে চূড়ান্তভাবে মাঠে নামুন। আজ এখন থেকে এই মুহূর্ত থেকে বিজয়ের ঘন্টা বাজতে শুরু করেছে জনগণের পক্ষে। কিছু সময় অপেক্ষা মাত্র ইনশাল্লাহ।
3: এর সূচনা হয়েছিল বাংলাদেশের রাজনীতির প্রবাদ প্রতিম নেত্রী বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবনে আটকে রাখার মাধ্যমে। এর সূচনা হয়েছিল বিচারের নামে এক প্রহসনের রায়ে আপোষহীন নেত্রীর নির্জন কারাবন্দিত্বের দিনে। জুলাইয়ের সূচনা সবার অগোচর হয়ে গিয়েছিল সেদিনই, যেদিন বাংলাদেশের অহংকার তারেক রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তারের মাধ্যমে করা হয়েছিল নির্মম নির্যাতন। আর তখন থেকেই বাংলাদেশের প্রতিটি মানুষ, জাতীয়তাবাদী রাজনীতির আদর্শে বিশ্বাসী প্রতিটি নেতাকর্মী যাচ্ছিলেন ধীরে ধীরে এই জাগরণের পথে। রাজপথে মার খেয়েছেন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের লাখো লাখো নেতাকর্মী। যাদের অন্ধকার অমানিসায় কেটে গেছে তাদের বহুদিন, মাস, বছর, মামলায় মামলায় জেরবার হয়েছেন, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার ছাড়া হয়ে কেটে গেছে তাদের অসংখ্য দিবস রজনী। অনেকে হারিয়েছেন জীবিকা, হারিয়েছেন প্রিয়জন, হারিয়েছেন স্বজন সুজন, হারিয়ে গেছে অনেক ছাত্রের সোনালী শিক্ষা জীবন। তবু তারা পেছাবে হননি, অতন্দ্র প্রহরীর মতো জেগে থেকেছেন দিন রাত, জ্বালিয়ে রেখেছেন আলোর দীপশিখা। সবার এই সম্মিলিত ত্যাগ আর জীবন ও সম্পদের বিনিময়ে বাংলাদেশের বুকে আলো হয়ে জ্বলে উঠেছে জুলাই অভ্যুত্থানের আলোক বক্তৃতা। দেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা শৈল শাসন ভেঙে চুরমার হয়ে গেছে, চলে গেছে আস্তা করে।
6: আমি আপনাদের কথা বলছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জান মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা অসাহত হবেন না।
7: মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুত্রকে মেধাবী নেতারা
3: চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক দাবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়ার চেষ্টা বাংলাদেশের মানুষের বুকে বেঁধেছিল বড় আঘাত হয়ে। প্রতিবাদ মুখর মানুষ সব ভয় তুচ্ছ করে নেমে এলেন রাজপথে। বারুদ স্ফুলিঙ্গে জেগে উঠল পুরো দেশ। প্রতিবাদের, বিক্ষোভের, বিদ্রোহের সেই মঞ্চ বিএনপি তৈরি করে গেছিল বহু আগে থেকেই, বছরের পর বছরের লড়াই সংগ্রামে, যার ফলশ্রুতিতে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন পেয়ে গিয়েছিল অনন্য প্ল্যাটফর্ম। 16 জুলাই জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ খুলে দিয়েছিল ফ্যাসিস্ট পতনের দরজা। তারপর তৎকালীন স্বৈর শাসনের রক্ত পিপাসায় এক একে শহীদ হলেন প্রায় 1400 মানুষ, আর আহতের সংখ্যা বড় বেশি দীর্ঘ। শহীদের তালিকায় বিএনপি, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় 750 মানুষ শহীদ হন। এই তালিকায় শুধু বিএনপিরই 423 জন, ছাত্রদলের আছেন 144 জন শহীদ। বছর পেরিয়ে প্রতিবার জুলাই আসে, কিন্তু 24 জুলাই প্রতি বছর ভিজে ওঠে কোন শহীদের বাবার, মায়ের, স্বজনের চোখের জলে। জুলাইয়ে কান পাতলে শোনা যায় বহু আহত মানুষের হৃদয় বিদারক হাহাকার, বহু পরিবারের নীরব কান্নায় ভিজে ওঠে বাংলাদেশের বাতাস। তবুও জুলাই আনন্দ আর সূর্য নিয়ে জেগে থাকে মানুষের হৃদয়ে। জুলাই জাগরুক থাকে বছর থেকে বছরে, জুলাই বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে, বাংলাদেশের মানুষের অমীয় বীরত্ব গাঁথা হবে।

জুলাই জাতীয় সম্মেলন 2026 এর আজকের এই দিনে আপনাদেরকে শ্রদ্ধায় সম্মানে ভালোবাসায় স্মরণ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা যারা আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের কাছে ঋণী, কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলাই 24 গণ উদ্বোধনে

0: আপনাদেরকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা। তবু স্মৃতি স্মারক হিসেবে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের পক্ষ থেকে আপনাদেরই প্রতিনিধি হিসেবে কিছু স্মৃতি স্মারক আপনাদেরকে আপনাদের হাতে তুলে দিতে চাই। তুলে দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ পর্যায়ে অনুরোধ করছি সুশৃঙ্খলভাবে মঞ্চে আসার জন্য জুলাই ২৪ গণ উত্থানের শহীদ মিরাজের সম্মানিত বাবা আব্দুর রব মিয়া, মঞ্চে সকলের হয়ে প্রতিনিধি হিসেবে স্মৃতি স্মারক গ্রহণ করার জন্য যাচ্ছেন শহীদ মিরাজের সম্মানিত বাবা আব্দুর রব মিয়া। স্মৃতি স্মারক গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে। এরপরে আসবেন শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন। শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন
1: এই পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন শহীদ সেলিমের ভাই জনাব উজ্জ্বল হোসেন। পরবর্তীতে স্মৃতি স্মারক গ্রহণ করবেন আল মিরাজ। জুলাই আহত আল মিরাজ মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে স্মৃতি স্মারক গ্রহণ করছেন। পরবর্তীতে স্মৃতি স্মারক গ্রহণ করবেন জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পরবর্তীতে ক্রেস্ট গ্রহণ করবেন মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন। সম্মানিত সুধী, আপনাদের মধ্যে যারা জুলাই স্মৃতি পরিবারের সদস্য আছেন, আপনাদের সকলেরই জন্য স্মৃতি স্মারক রাখা আছে। নির্ধারিত সময় আপনাদের সকলের কাছে এই স্মৃতি স্মারক পৌঁছে দেওয়া হবে।
0: সম্মানিত সুধী, আপনাদের প্রতিনিধি হিসেবে যারা স্মৃতি স্মারক গ্রহণ করলেন, এছাড়া আপনাদের সকলের জন্যই আমাদের এই স্মৃতি স্মারক রাখা রয়েছে। আপনাদের কাছে নির্ধারিত সময়ে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিব। আপনাদের সকলের জন্য রয়েছে। এ পর্যায়ে
1: আমাদের আজকের আয়োজনের দুইটি সংগঠনের পক্ষ থেকে জুলাই যোদ্ধা ইমাউন এবং সেই সাথে শহীদ পরিবারের সদস্য রবিউল, আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন। জুলাই যোদ্ধা ইমন এবং শহীদ পরিবারের সদস্য রবিউলের পক্ষ থেকে এ পর্যায়ে স্মৃতি স্মারক তুলে দেবেন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে।
0: অসংখ্য ধন্যবাদ। বারবার বলছি, শুধু আজকের এই আয়োজন নয়, নতুন বাংলাদেশের প্রতি আপনাদের প্রতি, আপনাদের প্রতি আমাদের সীমাহীন কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি, কৃতজ্ঞতা বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা আজ উপস্থিত হতে পারেননি তাদের প্রতিও। এই মুহূর্তে আমরা কিছু কথা শুনতে চাই। শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি শহীদ মিরাজের সম্মানিত বাবা আব্দুর রব মিয়া, আপনি আপনার আজকের অনুভূতি আমাদের কাছে ব্যক্ত করবেন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শহীদ মিরাজ হোসেনের বাবা আব্দুর রব, যাত্রাবাড়ি পাড়াডগায় মধুবাগ। আপনারা দেখেছেন আমাদের সামনে গুণী মানুষগুলো আছে, আমরা গর্বিত, আমরা গর্বিত। জুলাই ৫ই আগস্ট চলে আসছে, কয়টা দিন পরে আগস্ট মাস। সেই আগস্ট মাস ৫ তারিখে আমার মিরাজ তার বন্ধুদেরকে নিয়ে রাজপথে প্রতিবাদ করতে গিয়েছিল, তার মোবাইলটাতে বিনিয়োগ ছিল।

0: দ্বিধা করতে যে দাবা ফোড়া ছিল, আমার বাবার বিরাজে বোকা ধারটা করে দিয়েছে সেই মাফিয়া হাসিনার পুলিশ বাহিনীরা। আপনারা দেখেছেন সাবার উত্তরা রামপুরের টাঙ্গারপুর সেই যাত্রাবাড়ির গণহত্যা, পাখির মতো মানুষ গুলি করেছে, আঠমুখ জিরে গুলি করেছে, প্রতিযোগিতা করে গুলি করেছে, কি দোষ করেছিল আমার সন্তানরা। তাই আমি আমার স্যারের কাছে আমরা ইনসাফ চাই, আমার প্রত্যেকটা শহীদের সন্তানদের বিচার চাই, এবং খুঁজে খুঁজে যারা পরিচিত দোষী তাদেরকে চিহ্নিত করে আমার সন্তানের হত্যার বিচার চাই। শুধু জুলাই আগস্ট না, যতগুলো মামলা হামলা গুম খুব হয়েছে, প্রথমত সাপড়া চত্বর হেফাজতের উপরে যেভাবে গুলি করে মেরেছে, আমি যত সাক্ষী, সেই সাইনবোর্ড ফজরের নামাজ করে আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, আমি দেখেছি রক্তের বন্যা, রক্তের বন্যা। 8 বছর 9 বছর 12 বছর বাচ্চাদের পিলকারা হত্যার যত হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার চাই আমরা। এবং যাত্রাবাড়ি মালকোয়ের কবরস্থান 14 আমার সন্তানের লাশ ওখানে দাফন করা হয়েছে, তাদের কবরগুলো পাকা করা হয় নাই। শুধু তাই নয়, আপনারা দেখেছেন কাজরা 2 শহীদের কবর, সারিল্লা 4 শহীদের কবর, পাড়ারগেই আমার মিরাজ অন্তর 2-3 কবর। আমি 1.5 মাস প্রতিটা মন্ত্রণাল মন্ত্রণে যোগাযোগ করে লাস্ট পর্যায়ে ডিসিশন হয়েছে 3 শহীদের নাম ফলো করা হবে। যদি তাদের পঞ্চায়েতের কবরস্থান হয়ে থাকে যাতে পাকা না হোক, যাতে আমার সন্তানের আমার মায়েরা বোনেরা যাতে তার সন্তানের নামটা ফলক করে দেখতে পারে, তাই আমি স্যারের কাছে বিনীত নিবেদন করব শহীদ পরিবার বাবা হিসাবে। এবং প্রতিটা জেলায় থানায় উপজেলায় যেখানে শহীদের নামগুলো পাকা করা হয় নাই, নামগুলো যেন খরচ করা হয়। আরেকটা বিষয় আমি নজর আনতে চাই, যাত্রাবাড়ি আমাদের থানার সামনে 20 শহীদের পিলার আছে, সেখানে টোকাইদার নেশা করে, নোংরা আবর্জনা প্রসব পাকানা করে। আমি নাগরিক সন্তান অভিভাবক ফোরামের মাধ্যমে স্যারকে আমি বলি, উনি আমাদের আর্থিক সহযোগিতা করে ওখানে 42 চালা রূপায়ণ করি, পরিশ্রম করি 1 সপ্তাহ ধরে। দুঃখের বিষয় আমি সিটি কর্পোরেশনের 1 তলা থেকে 10 তলা পর্যন্ত গিয়েছি, প্রত্যেকটা কাগজে কাগজে আমি সিগনেচার রয়েছে, আমি পানি পাইলাম না। ঢাকা ওয়াসার বিনীত করেছিলাম, ঢাকা ওয়াসার পানি দেয় নাই। এবং নগর বন্দর থেকে যাত্রাবাড়ি কত কিলো রাস্তা, কতটুক চালপুর তো আমি 7 দিন 2 দিন পানি চেয়েছিলাম। আপনারা যদি তর্জন্ত সাক্ষী দেখতে চান, সেই গাছগুলো মরে গেছে। তাই আমি বিনীত করব, যেখানে আমাদের যাত্রাবাড়ির শহীদের পিলারগুলো আছে সেই পিলারগুলো যদি তুলে যাত্রাবাড়ির চত্বরটা যাতে সব গোল করে একটা নজির দিন ঘটনা সারা বিশ্বে যাতে দেখতে পারে সেই যাত্রাবাড়িতে কি ঘটনা ঘটেছিল। তাই আমি স্যারের কাছে অনুরোধ করব, যেখানে পিলারগুলো আছে কাজলা শরিয়াকা রায়বাগ চিটাগাং রোড সাইনবোর্ড পোস্টগোলা এবং যাত্রাবাড়ি সহ সেই পিলারগুলোর উপরে দাঁড়িয়ে পেশাব করে আমার সন্তানের নামের উপরে পেশাব করে সেই পিলার কাছে তুলে যাতে যাত্রাবাড়ি গোল চত্বরে যাতে রোপণ করা হয়, এই আমের বক্তব্য বলে বিচার করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
1: সম্মানিত অতিথিবৃন্দ, জুলাই জাতীয় সম্মেলন 2026 আমরা এতক্ষণ কথা শুনছিলাম শহীদ মিরাজের বাবার। আপনাদের নিশ্চয়ই মনে আছে, চলে আসুন ষোলো শহর ফেসবুকে এই কথাটি লেখার 24 ঘন্টার মধ্যে চট্টগ্রামের প্রথম শহীদ হয়েছিলেন শহীদ ওয়াসিম। আজ আমরা আমাদের সাথে পেয়েছি শহীদ ওয়াসিমের সম্মানিত বাবাকে। এই মুহূর্তে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনি আমাদের জন্য কিছু বলবেন, আমরা তার কাছ থেকে কিছু কথা শুনতে চাই।
2: আসসালামু আলাইকুম। আমার বাড়ি চট্টগ্রাম কক্সবাজার চকরিয়া পেপুয়া। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সালাউদ্দিন আহমদের বাড়ির পাশে, আমার বাড়ি একদম কাছাকাছি। আমি সর্বপ্রথম একটাই কথা বলবো, আমার কথা বাদ দিয়ে অন্যরা সরকার পাইছে, এখনো পাঁচ মাস পূরণ হয় নাই, যেভাবে টানাটানি চিরাচিরি করতেছে, ওনাদেরকে আমাদের দায়িত্ব হলো যে সহযোগিতা করা। আইনশৃঙ্খলা যেখানে অবনতি ঘটে, যেখানে সন্ত্রাসী কার্যকলাপ থাকে, আমাদেরকে নিজ নিজ এলাকায় টানা না দিয়ে ইনফরমেশন দেওয়া, আমাদের নিজেদের সংগঠনকে ইনফরমেশন দেওয়া আমাদের দায়িত্বটা হলো এটা। আমরা যদি সহযোগিতা না করি কোনোদিন এলাকায় উন্নতি করতে পারবো না। প্রথম দ্বিতীয় কথা হলো, আমরা এক মাসে আমাদের ছেলে মেয়ে কতগুলো যে 1400+1500 হবে, কিন্তু সঠিক তথ্য ওনারা এখনো দেয় নাই। আমাদের এক মাসে হত্যা করছে, আজকে দুই বছর পরও আমরা কোন একটা কি বলবো শহীদের অগ্রগতি আমরা দেখি না। আদৌ আমাদের ছেলে মেয়েদের বিচার পাবো কিনা আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, আমাদের ছেলে মেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান, তাহলে আমরা আত্মাটা শান্তি পাবো। দ্বিতীয় কথা হলে যতগুলো শহীদ আহত আছে ওদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি আবেদন জানাচ্ছি। দ্বিতীয় কথা হলো, আমাদের এখনো কেউ হাত নাই, কেউ পা নাই, কেউ সুখ নাই। আমার ছেলে হারাই গেছে, আলহামদুলিল্লাহ আমার কোনো দুঃখ নাই। দ্বিতীয়, যেখানে কারো মায়ের সন্তান এভাবে জড়ি না পড়ে, আপনারা সর্বদাই কি রাখবেন, সহযোগিতা রাখবেন। আর যারা আহত হয়েছে এদেরকে কেউ হাত নাই পা নাই যার কথা বললাম, আমি এবছর তো যাইতে পারি না। প্রথম বছর আমি আমার সৌভাগ্য হয়েছিল, আমি পঙ্গা হাসপাতালে গেছিলাম, ওখানে যে আমি দেখছি আমার তার ছেলে দাহারে গেছে, আমি আলহামদুলিল্লাহ আমি এক ভাগ্যবান। কেন আজকে দুই বছর ধরে হতা ওরা না দুনিয়ার আলো দেখে নাই, সুস্থ হাঁটতে পারে নাই, তো আমার তো আমি ভাগ্যবান। আমি এই জন্যই বলছি যে আমার ছেলে তো দুনিয়াতে চলে গেছে, আমার কোনো কষ্ট নাই। যার ভাই কষ্টতে আছে, এখন হাত পা নাই পা নাই, ওদের জন্য কি কষ্ট আছে উনারা বুঝবে, আমরা কেউ বুঝবো না কষ্টটা। তো ওনাদের জন্য দোয়া করবেন, আমরা সকল শহীদের জন্য আপনারা দোয়া করবেন। আর যাহত আহত যারা আছে ওনাদেরকে একটু যারা যেভাবে পারে ওইভাবে সহযোগিতা করবেন, দে টাকা পয়সা দিতে পারেন, এমনি বিভাগ দিতে পারেন, যেভাবে আছে ওনারা চলতে ফিরতে পারে মতন দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
3: আমরা সকলেই চাই শহীদ এবং আহত যারা আছেন তাদের সকলের পরিবার তাদের ন্যায্য বিচার পাক। অসংখ্য ধন্যবাদ সাদাব শফিম আলমকে তার বক্তব্যের জন্য। সম্মানিত সুধীর, আমাদের সকলেরই মনে আছে সেই আবু সাইদের কথা, শহীদ আবু সাইদ। তিনি যেন আমাদের সকলের সামনে আজও জলজলে থাকা একজন তরুণ, সেই তরুণকে আমরা হারিয়েছি আমাদের জুলাই। সম্মানিত সুধীর, এ পর্যায়ে শহীদ আবু সাইদের ভাই জনাব আবু হোসেনকে বক্তব্য দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বক্তব্য প্রদান করবেন শহীদ আবু সাইদের ভাই আবু হোসেন।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার এবং বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীবৃন্দ এবং আমাদের জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই আহত ভাই সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু হোসেন, জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের বড় ভাই। আমার ছোট ভাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিল, সে একজন বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিল। আপনারা সকলে দেখেছেন আমার ভাইকে কিভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, তার এই আত্মত্যাগ সারা জাতি দেখেছে এবং সারা বিশ্ব দেখেছে। তারা এই আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করেছিল এই পেশিবাদী সরকারের বিরুদ্ধে জীবনের মায়া ত্যাগ করে এই রাজপথে নেমে আসার জন্য। এই ফেসিবাদ সরকারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছে জাতীয়তাবাদী দল বিএনপি সহ সমমনা দলগুলো দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করেছে। সর্বশেষ এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফেসিবাদ সরকার চলে যেতে বাধ্য হয়েছে। তো আমরা আমাদের স্বজন হারাইছি, আমার ভাই যেমন শহীদ হয়েছে তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে শত শত ভাই তাদের জীবন ত্যাগ করেছে, এমন এমন ভাইয়েরা আছে আমাদের এখানে উপস্থিত এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করে তারা অঙ্গহানি হয়েছে, সারা জীবনের মতো তারা পঙ্গু হয়ে গেছে, তাদের কোনো কিছু করার মতো সক্ষমতা নাই। আর আমাদের শহীদ পরিবারের মধ্যে অনেকে আছে তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা নিঃস্ব, তারা তাই সেই ফ্যামিলিগুলো মানবেতর জীবনযাপন করতেছে। আমি আজকে এখানে দাঁড়িয়েছি দুটি কথা বলার জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন, এই জুলাই শহীদ ফ্যামিলি যারা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে, সবার আগে তাদেরকে গুরুত্ব দিবেন। এবং জুলাই অঙ্গহানি ব্যক্তি যারা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছেন, হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে, আপনি সবার আগে তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করবেন। এবং এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে নির্মমভাবে আমার ভাই সহ যাদেরকে হত্যা করেছে, আমি এই মঞ্চে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আমি এই হত্যার বিচার চাই। আমার ভাইয়ের রায় প্রকাশ করা হয়েছে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আমি বাস্তবায়ন দেখতে চাই। প্রায় দুই বছর হতে চলেছে, সামনে 5ই আগস্ট আসলে দুই বছর পূর্ণ হবে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পাদন করা এবং এই জুলাই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য জেলায় জেলায় জুলাই স্মৃতি স্তম্ভ স্থাপন করা হয়েছে। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এক জায়গায় আগুন লাগাই দিয়েছিল, আবার এই সরকারের আমলেও এক জায়গায় আগুন লাগিয়ে দেওয়ার খবর আমি পেয়েছিলাম। এই সরকারের আমলেই যদি এই জুলাই স্মৃতি স্মারকগুলোর যদি এই অবস্থা হয় সামনে আরো কি হবে, তাই আমার প্রধানমন্ত্রীর কাছে যে এগুলো যেন সংরক্ষণ করা হয়, এই সমস্ত স্মৃতি সংরক্ষণের মাধ্যমেই এই জুলাইকে আমরা বাঁচিয়ে রাখতে পারব আমি মনে করি। আর স্যার, আমি উত্তরবঙ্গের মানুষ, আমরা একটু সবসময় অবহেলিত এলাকার মানুষ, আপনার কাছে আমার এলাকার মানুষের জন্য দুটো দাবি থাকবে। একটা, আমাদের উত্তর অঞ্চলের মানুষের জন্য ইপিজেড এর ব্যবস্থা করবেন, মানুষ যেন সেখানে কর্ম করে খাইতে পারে, কারণ আমাদের যে জনবহুল দেশ এই জনসংখ্যাকে যদি কর্ম যদি না দেওয়া যায় তারা বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে পড়বে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের উত্তর অঞ্চলের মানুষজন একটা, আমাদের দেশের অর্থনীতি দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে রপ্তানি পণ্য, বিশেষ করে গার্মেন্টস পণ্য, এবং জনশক্তি রপ্তানি করে যে রেমিটেন্স আছে তা দিয়ে আমাদের অর্থনীতি থাকা সচল থাকে। কিন্তু দক্ষিণ অঞ্চলের তুলনায় আমাদের উত্তর অঞ্চলের মানুষেরা বিভিন্ন অসুবিধার কারণে, কেউ থাকে না আত্মীয় স্বজন, এরকম বিভিন্ন প্রতিকূলতার কারণে তারা অনীহা, বিদেশ যাইতে অনাগ্রহী। সে কারণে আমি চাই যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিশেষ প্রণোদনার মাধ্যমে দক্ষ জনশক্তির রপ্তানির মাধ্যমে দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উত্তরবঙ্গের জন্য কাজ করবেন, দক্ষ জনশক্তি তৈরি করবেন। এই প্রত্যাশা রেখে জুলাইয়ের শহীদদের যে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, যে কারণে তারা আত্মত্যাগ করেছিল, ন্যায় ইনসাফ এবং সমতার এবং বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: জুলাই গণ অভ্যুত্থানে সারা জাতির অংশগ্রহণ ছিল, ফ্যাসিস্ট এবং তাদের দোসররা ছাড়া পুরো জাতি এক সুতোয় গেঁথেছিল। জুলাই গণ অভ্যুত্থানে মা ও নারীদের অবদান ছিল অবিস্মরণীয়। সন্তান এবং ভাইদের রক্ষায় তারা সরাসরি রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, রক্ত দিয়েছিলেন। এছাড়া আহতদের চিকিৎসা, খাবার সরবরাহ, আন্দোলনকারীদের মনোবল বৃদ্ধি এবং ঘরে বসে সাইবার অ্যাক্টিভিজমের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে এই মায়েরা সফলতার দিকে নিয়ে গিয়েছিলেন। তেমনি একজন মা আমাদের সাথে আজ আছেন, তিনি শহীদ আবদুল্লাহ বিন জাহিদের জননী। বিনয়ের সাথে সম্মানের সাথে ফাতিমাতুজ জোহরা, আপনাকে অনুরোধ করছি আপনার কিছু কথা আমাদের উদ্দেশ্যে বলবেন।
5: আসসালামু আলাইকুম, আমি শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। আমার ছেলে শহীদ রমিজউদ্দিনের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল, 5ই আগস্ট সন্ধ্যায় তাকে শেষের শাসিনার দোসরেরা গুলি করে মারা মেরে ফেলে। আমি এখানে একটু বলতে চাই, 5ই আগস্ট আমার বড় সন্তান মারা যায়, একটা মার জন্য এই শোকটা যে কতটুকু কঠিন সেটা শুধু একটা মাই বোঝে। আমার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে হাদিস ছেড়ে। আমার বড় ছেলে 5ই আগস্ট মারা যায়, 10 আগস্টের আমি পিজি হসপিটালে ভর্তি হই, 19 তারিখে আমার ছোট ছেলের ক্লোন ক্যান্সার ধরা পড়ে। একটা 13 বছরের বাচ্চার হাদিস ছেড়ে ক্যান্সার, তার লাইফে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে? তার বড় ভাইয়ের মৃত্যু 14 দিন আগে, ইভেন আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজব্যান্ড দেহ স্ট্রোক করে মারা যায়। মার্চের 18 তারিখ 17 রোজায় লাইফে এই পর্যায়ে আমি আমার ছোট ছেলের হারানোর আর কি আছে? আমি এই দুঃসময়ে আমার ছোট ছেলেকে বাঁচানোর লড়াই এতটা অসহায় হয়ে যায় যে আমি তখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে যাওয়ার পরেও তারা আমার বিন্দুমাত্র সাহায্য করে না। আমি স্বাস্থ্য উপদেষ্টার কাছে 3 বার আমার এই অসুস্থ ছেলেটাকে নিয়ে যেয়ে সারাদিন বসে থাকি কেমো দেওয়ার পরে। উনি আমাকে বলে ওনার হাতে কিছু নাই, আমার সন্তানই ট্রিটমেন্ট পায় না কারণ ও শহীদের ভাই। এই খবর কোনোভাবে আমরা বিএনপির পরিবার কাছে পৌঁছায়, আমি শুধু আমার ছেলের 3টা কেমো খুব কষ্ট করে প্রোভাইড করি। 4 নাম্বার কেমো থেকে আল্লাহ রহমতে জনাব তারেক রহমানের পরিবার, আমরা বিএনপির পরিবার আমার পাশে পাই। জীবনে বাঁচান লড়াইয়ে ওনারা আমার ছেলের পাশে আর আমার পাশে কিভাবে ছিলেন হয়তো আমি আপনাদের বুঝাইতে পারবো না। তখন তো আমাদের যাদের দেখে আমার সন্তান মারা গেছে তারা তো আমার খোঁজ খবর নেয় নাই। ইভেন সার্জিদের সাথে আমার 4 বার দেখা হয়, সার্জিস আমার বাসায় পর্যন্ত যায়। আমি সার্জিসকে বলি আমার জিসানের কেমন রেডি আমি দিতে পারবো, আমার সার্জারিটা একটু বাইরে করা দাও, কারণ ডাক্তার বলছিল সিঙ্গাপুরে সার্জারি করাইলে ওর জন্য সবচেয়ে বেস্ট হবে, কারণ এত ছোট বাচ্চার সার্জিস চেজের কেমন। তো আমি এমন কোন দরজায় নাই যে নক করি নাই, কিন্তু আমি বিএনপি যে আমার পাশে পাবো আমার কখনো ওনাদের খুঁজতে হয় না, ওনারা নিজেরা আমার উইলিংয়ে আমার পাশে ছিলেন। জনাব তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী, উনি লন্ডন থাকা অবস্থায় আমার জিসানের খোঁজ খবর নেন, ওর জন্য গিফট পাঠান, এবং উনি শুধু আমাকে বলেন, জিসানকে বলবেন শক্ত থাকে, জিসানের জন্য যা করা লাগে আমি আমার সামর্থ্য অনুযায়ী করব। উনি শুধু মুখে কথাটা বলেন নাই, উনি প্রমাণ করে দেখাইছেন। আমার ছেলে 2টা সার্জারি হয়েছে গত বছর, 8 তারিখে সেকেন্ড সার্জারি হয়েছে। রোমান ভাই নিজে হসপিটালে যায় আমার জিসানকে দেখে আসবে। আমরা বিএনপির পরিবারের প্রত্যেকটা সদস্য আমার আর জিসানের পাশে ছিল। আমি ওনাদের কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না। আমার বিশ্বাস আমরা যে শহীদ পরিবার আছি ইনশাল্লাহ শুধু সময়ের ব্যাপার, ওনারা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য ওনারা করবেন, কারণ উনিও তো ভুক্তভোগী। আমরা হয়তো হারাইছি, আমরা বলতে পারছি, উনি বলতে পারে নাই। আমরা যেভাবে ওনাদের পাশে ছিলাম ওনারাও আমাদের জন্য করবেন। ওনাদের কাছে আমাদের শুধু একটাই চাওয়া, আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে। এতটুকু ওনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি। ইভেন আমরা যারা শহীদ পরিবার শহীদ যোদ্ধা আছি তার পাশে তাদের চলাফেরার জন্য, তারা যেন আমরা যে সন্তান হারাইছি কোনো কিছুর বিনিময়ে হয়তো আমাদের সন্তানকে আমরা পাবো না, কিন্তু আমরা একটু সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি সেই ব্যবস্থাটা করলে আর বিচার করলে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আমি আবারও বলতে চাই তারেক রহমান আমার পাশে যেভাবে ছিল, রোমান ভাই, মিথুন ভাই, ইভেন আমরা বুএমপির পরিবারের প্রত্যেকটা সদস্য, আজ পর্যন্ত আমি সেকেন্ড অপারেশন করাইছি প্রায় এক বছর হয়ে গেছে, আমি হয়তো ফোন দিয়ে বলি ভাইয়া জিসানের এইটা লাগবে, আমার বলতে দেরি, আমার একদিন সময় লাগে ওইটা আমার কাছে পৌঁছায় যাইতে। ইভেন আমি একজন ক্যান্সার রোগীর মা হিসেবে, একজন শহীদের মা হিসেবে আমার হয়তো চিন্তাও করতে হয় না যে কালকে আমার ছেলের কেমন, পরশু রেডিও আমি কি করব, কারণ আমি একটা সিঙ্গেল মা হিসেবে আমি কিছু করি না। আমার হাজবেন্ডও মারা গেছে প্রায় দেড় বছর হয়ে গেছে ক্যান্সারের মতো, একটা কি লেভেলে ট্রিটমেন্টে টাকা লাগে সেটা শুধু সেই পরিবারেই জানে। আমার দিন শেষ অন্তত যেখানে ট্রিটমেন্টের জন্য আমার টেনশন করতে হয় না। ইভেন আপনাদেরকে এখনো আমি বলতে চাই, বলাটা উচিত না, মাত্র রোমান ভাই আমাকে জিসানের কথা জিজ্ঞেস করে বলতেছে ওর এই অবস্থা কেন, ওকে এত খারাপ দেখাচ্ছে কেন, আমি বলছি ভাই ক্যান্সার আগের একটু বেড়ে গেছে, তাই অবস্থা আপনি টেনশন করবেন না, আমরা তো আছি শুধু ওর পাশে আপনি থাকেন। লাস্টে একটা কথা বলতে চাই, দিন শেষে প্রতিদিন সকাল হয় রাত হয় আমার জিসান শুধু বলে আম্মু ভাইয়া তো আমাদের এসে চলে গেছে, কিন্তু আমি তোমাকে কার কাছে রেখে যাবো, তুমি তো সম্পূর্ণ একা। আমি ওকে বলতে পারি রাজা বাবা ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা, বলি আম্মু ইনশাল্লাহ আব্বা আমরা তোমাকে সুস্থ করে আমার কাছে নিয়ে নেবে, আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে জীবিত অবস্থায় আমাকে আর কিছু না দেখায়, একটা মার জন্য এতে কষ্টের আর কিছু নাই, কারণ আমার যা ছিল আমি সব হারাই ফেলছি। আসসালামু আলাইকুম।
3: সন্তানের জন্য মায়ের কান্না অথবা মায়ের জন্য সন্তানের কান্না দুটোই ভীষণ স্পর্শকাতর। আমাদের শহীদ পরিবারের সদস্যরা যখন তাদের সন্তানদের কথা বলছেন, সন্তানহারা মা যখন তার স্মৃতিচারণ করছেন, ঠিক সেই সময়টিতে আমাদের কারো চোখেরই যেন জল বাঁধা মানে না। বিনম্র শ্রদ্ধা ভরে আমরা সকল শহীদের স্মরণ করছি। সম্মানিত সুধি, এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি শহীদ আলফির বাবা জনাব আবুল হাসানকে। বক্তব্য রাখবেন শহীদ আলফির বাবা জনাব আবুল হাসান।
6: বিসমিল্লাহ রহমানির রহিম। জুলাই জাতীয় সমাবেশ সম্মেলন 2026, উপস্থিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম মনি এমপি, চিফ হুইপ, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন দপ্তরের মন্ত্রী মহোদয়, উপস্থিত প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ তারেক রহমান, আমি শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা, আমার ছেলে আগস্টের 4 তারিখ মিরপুর 10-এ পুলিশের গুলিতে শহীদ হন। আলবিরি একজন 15 বছরের তরুণ যুবক ছিল, আজকে 2টি বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যখন ইন্টারিম সরকার আসছে যে আমরা হয়তো এই হত্যাকাণ্ডের বিচার পাব। আলবি সহ আমার যে 1400 মতো সন্তান বা ভাইরা দেশের জন্য জীবন দিয়েছে, আর এজন্যই আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। কিন্তু দুঃখের বিষয়, ইন্টারিম আমাদের সাথে বিচারের নামে প্রতারণা করেছে। আপনারা দেখেছেন আমরা বিচারের জন্য বিভিন্ন জায়গায় সংসদ ভবন আমরা ঘেরাও করেছি, সচিবালয় ঘেরাও করেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও ঘেরাও করেছি, কিন্তু কোনো ফায়দা হয়নি। আমি সচিবালয়ে যেদিন এই বিচারের জন্য আন্দোলন হয় আমি হার্ট অ্যাটাক করি গত আগস্টের 19 তারিখে, আমার বুকে 3টা রিং পরানো। আজকে দেখেন সন্তান তো হারালাম, এরপরে সন্তানের বিচারের জন্য, আমার সন্তান সহ সকল সন্তানের বিচারের জন্য রাস্তায় আন্দোলন করলাম। এখনো পর্যন্ত বিচারের দৃশ্যমান কিছু আমরা দেখতে পাইনি, তবে আমরা আশায় বুক বেঁধে আছি যে সরকার এখন ক্ষমতায় আছে, এই সরকারের কাছে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল তখন থেকেই যে জনাব তারেক রহমান দেশে আসবে, ক্ষমতার মসনদে বসবে, আমরা আমাদের এই শহীদদের প্রকৃত যারা হত্যাকারী তাদের বিচার পাব। আমি আজকে জনাব তারেক রহমান তার কাছে আমার একটাই চাওয়া, এখনো আপনার এই সরকারের সময় আমরা যেন প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান দেখতে পাই, এবং যারা এখনো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আসলে কষ্ট লাগে, একটি কথাই আছে, কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে দংশিনী যারে। আমাদের কষ্ট অন্য যারা আছে কেউ বুঝবে না। দেখেন ইন্টারিমের সময় নাহিদ সার্জিস হাসনাত, তারা স্টুডেন্ট ছিল, তারা লেখাপড়া করত, তারা আজকে শহীদ পরিবারকে পুঁজি করে, তারা আমাদেরকে পুঁজি করে, তারা আজকে হাজারো কোটি টাকার মালিক হয়েছে, তারা নতুন রাজনৈতিক দল পেয়েছে, আমরা কি পেয়েছি? আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি, স্বামী তার বউ তার স্ত্রীকে হারিয়েছে। দেখেন আমরা আমাদের চোখের পানি এখনো পড়ে, আমরা যতদিন বেঁচে আছি আমাদের চোখের পানি পড়বে, আমাদের কষ্ট বোঝার মতো ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই। আমি সর্বশেষ আমি একটি কথাই বলবো যে আমাদের এই সরকার অল্প কিছুদিন হল ক্ষমতা এসেছে, আমরা দলমত নির্বিশেষে সবাই সরকার যাতে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারে আমরা সরকারকে সহযোগিতা করতেছি এবং করব ইনশাল্লাহ, এবং এই সরকার যদি ক্ষমতা থাকে ইনশাল্লাহ শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং সারা বাংলাদেশের মানুষ আমার বিশ্বাস সবাই ভালো থাকবে। পরিশেষে সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, আপনি অসুস্থ মানুষ আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
3: আমরা বিশ্বাস করি কারো রক্তই বৃথা যাবে না, আমরা আজও মনে রাখি সেই স্লোগান যে স্লোগানে মুখরিত হয়েছে ছাত্র জগতার আন্দোলন গণ অভ্যুত্থান, এবং সেখান থেকে আমরা অর্জন করতে পেরেছি আমাদের এই নতুন বাংলাদেশ। সবার আগে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে যে ছেলে মেয়েরা, যে তরুণরা বুক পেতে গুলি নিয়েছে, আজ তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে এবং সম্মান জানায়। এ পর্যায়ে আহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ শাহিন মালুকে।
7: বিসমিল্লাহি রহমানির রহিম। আজকে সুন্দর একটা অনুষ্ঠানে আমাদেরকে আহত নিহত পরিবারকে অনুষ্ঠানকে দাওয়াত দেওয়ার জন্য আমিনুল ইসলাম ইমন ভাইকে ধন্যবাদ জানাই, আর আহত নিহত পরিবারকে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন আমাদেরকে নিয়ে দুইটি ভাগে কাজ করছে, ডিএমপি পরিবারকে দেখছে এক চোখে, আর হচ্ছে গিয়া ওদের বেল্টে যারা ছিল তাদেরকে দেখছে এক চোখে। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেকে অনেক কথা বলেছেন, দীর্ঘ 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মাটি ও মানুষের জন্য কতটা কষ্ট করেছে কেউ কিন্তু বলেন নাই। এই দেশকে ভালোবাসতে গিয়ে জিয়া পরিবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই দেশের মাটি ও মানুষকে ভালো রাখতে গিয়ে জনাব তারেক রহমান 17 বছর মধ্যে মাটিতে আসতে পারে নাই। আমি একটি কথাই বলবো, এই দেশ যদি ভালো চান তারেক রহমানের দিকে তাকাইতে হবে, উনি কি করতে চাইতেছে। এই দেশ যদি ভালো রাখতে চান জনাব তারেক রহমানকে ফলো করতে হবে। এই দেশ কিভাবে, আমরা আজকে বিদেশের মাটিতে যাই কাজ করার, কাজ করতে, বিদেশের মানুষ দশটা বছর তারেক রহমানকে সময় দেন, বিদেশ থেকে মানুষ এসে আমাদের দেশে কাজ করব। একটি কথাই বলবো, জনাব তারেক রহমান এই দেশের মাটি ও মানুষের জন্য দিন রাত পরিশ্রম করছে। এই দেশের আহত নিহত শহীদ পরিবারকে কি বিচার চান আপনারা? যদি বিচার চাইতে হয় তারেক রহমানকে ফলো করতে হবে। যদি বিচার করতে হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফলো করতে হবে। আজকে এই দেশের জন্য গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে দেওয়া আমার একটি পা হারিয়ে ফেলেছি। দেখেন দুইটা বছর আমি এখনো কষ্ট করতেছি শুধু মানুষের জন্য, এই দেশের মানুষের জন্য। তো জনাব তারেক রহমান এই দেশের মানুষকে ভালো রাখার জন্য এখনো কষ্ট করতে আছে। তো আমার বাপ কিন্তু ঘুমাইছে, আমি সপরিবার আমি একটু গর্ব এখনো করতে পারি নাই। এই বিএনপিকে ভালোবাসতে গিয়ে আমরা সর্বছাপার হয়েছি, আমরা 17 বছর কষ্ট করেছি, আমরা তাও দলের দিকে তাকিয়ে রয়েছি, আমাদেরকে ভালো কিছু দেয় না। কিন্তু হাস্তাদ সার্জিস, হাস্তাদ আব্দুল্লাহরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। এই দেশের মানুষের দিকে চায়া, এই দেশের মানুষকে যদি ভালোবাসেন জনাব তারেক রহমানকে 10 বছর সময় দিতে হবে। কোনো কথা চলবে না, কোনো তন্ত্রবেদ চলবে না। তো আগামী দিনের হাসিনা কোনো দিন এই দেশে আসতে পারবে না। হাসিনার যদি বিচার করতে হয় গণভোটে হা না জয় যুক্ত হয়েছে না? হাসানুল্লাহ কিন্তু 10 বছর শাস্তি দিছে, হা ভোট আমাদের আহত নিহত শহীদ পরিবারকে মতামত নেই, ওদের না ফাঁসির রায় কার্যকর করতে হবে। এই দেশে ওদের অস্তিত্ব হবে না। এই দেশকে জনাব তারেক রহমানের কাছে নিরাপদ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিরাপদ, জিও পরিবার কাছে নিরাপদ, অন্য কারো কাছে নয়, অন্য কারো কাছে নয়। সেই বলি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জিন্দাবাদ দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আজকে বুকটা ভরে যায় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, বুকটা ভরে যায় রক্ত দিয়ে সার্থক হয়েছি, রক্ত দিয়ে বাপ ঘুম হয়েছে, তাতেও দুঃখ নাই। এই দেশের মানুষ যাতে ভালো থাকে এটাই কামনা করি জনাব তারেক রহমানের কাছে। ধন্যবাদ, ধন্যবাদ।
3: বুকের ভেতর বইছে ঝড়, বুক পেতেছি গুলিকর। সম্মানিত শ্রোতা, শুনছিলাম আহত পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ শাহিন মালুর কথা। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মিল্লাত হোসেনকে।

পরবর্তী বক্তব্য দেবার জন্য অনুরোধ জানাচ্ছি মিল্লাত হোসেনকে। আহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেবার জন্য এই পর্যায়ে অনুরোধ করছি মিল্লাত হোসেনকে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই জাতীয় সম্মেলনের আয়োজিত আজকের এই আলোচনা সভার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত রয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আহত শহীদ সদস্যবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি একজন আহত যুদ্ধাহত জুলাই যোদ্ধা। আমি 19 জুলাই গুলিবিদ্ধ হই পল্টনে। জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রোগ্রাম ছিল সেদিন, আমি সেই প্রোগ্রামের উদ্দেশ্যে বাসার থেকে বের হই এবং পল্টন কালভার্ট রোডে আমাদের তৎকালে আমাদের বর্তমান ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির ভাই এবং যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব রবিউল ইসলামের নেতৃত্বে সেদিন আমরা সে জায়গায় অবস্থান করি এবং প্রেস ক্লাব অভিমুখে যাওয়ার প্রাককালে হঠাৎই পুলিশ আমাকে এবং আমাদেরকে লক্ষ্য করে গুলি করে এবং কিছু বোঝার আগেই আমার বাম পাশে, আমার হাতের বাহুতে বাম পাশে গুলি লেগে পিছন দিক দিয়ে বের হয়ে যায় এবং আমার পাশেই যুবদলের একজন কর্মী ছিলেন, ওনার নাম হচ্ছে নবীন তালুকদার, ওনার পরিবারের সদস্যরা এই জায়গায় আছে কিনা জানি না, উনি আমার ঠিক বাম পাশে, আমার ডান পাশে ছিলেন, ওনার মাথায় বুলেট লেগে উনি মুহূর্তে শহীদ হয়ে যান এবং সেই স্পটে আরো একজনও শহীদ হয়েছিলেন সেদিন। কিন্তু আমি গুলিবিদ্ধ হওয়ার পরে যারা উপস্থিত ছিলেন তারা, আমার এত রক্তকরণ হয়েছিল সেদিন কেউ কল্পনা করে নাই যে আমি হাসপাতাল পর্যন্ত যেতে পারবো, কিন্তু আল্লাহর শেষ রহমতে আমি সেদিন হাসপাতালে গিয়েছিলাম। আমাকে খাঁচাল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেখানে আমাকে চিকিৎসা দেওয়া হয় নাই, আমাকে সেখান থেকে ফিরে দেওয়া হয় এবং আমার এত রক্তকরণ হয়েছিল। পরবর্তীতে আমাকে ঢাকা মেডিকেলের দিকে অ্যাম্বুলেন্স সহকারে নেওয়ার চেষ্টা করা হয়, প্রতিমধ্যে আমাকে আবারও পুলিশ বাধা দেয়, পুলিশ বাধা দিয়ে আমার অ্যাম্বুলেন্সটা আবারও ফিরিয়ে দেওয়া হয়। তারপরে কাকরাইলের একটি ক্লিনিকে আমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, দেওয়ার পরে আমার রক্ত সঞ্চালন, যে রক্ত পাচ্ছিল সেটা সাময়িকভাবে বন্ধ হয় কিন্তু আমি পরিপূর্ণ চিকিৎসা পাই নাই এবং 25 জুলাই পর্যন্ত আমি একটি ক্লিনিকে চিকিৎসা নেই। কিন্তু অত্যন্ত দুঃখজনক হল সেদিন 26 জুলাই রাত্রে হঠাৎ পুলিশ রেড দিয়ে আমাদের যারা জুলাই আহত ছিল তাদেরকে গ্রেপ্তার করে এবং রাত 11টার সময় হাসপাতাল কর্তৃপক্ষ এসে আমাদেরকে বলে আপনারা এখনই চলে যেতে হবে না হলে পুলিশ আপনাদেরকে গ্রেপ্তার করবে। সে মুহূর্তে আমি বেডে শুতে পারি না, অথচ আমাকে সে জায়গা থেকে বের হতে হবে। আমি সেদিন রাত্রি 11টার সময় আমাকে আমার কিছু সহযোদ্ধা আমাকে একটি বাসায় নিয়ে রাখা হয়। পরবর্তীতে 27 জুলাই আরেকটি হাসপাতালে আমাদের বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক ভাইয়ের তত্ত্বাবধানে একটি হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয় কিন্তু আমার এতটা দুর্ভাগ্য যে ডাক্তার রফিক ভাই আমাকে ভর্তি করার ঠিক আধা ঘন্টাকে ওনাকেও ডিবি তুলে নিয়ে যাওয়া হয়। তাই 5 আগস্ট পর্যন্ত আমরা কোনো চিকিৎসা পাই নাই। আমার আটটি, আমি এ জায়গায় আমার রাতের চিত্রটি নিয়ে এসেছি, আমার আহত ছবিটা আছে এ জায়গায় আপনারা লক্ষ্য করবেন। আমার আটটি এখনো স্বাভাবিকভাবে আমি তুলতে পারি না, আমার এখনো রাত হলে আমরা ঘুমাতে পারি না, আমার রাত্রে ঘুম থেকে ওঠার আগে আমার হাতটি ফুলে যায়। কিন্তু এই জুলাই স্মৃতির এই 19 জুলাই আমার আরেকটি, আমার জীবনে আরেকটি অত্যন্ত কঠিন একটি মুহূর্ত এবং কঠিন একটি স্মৃতি রয়েছে, সেটি হচ্ছে আমি গুলিবিদ্ধ হওয়ার পরে সে জায়গা থেকে আমার এক সহযোদ্ধা আমার পরিবারকে অর্থাৎ আমার বাবাকে ফোন দিয়ে বলা হয় যে মিল্লাত গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে, আপনারা ওনার যোগাযোগ করেন। তার সেই মুহূর্তে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, আমার বাবাও একজন আর পলিটিক্যাল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, আমার বাবা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন, তো 80 বছর বয়সে উনিও জেল কেটেছেন। তো আমার বাবা সেদিন অসুস্থ হওয়ার পরে, আর গত বছরের 12ই মে আমার বাবা মারা যান, সে যে অসুস্থ হয়েছিলেন আমার বাবা সুস্থ হতে পারেন নাই। আজকের এই জায়গা থেকে আমার বাবাকেও স্মরণ করছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, আমরা যারা, আমাদের একটি রাজনৈতিক পরিচয় রয়েছে, আমরা ছাত্রদলের কর্মী, আমরা যারা বিগত আন্দোলন সংগ্রামে কাজ করেছি, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, আমরা শুধু জুলাইয়ের যোদ্ধা না, শুধু জুলাই মাসের না, আমরা জানুয়ারির যোদ্ধা, আমরা ফেব্রুয়ারির যোদ্ধা, আমরা 17 বছরের যোদ্ধা। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এ ঢাকা শহরে যে কয়েকজন গুরুতর আহত রয়েছেন, যদি দু একজন গুরুতর আহত হয়ে থাকে তার মধ্যে আমিও একজন, অথচ আমাকেও গেজেট করা হয় নাই, তৃতীয় দাঁতে গিয়ে আমাকে গেজেট করা হয়। এই জায়গায় অনেক আমাদের নেতাকর্মীরা রয়েছেন, কারো অনেকে গেজেটভুক্ত হতে পারে নাই, শুধুমাত্র আমরা একটি দলের রাজনৈতিক কর্মী হওয়ার কারণে। আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, যারা আহত জুলাই যোদ্ধা রয়েছেন তাদেরকে পুনর্বাসন করবেন এবং তাদের চিকিৎসার সুব্যবস্থা করবেন। পাশাপাশি আজকের এই মঞ্চ থেকে আমার আহত চিত্তর ছবিটি নিয়ে এসেছি, যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অনুমতি দেন তাহলে আমি ওনাকে দেখাতে চাই। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং যারা আহত রয়েছেন ওনাদের সুস্থতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
1: মিল্লাদ হোসেনের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধ শুধু জুলাই ছিল না, জুলাইয়ে তার পরিণতি ছিল গত 17টি বছর। জানুয়ারিতে ছিল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রতিটি মাসই ছিল। সেই 17 বছরে যারা নানানভাবে ত্যাগ স্বীকার করেছেন তাদেরকেও স্মরণ করতে চাই। স্মরণ করতে চাই 17 বছরে বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্রের এক আপোষহীন মুখ প্রয়াত বেগম খালেদা জিয়া আপনাকে। এ পর্যায়ে আহত পরিবারের হয়ে একজন আহতের আরো একজন আহতের কথা শুনব আমরা। ডেকে নিচ্ছি সুজন মোল্লা, আপনার বক্তব্যের জন্য অনুরোধ করছি। সুজন মোল্লা,

0: দুই দুইবার গুলির হাত থেকে বেঁচে আসলেও তৃতীয়বার আমার চোখ থেকে গুলিবিদ্ধ করে এই স্বৈরাচারী হাসিনা সরকার। জুলাই জাতীয় সম্মেলন 2026-এর আজকের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্যার, আজকের সভার সভাপতি প্রধান অতিথি, যার নির্দেশনায় ঘোষণায় সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী মৃত্যুবয় উপেক্ষা করে জীবনের ভয়হীন রাজপথে থেকেছে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত অন্যান্য মন্ত্রীবর্গ, উপস্থিত আমার মতো গুলিবিদ্ধ পাহারা এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। 2018 সালে নির্বাচনের পরে যখন বলা হতো 41 বা শেখ হাসিনা মরার আগ পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় থাকবে, তখনও আমরা 22-23 সালে এই জীবনকে জীবন মনে না করে বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করতে গিয়ে আজকের এই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় অনেকেই আমরা গুলিবিদ্ধ হয়েছি, গুম হয়েছি, থানায় আমাদেরকে গ্রেফতার করে এমনভাবে নির্যাতন করেছে, মুমূর্ষু অবস্থায় পতিত হয়েছে, অনেকে জেলের ভিতরে খরচ চালাতে গিয়ে জামিন নিতে গিয়ে তার মায়ের শেষ সম্বলটুকু কানের স্বর্ণের অংশটুকু বিক্রি করে জামিন নিয়েছে। 2024 সালের নির্বাচনের পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন বলত ওই বেটা এখনো কেউ বিএনপি করে, সেই সময়ে এই গণহত্যাকারী হাসিনা যখন রাজপথে গুলি করে, তখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দায়িত্বে প্রতিটি কর্নারে কর্নারে আমাদেরকে ডিবি পুলিশ মাফিয়া খুঁজে বেড়াত, তারই প্রেক্ষিতে আমাদের এর মধ্যে থেকেও নিজেদেরকে লুকিয়ে রেখে রেখে প্রতিটি আন্দোলন সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দকে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশিয়ে এই আন্দোলনকে বেগবান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। 16 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বেরোতে দিচ্ছিল না, ওকা তাদের যখন বলেছিল যে আমার ছাত্রলীগই এই আন্দোলনকারীদের দমন করার জন্য যথেষ্ট, তখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের সাথে 6টা ব্যারিকেড ভেঙ্গে টিএসসিতে পাঠানো হয়েছে। তখন আমাদের নির্দেশনা ছিল আপনারা যারা দায়িত্বশীল জায়গায় আছেন আপনাদের চেহারা যত মিডিয়াতে না আসে তাহলে মাফিয়া সরকার এটাকে বিএনপি জামাতে ট্যাগ দিবে, কিন্তু আমরা কখনো ঘরে বসে থাকিনি। সেই 16 তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম গুলিবিদ্ধ হয় 4 জন মাফিয়া সরকারের ভাড়াটিয়া সন্ত্রাসীদের কোর্ট কাচারিতে সরাসরি চায়না বুলেটে গুলিবিদ্ধ হয়, কবি নজরুলের সামনে 5 জন শহীদ হয়। 19 তারিখ এই গণহত্যাকে দেখে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যখন সহ্য করতে পারলেন না, কারণ উনি তো জিয়াউর রহমানের সন্তান, উনি তো বেগম খালেদা জিয়ার সন্তান, যারা এই বাংলাদেশের জন্য নিজেদেরকে ফিরিয়ে দিয়েছে, এই 19 তারিখে গণহত্যার বিপরীতে যে মহাসমাবেশ, যে সমাবেশ প্রেস ক্লাবে দেওয়া হল, সেই সমাবেশে অংশগ্রহণ করতে গিয়ে আমি আমার বাম চোখে গুলিবিদ্ধ হই, তারপরে চিকিৎসার বিন্দুমাত্র সুযোগ পাইনি কারণ আমি দায়িত্বশীল জায়গায় ছিলাম। 5 আগস্টের পরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে স্কাইপি করে আমি বাহিরে চিকিৎসা করছি, আমার এই বাম চোখটি এখনো দৃশ্য হারিয়েছি, চিকিৎসা করতেছি, আল্লাহ যদি সহায় হোক আমি দেখতে পারি কিছুটা হয়তো, কিন্তু আমরা এতটা ত্যাগ বলার কারণ হচ্ছে এই 18 মাস 4 দিনের ইন্টেরিয়াম সরকারের আমলে যারা লুটে পুটে বাংলাদেশকে খাইল, আমাদের এই শহীদ এবং জুলাইদেরকে বিক্রি করলো, যাদের ছাত্রলীগের সাথে এই বিভিন্ন নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রমণের ছবি আছে, তারা এখন জুলাইকে তাদের মনে করে। এই হাসনাত সার্জিসদের যারা ছাত্রলীগ করেছে ওই সময় যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তার দায় কি হাসনাত সার্জিসের নাই? আমি এখন মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আছেন, আমি তার কাছে বিনীত অনুরোধ করব এই ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় হাসনাত সার্জিসেরও আছে, অথচ তারাই এই জুলাইকে বিক্রি করে 5ই আগস্টের আগে 150 টাকার স্যান্ডেল পরা হাসনাত সার্জিসরা এখন 20 টাকার গাড়ি নিয়ে ঘুরে। এদের বিচারের ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ গড়ার কারিগর জনাব তারেক রহমান, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
1: অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আলামিনকে। মানন সিংহ থেকে আগত আহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেবেন আলামিন। সম্মানিত বক্তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনার বক্তব্য সংক্ষেপে উপস্থাপনের জন্য।
2: আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, করুন আল্লাহ তাআলার নামে শুরু করিলাম। আমরা তো সবাই বিচার বিচার বিচার নিয়ে কথা বললাম, কিন্তু বিগত 17 বছরে যে নির্যাতিত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর আরাফাত রহমান কোকো ভাই, তারপর 111-এ তারেক রহমান, যে অত্যাচার যে নিপীড়ন সহ্য করছে তার মুখ থেকে একবারও শুনি নাই যে আওয়ামী লীগের বিচার করবে। কয়েকদিন আগেও বলল কি যেটা অতীত হয়ে গেছে সেটা নিয়ে করলে কি আমি আর ফেরত পাব? আল্লাহ তাআলা তার চুন মাটিতে বানাইছে, এজন্যই সারা বিশ্বের মানুষ বলে আপুসের নেত্রী বেগম খালেদা জিয়া। লক্ষ মানুষ, কোটি মানুষ তার জানাজায় অংশগ্রহণ করছে, তার কোন ভিটাবাড়ি দেশের বাইরে নাই, সে দেশের শেষ নিঃশ্বাস ত্যাগ করল, এই খুনি আছি না। 17 বছর আন্দোলন সংগ্রাম করে জুলাই আগস্টে 5ই আগস্ট খুনি হাসিনার দস্যুরা আমার এই ডান হাত দ্বিখণ্ডিত করে ফেলল, ঢাল হয়ে পাশে দাঁড়ালো আবুল কালাম আজাদ, হাজি মজিবুর রহমান কেন্দ্রীয় তাঁতি দলের সভাপতি এবং সেক্রেটারি। তারা বলল আলামিন তোমার ভয় নাই, তারেক রহমান তোমার পাশে আছে, আমরা তোমার পাশে আছে, তুমি সুস্থ হবে। তারা সুর চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করল। আমি বলতে চাই ইন্টারিম সরকারের অবস্থা থাকা অবস্থায় জামাত যে পরিমাণ লুটপাট করলো, যে পরিমাণ ডাকাতি করলো, এটা বলে লেখি শেষ করা যাবে না। কথা ঠিক কিনা, এই যে জাদুঘরে দেখলাম যে ডক্টর ইনোস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন স্যার এবং জামাতের যে ডক্টর শফিকুর রহমান, দেখলাম তেল মাইরা ইনোসের সঙ্গে বৈশা রয়েছে। আর সালাহউদ্দিন ভাই বিএনপি কখনো তেল মারা শিখে নাই, তেল মারার রাজনীতি বিএনপি করে নাই, এটা এই পূর্বের ইতিহাসই আছে। সালাহউদ্দিন ভাই দেখলাম পিছনে বসা, আজকে আল্লাহ তাআলা তার স্থান তাকে ঠিকিয়ে দিয়েছে শফিকুর রহমান। সেই ইতিহাস 1971-এর ইতিহাস যদি বলতে যাই তাহলে সেই রাজাকার, সেই রাজাকারের ভূমিকায় জামাত ছিল, এখনো তারা সেই ভূমিকাতেই আছে। তারা জুলাইকে ধারণ করে না, তারা জুলাইকে বিক্রি করে, জামাত জুলাইকে বিক্রি করতেছে এখনো, আর বিএনপি যা জুলাইকে ধারণ করে। কাল অসংখ্য নেতা কর্মী আমার মতো পঙ্গু হয়েছে এই জুলাই আন্দোলনে, জামাতের কোন নেতা কর্মী আন্দোলন করে পঙ্গুত্ব বরণ করে নাই। আমি বিনীতভাবে অনুরোধ করব জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার, আমাদের বাংলাদেশের অভিভাবক এবং জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আপুসের নেত্রী মা খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণের প্রিয় নেতা তারেক রহমানের কাছে, যে আমরা যারা হাত পা হারাইছি তাদের এখনো আমাদের সরকারের পক্ষ থেকে তাদের হাত পায়ের কোনো ব্যবস্থা করে দেওয়া হয় নাই, তারা চলতে ফিরতে পারে না। আমার এই হাতের ট্রমাটা দেশের চিকিৎসা দেওয়া সম্ভব না। ডাক্তার বলছে যে দেশের বাইরে যদি সুযোগ থাকে যান, আপনার এই হাতের রোগের সমস্যাটা ওইখানে সমাধান করতে পারেন। এটা তো কাইটা ফেলাই দিচ্ছে, রোগের মাথা তো আর বন্ধ হয় নাই। এই রোগের যে চাহিদাটা হাত খুঁজে আঙ্গুল খুঁজে এই অনুভূতিটা উঠলে তখন এই হাত মনে করেন যে অনেক এরকম ভাবে থরথর করে কাঁপতে থাকে, ওই ব্যথাটা সহ্য করার মতো বাংলাদেশে ব্যবস্থা নাই। আমি আমার দের অভিভাবক এবং বাংলাদেশের অভিভাবক, 18 কোটি মানুষের অভিভাবক, যাকে বিজয়ী করছে বিপুল ভোটে, দেখেন বিএনপিকে ভালোবেসে কি পরিমাণ মানুষ আন্দোলন সংগ্রাম করে, ওই যে মা খালেদা জিয়া বলে গেছিল না যে আমার তারে গিয়া যখন দেশে আসবে লক্ষ কোটি জনতাকে বরণ করবে, মার কথা মিথ্যা হয় না, ভবিষ্যৎবাণী বলতে পারে, এটা হল বাস্তব প্রমাণ। আমাদের বয়স তো অল্প, মা খালেদা জিয়া যখন ময়মনসিং গেছে সমাবেশ করতে, তখন আমরা ওই সমাবেশে অংশগ্রহণ করি 2006, তখন স্লোগান ছিল একটাই ময়মনসিং এর, ডাক দিয়েছি লিটন ভাই ঘরে থাকার সময় নাই, ওই স্থান থেকে আমার রাজনীতি শুরু। তো ধন্যবাদ, অনেক সময় নিয়ে নিয়েছি, আমি চাই আমাদের পুনর্বাসন এবং হাত পায়ের যাতে প্রাইম মিনিস্টার তারেক রহমান স্যার যাতে আমাদের ব্যবস্থা করা যায় অতি শীঘ্রই, এটা আহ্বান রাখছি। আসসালামু আলাইকুম,
3: ধন্যবাদ আলামিন। এ পর্যায়ে আমরা কথা শুনব জুলাই যোদ্ধা নারায়ণগঞ্জ থেকে আগত মেহেদী হাসান মিরাজ। আজকের অনুষ্ঠান অনেকটা লম্বা, অনেকের কথা আছে, অনুগ্রহ করে যদি একটু সংক্ষিপ্তভাবে বলা যায় ভীষণ কৃতজ্ঞ থাকব। কথা বলছেন মেহেদী হাসান মিরাজ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত গণপ্রজাতন্ত্র মন্ত্রী, বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত জুলাই যোদ্ধারা এবং আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মানিত সভাপতি এবং সকলের চিনামুখ আবিদ ভাই এবং উপস্থিত রয়েছেন সম্মানিত মন্ত্রী সভা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই ঐতিহ্যবাহী মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল গুম খুন হত্যা এবং নির্যাতিত নিপীড়িত সমস্ত বিপ্লব বীরদের, যারা যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আমরা দেখেছি। বিগত ইন্টিম সরকারের আমলে জুলাই গণ অভ্যুত্থানের আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদের নাম বিক্রি করে একটি চক্র, একটি রাজনৈতিক দল যারা জুলাই যোদ্ধাদের চিকিৎসার কথা বলে নিজেদের পকেট বাড়ি করেছে। আমরা দেখেছি এই শহীদ পরিবারদের নাম বিক্রি করে যারা নিজেদের পকেট বাড়ি করেছে। আমরা দেখেছি জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কখনো জুলাইকে বিক্রি করে নাই, তারা জুলাইকে ধারণ করেছে। আজকে এই ঐতিহ্যবাহী স্মরণ সভায় আমি আমার সেই প্রিয় সহযোদ্ধা শহীদ তাহিদুল আলম জিতানের কথা স্মরণ করছি, যিনি স্বৈরাচার খুনি হাসিনার পেট্রোল বাহিনী আমাকে যখন

0: গুল্লি করা হয় সেই সেই তার নিজের জীবনকে বাজি রেখে আমাকে স্বৈরাচারের সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বাজি রেখে স্বৈরাচারের সন্ত্রাসীদের কাছে নিজেকে হ্যান্ডওভার করেন। গভীরভাবে শ্রদ্ধা করছি, গভীরভাবে স্মরণ করছি আমাদের সেই এখানে উপস্থিত আমাদের ছাত্র দলের সম্মানিত সভাপতি রাকিব ভাই সহ সকলেই চিনেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ। নারায়ণগঞ্জের মধ্যে সর্বোচ্চ ভূমিকা ছিল এই জুলাই গণ অভ্যুত্থান থেকে 28 অক্টোবর পরবর্তী সময় থেকে জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত তার সর্বোচ্চ ভূমিকা। তার বাবা মাকে এই স্বৈরাচারের বাহিনী যখন আমরা রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিলাম আমাদেরকে না পেয়ে বাড়িতে হামলা করে তার বাবা মাকে মারধর করে দীর্ঘদিন তার বাবা প্যারালাইসিস থাকা অবস্থায় তার বাবা অবশেষে শাহাদাত বরণ করেন। আমি স্মরণ করছি আমার সেই জুলাই গণ অভ্যুত্থানের সেই শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বৈরাচার মুক্ত। আমি স্মরণ করছি আমার এই নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত আমার সে আহত জুলাই যোদ্ধাদের। আমরা দেখেছি বিগত ইন্টারিম সরকারের আমলে শুধু একটি রাজনৈতিক মঞ্চ যারা জুলাইকে ব্যবহার করে নিজেদের পকেট বাড়ি করেছে, যারা আগে ভেন্ডর কেনার টাকা ছিল না তাদের অ্যাকাউন্টে আজকে হাজার হাজার কোটি টাকা, যারা জুলাই আহতদের চিকিৎসার নাম করে একটি ফাউন্ডেশন খুলেছে, আপনারা সবাই জানেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের নাম করে তারা তাদের নিজের পকেটে হাজার হাজার কোটি টাকা ঢুকিয়েছে। আমাদের জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী যদি চিকিৎসা বা যে কোনো সুবিধার জন্য গিয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাক্স দিয়ে তাদের উপর অমানবিক অত্যাচার করেছে। আজকে এই জায়গায় উপস্থিত আমার সেই এক সহযোদ্ধা নারায়ণগঞ্জের জাহাঙ্গীর আলম ভাই, যিনি শুধু জাতীয়তাবাদী দলের একজন আদর্শিক কর্মী হওয়ার কারণে যাকে বিভিন্ন ধরনের ট্যাক্স দিয়ে অমানবিক অত্যাচার নির্যাতন করা হয়েছে এই জুলাই ফাউন্ডেশনে, শুধুমাত্র জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতাকর্মীদের সাথে ছবি থাকার কারণে তাকে বিভিন্ন ধরনের অমানবিক অত্যাচার নির্যাতন করা হয়েছে। অথচ এই আমার সহযোদ্ধা 19 জুলাই মদনপুর বাস স্ট্যান্ডে গুলিবিদ্ধ হয়ে তার মাথার খুলি উড়ে যায়, তাকে নাকি তাকে বলা হয় সে নাকি ভুয়া যোদ্ধা, তাকে বলা হয় তুমি তো বিএনপির জন্য আহত হয়েছ, তোমার যা কিছু প্রয়োজন সব বিএনপি দেখবে। আমরা দেখেছি ইন্টারিম সরকারের আমলে যারা জাতীয়তাবাদী দলের ছিল তাদেরকে দেখা দেখেছে তারা এক চোখে, আর যারা তাদের ব্যক্তিগত লোক ছিল তাদের কথা শুনতো তাদেরকে দেখেছেন আরেকভাবে। তো আমরা এর তীব্র নিন্দা জানাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, 17 বছর গুম খুন হত্যার বিচার চাই। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মেহেদী হাসান মিরাজ আপনাকে। জুলাই জাতীয় সম্মেলন 2026-এর এ পর্যায়ে আমরা ছাত্র প্রতিনিধিদের বক্তব্য শুনতে চাই। শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আপনাকে।

بسم الله الرحمن الرحيم জাতীয় জুলাই সম্মেলন 2026 এর আয়োজিত আজকের এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি মাননীয় চিফ হুইপ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং 142 জন শহীদের রক্তে রঞ্জিত যে সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের গর্বিত সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান

0: হ্যাঁ, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং আমার সম্মুখে উপবিষ্ট যাদের জন্য আজকের এই আয়োজন, সেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বীর শহীদদের পরিবারবর্গের সদস্যবৃন্দ এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাহত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা অপসারণ করছি শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ রাব্বির সহ বাংলাদেশ জাতীয় ছাত্র দলের 142 জন নেতা, কর্মী ও সমর্থক যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, সহ যে হাজারের অধিক ছাত্র জনতা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকের এই উপস্থিত শহীদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে এখনো চিকিৎসাধীন রয়েছে, তারা সুস্থ হতে পারেনি, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা প্রতিজ্ঞা করছি বাংলাদেশ জাতীয় ছাত্র দল তার সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা আমাদের এই সহযোগিতার পাশে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকের এই অত্যন্ত প্রাসঙ্গিক এই কর্মসূচি প্রণয়ন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যে জাতীয় জুলাই সম্মেলন যারা এর আয়োজক তাদেরকে অনেক ধন্যবাদ অর্পিত করে জানাচ্ছি, যেন প্রতি বছর এই কর্মসূচি অবশ্যই অবশ্যই পালন করা হয়। এ কারণে করা হবে, আমরা বিগত 2-3 বছর যা দেখেছি এবং সর্বশেষ আজকে আমি অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে অনেকগুলো বক্তব্য শুনেছি যে সত্যিকার অর্থে বিগত 1.5 বছর যারা ক্ষমতায় ছিল তারা শহীদ, যারা বীর শহীদদের পরিবারকেও ভিন্ন দৃষ্টিতে দেখেছে। আমি ধিক্কার জানাচ্ছি, যারা আহত হয়েছে তাদের বিষয়েও তারা শুধুমাত্র ভিন্ন মতাবলম্বী কিংবা তাদের অনুসারী কিংবা তাদের মনোপুত না হলেই তারা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটি কখনোই জুলাই আগস্টের স্পিরিটের সাথে কখনোই কাম্য ছিল না, এটি কখনো প্রত্যাশিত ছিল না। যে উপস্থিতি, আমরা মনে করছি সেই দিনগুলো কথা যখন 1 জুলাই 2024 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার সংগঠিত হল, তারপর সেই দিনগুলোর কথা মনে পড়ছে, 7 জুলাই 8 জুলাই বাংলা ব্লকেট করা হলো, শাহবাগ অবরোধ করা হলো, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল ছাত্রদলের গর্বিত সাংগঠনিক অভিভাবক চরাব তারেক রহমানের একক নির্দেশনায় ছাত্রদল সবগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা এই আন্দোলনের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। আমি শ্রদ্ধা করে আমি স্মরণ করছি সেই দিনগুলোর কথা, বাংলা ব্লকের শেষ হওয়ার পরে সেই 12 জুলাই 14 জুলাই 15 জুলাই যখন অগ্রসর হচ্ছি, সে সময় ছাত্রদল ছাত্রলীগের চোখে চোখ রেখে, ফ্যাসিস্টের চোখে চোখ রেখে বলেছিল, দেশটি কারো বাপের না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনেরা স্লোগান দিয়েছিল, লাখো শহীদের রক্তে কেনা দেশটি কারো বাপের না। মনে পড়ছে সেই দিনগুলোর কথা, সেই 15 জুলাই যেদিন ছাত্রলীগের বর্বরোচিত হামলা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের বন্ধুর উপর ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী সেদিন আহত হয়েছিল, আমরা ভেঙে পড়িনি। আমাদের কাছে সেই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ব্যানারের যারা নেতৃত্ব ছিল, সেই সমন্বয়করা আমাদেরকে কল দিয়ে বারবার যখন সহযোগিতা চেয়েছে, আমরা সর্বক্ষেত্রে ছাত্রদল সেই সহযোগিতা করেছি, তাদেরকে আগলে রেখেছিলাম। মনে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ আশপাশের সকল শিক্ষা প্রতিষ্ঠান নেতৃবৃন্দ সেই ভয়ঙ্কর 15 জুলাই সেই ছাত্রলীগের নৃশংস হামলার পর শহীদুল্লাহ হল সহ কার্জন হলের যে 3টি হল রয়েছে, সেই হলগুলো আমরা ছাত্রলীগ হাত থেকে দখল নিয়েছিলাম। সেখানে রাত 8টা পর্যন্ত মৃত্যুকে উপেক্ষা করে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী সেখানে অবস্থান নিয়েছিল। সেই মনে পড়ছে, সেই 16 জুলাই যেদিন ছাত্র দল ওপেন আমাদের মাননীয় অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় বলা হয়েছিল আর এক সেকেন্ড তোমরা অপেক্ষা করবে না, আগামীকাল আবারও প্রেস ব্রিফিং এর মাধ্যমে তোমাদের অবস্থানে স্পষ্ট করো। আমরা 16 জুলাই নয়াপল্টন পার্টি অফিসে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে ছাত্র দলের অবস্থান স্পষ্ট করি এবং এই কোটা সংস্কার আন্দোলনকে এক দফা আন্দোলন রূপান্তরের জন্য আমাদের সেই আকাঙ্ক্ষা প্রকাশ করি। তারপর সেই দিনগুলোর কথা 16 এবং 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবগুলো ব্যাকেন করে ফেলা হলো, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন রামপুরা বাড্ডা উত্তরায় প্রতিরোধ করে তুলেছিল। ছাত্র দল তাদেরকে সর্বাত্মকভাবে সম্মুখ সারিতে থেকে সকল মহানগর শিক্ষা প্রতিষ্ঠান পুরো বাংলাদেশে আমরা সেই নির্দেশনা পৌঁছে দিয়েছিলাম। আপনারা দেখেছেন 142 জন নেতা কর্মী ও সমর্থক শহীদ হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একক নির্দেশনায়। তিনি কখনো তার বক্তব্য এগুলি স্বীকার করেন না, আমাদেরকেও তিনি বলতে দেন না। আমাদের কাছে এত এত ডকুমেন্টস রয়েছে, হোয়াটসঅ্যাপে স্টিল নাও তার মেসেজের এমন কিছু ডকুমেন্টস রয়েছে আমরা দেখাতে পারি না, তিনি এগুলো লাইক করেন না, আমাদেরকে বলার সুযোগ দেন না। আমরা সর্বশেষ, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু আর অনেকে বক্তব্য রাখবেন, শহীদ পরিবারের বক্তব্য শোনার জন্য আজকে এসেছি, তাদের বক্তব্য শুনেছি। প্রিয় উপস্থিতি, আমরা সেই 3 আগস্ট এক দফা ঘোষণার দিনও ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী নিয়ে শহীদ মিনিটে আমরা অবস্থান করেছিলাম। 4 আগস্ট ছাত্রলীগের বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ি শাহবাগ সহ সকল ক্ষেত্রে ছাত্রদল, যুবদল, বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে। সারা বাংলাদেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা ঘুরিয়ে দিয়েছিলাম, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম আমরা। প্রিয় উপস্থিতি, সেই 5 আগস্ট সেই বিজয়ের দিন, কিন্তু একটি বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। 30 জুলাই সেই 18, 19, 20 জুলাইয়ের পর যেদিন এই হারুন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সেই যাত্রাবাড়িতে গিয়ে বলেছিল যে সবকিছু ক্লিয়ার করে ফেলা হয়েছে, তারা সেখানে সংবাদ সম্মেলন করেছিল 21 জুলাই 22 জুলাই, বলেছিল সব ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বলে কিছু নেই, আপনারা দেখে যান, এবং রাস্তায় গাড়ি চলাচলে তারা সেই অবস্থান করে ফেলেছিল এবং পুরো বাংলাদেশের আন্দোলন প্রায় কন্ট্রোল করার পর্যায়ে ছিল। সে সময় আমরা বারবার ভেবেছিলাম সেদিন এই বৈষম্যবিরোধী ব্যানারের যারা নেতৃত্বে ছিল নাহিদ আসিফ সহ তারা গ্রেপ্তার ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার আমাদেরকে প্রতিটি মুহূর্তে যোগাযোগ করে পরামর্শ দিতেন যে কি কর্মসূচি নেওয়া যেতে পারে, কিন্তু যারা বাইরে ছিল সমন্বয়ক এবং ছাত্র দলের আমি নাসির সহ আমাদের যারা দায়িত্বে ছিলাম আমরা বারবার সমন্বয় করেছি, 1-2টি প্রোগ্রাম আপনাদের মনে রয়েছে আমরা ফেলিওর হয়েছিলাম। পরবর্তীতে সেই 30 জুলাই মার্চ ফর জাস্টিস আপনাদের মনে রয়েছে, সেই মার্চ ফর জাস্টিস আমি আমার বক্তব্য না, শুধু আপনারা অপরাপর যারা এই আন্দোলনের কৃতিত্ব দাবি করে তাদের মুখে শুনে থাকবেন, তার একক কৃতিত্ব হল এই জনাব তারেক রহমানের। মার্চ ফর জাস্টিস সফল করেছিল বিএনপি পন্থী আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 দলের শিক্ষকেরা, সেই ছবি রয়েছে হাইকোর্টের সামনে। সেই মুভমেন্টের মাধ্যমে আবারও এই আন্দোলন নতুন গতিপথ পেয়েছিল, আমাদের বিশ্বাস এসেছিল আমরা পারব, উই ক্যান ডু, এবং সেদিন এই যারা বাহিরে ছিল সমন্বয়করা তারা কৃতজ্ঞচিত্তে আমাদের এই অবদানকে বারবার স্মরণ করেছে এবং পরবর্তী সেই 3 আগস্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই দোয়া রাখবেন, আমি কথা দিচ্ছি শহীদ পরিবার সহ সবাইকে, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই জুলাইকে ধারণ করে বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখবো। কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি আপোষহীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সেই 15.5 বছরের লড়াই সংগ্রামের মাধ্যমে এই জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, মা মাটি ও মানুষের আপোষহীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, ছাত্র দলের গর্বিত অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, জিন্দাবাদ, জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।
1: অসংখ্য ধন্যবাদ জনাব রাকিবুল ইসলাম রাকিবকে তার মূল্যবান কথাগুলোর জন্য। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব আবু হুরায়রা, সভাপতি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। জনাব আবু হুরায়রা, আপনাকে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে আপনার বক্তব্য সংক্ষেপে উপস্থাপনের জন্য।

0: সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার সামনে যারা উপস্থিত আছেন, কেউ সন্তান হারিয়েছেন, কেউ তার ভাইকে হারিয়েছেন, কেউ আমরা সহযোদ্ধাকে হারিয়েছি, কেউ চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। আপনাদের সামনে আজকে একজন জুলাই যোদ্ধা হিসেবে কথা বলার কোন যোগ্যতাই আমার নেই, কারণ আমি সুস্থ আছি, ভালো আছি। প্রিয় আমার জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবাররা, আপনাদের পক্ষ থেকে একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আপনাদের পক্ষে একটু কথা বলতে চাই। যেহেতু বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রীকে আপনারা ভোট দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন, তার কাছে আমাদের দাবি আপনাদের সবার হত্যার বিচার বাংলাদেশে অতি দ্রুত সংগঠিত করতে হবে। কারণ আমরা জানি সরকার যদি চায় সবকিছুই সম্ভব। যেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, সেই রাষ্ট্রযন্ত্র আজকে আমার প্রধানমন্ত্রীর হাতে আছে। সেই রাষ্ট্রযন্ত্র আজকে ব্যবহার হবে ন্যায় বিচারের স্বার্থে, আমার ভাইদের হত্যার বিচারের স্বার্থে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি আপনি আর অনেক বেশি ত্যাগ করেছেন, আপনার ত্যাগ আমাদের কারো মতো হবে না। আপনি সময় প্রতিহিংসা করার না হয়ে আপনি ক্ষমার আহ্বান জানান, আমরাও আপনার আহ্বানে সাড়া দিয়েছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, যদি ন্যায় বিচারের মাধ্যমে কোন হত্যার বিচার হয় সেটা প্রতিহিংসা বলার নয়। আমরা এই জুলাই পরবর্তী সময় কোন শহীদ পরিবার, আমার কোন জুলাই যোদ্ধা ভাই আইন তার নিজের হাতে তুলে নেয়নি, আমরা বিচারের অপেক্ষায় আছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পরিচয় কি? আপনি বাংলাদেশের সবচেয়ে সৎ রাষ্ট্রপতি সন্তান, যাকে হত্যা করা হয়েছিল ষড়যন্ত্রের মধ্য দিয়ে। আপনি বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের অভিভাবকে পরিণত হয়েছিলেন, বাংলাদেশের যিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় আভাসীন ছিলেন, সেই প্রিয় নেত্রীকে বিনা চিকিৎসার মাধ্যমে আমি বলবো তাকেও হত্যা করা হয়েছে। তিনি শহীদ হয়েছেন আমি বলবো, কারণ বিনা চিকিৎসায় আমার নেত্রীকে দিনের পর দিন যেভাবে তার সাথে অন্যায় করা হয়েছে, আমি বলবো আমার নেত্রীকে হত্যা করা হয়েছে, তার হত্যারও বিচার চাই। তিনি শুধু আপনার মা ছিলেন না, তিনি আমার নেত্রী, আমার মা, আমাদের জাতির মা ছিলেন। তাই আমরা আমার নেত্রী হত্যা বিচার চাই। আপনি এই বাংলাদেশের জন্য কাজ করতে গিয়ে, আপনার পরিবার কাজ করতে গিয়ে আপনার ভাইকে হারিয়েছেন। আপনি 17 বছরের বেশি সময় নির্বাসনে ছিলেন। আমরা আপনাকে এই জুলাই যুদ্ধের মধ্য দিয়ে আমাদের ভাইদের রক্তের বিনিময়, আমরা আপনাকে, আপনার নেতৃত্বেই এই আন্দোলন হয়েছিল, আপনি বাংলাদেশে ফিরে এসেছেন। আমরা রামিসা হত্যার বিচার দেখেছি, সরকার চাইলে অতি দ্রুত সকল হত্যার বিচারই করতে পারে। তাই আমার শহীদ ভাইদের অতি দ্রুত হত্যার বিচারের জন্য আপনার কাছে আকুল আবেদন। আমার জীবনে আপনার সাথে যতগুলো মিটিং হয়েছে, আপনার সাথে কথা হয়েছে, যৌক্তিক যেকোনো বিষয় আপনার সামনে তুলে ধরতে পেরেছি, আপনার সাপোর্ট পাইনি এরকম হয়নি, আপনি সেটা বাস্তবায়ন করেননি এরকম হয়নি। আজকে আমার ভাইদের হত্যার বিচারের দাবি অবশ্যই এটি যৌক্তিক এবং আপনি এটি আমলে নেবেন বলে আমি বিশ্বাস করি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমার নেতা জনাব তারেক রহমান 16 তারিখ মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছিলেন, দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। তখন বাংলাদেশের যে সকল ছাত্র নেতাদেরকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে মিডিয়ার সামনে দাঁড় করিয়ে দিয়েছিলাম, সেই ছাত্র নেতাদের অনেকেই বলেছিলেন যে একটি পক্ষ গোলা পানিতে মাছ স্বীকার করতে চেয়েছে। আমরা তো সরকারের পতন চাই না, আমরা তো এক দফা চাই না, আমরা চাই কোটা সংস্কার। দেখেন আজকে যদি আমি বলি, সেই এই গোলা পানিতে মাছ স্বীকারীদের যে প্রধান ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, যদি গোলাপানিতে মাছ স্বীকার করতে চান তাহলে তিনি কি মহৎ কাজ করেছেন? তিনি আজকে গোলাপানিতে মাছ স্বীকার করেছেন বলে একটি ফ্যাসিস্টের বিদায় হয়েছে বাংলাদেশ থেকে, এবং এই ফ্যাসিস্টের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতন্ত্র, লুণ্ঠিত গণতন্ত্র বাংলাদেশে ফিরে আনতে চেয়েছিলেন, সেটি বাস্তবায়িত হয়েছে। আমরা স্বাধীনতার যুদ্ধ দেখেছি, একটি দেশের সাথে একটি যুদ্ধ, সেখানেও নির্মমভাবে আমাদের বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছিল। আরেকটি যুদ্ধ দেখেছি 2024 সালে, এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য যুদ্ধ, এটি ছিল লুণ্ঠিত গণতন্ত্র ফিরে আসার জন্য যুদ্ধ, এটি ছিল ন্যায় বিচার সাম্য মানবিক গুম খুনের বিরুদ্ধে যুদ্ধ। আমরা এক দফার জন্য আন্দোলন করেছি বিগত 17 বছর, কারণ আমরা জানি শুধু কোটা সংস্কারই বাংলাদেশের সমাধান নয়, বাংলাদেশের সমাধান লুকিয়ে আছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশের জনগণের উপরে বসে থাকা একটি দানবের পতনের মধ্যেই। তাই আমরা সবসময় আন্দোলন করেছি এক দফার পক্ষে, কোটা সংস্কার আন্দোলন এবং এক দফা। যদি 24 আন্দোলনকে আমি 2টি ভাগে ভাগ করি, তাহলে এই এক দফা আন্দোলনের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, এক দফা আন্দোলনের জন্য আমরা বাংলাদেশের জনগণকে আহ্বান করেছিলাম। আজ সে এক দফা বাস্তবায়ন হয়েছে বলে আজকে এরকম একটি পরিবেশে আমরা বসে আমরা অন্ততপক্ষে প্রত্যেক বছর জুলাইয়ে আমার ভাইদেরকে স্মরণ করতে পেরেছি, আমাদের ভাইদের বিচারের দাবি তুলতে পেরেছি। যদি আজকে এক দফা বাস্তবায়ন না হতো, একবার চিন্তা করুন আমাদের অবস্থা কি হতো, ধরে ধরে আমাদেরকে হত্যা করা হতো, আজকে শহীদ পরিবারও নিরাপদ থাকতো না এই রাষ্ট্রের কাছে। প্রিয় ভাইরা, আমরা যে ছাত্র নেতাদের আহ্বানে সাড়া দিয়ে আন্দোলন করেছিলাম, সেই ছাত্র নেতারা 3 তারিখের আগ পর্যন্ত কখনো এক দফার কথা তাদের মুখে বলেনি। আমি বলবো তারা যে ক্ষমতার লোভে রাজনৈতিক উচ্চ বিলাসিতার জায়গা থেকে তারা যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন, আমার ভাইদের হত্যার বিচার না করে তারা তাদের স্বপ্ন পূরণ করেছেন, তাদের বিচার কে করবে? তারা দেশপ্রেমের যে চেতনার কথা বলেছিলেন, পরবর্তীতে আমরা দেখেছি তারা বারবার মিডিয়ার সামনে বলেছেন শুধুমাত্র একটি নির্বাচনের জন্যই জুলাই আন্দোলন হয়নি, নানান ধরনের ষড়যন্ত্র তারা করেছেন। আপনারা এটি লক্ষ্য করেছেন, ঠিক 71 সালে শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশ জনগণ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছিল, তখন তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। বাস্তবতা উপলব্ধি করে শেখ মুজিবুর রহমানের সিদ্ধান্তকে উপেক্ষা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঝাঁপিয়ে পড়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঠিক আমাদের নেতা জনাব তারেক রহমানও শুধু কর্মসংস্কার আন্দোলনের জন্য আন্দোলন করেনি, তিনি বাংলাদেশের ফ্যাসিস্টের পতনের জন্য তিনি দফা এক দাবি এক শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। ঠিক যুদ্ধের পরে আপনারা দেখেছেন বাকশাল কায়েম, একদলীয় শাসন কায়েম করার জন্য শেখ মুজিবুর রহমান কাজ করেছেন, জিয়াউর রহমান কাজ করেছেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের জন্য। ঠিক আমাদের নেতাও কাজ করেছেন বাংলাদেশের 24-এর পরবর্তী সময়কে সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে মানবীয় সাম্য, একটি সুন্দর বাংলাদেশ, পৃথিবীর সবচেয়ে বসবাসযোগ্য একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কাজ করেছেন। প্রিয় সংগ্রামী উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মেহরাব শাওনের একটি স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত হয়েছি, তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? এখনো সে পাওয়ার বহন করেন, তিনি জুলাই যোদ্ধাদেরকে তিনি অপমান করেছেন, তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? তার বিচার চাই আমরা, অতি দ্রুত তার বিচার দেখতে চাই। আপনাদের সবাইকে এবং আপনাদের সবার পাশে আছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে দেশপ্রেমিকতা দেখিয়েছে, যুদ্ধের সময় যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এবং আপনারা জানেন এক দফা বাস্তবায়নের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আন্দোলনের পরবর্তী সময় আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, আমরা বিচ্যুত হইনি, রাষ্ট্রের এই দেশপ্রেমিক রিজার্ভ ফোর্স আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আমৃত্যু। ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ আপনাকে সম্মানিত বক্তাবৃন্দ। আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি, আপনারা অনুগ্রহ করে, আমরা জানি যে হৃদয়ের আবেগ আমাদের অনেক এবং আমরা অনেক কথা বলতে চাই, আমরা জানি এবং বিশ্বাস করি সে কথাগুলো আমরা শুনতেও চাই, কিন্তু সামগ্রিক পরিস্থিতি, আজকের পরিবেশ, সময়ের জন্য বিনীতভাবে অনুরোধ করছি পরবর্তী বক্তাগণ আপনারা আপনাদের বক্তব্য সংক্ষিপ্ত করবেন। এ পর্যায়ে ডেকে নিচ্ছি বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের সম্মানিত সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী, আপনি 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন অনুগ্রহ করে। ধন্যবাদ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জুলাই জাতীয় সম্মেলনের সম্মানিত সভাপতি এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকে এই জুলাই সম্মেলনে আমি বাংলাদেশের কওমি ছাত্র সমাজ এবং কওমি অঙ্গনের পক্ষ থেকে এখানে প্রতিনিধি হয়ে বক্তব্য রাখছি। আমি আজকে এই সম্মেলনে যে বিষয়টি ফুটিয়ে তুলতে চাই, এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের কওমি ছাত্র সমাজ যে ভূমিকা রেখেছিল, তারা এই কোটা আন্দোলন বা বৈষ্ণবী ছাত্র আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না, কিন্তু যখন এই আন্দোলন জুলাইয়ের মাঝামাঝি 14 জুলাই রাত্রে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে এই আন্দোলনটা ভিন্ন দিকে গেল এবং 15 জুলাই পরবর্তী 16 জুলাই এবং 17-18 জুলাই সহ যেই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সে সময় আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্ররা সহ উদ্যোগে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে এবং যারা আন্দোলনে বিভিন্ন জায়গা থেকে তারা ঘরে থাকতে পারছিল না, বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন মসজিদে তাদেরকে থাকার ব্যবস্থা করেছে, তাদেরকে বিভিন্নভাবে স্বাস্থ্যসেবা দেওয়া এবং খাবারের ব্যবস্থা করেছে। আমরা ওই সময় বাংলাদেশ কওমি ছাত্র ফোরাম বাংলাদেশের কওমি ছাত্রদের সর্বোচ্চ অরাজনৈতিক সংগঠন আমরা বিভিন্নভাবে যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল সমন্বয় সহ আমাদের ছাত্র দলের বর্তমান সভাপতি তাকিব ভাইয়ের সাথে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি এবং তারা আমাদেরকে বলে তোমরা তোমাদের জায়গা থেকে তোমরা আন্দোলনে করো কিন্তু কোনো ব্যানার নিয়ে নয় তোমরা তোমাদের জায়গা থেকে কার্যক্রম চালিয়ে যাও এবং আমরা যাত্রাবাদী আন্দোলনে 18-19 জুলাই সহ তাকিব ভাই সহ আমরা যে আন্দোলন করেছি এবং আমাদের কমি অঙ্গনের যাত্রাবাদী মাদ্রাসার অনেক ছাত্র এখানে আহত হয়েছে এবং তরু আলেম প্রজন্ম 2024-এর সেপ্টেম্বরে একটি প্রতিবেদন তৈরি করেছে যেখানে 79 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে। আমরা আজকে এই সম্মেলন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান জানাবো কমি ছাত্রদেরকে এই বৈষম্যহীন বাংলাদেশে তাদেরকে গুরুত্ব দেওয়া হোক এবং তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক এবং তাদেরকে প্রত্যেকটা জায়গায় তাদেরকেও সমভাবে মূল্যায়ন করা হোক। এই সংক্ষিপ্ত বক্তব্য এবং আহ্বান রেখে আমি আজকে এই সম্মেলন থেকে বক্তব্য এখানে শেষ করছি। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।
3: অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য এত সংক্ষেপে আমাদের মাঝে উপস্থাপন করবার জন্য। সত্যিকার অর্থেই সবার আগে বাংলাদেশ স্লোগানকে যখন আমরা ধারণ করি আমরা বিশ্বাস করি কথার যে আমরা কাজে আরো অগ্রগামী হব এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সম্মানিত শুধু এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জুলাই যোদ্ধা সংগঠনের সেক্রেটারি আল মিরাজকে।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই জাতীয় সম্মেলনের আজকে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রিয় নেতা, জুলাই আন্দোলনের এক দফা দাবির মূল নেতৃত্ব দানকারী আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। এখানে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যার কথা না বললেই নাই, যিনি এই সংগঠনটা আমাদের মাধ্যম দিয়ে তিলে তিলে গড়ে উঠাইছেন এবং যত জুলাই যোদ্ধা আছে তাদের বাসায় বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন ভাই, আজকে আমি এখানে একজন জুলাই যোদ্ধা হিসাবে দাঁড়াইনি, এখানে দাঁড়িয়েছি যারা চোখ হারিয়েছেন, অঙ্গ হারিয়েছে, যারা সন্তান হারিয়েছেন তাদের প্রতিনিধি হিসাবে। তারা শুধু তাদের অঙ্গ হারায়নি, তারা তাদের শুধু চোখ হারায়নি, তারা তাদের শুধু সন্তানকে হারায়নি, তারা হারিয়েছে তাদের মূল্যবান জীবনটাকে, তারপরেও তারা বাংলাদেশের স্বপ্নকে হারাইতে দিই নাই। আজ আমি এক আবেগের কথা বলতেছি, সেটা হল যে যাদের চোখের আলো নাই তারাই আজ বাংলাদেশের আলোকিত বাংলাদেশের স্বপ্ন দেখে। আজকে আমি জাস্ট তিনটা মানুষের কথা বলবো। মুবিন বলে আমাদের এক সহযোদ্ধা যার দুই চোখই অন্ধ, আমারও দুই চোখই অন্ধ ছিল, আমি 6 মাস টোটালি অন্ধ ছিল, এক চোখ এখন টোটালি ব্লাইন্ড, এক চোখে আমি 30% দেখি, মাত্র 30%, আমি 4-5 হাত মানুষের চেহারা বুঝতে পারি। আমার পাশে ছিল মুবিন, সেই মুবিনের দুই চোখই অন্ধ, তার ভাই একটা পাগল, তার বাবা মারা গেছে এবং সেও অন্ধ। তার মা আমার কাছে বলছে, বাবা আল্লাহ আমার আর কত পরীক্ষা নিবে, আমার হাজবেন্ড মারা গেছে, আমার একটা সন্তান পাগল, আমি তার নিয়েই পারি না, তাকে যদি আমি সবসময় না দেখি সে হারিয়ে যায়, আবার একটা সন্তান যার দুই চোখই নাই, আমার কি আছে, আমি কি নিয়ে বেঁচে থাকব, আমার তো কিছুই নেই, আমার দুই সন্তান নাই, আমার হাজবেন্ড নাই। এই স্বৈরাচার শেখ হাসিনা আপনি দেখে, স্বৈরাচার শেখ হাসিনা কি একটা খারাপ পরিস্থিতি করে আমাদের দিয়ে গেছে, কি আর বলবো, সময় সংক্ষিপ্তর জন্য আর কিছু বলতেছি না, তবে একটা কথা আপনাদের বলে রাখি, আমরা এখানে আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী আছে, আমরা স্বীকৃতি চাই, এবং আমরা এটাও বলতে চাই একটা দল আছে যারা ঘোলা পানিতে মাছ শিকার করে, তারা তাদের কোন ঠিক ঠিকানা নাই, তারা মুনাফিকি করে, তারা আজকে আমাদের স্বার্থের জন্য, তারা তাদের নিজেদের স্বার্থের জন্য তারা আজকে আমাদেরকে ব্যবহার করছে, একটা সময় আছে তারা আবার আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করবে, সুতরাং আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, এবং কখনোই আমরা শেখ হাসিনাকে এই দেশে আসতে দিব না, এবং কোন মুনাফিকি সংগঠন যদি কখনো আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে চোখ হারিয়েছি, তা এখন আবারও বুক চিটিয়ে দেব, তারপরে এই দেশকে আমরা রক্ষা করব, আমরা শুধু অঙ্গহানি করে বসে থাকবো না, আমাদের যে স্বপ্নের দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিল, ম্যাডাম খালেদা জিয়া চেয়েছিল, দেশ নায়ক জনাব তারেক রহমান চেয়েছিল, ওই স্বপ্নের দেশ আমরা প্রতিষ্ঠিত করেই শুনব, বাংলাদেশ জিন্দাবাদ।
3: অসংখ্য ধন্যবাদ আলমিরাজকে এ পর্যায়ে বক্তব্য দেবার জন্য। বিনীত অনুরোধ জানাচ্ছি শহীদ পরিবার সংগঠনের পক্ষ থেকে সেক্রেটারি রবিউল আওয়ালকে। মিস্টার রবিউল আওয়াল, আপনাকে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে আপনার বক্তব্য সংক্ষেপে উপস্থাপনের জন্য।
5: জুলাই জাতীয় সম্মেলন 2026 আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, সম্মানিত সভাপতি এবং মাননীয় মন্ত্রীবর্গ, আমার প্রাণপ্রিয় শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধা ভাইয়েরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সময় খুব সংক্ষিপ্ত, আমার অনেক কথা ছিল। আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই, আপনারা দেখেছিলেন যাত্রা বাড়িতে যে একটা বন্ধু আর একটা বন্ধুকে টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল, সেটা আমার ভাই ছিল। আমার বাবা বলেছিল একজনকে মারতে কতটা গুলি লাগে স্যার, আমার ভাইয়ের মতো হাজারো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে, হাজারো মায়ের সন্তান তাদের অঙ্গ দিয়ে এই দেশটাকে নতুন বাংলাদেশ, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ এনে দিয়েছে। আজকে এখানে দাঁড়ানোটা সহজ ছিল না, হাজারো বাধা হাজারো বিপত্তির মাঝখানে এখানে দাঁড়িয়েছি। ইন্টারিম আমলে আমরা শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাগণ, আমাদের বিচারের জন্য আহত জুলাই যোদ্ধাগণ তাদের ন্যায্য অধিকারের জন্য, তাদের চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরিয়েছিল, রাস্তায় তারা নেমেছিল, হাজারো বার গিয়েছি, বারবার দাঁড়িয়েছি তাদের দরজায়, তাদের কোন সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি কিছুই পাইনি। আমরা বিচারের জন্য শহীদ পরিবার রাস্তায় মাইরও খেয়েছে, সেটারও কোন তীব্র নিন্দা জানায়নি। যারা আমাদের মাথা বিক্রি করে উপদেশটা হয়েছিল, শহীদদের রক্তের উপর দিয়ে গিয়ে উপদেশটা হয়েছিল, তারা ক্ষমতার মসনদে গিয়ে এই শহীদ পরিবারকে, আহত জুলাই যোদ্ধাদেরকে, শহীদ পরিবারের পুনর্বাসন, আহত পরিবারের পুনর্বাসন, তাদের চিকিৎসা সবকিছু ভুলে গিয়ে নিজেদের ষোলো আনাই তারা বুঝে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার দায়িত্ব গ্রহণের পরে আমাদের কথা শুনেছেন, তিনি তার প্রেস সচিব আতিকুল আলম রুমন ভাই, তাকে চিফ হুইপ মণি ভাই সহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ ইসাক ভাই সহ তাদেরকে পাঠিয়েছিলেন আমাদের কথা শোনার জন্য, আমাদের দুঃখ শোনার জন্য। আমাদের কথা শুনে সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী যেই মহানুভবতার একটা কাজ করেছে তার জন্য তাকে হাজারো কোটি ধন্যবাদ দিলে কম হবে, যে শহীদের এটিম 250 বাচ্চা ছিল, তাদের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার মতো ছিল, তাদের লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে আতিকুল আলম রুমন ভাই আমাদের নিয়ে বেশ কয়েকবার বসেছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমাদের কি কি প্রয়োজন আহত পরিবারের, শহীদ পরিবারের, আমাদের পক্ষ থেকে দাবিগুলো দেওয়া হয়েছিল, ইনশাল্লাহ তারা দাবিগুলো বাস্তবায়ন করবেন এবং অনেকগুলো প্রক্রিয়াধীন চলমান। আমরা চেয়েছিলাম আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং তাদের চাকরি, যারা চাকরি করার মতো আছে, যোগ্যতা আছে, তাদের চাকরির জন্য আতিকুল আলম রুমন ভাই আমাদের বলেছে সিভি সংগ্রহ করার জন্য। আমরা সিভি সংগ্রহ করতেছি, সামনে করব। তারপরে আমি রুমন ভাইকে আরেকটা অনুরোধ করেছিলাম যে সরকার আমাদের পুনর্বাসনের জন্য আপনারা দেখেছেন টাকা বরাদ্দ দিয়েছে 300 কোটি টাকা, সামনে আরো দিবে। রুমন ভাইকে আমি অনুরোধ জানিয়েছি যে ফ্ল্যাটের যে টাকাটা, এক একটা ফ্ল্যাটের, এখানে মাননীয় গণপূর্ত মন্ত্রী আছেন, তো ফ্ল্যাটের যেই টাকাটা এটা প্রায় 97 লক্ষ টাকা করে ধরা হয়েছিল। আমার ছোট্ট মাথায় যেটা আসলো, যার একটা হাত নাই, যার একটা পা নাই, সে এত দামি ফ্ল্যাটটায় কি করবে? গ্রাম থেকে এসে তার যে বাস্তু আছে সেটা ছেড়ে ঢাকায় ফ্ল্যাটে এসে সে কি করবে? খাইতে পাবে না, ঢাকার মধ্যে সবকিছু এক্সপেন্সিভ। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ জানাবো যে যেই এলাকায় আছে যদি সম্ভব হয় তাদের ওই ফ্ল্যাটের টাকাটার অর্ধেক মূল্য দিয়ে তাদেরকে একটা বাসস্থান করে দেওয়া, আর বাকি অর্ধেক মূল্য দিয়ে তাদেরকে একটা ফিক্সড সঞ্চয়পত্র করে দেওয়া, যেটা তারা তুলতে পারবে না, যার লাভ্যাংশ দিয়ে সারা জীবন তারা চলতে পারবে, তারা একটা ব্যবসা করতে পারবে। যার একটা হাত নাই, যার একটা পা নাই, সে গ্রামে সবকিছু সস্তা, সে শহরে এসে একটা লাউয়ের দাম 100 টাকা, গ্রামে 20 টাকা, সে শহরে এসে এটা, তার জন্য আমি মনে করি যে ফ্ল্যাটটা এখানে না দিয়ে তাকে গ্রামে যতটুকু সম্ভব একটা বাসস্থান তৈরি করে দিয়ে বাকি টাকাটা তাকে দিয়ে দিলে তার জন্য ভালো হবে। এটা হোক আহত পরিবারের জন্য, হোক শহীদ পরিবারের জন্য, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। মাত্র মাননীয় প্রধানমন্ত্রী 2 থেকে 2.5 মাস হয়েছে দায়িত্ব গ্রহণ করেছে, ওনারা আমাদের জন্য করবেন, কারণ আমরা দেখেছি 18 মাসে আমাদের জন্য যারা আমাদের রক্তের সাগরে পাড়ি দিয়ে ক্ষমতার মসনদে গিয়েছিল কিছুই করেননি। তাদের কাছে শহীদের সন্তানের জন্য, শিক্ষাবৃত্তির জন্য বারবার গিয়েছি, তারা কোনো সহযোগিতা দেখায়নি। তাদের জন্য শহীদদের হত্যার বিচারের জন্য বারবার গিয়েছি, তারা কিছুই করেননি। আহত বঙ্গ ভাইদেরকে নিয়ে গিয়েছি, তাদের চিকিৎসার জন্য কিছুই করেননি। যার জন্য আমি সবসময় একটা কথা বলি, অন্তর যখন চোখে দেখতে পায় সবার আগে বিশ্বাসঘাতকতা করে হাতের লাঠিটার সাথে, যেটা তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিনা জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। সর্বোপরি একটাই কথা বলবো, আমরা একজন মানবিক নেতা পেয়েছি, উনি আমরা কৃতজ্ঞ এবং গর্বিত তাকে পেয়ে। উনি শুধু রাজনীতি করতেছেন না, উনি দেশে দেশে ঘুরে ওনার বাবার মতো ইতিহাস গড়ছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: রবিউল আউয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমরা চাই আমাদের পরবর্তী বক্তারাও সংক্ষেপে তাদের কথাগুলো উপস্থাপন করবেন। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমিনুল ইসলাম ইমন, সভাপতি জুলাই যোদ্ধা। আমিনুল ইসলাম ইমন,
6: বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করছি, আজ এখানে দাঁড়িয়ে দু একটি কথা বলার সুযোগ পাচ্ছি। আমি আজকে যে মানুষগুলো এখানে এসছেন আহত জুলাই যোদ্ধা, আপনাদের প্রতিনিধি হয়ে আজ এখানে দাঁড়িয়েছি। আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির আয়োজনে জুলাই জাতীয় সম্মেলন 2026, আজকের এই সম্মেলনে সভাপতিত্ব করছেন সংসদের জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ভাই এবং প্রধানিতত্ব করছেন গণমানুষের নেতা, বাংলাদেশের আপামর জনসাধারণের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রিয় আহত যোদ্ধারা এখানে উপস্থিত আছেন, মন্ত্রী মিনিস্টারদের শীর্ষ নেতৃত্ব উপস্থিত আছেন, শহীদ পরিবার যাদের সন্তান হারিয়েছেন, এই নতুন বাংলাদেশ ফেসিবাদমুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন যাদের রক্তের বিনিময়ে যেসব শহীদ তাদের পরিবারবর্গ রয়েছেন। উপস্থিত রয়েছেন বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং চোখ হারা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া এই ফেসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের সহযোদ্ধারা। আপনাদেরকে সালাম জানাচ্ছি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি দোয়া জানাচ্ছি, আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের কিছু মনের কথা আমি আমার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শোনাতে চাই। প্রিয় স্যার, আমরা অনেকে অনেক ধরনের কথা বলি, আজকে এখানে যে প্রোগ্রামটি হচ্ছে আহত হাত হারা চোখ হারা পা হারা মানুষের কিছু মনের কথা বলার জন্য আমার কিছু সময় অল্প নেব, কিন্তু কিছু যথা কথা না বললে অনেকের হয়তো মাথার মনের কথাগুলো বলা হবে না, যদিও আমার গলাটি ভাঙা। প্রিয় নেতা, এই যারা হাত হারিয়েছে পা হারিয়েছে, যারা বাংলাদেশকে ধারণ করে, তারা এখন ভালো আছে, ইন্টারিমের সময় ভালো ছিল না, তারা ইন্টারিমের সময় ভালো ছিল না। এই এদেরকে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ করতে গিয়ে আমি শাহবাগে দাঁড়িয়েছি, ভোগান্তি করিনি, জনসাধারণের ভোগান্তি করিনি, মানুষের গালি শুনতে হয়নি, রাস্তার পাশে দাঁড়িয়েছি। কিন্তু ২০ ২৫ জনের প্রতিনিধিত্ব যারা করছেন, শাহবাগ অবরোধ করেছেন, জনগণকে গালি দিয়েছেন, জুলাই যোদ্ধাদেরকে গালি শুনিয়েছেন, এই সারা বাংলাদেশের যে জুলাই যোদ্ধারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ করেছি। শহীদ পরিবারদের নিয়ে বাংলাদেশের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছি, অনেকের চোখে শত্রু হয়েছি, প্রতিনিয়ত ফোন আছে মেরে ফেলবে গুলি করে দেবে এরকম ফোন আছে, সিম বন্ধ করে রেখেছে। প্রিয় নেতা, আজকে এই ঐক্যবদ্ধ করার পিছনে যখন আমরা বাংলাদেশের নদীর সমুদ্রের ভিতরে হাহাকার করছি, যারা বাংলাদেশকে বিনির্মাণ করতে দিয়ে যাদের সন্তান হারিয়েছে, স্ত্রী স্বামী হারিয়েছে, শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের আজকের এই বাংলাদেশের তারাই প্রকৃত সৈনিক, এদের ঐক্যবদ্ধ করতে গিয়ে প্রিয় নেতা, আজকে যখন আমরা কোন কুল কিনারা পাচ্ছিলাম না, আজকে আমাদেরকে হাত ধরে এইখানে আপনার আজকে বাংলাদেশ সারা বাংলাদেশের যারা নেতৃত্ব দিয়েছিল গুলির সামনে দাঁড়িয়েছিল, আজ আপনার সামনে দাঁড়িয়ে প্রিয় নেতা এদেরকে একত্রিত করেছেন মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ভাই। আমি কৃতজ্ঞতা জানাই আতিকুর রহমান রুমন ভাই, যখন আমরা কোন কুল কিনারা পাচ্ছি না, আমি কৃতজ্ঞতা জানাই ইশরাক হোসেন এমপি জনতার মেয়র, আমি কৃতজ্ঞতা জানাই আজ আপনারা এখানে যাদের কারণে এসতে পেরেছেন, যাদের কারণে যাদের চেষ্টায় এখানে এসেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এই বাংলাদেশ আজকে কথা বলা তার স্বাধীনতা পেয়েছি, পা হারিয়েছি, আপনি চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, হাজারটি বুলে গ্রহণ করছি। প্রিয় নেতা, দুইটা মিনিট কথা বলবো, আজকে ছাত্র নেতারা আমাদের সময় নষ্ট করেছেন, কিন্তু তারাও কথা বলেছেন চুক্তির কথা। আমি আজকের এই এত মানুষ আয়োজন করেছি, ১৭ বছর ১৭ বছর রাজপথ থেকে ১৬ বার কারাবরণ করেছি, এই দলে এই বাংলাদেশে হয়তো সর্বোচ্চ কারাগার বরণকারী ব্যক্তি হয়তো আমি, কিন্তু একজনের নামে ৫০০-৪০০ মামলা রয়েছে, এই শুধু একমাত্র আমার অপরাধ। আমি গণতন্ত্রের জন্য কথা বলি, এই বাংলাদেশে আপামর জনতার জন্য বাক স্বাধীনতার জন্য কথা বলি, এটাই আমার অপরাধ। এদেরকে ঐক্যবদ্ধ গিয়ে প্রধানমন্ত্রী, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমি মৃত্যু ঝুঁকিতে রয়েছি, আমি আপনার কাছে নিরাপত্তা চাই। আজকে আমার এখানে আমার ছোট শিশু বাচ্চা রয়েছে, আমার পরিবার রয়েছে, এদেরকে ঐক্যবদ্ধ করতে গিয়ে আমি অনেক বেলাও খেতে পারিনি, কিন্তু আহত আর শহীদ পরিবারের ন্যায্যতার কথা বলার জন্য রাজপথে এদেরকে ঐক্যবদ্ধ করেছে প্রিয় নেতা। আমি সরাসরি আমাকে যারা আজকে এগুলো করতে সহযোগিতা করেছেন আপনাকে বলতে চাই, এরাই হচ্ছে প্রকৃত বাংলাদেশ, এরাই হচ্ছে বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা প্রিয় নেতা। আজকে আমি সময় নষ্ট করব না, অনেক কথা বলার ছিল প্রিয় নেতা। আমার শহীদ পরিবারের জেনারেল সেক্রেটারি অনেক কথা আপনাকে বলেছে, আমরা আর সময় নষ্ট করব না। আমি জানি আপনার অনেক ব্যস্ততা প্রিয় নেতা, তারপরেও কথা বলার নিঃশ্বাসটুকু বেরিয়ে যাচ্ছে, তারপরে বাংলাদেশের জন্য আপনার জুলাই যোদ্ধারা রাজপথে থাকবে, রাজপথে থাকবে ইনশাল্লাহ। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দিয়ে আমরা রাজপথে থাকবো, এতটুকু আত্মবিশ্বাস দিয়ে যে সাহসী সন্তানগুলো এখানে রয়েছে তারা কিন্তু এখানে পিঁপড়ার মতো এখন ছুটছে, কিন্তু এরা কিন্তু গুলির সামনে দাঁড়িয়েছিল প্রিয় নেতা। এদেরকে নিয়ে রাজপথে সোচ্চার কণ্ঠ এবং সকল ষড়যন্ত্র রুখে দেব। এদের নিয়ে যে ষড়যন্ত্র করছে চামা কুত্তরা, সব ষড়যন্ত্র রুখে দেব। আমরা প্রকৃত অর্থে একটি গণতন্ত্রকামী, একটি স্বাধীনতাকামী বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ আমিনুল ইসলাম ইমন। আমি পরবর্তী বক্তা যারা আছেন একটু অনুরোধ করব যে সময়ের দিকে তাকিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় বক্তব্যটুকু সংক্ষেপে উপস্থাপন করবেন। এবারে আসবেন গোলাম রহমান, চেয়ারম্যান শহীদ পরিবার। গোলাম রহমান, সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অনুরোধ করছি।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, মন্ত্রিপরিষদ, গণপ্রতিনিধি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, শহীদ পরিবার সম্মানিত সদস্যবৃন্দ, আহত যোদ্ধাগণ, উপস্থিত সুদী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে জুলাই জাতির সম্মেলন 2026 প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমাদের এই অনুষ্ঠানকে যে মর্যাদা গুরুত্ব দান করেছেন তার জন্য জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে বিশেষভাবে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় প্রধানমন্ত্রী, আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি এক ইতিহাসের সাক্ষী হয়ে, যে ইতিহাস লেখা হয়েছে আমাদের সন্তানদের রক্তে, আমাদের সন্তানের জীবন দিয়ে। 2024 সালে জুলাই আমাদের কাছে শুধু একটি মাস নয়, এটি একটি প্রজন্মের সাহস, এটি জাতির জেগে ওঠার নানা রাজপথের জীবন দিয়েছে, যারা আজ শরীরের চিহ্ন বহন করে বেঁচে আছে, আত্মত্যাগের কখনো ইতিহাসের পাতায় স্নান হয়ে যায়। প্রিয় শহীদ পরিবারবৃন্দ, আজকে দেখেন আমরা কিছুদিন আগে জুলাই জাদুঘরে আমরা গিয়েছিলাম পরিদর্শন করার জন্য, কিন্তু এইখানে যে অবস্থা, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই জুলাই জাদুঘরের সারা শহীদের ভিতরে আমার মনে হয় 100 শহীদের কোন জিনিসপত্র দেওয়া হয় নাই। অত্যন্ত দুঃখের বিষয় আজকে শহীদ পরিবার এত অবহেলিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি বলবো, আপনি 5ই আগস্টে এই জাদুঘর আপনি উদ্বোধন করে সমস্ত বাংলাদেশের শহীদের একটি করে যত নামকরণ করা হয় সে ব্যবস্থা করবেন। আজকে দেখেন, আজকে স্বাস্থ্য কার্ড অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আহত দীর্ঘের যে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে সে স্বাস্থ্য কার্ডের মূল্য নাই, তারা অত্যন্ত সে স্বাস্থ্য কার্ড থেকে কোন প্রকার সেবা পাচ্ছে না। যদি আজকে সে সেবাটা যদি সঠিকভাবে পেত তাহলে আমার মনে হয় আহত শহীদ পরিবার আরো কিছু ইম্প্রুভ হতে পারত। আমি বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে একই কথা বলবো, আমাদের অনেক সমস্যা আসলে সময় থাকা সত্ত্বেও আমরা সঠিকভাবে প্রচারিত করতে পারি নাই। আজকে দেখেন জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি সারা বাংলাদেশে আমরা দীর্ঘ দুই বছর ধরে এই উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমরা রুমান ভাই এবং মনি ভাইয়ের নেতৃত্বে জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটি গঠন করেছি, তাদের নেতৃত্বে আমরা জন্য সমস্ত কার্যক্রম চলেছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন আমি আমার ছেলের জন্য, আমি শহীদ গুলাম নাবিদের বাবা, রিক্সার যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি তার জন্য একটি বই লিখেছি। সে বইটা আমি প্রধানমন্ত্রী মহোদয়কে উপহার দিতে চাই, আমার ওয়াইফ এবং ছেলে সহকারী। ধন্যবাদ,
3: অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, আজ যারা এখানে উপস্থিত আছেন তারা প্রত্যেকেই জুলাইয়ের মূল মন্ত্রকে হৃদয়ে ধারণ করে রক্তস্নাত জুলাই বিপ্লবকে সফল করে আজকের এই দিনে আমাদের সকলকে উপস্থিত করতে পেরেছেন। আমরা জানি বলিষ্ঠ নেতৃত্ব ছাড়া কখনোই কোনো কিছুতেই সফল হওয়া যায় না। একাগ্রতা, বলিষ্ঠতা এবং সেই সাথে দৃঢ় মনোবল নিয়েই সবাই মিলে এগিয়ে যেতে হয়। দর্শক, এই পর্যায়ে বক্তব্য দেবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথিদের পক্ষ থেকে, জনাব আতিকুর রহমান রুমন, মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।
8: বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই, শুধু আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। শুধু একটি কথা বলবো যে আমাদের বিগত যে স্বৈরাচার ছিল, যে আমাদের ঘাড়ে চেপে বসেছিল, সে আকাশ সমান সমস্যা রেখে গেছে, ঋণ রেখে গেছে, এগুলোর জন্য আমাদের সরকারকে বেগ পেতে হচ্ছে। সময় লাগবে, আপনারা ধৈর্য ধরবেন, আস্থা রাখবেন জনাব তারেক রহমানের উপরে, ইনশাআল্লাহ আপনাদের সকল দাবি পূরণ হবে, আপনারা শুধু আস্থা রাখবেন। এ বলে আমার সংক্ষেপ বক্তব্য রাখছি, শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আবারও কষ্টসাধ্য হবে এখানে আসার জন্য। আসসালামু আলাইকুম,
3: অসংখ্য ধন্যবাদ জনাব আতিকুর রহমান রুমন, এই পর্যায়ে বক্তব্য দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের। বক্তব্য প্রদান করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের।
9: সম্মানিত সভাপতি, মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি, প্রধান অতিথি, নতুন বাংলাদেশের নতুন রাজনীতির স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, জুলাই চব্বিশ শহীদ পরিবারের সম্মানিত সদস্য, আহত জুলাই যোদ্ধাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, উপস্থিত সুধুমণ্ডলী, আজকের এই সম্মেলনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি চব্বিশের জুলাই বিপ্লবের অমর শহীদদের। দুই হাজার চব্বিশ সালের জুনে শুরু হওয়া আন্দোলন স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে জীবনের মায়া ত্যাগ করে সেই রক্তসারা দিনগুলিতে যারা রাজপথে নেমে এসেছিল, আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদেরকে, যাদের বুকের রক্তে রঞ্জিত হয়েছিল রাজধানী ঢাকাসহ টেকনাফ থেকে তেঁতুলিয়া পিচ ধরা রাজপথ। শহীদ ওয়াসিম, আবু সাইদ, মুগ্ধ ইমাম হাসান সহ অসংখ্য শহীদের বুকের তাজা রক্তের বিনিময়ে ফেসিবাদের কবর রচিত হয়েছে, বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা স্বাদ পেয়েছে। সুধীবৃন্দ, আমি গভীর ও প্রবল শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বনির্ভর দেশ ও জাতি গঠনের মূল কারিগর, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধা স্মরণ করছি। গণতন্ত্রের জন্য আমৃত্যু লড়াই করা আপোষহীন দেশ নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ অভ্যন্তরের, চব্বিশের জুলাইয়ের বিপ্লব সহ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিভিন্ন সময়ে সাদা বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, দুই হাজার ছয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনগুলি ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আঠারো বছর আন্দোলন চালিয়ে গেছে। এই সংগ্রামে অসংখ্য নেতাকর্মী গুম খুন ও জেল জুলুমের শিকার হয়েছেন। বিগত স্বৈরাচারী সরকারের ভোটাধিকার হরণ, গুম খুন, অর্থনৈতিক বিপর্যয় এবং সাংবাদিক প্রতিষ্ঠানের ধ্বংসের বিরুদ্ধে যে তীব্র জনমত ও ঐক্য তৈরি হয়েছিল তারই চূড়ান্ত ধারাবাহিকতায় হল চব্বিশের জুলাই বিপ্লব। আজকের এই অনুষ্ঠানে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি সুদূর লন্ডনে থেকেও জুলাই বিপ্লবের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দিক নির্দেশনা দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন। দূর প্রবাসে থেকেও দেশের জন্য আপনার এই ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রিয় শহীদ পরিবার ও আহত যোদ্ধাগণ, আপনারা ভাই বোন সন্তান হারিয়েছেন, হাত বা চোখ হারিয়েছেন, হারিয়েছেন সম্ভাবনাময় ভবিষ্যৎ। আপনারা আমাদের বীর সন্তান, আপনারা জাতির সম্পদ, রাষ্ট্র আপনাদের প্রতি চির জীবন কৃতজ্ঞ থাকবে। সম্মানিত উপস্থিতি, রাষ্ট্র মেরামত ও জনগণের প্রকৃত গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনাই আমাদের সরকারের মূল লক্ষ্য। এই মাটিতে স্বৈরাচার আর ফিরতে দেওয়া হবে না। শহীদ, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ঋণের শোধ আর কখনোই সম্ভব নয়, তবে তাদের টেকসই পরিবেশনে আমরা বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছি। শহীদ পরিবারদের স্থায়ী বাসস্থানের জন্য মিরপুরে 804টি ফ্ল্যাট এবং আহত যোদ্ধাদের জন্য আরও 1560টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক আহত যোদ্ধা শ্রেণীভেদে মাসিক ভাতা পাচ্ছেন এবং আহত শিক্ষার্থীদের বেতন, টিউশন ফি আজীবন মাফ করা হয়েছে। এই পর্যন্ত দেশ শতাধিক যোদ্ধাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, যাদের অধিকাংশ ইতিমধ্যে সুস্থ হয়ে দেশে ফিরেছেন। শ্রীমণ্ডলী, জনগণ এখন জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের জুলাই বিপ্লবের চেতনা ও আত্মত্যাগকে অত্যন্ত গভীর ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করে। প্রতিটি শহীদের অবদান এ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পরিশেষে শহীদদের আত্মার শান্তি ও আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আসুন শহীদদের স্বপ্নের সমতা ভিত্তিক, গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এ পর্যায়ে বক্তব্যের জন্য অনুরোধ করছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান। জনাব আহমেদ আজম খান।
10: বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই জাতীয় সম্মেলনের এই চমৎকার এবং প্রাণবন্ত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আশার বাতিঘর জনাব তারেক রহমান, জনাব সভাপতি, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, জুলাই শহীদ পরিবার, জুলাই আহত যোদ্ধা, জুলাই পরিবার, আমরা জিয়া পরিবার, সুধি মণ্ডলী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার, গণতন্ত্রের কোনো প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের গণতন্ত্রের আজন্ম যোদ্ধা, বাংলাদেশের মহান অভিভাবক, বাংলাদেশের মহান দেশ নেত্রী, বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় নেত্রী, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে। সম্মানিত উপস্থিতি, জুলাই গণ অভ্যুত্থানের প্রচুর আহতরা থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আছেন। আমি তাদেরকে দেখতে গিয়েছি, তাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটি উইং তৈরি করেছি,

0: এই জুলাই অধিদপ্তর থেকে আমরা শত শত কোটি টাকা ব্যয় করে থাইল্যান্ড দেশের ভেতরে, থাইল্যান্ডের ব্যাংককে, রাশিয়াতে, সিঙ্গাপুরে এবং তুরস্কে যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি এবং এখনো চিকিৎসাধীন আছেন। বাংলাদেশে জুলাই যোদ্ধাদের মধ্যে 14,000 জুলাই যোদ্ধা শহীদ পরিবার আহত, এদেরকে আমরা নিয়মিত ভাতা দিচ্ছি জুলাই গণ অধিদপ্তর থেকে। এর বাইরে অনেকেই এখানে বক্তব্য রেখেছেন, অনেকের দাবি যে এখনো অনেক জুলাই যোদ্ধা এই অধিদপ্তরে এখনো গেজেটভুক্ত হয়নি, তালিকাভুক্ত হয়নি। আমি বলবো, যারা সত্যিকারে জুলাই যোদ্ধা, যারা আহত, যাদের কাছে তথ্য প্রমাণাদি আছে, আপনারা এই অধিদপ্তরে আবেদন করুন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নিশ্চয়ই সেই জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়, স্মরণ করি এবং এ বিষয়ে আমরা এটাকে বিবেচনায় নিয়ে আপনাদের যারা সত্যিকারে জুলাই যোদ্ধা তাদেরকে আমরা সেখানে গেজেটভুক্ত করব এবং আপনাদের নিয়মিত চিকিৎসা এবং ভাতার ব্যবস্থা করব। বড় কথা হল, মাননীয় প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘ 16 বছর এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের পেছন থেকে যিনি মূল নেতৃত্ব দিয়েছেন, যিনি মূল নায়কের ভূমিকা পালন করেছেন, উনার নির্দেশে আমরা এই জুলাই যোদ্ধাদের সাথে, জুলাই পরিবারের সাথে আছি, থাকব এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যা যা করা দরকার সব করব ইনশাআল্লাহ। সকলকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।
1: অসংখ্য ধন্যবাদ জনাব আহমেদ আজম খান, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে তার চমৎকার কথাগুলোর জন্য। সবার আগে বাংলাদেশ এবং সেই বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য আমাদের সবার আগে প্রয়োজন আইন এবং বিচার ব্যবস্থাকে সুসজ্জিত করে রাখা, সুসংস্কৃত করে রাখা। আর এই গুরু দায়িত্বটি যিনি পালন করেন, তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। এ পর্যায়ে তাকে বক্তব্য দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
2: জুলাই সম্মেলনের আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের জুলাই যুদ্ধের ভ্যানগার্ড, জুলাই চেতনার অন্যতম অগ্নিপুরুষ, আমাদের বাংলাদেশের মানুষের আলোর দিশারি জনাব তারেক রহমান, সম্মানিত সভাপতি নুরুল ইসলাম মনি, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, সবাইকে জানাচ্ছি জুলাই সংগ্রামের পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমি কয়েকটি ভিন্ন ধারার কথা বলতে চাচ্ছি যেহেতু সময় সংক্ষিপ্ত। প্রথম কথা হল, জুলাইকে ধারণ করে যারা আমরা অবিচল পথ চলছি, তারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের পক্ষে পাশে থেকে জুলাই চেতনাকে বাস্তবায়নের পথে হেঁটে চলেছি। বাংলাদেশ আজ দুইভাবে বিভক্ত হয়ে গেছে জুলাইকে কেন্দ্র করে। এক ভাগ জুলাইকে নিয়ে ব্যবসা করা, বাণিজ্য করার রীতিতে নেমেছে, আর এক ভাগ জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য ধীর গতিতে না হলেও মধ্যম গতিতে এগিয়ে চলেছে। এবং সেই বাঘ হল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আমরা বলেছি দ্ব্যর্থহীনভাবে, সুস্পষ্টভাবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিটা বক্তব্য বলেছেন, আমরা জুলাই সনদের প্রতিটা অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর। আর এক শ্রেণী জুলাইকে নিয়ে, জুলাই সনদকে বিভ্রান্ত করার জন্য তথাকথিত গণভোটের মাধ্যমে এক

0: ধরনের দাবি তুলেছেন, আমরা যখন সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেছি এটা জুলাই সনদের পাঠ না, তারপরে তারা অন্য পথ অবলম্বন করার চেষ্টা করছেন। আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা যারা জুলাই যোদ্ধা, যে সন্তানটি শহীদ হয়েছেন, আমরা অনুভব করি সে সন্তানটি আমার সন্তান। যে ভাইটি নিহত হয়েছেন, আমরা অনুভব করি সে ভাইটি আমার ভাই। যে ভাইটি পা হারিয়েছেন, আমরা মনে করি সে ভাই আমার ভাই। যার রক্ত গিয়েছে, আমরা মনে করি আমরা সে আমার রক্ত গিয়েছে। এভাবে আমরা জুলাই সনদকে ধারণ করছি, জুলাই চেতনাকে ধারণ করছি। ধারণ করতে গিয়ে যেটা আমরা অনুভব করছি, আমাদের এক পাশে বসে ছাসি বাপ, সার্বভৌমত্ব হরণের চেষ্টা করছে। আমার আর এক পাশে মৌলবাদ, যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়ার চেষ্টা করছে। এদের থেকে সাবধান থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ, জুলাই চেতনাকে ধারণ করে, জুলাই সনদকে সামনে রেখে যে কোনো বিভ্রান্তির পথ পরিহার করার জন্য আপনারা অতন্দ্র প্রহরীর মতো থাকবেন। তারেক রহমান সামনের কাতারে থেকে আমাদের যে নির্দেশনা দেবেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথ জুলাইয়ের পথ, মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথ জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ, আমরা সেই পথ ধরে এগিয়ে যাব। আমরা বদ্ধপরিকর, প্রতিটি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে ইনশাআল্লাহ আমরা সেটা করতে সম্ভবপর হব। সেই প্রত্যয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার চমৎকার বক্তব্যের জন্য। জুলাই জাতীয় সম্মেলন 2026-এর এ পর্যায়ে বক্তব্যের জন্য অনুরোধ করছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ আপনাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,
2: মাননীয় সভাপতি, আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের গণমানুষের নেতা, মানবিক নেতা, জুলাই গণ অভ্যুত্থানের যে পথনির্দেশক, আমাদেরকে যিনি নির্দেশনা দিয়েছেন, সাহস যুগিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, এবং এই জুলাই গণ অভ্যুত্থানকে সফলতার দিকে নিয়ে গেছেন, জনাব তারেক রহমান। উপস্থিত মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং আজকে যারা উপস্থিত হয়েছেন, যাদের বক্তব্য আমরা শুনতে এসেছি, জুলাইয়ের শহীদদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, যারা আহত জুলাই যোদ্ধা, সুদেবীন্দ্র ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য আমি দেওয়ার কথা না, এখানে এই জাতীয় অনুষ্ঠানে কয়েকবার এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী একবার বিদেশ থেকে সংযুক্ত ছিলেন, গোম খুনের উপরে যে বার্ষিক একটা অনুষ্ঠান হয় আন্তর্জাতিক গোম বিরোধী দিবস, সেই দিবসে নিজেও গুমের শিকার হিসাবে সেদিন খুবই আপ্লুত থাকি, আবেগে দুঃখ ভারাক্রান্ত থাকি। যারা গুম হয়েছেন, কেউ কেউ ফিরে এসছেন, সেখানে বক্তব্য শোনা যায় তাদের, যারা আসেননি তাদের স্বজনদের বক্তব্য না শুনতে পারা যায়, না দেখতে পারা যায়, সেরকম একটা দৃশ্য। এখনো পঙ্গু হাসপাতালে যারা চিকিৎসাধীন জুলাইয়ের অভ্যুত্থানের, আমি কয়েকবার দেখতে গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, সে দৃশ্য চোখে দেখা যায় না। যারা দুই চোখের আলো হারিয়েছেন অথবা এক চোখের আলো হারিয়েছেন, কোন রকম চিকিৎসা নিয়ে আরেক চোখে দেখছেন, তাদের স্বপ্ন কি, তারা কি বাংলাদেশ দেখতে চেয়েছেন, যারা দুই চোখের আলো হারিয়েছেন তাদের সন্তানরা কি বাংলাদেশ দেখার জন্য অপেক্ষা করছে, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আজকের এই সমাবেশ। মোহিনী চৌধুরীর সেই কবিতা গান সবাই জানেন, এই জাতীয় অনুষ্ঠানে সবাই আবৃত্তি করেন, মুক্তির মন্দিরে সোপানে তোলে কত প্রাণ হল বলিদান, লেখা আছে অশ্রুজলে, আরো কয়টি লাইন আছে, তাদের অনেকেই যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি। আমরা কি সেই মাতৃভূমি বানানোর প্রত্যয় ব্যক্ত করব না, পরিকল্পনা নেব না? একটা বসমের উপরে দাঁড়িয়ে আমরা রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, জনগণ দিয়েছে, সেই বসমের মধ্যে কিছু নেই, সারা বাংলাদেশের অর্থনীতি ফোকলা অবস্থা, ব্যাংকিং খাত লুটপাট হয়ে গিয়েছে, 30 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দাবি আমাদের অনেক, জাতির প্রত্যাশা অনেক, অ্যাসপিরেশন অনেক, স্কাই ইজ দ্য লিমিট, কিন্তু আমাদেরকে বাস্তবতায় আসতে হবে, আমাদের অর্থনৈতিক ভিত্তি কোথায়, আমাদের নেতা যে পরিকল্পনা করেছেন, আমরা যে বাজেট দিয়েছি 9,37,000 কোটি টাকা, 38,000 কোটি টাকার বাজেট, সেই বাজেট বাস্তবায়নের মধ্যে কি আছে, এই সমস্ত সামাজিক নিরাপত্তা খাতগুলো আছে, আমরা যে সমস্ত বিষয় অ্যাড্রেস করতে চাই সেই বিষয়গুলো যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমরা শুধু চাই চাই আর চাই করতে পারব না, আমাদের প্ল্যান আছে, আমাদের পরিকল্পনা আছে, কিন্তু আমাদের সেই আর্থিক সামর্থ্য অর্জন করার জন্য আমাদেরকে সময় দিতে হবে, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে হবে। আমি যেহেতু জুলাইয়ের উপরে কথা বলতে এসেছি, কিছু পর্দার আড়ালের কথা আজকে অবমুক্ত করতে চাই। আমি আমার নেতা জনাব তারেক রহমান দুজনেই আমরা নির্বাসিত ছিলাম, আল্লাহর কি মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। এটাই হচ্ছে পর্দার অন্তরালের কথা, কোনদিন আমরা ঘুমাইনি, 24টা ঘন্টা কোঅর্ডিনেশন করে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে আমরা অর্গানাইজ করে এই জুলাই যোদ্ধাদের সম্মুখে রেখে অরাজনৈতিক পরিচয়ে এই আন্দোলনের একটা পর্যায় পর্যন্ত আমরা নিয়ে এসেছি। 3-4 তারিখে আমরা যখন নৈতিক সমর্থন প্রদান করি তারপরের থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা আন্দোলন ছিল সেখানে সমর্থন দিয়ে, তারপরের থেকে যেদিন আমরা 16 জুলাই পর্যন্ত পৌঁছালাম সেদিন আমার নেতা বলেছেন দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ, অন্য কোনোভাবে এই সমস্যার সমাধান হবে না। আজকে যারা জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দাবি করেন তাদের অনেকেই সেদিন বলেছিল আমাদের কোন রাজনৈতিক দাবি নাই, আমাদের দাবি বৈষম্যহীন এই ছাত্র আন্দোলনের দাবি, কোটা বৈষম্য দূর করতে হবে, সেটাই ছিল তাদের বক্তব্য। আমরা ধীরে ধীরে আমরা জানি স্বৈরাচারকে গদিতে রেখে বৈষম্যহীনতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না, তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি কিন্তু তাদের সেই সাহস ছিল না। আমরা রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে শত সহস্র শহীদের রক্তের এই স্রোতের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি আজকে। এই বাংলাদেশ রক্তে রঞ্জিত হয়েছে, এই মানচিত্র রক্তে রঞ্জিত হয়েছে, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি 5ই আগস্ট। সেখানে রাজনৈতিক পরিচয় যদি বিভাজন করি তাহলে সর্ববৃহৎ অংশটি থাকবে জাতীয়তাবাদী ছাত্র দলের, যুব দলের, বিএনপির অঙ্গ সংগঠনের 650-এরও বেশি। জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টে 1400 কথা বলা আছে কিন্তু অফিসিয়ালি বিভিন্ন পত্রিকায় এবং জরিপে 700-800 মতো খতিয়ান পাওয়া যায়, বাকিগুলো গেল কোথায়? কারণ শহীদের খতিয়ান হসপিটাল রক্ষা করতে পারে নাই, তাদের ডকুমেন্ট পর্যন্ত গায়েব করে দেওয়া হয়েছে, তাদেরকে দাফন করা হয়েছে যেন ব্যবহারিক লাশ হিসেবে, আজকে স্বজনরা তার কবরের সন্ধান করে আমরা দিতে পারি না।
0: এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডের পরে, গণহত্যার পরে আজও পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। তারা জুলাই যোদ্ধাদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে, বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তারা বলছে একটা জঙ্গি তকমা দিচ্ছে, বাংলাদেশে নাকি জঙ্গিবাদের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। এর চেয়ে লজ্জাস করার কিছু নেই, তাদের মধ্যে অনুশোচনাও নেই, তারা দুঃস্বীকারের সেই অবস্থাও তাদের নেই, সেই ইতিহাসেই তাদের নেই। তারা উল্টো বিদেশে বসে বাংলাদেশে এখন নাকি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে, ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্ট আছে, রাজনৈতিক দলের সংগঠনের বিচার করা যাবে। সুতরাং অপেক্ষা করুন, যারা এখানে বক্তৃতা দিয়েছেন তাদের মধ্যে আমার এক ভাই শফিউল আলম শফি, আমার প্রতিবেশী, আমার গ্রামের, তার সন্তান শহীদ ওয়াসিম আকরাম, যিনি বস্তুত পক্ষে চট্টগ্রামের প্রথম শহীদ বলা হলেও যদি সময়ের দিক বিবেচনা করা হয় আবু সাইদের একই সময়ে সমসাময়িক সময়ে সে শাহাদত বরণ করেছে। মাত্র দুদিন সপ্তাহ আগে শিলংয়ে আমাকে দেখতে গিয়েছিল ছেলেটা, বলেছিলাম বাবা এত অল্প বয়সে কেন পাসপোর্ট বিচার করে মা বাবার টাকা খরচ করে আমাকে দেখতে এলে, বলেছিল ছেলেটা আপনাকে এক নজর সামনে থেকে দেখব, বড় আশা ছিল। ছবি তুলল পাসপোর্ট কি যেন ফেসবুকের প্রোফাইলে সেই ছবিটা দিল, দু তিন সপ্তাহ পরে এসে বাংলাদেশের জন্য জীবন দিয়ে দিল। বড় করুণ সেই ইতিহাস, তার বাবা তখন বিদেশে দুবাইয়ে না সৌদি আরবে কাজ করে, তার মায়ের সাথে কথা বললাম, চোখের পানি ধরে রাখতে পারেনি। সে আজকে বলল যে শহীদের বিচার করুন আগে, আমরা দেখতে চাই এই দেশে প্রত্যেকটা খুনের বিচার হয়েছে। প্রিয় শফির উদ্দেশ্যে বলতে চাই, সবার উদ্দেশ্যে বলতে চাই, মানে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন একটু বিচারের কি অবস্থা খোঁজখবর নেন, আপনার বক্তৃতায় বলবেন। আমি আপনারা নিশ্চয়ই জানেন, এগুলো শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, পাঁচটা খুনের গণহত্যার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় হয়েছে ইতিমধ্যে, বিচারাধীন মামলা আছে 27টা এবং তদন্ত প্রায় শেষ পর্যায়ে 72টা মামলা। শহীদ আবু সাইদের মামলায়, প্রথম মামলায় দুইজনের ফাঁসি হয়েছে, ভাইস চ্যান্সেলর সহ সেই বিশ্ববিদ্যালয়ের অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। প্রথম মামলার রায় হয়েছে গণহত্যার, আপনারা সবাই জানেন শেখ হাসিনা, তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তাদের ফাঁসি হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে। তৎকালীন আইজিপি মামুন রাজসাক্ষী হওয়ার কারণে তার সাজা কম হয়েছে, তবে সাজা হয়েছে। আশুলিয়ায় লাশ পোড়ানো হত্যা মামলার দুইজনের ফাঁসি হয়েছে, ওখানে সাবেক একজন স্বৈরাচার দূষণ এমপি আছে, ওসি আছে, ডিআইজি সহ অন্যান্যদের যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। চানকার পুলের হত্যা মামলা ফাঁসি হয়েছে তৎকালীন স্বৈরাচার দূষণ পুলিশ কমিশনার হাবিব এবং জয়েন্ট কমিশনার সুদীপ্ত, তাদের ফাঁসির আদেশ হয়েছে, অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। অতি সম্প্রতি রায় হয়েছে রামপুরা টিভি সেন্টারের, ওখানে একটা ছেলে কার্নিশি লুকিয়েছিল, তাকে ওখানে যে গুলি করা হয়েছে, আমি শুনলাম সেই ছেলেটি কোন রকমে প্রাণে বেঁচে গিয়েছে, চিকিৎসার মাধ্যমে আল্লাহ তার জীবন বাড়িয়ে দিক, হায়াত বাড়িয়ে দিক। কিন্তু সেই ঘটনায় আরো দুই একজন, একটা শিশুসহ হত্যা করা হয়েছে তাদেরকে। সেই মামলায় রায় হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে তৎকালীন পুলিশ কমিশনার হাবিব, ওসি এবং অন্যান্যদের বিভিন্ন মেয়াদে। সর্বশেষ
2: হাসানুল হকিনু নামের একজন স্বৈরাচারের দোষ আছে, তার বিচারের রায় বেরিয়েছে, তাকে কেবল 10 বছরের সাজা দেয়াতে বাদীপক্ষ সন্তুষ্ট নয়, সেজন্য সেটা আপিল করা হবে মর্মে শুনেছি। তার অন্তত যাতে সর্বোচ্চ সাজা হয় সেরকম বিচার, সেরকম মামলা আরো আছে, সেই মামলাগুলোতে আশা করা যায় সে বিচার কার্য করা হবে। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যুদ্ধ কেন্দ্রীয় নির্বাহী কমিটি, তাদের প্রতি আমার অনুরোধ রইল, আয়োজকদের তাদের প্রতি আমার অনুরোধ রইল, এই জুলাইয়ের চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি। যারা জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক খাতায় ফায়দা নেওয়ার জন্য চেতনা বিক্রি করছে, তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে, ইতিহাস কিন্তু তাই। যারা 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করত, তারা চেতনা বিক্রি করতে করতে আজকে দিল্লি গিয়ে বসে আছে, বাংলাদেশের মানুষ তাদেরকে উৎখাত করেছে। সুতরাং চেতনা বিক্রির ব্যবসা ভালো নয়, রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্য ভালো না। আমরা এই মহান 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসকে ধারণ করব, স্মৃতিকে ধারণ করব, অনাগত কালে ভবিষ্যতে আমাদের প্রজন্মরা যেন দেখে স্বৈরাচার ফ্যাসিবাদের পতন কিভাবে হয়েছিল, ফ্যাসিবাদী স্বৈরাচারী আচরণ যেন ভবিষ্যতের কোন সরকার না করে। খোদা হাফেজ।
3: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে অসংখ্য ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, মাননীয় প্রধান অতিথির অনুমতিক্রমে এ পর্যায়ে সভাপতির বক্তব্য শোনার পালা। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জনাব নুরুল ইসলাম মনি, মাননীয় চিফ হুইপ, জাতীয় সংসদ।
4: বাংলাদেশের রক্ষার কারিগর, বাংলাদেশের গণতন্ত্রের বাতিঘর, আমাদের চেতনার কেন্দ্রবিন্দু আজকের প্রধান অতিথি জনাব তারিক রহমান, আমার শহীদ পরিবারের ভাই ও বোনেরা এবং আমার আহত পরিবারের ভাই বোনেরা, উপস্থিত সুধীবৃন্দ আর মাননীয় মন্ত্রীবর্গ যারা আছেন, সবাই মিলে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমি কোনোভাবেই সময় নেব না, আমি একটা কথা শুধু আপনাদের জন্য বলতে চাই। এই স্বপ্ন আমি এবং রুমন একদিন একত্র হয়ে দেখেছি যে আপনাদের একত্রিত করলে কেমন হয়, আপনারা তো ভিন্ন ভাণ্ডে বিচ্ছিন্ন আছেন। আমি এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন কথা বলি, তখন তিনি লন্ডনে, আমার অনেক আগেই তিনি ভেবে রেখেছিলেন যে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবার এবং যারা জুড়ে যুদ্ধে আহত হয়েছেন সেসব আহত পরিবারের লোকজনের জন্য কি করা যায়, তার চিন্তা তিনি ওখানে বসে করেছিলেন আমাদের চিন্তার আগেই। কাজে আজকে আপনারা অনেক ভাগ্যবান যারা আপনারা এখানে একত্রিত হয়েছেন, আপনারা একটি জুলাই যুদ্ধ অথবা একটা দিন 5ই আগস্ট, এটা কোন ইতিহাস অথবা এটা ক্যালেন্ডারের কোন দিন নয়, এই দিনে আপনারা বাংলাদেশের থেকে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, এই দিনে আপনারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনারা গাছ রোপণ করেছেন, এই দিন হলো সেই দিন যেদিন বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করবে, সেই অভিযাত্রা শুরুর গাছটি লাগিয়েছেন আপনারা। আপনারা আজকের এই অনুষ্ঠানে বসে আপনারা প্রত্যাশা করছেন, মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসছেন, আমাদের বাজেট দিয়েছেন, আপনারা বাজেট পাওয়ার পরে আপনারা সন্তুষ্ট কিনা, আপনারা একটু জোরে যদি এই কথাটা বলেন তাহলে আমরা খুশি হব, আপনারা সন্তুষ্ট কিনা এই বাজেটে, আপনারা সন্তুষ্ট বাজেটে সন্তুষ্ট এই কারণে আপনাদের গরম মানুষের জন্য যা করা দরকার তাই বাজেটে আসছে। আমাদের শহীদ যারা পরিবার আছেন এবং শহীদ যারা জুলাই যোদ্ধা আছেন, সেই সকল জুলাই যোদ্ধাদের যার পুনর্বাসন হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাই করা আছে এবং বাকি প্রয়োজনীয় ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন। এই বাজেটে তিনি ঘোষণা দিয়েছেন যে এই জুলাই যোদ্ধারা যারা নিহত হয়েছেন তারা যেমন আর্থিকভাবে এবং নৈতিকভাবে সহযোগিতা পাবেন সরকারের তরফ থেকে, আহতরাও তারা পাবেন, চিকিৎসা সেবা পাবেন এবং সুযোগ পাবেন, এবং এই ব্যবস্থা এই সরকার তার সকল শক্তি দিয়ে তিনি করবেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে এখানে উপস্থিত আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার সামনে যারা বসে আছেন এই দেশের সব সাহসী সন্তানরা এইখানে জুলাই যুদ্ধে তারা সব আপনার সামনে বসে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সামনে কিন্তু এই জুলাই সাহসী সন্তানরা সব বসে আছেন। জাতির প্রয়োজন যদি হয়, আপনার যেমন সাহস নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, আমরা কি প্রত্যাশা করতে পারি আবার সেরকম সাহস নিয়ে আমার রাস্তায় নেমে আসবে আপনারা? আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। এই কারণে তারেক রহমান সাহেব তিনি গভর্নমেন্টে বসে তিনি প্রমাণ করেছেন স্বচ্ছ সুন্দর সাবলীল এবং ঐক্যবদ্ধ ভাবে সবাইকে নিয়ে দেশ গঠন করতে চান। চেতনা বিক্রি করে যারা খেয়েছেন তারা নয়, চেতনার নাম নিয়ে যারা বিক্রি করবেন ভবিষ্যতে তারাও নয়, আপনারা যারা সবাই আছেন সবাইকে নিয়ে তিনি দেশ গঠন করতে চান। আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য রাজি আছেন কি একটু বলেন তো, হাত তুলে সবাই রাজি আছেন? ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যে কোনো ডাকে ভবিষ্যতে বিগত দিনে করেছে, আপনি ছিলেন সেই বাতিগত চিন্তার অগ্রগত ছিলেন, ভবিষ্যতে যে কোনো কাজের জন্য ইনশাল্লাহ আমাদের এই যারা জুড়ে যোদ্ধারা আছে তারা সবাই আপনার সাথে ঐক্যবদ্ধ থাকে, যে কোনো সমস্যার সমাধান করার জন্য দাঁড়িয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী, এটা আপনাকে সবাই হাত তুলে দেখিয়েছে। আমি আপনাদের এই জুড়ে যোদ্ধা এবং শহীদপুরের সকলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই আপনার আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আর আপনাদের সকলকে যারা আসছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ। এ পর্যায়ে আমরা যার কথা শুনবার জন্য অপেক্ষা করে আছি তার কথা শুনবো ইনশাআল্লাহ। তবে তার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে সম্মানিত অতিথি। আমাদের অনুষ্ঠান শেষে আপনারা যে প্রবেশ পথ দিয়ে যে গেট দিয়ে এই অনুষ্ঠান স্থলে এসেছিলেন প্রবেশ করেছিলেন সেই গেট দিয়েই আপনাদের খাবার এবং যে ক্রেস্ট যে উপহারটি রয়েছে সেটি আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে।
3: সম্মানিত সুধী, আজকের এই বিশেষ মুহূর্তে আমরা অত্যন্ত আনন্দ এবং গর্বিত। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যার দূরদর্শী নেতৃত্ব ও দিক নির্দেশনায় বাংলাদেশে আজ নতুন এক সম্ভাবনার পথে এগিয়ে চলেছে। ব্যস্ততম সূচির মধ্যে থেকেও তিনি আজকে আমাদের এই আয়োজনের উপস্থিতি নিশ্চিত করেছেন এবং আজকের আয়োজনের শুরু থেকে এখন অবধি তিনি ধৈর্য ধরে আপনাদের সকলের কথা শুনছেন। প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, এই পর্যায়ে আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শোনার পালা। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে।
1: জনাব তারেক রহমান,
5: বসুন সবাই। বসতে হবে, একটু স্থির হয়ে সবাইকে বসতে হবে, বসতে হবে, না বসলে তো কথা বলা যাবে না। তোমরা যারা স্লোগান দিচ্ছ, এক মিনিট, তোমরা যারা স্লোগান দিচ্ছ তোমরা যদি আমার কথাই না শোনো তাহলে আমার দাঁড়িয়ে থেকে লাভ কি? বসো বসো বসো বসো, বসতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি আয়োজকবৃন্দ, মঞ্চে উপস্থিত মন্ত্রিপরিষদ এবং জাতীয় সংসদের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা শহীদ যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিগত প্রায় ১৭ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের যোদ্ধাগণ এবং সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আমি এখানে এতক্ষণ বসে বসে আপনাদের যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যগুলো আমি শুনছিলাম। এখানে বিভিন্ন মানুষ বক্তব্য রেখেছেন, কেউ বক্তব্য রেখেছেন যারা আপনজনকে এই জুলাই আন্দোলনের সময় অথবা বিগত 17 বছরের আন্দোলনের সময় হারিয়েছেন আপনজনকে। এখানে এমন মানুষ বক্তব্য রেখেছেন যারা বিগত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অথবা জুলাই আন্দোলনে অন্ধ হয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন। আপনারা আপনাদের বক্তব্য রেখেছেন, আপনাদের মাধ্যমেও অনেকে আপনাদের মাধ্যমে অনেকে বক্তব্য রেখেছে বা তাদের কথা বলেছে। কেউ কেউ বিভিন্ন রকম দরখাস্ত বা চিঠির মাধ্যমে তাদের বক্তব্য আমাকে উপস্থাপন করেছেন। সবার কথার মোটামুটিভাবে একটি মূল সারমর্ম যে আমরা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছি, আমাদের কেউ জীবন দিয়েছে আপনজন, কাজেই তার একটি মূল্যায়ন বা স্বীকৃতি আমরা চাই। প্রিয় শহীদ পরিবারের সদস্য, প্রিয় স্বৈরাচার বিরোধী এবং জুলাই আন্দোলনের যোদ্ধাবৃন্দ, অবশ্যই এই মূল্যায়ন আপনাদের প্রাপ্য। তবে আমি যে চেয়ারটাতে বসেছিলাম, ওই চেয়ারটাতে বসে আমি চিন্তা করছিলাম, আমি যদি এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? কারণ সেই এক মিনিট আগে এখন আমাকে কথা বলতে দিতে হবে, এক মিনিট আমার কথা শুনতে হবে, আপনাদের কথা আমি শুনেছি। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায় যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ছেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন, আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত, আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। প্রিয় ভাই বোনেরা, আমি 17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, আমি কি অবস্থায় গেছিলাম সেই বিবরণে আমি যেতে চাই না। তবে যখন আমি চলে যাই তখন আমার বহু সহকর্মীকে আমি দেখে গিয়েছিলাম। 17 বছর পরে যখন দেশে ফিরে আসার সৌভাগ্য হয়েছে, আমি ফিরে এসে আমার অনেক সহকর্মীকে পাইনি। আমি জুলাই আন্দোলনের আগেও আমার বহু সহকর্মীকে দেখেছিলাম, ছাত্রদল সহ আমার বিএনপি সহ আমার দলের বহু নেতাকর্মী বহু সহকর্মীকে দেখেছিলাম, যাদেরকে 5ই আগস্টের পরে আমি আর পাইনি, কারণ তারা পৃথিবীতে নেই, তারা পৃথিবী চলে চলে গিয়েছেন। আমি 17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে গিয়েছিলাম বাধ্য হয়ে, তখন আমার বহু সহকর্মীকে দেখে গিয়েছিলাম, সুস্থ সবল এক তরুণ যুবক। 17 বছর পরে যখন ফিরে এসেছি তাকে আমি দেখেছি তার কোনো অঙ্গহানি হয়েছে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনা ঘটেছে 5ই আগস্টের আগে এবং পরে। প্রিয় সকল উপস্থিতিবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল যোদ্ধাবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, দেখুন আপনি যখন স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের আগে বিগত এক যুগে এবং জুলাই আন্দোলনের সময় মাঠে নেমেছিলেন, আপনার উদ্দেশ্য লক্ষ্য কি ছিল? আপনার উদ্দেশ্য ছিল এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি, এই দেশকে এমন একটি দেশে রূপান্তর করা যেখানে মানুষ তার অধিকার, তার যোগ্যতা সবকিছু নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে, এই দেশের মানুষ নিরাপদে চলবে, তার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্য সম্মান সে পাবে, তার ন্যায্য অধিকার সে পাবে। এর ভিতরে অনেকগুলো বিষয় আছে। অবশ্যই আপনারা যে যেই ত্যাগ স্বীকার করেছেন তার মূল্যায়নও দেওয়া এই দেশ এবং এই জাতির অবশ্যই একটি দায়িত্ব, গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। কিন্তু একই সাথে যে মানুষটিকে, পরিবারের যে সদস্যটিকে আমরা হারিয়েছি, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের ভাগ্যের পরিবর্তন। আপনি নিজে যে চোখ হারিয়েছেন বা কোনো অঙ্গহানি হয়েছে, এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে, এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত গিয়ে আপনার নিজের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল? আপনার লক্ষ্য উদ্দেশ্য হতে ছিল এই দেশ, এই দেশের মানুষের। তাহলে এখন যখন একটি পরিবর্তন হয়েছে, এখন যখন এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত একটি দেশকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাহলে যে জন্য আপনি সেদিন নিজের জীবন বাজি রেখে রাজপথে এসেছিলেন, যে জন্য সেদিন আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে এই দেশের লক্ষ কোটি জনতা দল মত নির্বিশেষে, রাজনৈতিক নিরপেক্ষ জনতা সেদিন যে নেমে এসেছিল, সেই নেমে আসাটাকে কেন আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব না? প্রিয় ভাই বোনেরা, আমি সকল সময় বলে থাকি, 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোন একক ব্যক্তি, কোন একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। এই অর্জন করতে গিয়ে আপনাদের যারা উপরে বসে আছেন, এপাশে যারা বসে আছেন আমার হাতের ডান দিকে, তারা হয়তো দেখতে পাচ্ছেন, নিচে যারা বসে আছেন তারা প্রত্যেকে যদি আপনাদের ডান দিকে তাকান, দেখবেন একটি ব্যানার আছে, ব্যানারে লেখা আছে জুলাইয়ের শহীদ হওয়া সর্বকনিষ্ঠ ফুলগুলো। জাতিসংঘের হিসাব অনুযায়ী 65 জন শিশু সেদিন শহীদ হয়েছিল। এই বাচ্চাগুলো শহীদ হয়েছিল, তাদের কি কোনো অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল না, কিন্তু দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যেভাবেই হোক এই শিশুগুলো সেদিন জীবন দিয়েছে। এইরকম এখানে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করে গিয়েছেন যে জাতিসংঘের হিসাবে প্রায় 1400 মানুষ সেদিন শহীদ হয়েছিলেন। সেই উত্তাল দিনগুলোতে যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে, আমি যতটুকু বিভিন্নভাবে শত বাধা বিপত্তির মধ্যেও বিভিন্নভাবে খোঁজ করছিলাম আমার নেতাকর্মীদের মাধ্যমে, এই রাকিব সেদিন সেখানে ছিল, সেই মধ্যে আমাদের আবিদ সেখানে ছিল সেদিন, এই পাটোয়ারি সেখানে ছিল সেদিন, আরো অনেকে এখানে উপস্থিত যারা ছিলেন, যাদের মাধ্যমে আমি বিভিন্নভাবে খোঁজ করছিলাম আমার হিসাব মতেন। হ্যাঁ, অনেকে অনেক হিসাব দিয়েছে, কিন্তু আমার হিসাবের মতে শুধু জুলাই আন্দোলনেই শহীদ হয়েছে অন্তত 2000-এর মতন মানুষ, 30,000-এরও বেশি মানুষ বিভিন্নভাবে সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা, যে জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে এই মঞ্চে, এই মঞ্চে অন্তত আমি আমার কথা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলতে পারি, মঞ্চের সামনে খোকন বসে আছে, মঞ্চের সামনে রাকিব বসে আছে, পাটোয়ারিকেও মাঝে মাঝে দেখি, আমি সফটওয়্যার পাটোয়ারিকে আমি মাঝে মাঝে দেখি শারীরিক যন্ত্রণায় আত্মনাশ করে। আমরা অত্যাচারিত হয়েছি, শারীরিকভাবে অত্যাচারিত হয়েছি প্রত্যেকটা, যে কটি নাম বললেন প্রত্যেকটা মানুষ, এখানে আরো শত শত মানুষ আপনারা যারা বসে আছেন এখানে আছেন, বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, শারীরিক যন্ত্রণার সাথে সাথে শারীরিক নির্যাতনের মাধ্যমে মানসিকভাবে নির্যাতিত হয়েছেন। এখানে তো প্রায় সকল যারা উপস্থিত আছেন নির্যাতিত প্রত্যেকটি মানুষ গায়েবী মামলার শিকার হয়েছেন। সমগ্র বাংলাদেশে বিএনপির প্রায় 60 লক্ষের মতন নেতাকর্মী মিথ্যে মামলার শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সকলের কাছে একটি সহযোগিতা চাই আমি। যে আপনজনকে আপনারা হারিয়েছেন তারও তো লক্ষ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, তারও তো লক্ষ্য ছিল এই দেশের ভাগ্যের পরিবর্তন। আপনি যে এই মানুষ নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন কোনো না কোনো ভাবে, তারও তো লক্ষ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা। আসুন, আমি প্রথমেই বলেছি, রাষ্ট্র দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে, আপনাদের আত্মত্যাগকে মূল্যায়ন করবে। কিন্তু একই সাথে আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। তবে এবং আপনারা দেখেছেন এখানে এই মঞ্চ থেকে আপনারা, আপনাদের জানা আছে, তারপরেও আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী উনি উল্লেখ করেছেন, এরই ভিতরে কতগুলো বিচার কার্য সম্পন্ন হয়েছে, লোয়ার কোর্টে বিচার কার্য সম্পন্ন হয়েছে। তবে যে কথাটি আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে শুধু আমার দলেরই নয়, অন্যান্য আরো রাজনৈতিক দল এবং একই সাথে যে সকল অরাজনৈতিক ব্যক্তি যারা 5ই আগস্টকে সফল করেছিলেন, তাদের সকলের কাছে বলতে চাই যে আসুন, আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ যে আপনজনকে আপনি হারিয়েছেন, সে যদি দেখতে পারে আজকে যে তার বিচারের, তার প্রতি যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের যে বিচার সেটি করতে গিয়ে আমরা অবিচার করে ফেলেছি, নিশ্চয়ই সেই মানুষটি ওপার থেকে নিশ্চয়ই শান্তি পাবে না। সেই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনে যে সকল নিয়ম কানুন আছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। সেই জন্য আমি জানি এখানে মা উপস্থিত আছেন, উনি দেখেছেন কিভাবে তার সন্তানকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এখানে মা উপস্থিত আছেন, উনি দেখেছেন কিভাবে তার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। এখানে ভাই উপস্থিত আছে, সে দেখেছে কিভাবে তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনাদের এই কষ্টের বিপরীতে শুধু একটি কথাই আমি বলতে চাই, দেখুন আপনাদের যে কষ্ট, সেই কষ্টটি আমিও বুঝি, অনুভব করতে পারি। যে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, যেই নির্যাতনের কষ্ট আপনাদেরকে এখনো স্বৈরাচারের সময় থেকে শুরু করে 5ই আগস্ট জুলাই আন্দোলনে অনেকেই, বহু হাজার লক্ষ মানুষ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, সেই নির্যাতনের যে কষ্ট আপনাদেরকে এখনো ভোগ করে বেড়াতে হচ্ছে, সেরকম শারীরিক কষ্ট বলুন, মানসিক কষ্ট বলুন, প্রত্যেকটি কিন্তু আমাকেও ব্যক্তি হিসাবে ভোগ করতে হচ্ছে বা আমাকেও বয়ে বেড়াতে হচ্ছে। কাজেই আপনাদের সেই কষ্ট, সেটি মানসিক হোক সেটি শারীরিক হোক, আমি কিছুটা হলো অনুভব করতে সক্ষম। কিন্তু যে কথাটি বলেছি, আসুন আমরা যাদেরকে হারিয়েছি, আপনারা যারা কষ্টের শিকার ভোগ করেছেন, যন্ত্রণার শিকার ভোগ করছেন, প্রত্যেকেই আমাদের লক্ষ্য ছিল, প্রত্যেকেরই লক্ষ্য ছিল এই দেশ, এই দেশের মানুষ, এই দেশের মানুষ, এই দেশের মাটি, অর্থাৎ মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তন। আজ আমাদের হাতে সেই সুযোগটি এসেছে, আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। কাজেই আজকে আসুন, ত্যাগ সেই করতে পারে যার ত্যাগ করার মতন শক্তি এবং সাহস আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়ার দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাস করে, বাংলাদেশের গণতন্ত্রে যারা বিশ্বাস করে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি এইরকম প্রত্যেকটি মানুষের সেই সাহস এবং সেই শক্তি আছে যার বলে আমরা ক্ষমতা রাখি যে দেশকে ঐক্যবদ্ধ করার, যার বলে আমরা সেই শক্তি রাখি দেশকে ঐক্যবদ্ধ রাখার। আসুন, আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল উদ্দেশ্য আমিনা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশ, আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের জনগণ। অবশ্যই ত্যাগের মূল্যায়ন হবে, কিন্তু তার অর্থ এই নয় যে আরেকজনকে আমরা বঞ্চিত রেখে আমাদেরকে মূল্যায়ন করব। বরং আজকে সময় এসেছে আমরা দেশকে কি দিতে পারি, আজকে সময় এসেছে আমরা দেশের জন্য কি করতে পারি। আমাদের কষ্ট, আমরা যদি আপনারা যা যেটি দাবি করেছেন, আমরা যদি রাষ্ট্র যদি সকল কিছু আপনাদের পূরণ করে, যাকে আপনি হারিয়েছেন তাকে কি আপনি ফিরে পাবেন? আপনি কি ফিরে পাবেন তাকে, যে আপনজনকে আপনি হারিয়েছেন ফিরে পাবেন? তো না তো একটু জোরে বলতে সমস্যা কোথায়? যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে না বলতে সমস্যা কোথায়? আপনার যে দৃষ্টিশক্তি আপনি হারিয়েছেন, আপনার যে শরীরে আঘাতটি আছে এখনো, আপনার যে শরীরে শারীরিকভাবে যে আঘাতের চিহ্ন রয়ে গেছে বা যন্ত্রণা রয়েছে, সেটি কি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে? ঠিক হয়ে যাবে না। কিন্তু আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনি গর্ব করে বলতে পারবেন একদিন, আপনার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে আপনি বলতে পারবেন যে আপনার আপনজনের আত্মত্যাগের বিনিময়, আপনার নিজের ত্যাগের বিনিময় এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আপনি যার জন্য কষ্ট করেছিলেন, আপনার আপনজন যে জন্য আত্মত্যাগ করেছে, সেটি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এটি আমি মনে করি আমাদের সকলের আজকের প্রত্যাশা হওয়া উচিত ছিল। প্রিয় উপস্থিতিবৃন্দ, আসুন, এখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি মানুষ একজন রাজনৈতিক কর্মী, অধিকাংশ ক্ষেত্রে এখানে যারা উপস্থিত আছেন একজন রাজনৈতিক কর্মীর কাছে তার সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তার দলের আদর্শকে বাস্তবায়ন করা। এবং আমি যতটুকু জানি আজকে এখানে মোটামুটি ভাবে অধিকাংশ যারা উপস্থিত আছেন, সেই অধিকাংশ উপস্থিতির অধিকাংশই হচ্ছেন বাংলাদেশ বা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী, আদর্শে বিশ্বাসী। প্রিয় ভাই বোনেরা, আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি। আসুন আমরা চেষ্টা করি যাতে কোনো আর কোনো কিছু আর কোনো শক্তি আমাদেরকে এই লক্ষ্য অর্জন থেকে কোনোভাবেই আমাদেরকে বিচ্যুত করতে না পারে। আজকের এই দিনে, জুলাই অভ্যুত্থানে, জুলাই শহীদ, জুলাই যোদ্ধা এবং বিগত স্বৈরাচারের 17 বছরের যত যোদ্ধা আছে তাদের প্রতি যদি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করতে হয়, তাহলে সেটি একমাত্র হবে তার জন্য যার জন্য তারা স্যাক্রিফাইস করেছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। এটি হোক আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের গৃহীত শপথ, এটি হোক আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের গৃহীত প্রতিজ্ঞা। সকলকে পরিশেষে আবারও সকলকে ধন্যবাদ, এবং জুলাই শহীদ পরিবার সহ জুলাই যোদ্ধাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
6: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জুলাই জাতীয় সম্মেলন 2026 উপলক্ষে আয়োজিত সম্মেলনে ভাষণ প্রদান করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান। শ্রোতা বন্ধুরা, এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফাতিমা আফরোজ সোহেলি, প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গোপ ও মোহাম্মদ শামীম আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার ও মোহাম্মদ শহীদুল্লাহ, সরাসরি সম্প্রচারের সমন্বয়ক ছিলেন এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জুলাই জাতীয় সম্মেলন 2026-এর মধ্য দিয়ে এগিয়ে যাবে সবার আগে বাংলাদেশ, বিনির্মাণে আমরা সবাই মিলে। শুধু শ্রোতা বন্ধুদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে। খুদা হাফেজ।
7: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত একটি বিশেষ স্মরণ সভার কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ এবং 90 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্ব-স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এখন থেকে ঢাকা ক 693 কিলোহার্টজ ও এফএম 90 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন বেলা দুটো বেজে 15 মিনিটে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।
8: সুপ্রিয় শ্রোতা, জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে ঢাকাস্থ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়। এই বিশেষ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানটি এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান শুনলেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, একই সাথে এফএম 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে, যেখানে শুনবেন বিভিন্ন ছায়াছবির গান। আর এই গানগুলি আপনাদের পছন্দ করা তালিকা থেকে আমরা বাজিয়ে শোনাবো আজকে আপনাদের। প্রথমে শুনবেন প্রতারক ছায়াছবি থেকে গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন সুফল বিশ্বাস রায়ের মহল খুলনা থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাবো তোমার জন্য ভালোবাসা স্যাচুপি থেকে গান নচিকেতার কণ্ঠে। আর গান শুনতে অনুরোধ করেছিলেন অনুবিশ্বাস রায়ের মহল খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট

0: বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক, এই ১০টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
0: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে ১০টি উপজেলার নাম বললাম, সেই ১০টি উপজেলার ১০টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
0: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয়পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
0: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে ৫টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই ৫টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী ৪ বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইবো।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুনলেন অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে গান প্রিয় তুমি ছায়াছবিটিকে নেওয়া হয়েছিল এই গানটি। আর এই গানের জন্য শেখ রেজাউল কয়রা থেকে আমাদেরকে ফোন করেছিলেন। এবারে চলে যাচ্ছি পরের গানে। সাতক্ষীরা থেকে বিল্লাল অনুরোধ করেছিলেন গানটি শুনতে, যে গানটি নেওয়া হয়েছে আম্মা জান ছায়াছবি থেকে।

0: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন বেলা দুটোর সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি রবিউল মাশরাফি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান কোন একক দল বা ব্যক্তির নয়, এটি দেশের গণতন্ত্র ও শান্তিকামী সব মানুষের অর্জন। তিনি আজ রাজধানী শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দেশের আইন অনুযায়ী বিচার করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে। এ সময় দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনে সবার সহযোগিতা চান তারেক রহমান। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এর আগে অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহতদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই শহীদ ও আহতদের স্বজনরা অংশ নেন। ডিজিটাল প্ল্যাটফর্মে বিভ্রান্তি ও বিভাজনের পরিবর্তে জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে বুদ্ধিবৃত্তিক উদ্যোগের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আল উম্মা ফাউন্ডেশন এর নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করেছে। নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি প্রতিপাদ্য নিয়ে আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির 10টি অঞ্চলে একযোগে ক্লিনিং ডে কর্মসূচি পালিত হচ্ছে। নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানী শান্তিনগরে কর্মসূচির উদ্বোধন করে ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, পরিচ্ছন্ন ও ডেঙ্গু মুক্ত নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশন ও নগরবাসীকে যৌথভাবে কাজ করতে হবে। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন উপলক্ষে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা তেহরানে চলমান রয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের গ্রান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে রাখা হয়েছে। শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে আজ সকাল থেকেই গ্রান্ড মোসাল্লা প্রাঙ্গণে লাখ লাখ শোকাহত মানুষ সমবেত হচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, 100টির বেশি দেশের শীর্ষ প্রতিনিধি ও 2 কোটিরও বেশি লোক খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্ম শহর মাসাদে দাফন করা হবে। এদিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত শেষ বিদায় অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি নিহত খামেনির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। পাশাপাশি সেদেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোকবার্তা পৌঁছে দেন। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বে আর্জেন্টিনা, মিশর, কলম্বিয়া শেষ খেলার 16-তে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। আজ সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আর্জেন্টিনা 3-2 গোলে কেপ ভার্দেকে, কানসাসে কলম্বিয়া 1-0 গোলে ঘানাকে এবং গতরাতে ডালাসে টাই ব্রেকারে মিশর 4-2 গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠেছে। আজ রাত থেকেই শুরু হবে শেষ 16 পর্ব। এই পর্বের প্রথম ম্যাচে রাত 11টায় টেক্সাসে কানাডা মরক্কোর মোকাবেলা করবে। এছাড়া রাত 3টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফ্রান্স প্যারাগুয়ের মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে থেকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বেলা ২টোর বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এসেছি আমাদের নিজস্ব আয়োজনে, বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে, যা প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে আপনাদেরকে শোনাতে চাই আব্বাজান ছায়াছবি থেকে গান মনির খান ও কনক চাপার কণ্ঠে। আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন জ্ঞানেন্দ্র পাল ঝিনাইদহ থেকে। শ্রোতা বন্ধুরা, একটু বলে রাখতে চাই, গানের ওপারেই আমরা আপনাদের সাথে সরাসরি ফোন ইন প্রোগ্রামে যুক্ত হব। আমাদের সাথে কথা বলার ফোন নম্বরটি হচ্ছে ০১৯৭৪ ১২১৯৭০।

0: সুপ্রিয় বন্ধুরা, কথা দিয়েছিলাম গানের ওপারে ফিরবো আপনাদের সাথে, সরাসরি কথা বলবো, শুনবো আপনাদের পছন্দ করা গানের কথা। 01974-121-970 এই হচ্ছে আমাদের সাথে ফোনে কথা বলার নাম্বার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি আপনার অনুরোধের কথা। এবারে কে আছেন সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, আজকে আমি একাই রয়েছি, বলুন। হ্যাঁ ভালো আছি।
1: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ভাঙ্গারা থেকে।
0: বলুন।
1: ছায়াছবির নাম কুখ্যাত খুনি। কুখ্যাত খুনি ছায়াছবি দেখে কুমার বিশ্বজিৎ ও কনক সাফারকান্তে এই হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম খুলনা বেতারের নাম, অবশ্যই শোনাবেন।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যালো,
2: নমস্কার দাদা।
0: নমস্কার। হ্যাঁ বলুন। আচ্ছা, এখন কোন অনুরোধ করতে চান? কি, কোন ছায়াছবি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। অনুবিশ্বাস আমাদের সাথে যুক্ত ছিলেন রায়ের মহল খুলনা থেকে। এবার কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে আছেন সাথে? শুভ দুপুর। এই তো বেশ ভালো আছি ভাইয়া।
3: আমি এমডি ওহিদুজ্জামান, পূজামড়া বাজার, ভেড়ামারা কুষ্টিয়া থেকে বলছি ভাইয়া।
0: হ্যাঁ বলুন।
3: আমাকে গান শোনাবেন, ছবির নাম প্রেমের সমাধি। প্রেমের সমাধি ছবি থেকে সামিন আসবেন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গানের কথা, জীবনের নৌকা ঘানে হেলে দুলে পাল দুলে, অবশ্যই শোনাবেন ভাইয়া।
0: ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গানটি আপনাকে কোনো একদিন শুনিয়ে দিতে। আমাদের সাথেই থাকতে হবে সব সময়। হ্যালো, ভালো আছি, কে আছেন সাথে? নিত্যানন্দ দাদা, বলুন। ঠিক আছে, ধন্যবাদ। এবারে কে আছেন আমাদের সাথে? নেটওয়ার্ক জনিত সমস্যা হচ্ছে কিনা বুঝতে পারছি না। আমাদের সাথে ফোনে কথা বলার নম্বরটি হচ্ছে 01974-121-970। কেউ একজন আছেন আমার সাথে। হ্যালো, হ্যালো, হ্যালো, কে আছেন?
4: নমস্কার দাদা।
0: নমস্কার।
4: রায়মহল কন্যা থেকে শুভম বিশ্বাস বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
4: পছন্দের গান শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর আগামীকে গান শোনাবেন?
0: দুঃখিত, নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরো একটিবার চেষ্টা করুন। হ্যালো, শুভ দুপুর। বলুন দাদা। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, সাথেই থাকুন। হ্যালো, হ্যালো, ভালো আছি, কে আছেন সাথে? দুঃখিত, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না, নেটওয়ার্ক জনিত সমস্যা হয়তো হচ্ছে কিছুটা, আপনি আরো একটিবার চেষ্টা করুন ভাই। হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
5: বিশ্বনাথ ভাই, পলক দাদা কেমন আছেন?
0: ভালো আছি ভাই, আপনি কেমন আছেন?
5: এই দাদা আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই ভালো রাখছে, অনেকদিন পর পেলাম। বেতার সবার জন্য সব সময় সুখানে খুলনা বেতার। আর দাদা কথা বলছিলাম রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুস সামাদ শেখ, সাতর বাজার বলমারির পরিতর থেকে।
0: হ্যাঁ বলুন।
5: আর ডাক্তার টুকন ভাই, আর ভাইকে শুভেচ্ছা, সাইফুল মোল্লাক। আমাকে গান শোনাবেন হচ্ছে বাঁচাও দেশ, বাঁচাও দেশ ছবি থেকে ওয়ালিমা ডি কষ্টা ও রেশাদ মাহমুদের কণ্ঠে। স্টাফের বিবি আমি সামনে ধরে দেয়া, খেলা হবে দিন কাশিদে, হবে রে মজা।
0: ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আপনার অনুরোধের কথা সংরক্ষণ করেছি, চেষ্টা করব অবশ্যই আপনার পছন্দ করা গানটি আপনাকে শুনিয়ে দিতে। হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম
6: দাদা, ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। কে আছেন সাথে?
6: দাদা কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়ে বাজার জেলা বরগুনা বাড়িয়া।
0: হ্যাঁ বলুন।
6: যে আমি গান শুনতে চাচ্ছি সাত বাই চাম্পা,
0: ঠিক আছে, ধন্যবাদ। এবারে কে আছেন আমার সাথে? হ্যালো,
7: এম ওয়াসি কুষ্টিয়া সদর থেকে, গান শোনাবেন অতিথি শ্রমিক কাবিন আহমেদের কণ্ঠে।
0: ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দ করা গানটি শুনিয়ে দিতে। হ্যালো, বলুন তুহিন ভাই। ঠিক আছে, ঠিক আছে। ও প্রিয়া, তুমি কোথায় ছায়াছবির গানের অনুরোধ করলেন তুহিন ভাই। এবারে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম।
8: হ্যালো,
0: হ্যাঁ শুনছি, কে বলছিলেন? আপনার নামটি বুঝতে পারিনি ভাই। ফজলুল হক ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শুভদুপুর, ভালো আছি ভাইয়া।
8: কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন শাহবাজপুর সৈনিকবাড়ি থেকে।
0: বলুন
8: ভাই, আমাকে শোনাবেন মুখোমুখি ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর ও কনক সাভার কণ্ঠে আমার দুনিয়া থেকে চুরি করে থাকবে না।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ। মুখোমুখি ছায়াছবির গানের অনুরোধ করেছেন আপনি। সবশেষ ফোন নিচ্ছি এবারে।
9: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ আপনাকে আর আপনার ফোন কলটির মধ্য দিয়ে আজকের মতো ফোন ইন প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। যাদের সাথে কথা বলতে পারিনি, আশা রাখছি আগামী যেকোনো দিন আপনাদের সাথেও কথা হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আবারও গানের ভুবনে ফিরে যাই। বাণিজ্যিক কার্যক্রমের এবারের গানটি আপনাদেরকে শোনাতে চাই রুনা লায়লার কণ্ঠে। মনে পড়ে তোমাকে ছায়াছবি থেকে নেওয়া হয়েছে এই গানটি, আর এই গানটির জন্য মোহাম্মদ ইসলামউদ্দিন শৈলকুপা ঝিনাইদহ থেকে অনুরোধ করেছিলেন।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে সবশেষ গান শুনতে চাই, শোনাতে চাই। গানটি নেওয়া হয়েছে ভালোবাসার ঘর ছায়াছবি থেকে। এই গানটি শুনতে চেয়ে মোহাম্মদ বুলবুল আহমেদ ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন। আর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও ইন্দ্র কিশোর।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হয়েছে আজকের বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের এই আয়োজন থেকে বিদায় নেওয়ার। আগামীকাল ঠিক বেলা 1:05 আবারও এই অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ দুপুর।

বেলা 2:30। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, FM একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিজুলি বিশ্বাসের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিজলী বিশ্বাসের কণ্ঠে।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন আধুনিক গান শুনবেন শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে। প্রথম গানের গীতিকার সৈয়দ আব্দুল মতিন।

বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালায় এবারে আপনাদের জন্য রয়েছে পল্লী গীতি। শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন শেখ, গানের গীতিকার রেজাউল করিম টিপু।

0: আমি চোখের জলে ভাসা চলি শুধু।
1: পল্লীগীতি শুনলেন মোহাম্মদ নাসিরউদ্দিন শেখের কণ্ঠে। গীতিকার ছিলেন রেজাউল করিম টিপু, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা তিনটের সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান কোন একক দল বা ব্যক্তির নয়, এটি দেশের গণতন্ত্র ও শান্তিকামী সব মানুষের অর্জন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দেশের আইন অনুযায়ী বিচার করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে তা নিশ্চিত করতে হবে। এ সময় দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনে সবার সহযোগিতা চান তারিক রহমান। এর আগে অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহতদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারিক রহমান। অনুষ্ঠানে জুলাই শহীদ ও আহতদের স্বজনরা অংশ নেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে গড়ে তুলতে $1 trillion অর্থনীতির জন্য কাজ করছে সরকার। তিনি আজ চট্টগ্রামে দিনব্যাপী সফরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। আগামী দুই বছরের মধ্যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সারা বিশ্বের বিনিয়োগকারীদের নজর এখন গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান প্রদানের মাধ্যমে শান্তিপূর্ণ সবস্থানের জন্য মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা জরুরি। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক গবেষণা, সংলাপ ও জ্ঞানচর্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আল উম্মা জার্নাল ও ওয়েবসাইট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিভ্রান্তি ও বিভাজন বৃদ্ধি পাওয়ায় জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় তিনি সংবাদ মাধ্যমকে গুজব প্রতিরোধে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন উপলক্ষে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতার তেহরানে চলমান রয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মুসল্লা ধর্মীয় কমপ্লেক্সে রাখা হয়েছে। শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে আজ সকাল থেকে গ্র্যান্ড মুসল্লা প্রাঙ্গণে লাখ লাখ শোকাহত মানুষ সমবেত হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, 100টিরও বেশি দেশের শীর্ষ প্রতিনিধি ও 2 কোটির বেশি লোক খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনি তার জন্ম শহর মাসাদে দাফন করা হবে। এদিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ উচ্চ পদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোক সন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোকবার্তা পৌঁছে দেন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনা, মিশর ও কলম্বিয়া শেষ 16-তে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। আজ সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আর্জেন্টিনা 3-2 গোলে কেপ ভার্দেকে, কানসাসে কলম্বিয়া 1-0 গোলে ঘানাকে এবং গতরাতে ডালাসে ট্রাই ব্রেকারে মিশর 4-2 গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠেছে। আজ রাত থেকেই শুরু হবে শেষ 16 পর্ব। এ পর্বের প্রথম ম্যাচে রাত 11টায় টেক্সাসে কানাডা মরক্কোর মোকাবেলা করবে। এছাড়া রাত 3টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ফ্রান্স প্যারাগুয়ের মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর সহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী অনুষ্ঠানে আধুনিক গান শোনার জন্য। প্রথম গানের শিল্পী নাহিদ সুলতানা, গীতিকার তৌহিদ হাসান ফারুকী।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন আব্দুর সবুর খান চৌধুরীর কণ্ঠে। গীতিকার ছিলেন শফিকুল ওয়ারেশ, সুর করেছিলেন মানিক দেবনাথ। এবারে শিল্পী নাসরিন আক্তার নীনা। গানের কথা লিখেছেন রফিকুর রশিদ, সুরকার শাহ আলম বাদল।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে আধুনিক গান শুনছেন। এবারে গানটির শিল্পী হাওলাদার জাফর ইকবাল। গানের কথা লিখেছেন কানাইলাল হালদার সমীর, সুর করেছেন শেখ আব্দুস সালাম।

শ্রোতা বন্ধুরা, বর্ণালী অনুষ্ঠানের এবারের শিল্পী মলিনা বিশ্বাস। গানের কথা লিখেছেন ফিরোজ খান নুন, সুরকার শেখ আলী আহমেদ।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে আধুনিক গান শুনছেন। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনবেন মেহেরুন্নেসা বেগমের কণ্ঠে। গানের কথা লিখেছেন সৈয়দ তানভীর রেজা, গানটি সুর করেছেন শাহ আলম বাদল।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বর্ণালী অনুষ্ঠানে আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে মাসলা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন। উপস্থাপনা করছেন মুফতি মাহফুজুর রহমান।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় শ্রোতা, যে যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরু করছি মাসলা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান ইসলাম ও জীবন। আমাদের অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমেও আপনারা শুনতে পাবেন, দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে। বাংলাদেশ বেতার এই অ্যাপসটি ইনস্টল করেই শোনা যাবে বেতারের সকল অনুষ্ঠান। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের এই অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও আমাদের মাঝে উপস্থিত আছেন বিজ্ঞ বিশেষজ্ঞ দুজন আলেমেদিন। স্টুডিওতে উপস্থিত আছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: আর উপস্থিত আছেন মুফতি সাইদ হুসাইন।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্ন উত্তর পর্বে। প্রশ্ন করেছেন মোহাম্মদ জমির উদ্দিন দিঘুলিয়া খুলনা থেকে, জানতে চেয়েছেন শরিয়াতে ইসলামিয়াতে নামের প্রভাব আছে শুনেছি, যদি হাদিস কোরআন থেকে বলতেন আমল করতে সুবিধা হতো। উত্তরের জন্য চলে যাচ্ছে মুফতি মাসুম বিল্লাহ আপনার কাছে।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ভাই জমির উদ্দিন, ইসলামে সমস্ত জিনিসের ব্যবস্থা আছে এবং তা সুন্দর ব্যবস্থা আছে। তাই যে কোনো মানুষের সন্তান জন্মগ্রহণ করলে সুন্দর নাম রাখা পিতামাতার উপর একটি গুরুত্বপূর্ণ হক বা পিতামাতার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাদিস অনুযায়ী কিয়ামতের দিন মানুষকে তাদের নাম ও পিতার নাম ধরে ডাকা হবে, তাই সুন্দর অর্থবোধ নাম রাখা জরুরি। নামের ব্যাপারে কিছু আমি হাদিস কোরআনের নীতিমালা বলছি। নামের ব্যাপারে প্রথম নীতিমালা হল সময়কাল, কখন নামটা রাখবেন। এ ব্যাপারে তিনটি কথা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তান জন্ম হলে তার একটি নাম রেখে নাও, তার মানে সাথে সাথে। আরেকটি কথা এসেছে, তিন দিনের ভিতরে নাম রেখে নাও। আরেকটি কথা এসেছে, সাত দিনের ভিতরে তোমাদের সন্তানের নাম রেখে নাও। ফোকাহায়ে কেরাম বলেন, সাত দিনের দিন সর্বশেষ নামটা নির্ধারিত করে নেওয়া, এবং যদি সম্ভব হয় তাহলে তার নামে আকিকা করে দেওয়া। দুই, আল্লাহর নিকট সবথেকে পছন্দনীয় নাম হল আব্দুল্লাহ ও আব্দুর রহমান। ছেলে হলে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আব্দুল্লাহ আব্দুর রহমান এ নাম রাখতে চেষ্টা করা। তিন, যে কোনো নবী আলাইহি সাল্লাতু ওয়াসসালামদের নাম রাখা, এটা অত্যন্ত ভালো কাজ। যেহেতু আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার মনোনীত বান্দা, মনোনীত ব্যক্তি, এজন্য আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তিদের যে নাম ছিল সেই নাম আমরা কোরআনে করিমের মধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাই। তো কোরআনে করিম হিসাবে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের নাম আমরা রাখব। চার নম্বর, নেককার ব্যক্তিদের নামে নাম রাখা অত্যন্ত ভালো কাজ। আশা করা যায় যে বাচ্চা যার নামে নাম রাখা হয়েছে তার কিছু চরিত্র, তার কিছু আমল, তার কিছু এলেম ইত্যাদি পাবেন। পাঁচ নম্বর, শিশুর নাম রাখার ব্যাপারে নানা এবং দাদা উভয় বংশের অনেক সময় দ্বন্দ্ব দেখা যায়। নানা এক নাম রাখে, দাদা এক নাম রাখে, নানার পক্ষ এক নাম রাখে, দাদার পক্ষে এক নাম রাখে। এটা খুবই অপছন্দনীয় বিষয়। আসলে মিলেমিশে নাম রাখা উচিত। যদি কোথাও এরকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে পিতা অগ্রাধিকার পাবে, পিতা তার সন্তানের নাম রাখবে। ৬, যদি নামের অর্থ ভালো না হয় তাহলে ওই নাম পরিবর্তন করা উচিত, কারণ হাদিসে নাম পরিবর্তনের অনেক ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওলামায়ে কেরামের থেকে এসেছে। এজন্য পরামর্শ হলো যে এই ঝামেলায় পড়ার আগের থেকেই প্রথমেই কোন আমলদার ভালো আলেমের কাছে যে পরামর্শ নেবেন এবং তার মাধ্যমে বাচ্চার নাম রাখবেন, যাতে করে এই সমস্যাগুলো সৃষ্টি না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
1: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল আজিজ সাতক্ষীরা থেকে। তিনি জানতে চেয়েছেন তার একটি ব্যবসা আছে, তাই বিক্রিত মাল ফেরত নিলে কি শরীয়তের দৃষ্টিতে কোনো লাভ আছে, এবং যে ব্যাগে বিক্রি করা হয় সেই ব্যাগে বিক্রিত মাল ফেরত হয় না, এটা লেখা কি জায়েজ হবে? উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: ভাই আব্দুল আজিজ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। ব্যবসা বাণিজ্য ও আর্থিক লেনদেন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, তাই ইসলামে এর বিস্তারিত বিবরণ রয়েছে এবং নিয়ম রয়েছে। এজন্য এর নিয়ম মেনে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যকে ইবাদত বানাই দিবেন এবং সেটা সওয়াবের কারণ হয়ে যাবে। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলিমের সাথে সম্পাদিত ক্রয় বিক্রয়ের চুক্তি বাতিল করে এবং মাল ফেরত নেয়, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন। আবু দাউদ শরীফে বিবরণটি এসেছে। অর্থ হল, মাল বিক্রি হয়ে গেছে, বেচা কিনা হওয়ার পরে মাল নিয়ে গেছে, এরপরে আবার ফেরত দিল, এটা যদি ফেরত নেওয়া হয়, হাদিসের উদ্দেশ্য হইল এটা। দ্বিতীয় হাদিস যেটা বুখারী শরীফে আসছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন ব্যক্তিদের প্রতি রহম বর্ষণ করেন যে নম্রতার সাথে পাওনা ফিরিয়ে দেয় এবং বিক্রয় সম্পূর্ণ হওয়ার পর আবার সেই মাল ফেরত নেয়, এবং ফেরত না নেওয়ার শর্ত করে যে কেনা বেচা করা হয়, অর্থাৎ আপনি যেটা জানতে চেয়েছেন যে ব্যাগের উপরে যদি লিখে দেয়া হয় বিক্রিত মাল ফেরত হয় না, এটা জায়েজ আছে কিনা, বিক্রিত মাল ফেরত হয় না এটা লিখে দেয়া জায়েজ আছে। হাদিসের ভিতরে আসছে, যদি দুই ব্যক্তি কেনা বেচা করে এবং তারা কেনা বেচা সম্পূর্ণ করার পরে আলাদা হয়ে যায় এবং তাদের ভিতরে যদি কোনো খিয়ার না থাকে, ইচ্ছাধীন, যে ভাই আপনার ইচ্ছা হইলে ফেরত দিতে পারেন, এরকম কোনো শর্ত যদি না থাকে, তাহলে দুইজন আলাদা হয়ে যাওয়ার পরে তাদের বেচা কিনা সম্পূর্ণ। এখন ক্রেতা যে সে তার ক্রয়কৃত মাল এটা সুন্দর করে দেখে শুনে বুঝে, তারপরে এই শর্ত দেখে যে আমার ফেরত আর হবে না, দেখে শুনে নিবেন এবং নেওয়ার পরে সে আর ফেরত দিতে পারবে না, এরকম শর্ত করলে এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে মুসলমানদের জন্য যেহেতু এই ফজিলত আছে ফেরত নিলে, সেই জন্য গুণগত মান যদি মালের ঠিক থাকে, অর্থাৎ দোকানদার যদি এই মালটা নিয়ে আবার বিক্রয় করতে পারেন এবং যে ক্রয় করেছিলেন সে ব্যবহার করেননি, এরকম যদি হয় তাহলে ফেরত নিয়ে আল্লাহ রসুলের বর্ণিত যে সওয়াব, এই সওয়াবের অধিকারী হওয়া উচিত।
1: বিষয়টি অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ রকিবুল ইসলাম শিবচর মাদারীপুর থেকে। তিনি জানতে চেয়েছেন, আমি আল্লাহর নামে কসম করে বলেছিলাম এই চালের ভাত আমি খাব না, একটি দানা যদি আমার পেটে চলে যায় তাহলে আল্লাহ যেন আমাকে মরণ দেয়, রাগান্বিত অবস্থায় এসব কথা আমি বলে ফেলেছিলাম, এখন আমি কি করব, এ বিষয়ে শরীয়তের সমাধান কি? উত্তর দিচ্ছেন মুফতি সাইদ হুসাইন।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা, আপনি যে বলেছেন যে এই চালের ভাত খাব না, এমন শব্দ দিয়ে আপনি যে কসম করেছেন, আপনার কসম সংগঠিত হয়ে গেছে, সুতরাং আপনি সেই চালের ভাত খেলে কসম ভঙ্গ হয়ে যাবে এবং কসম ভঙ্গ করার কারণে আপনাকে কাফফারা আবশ্যক হবে, কাফফারা আপনাকে দিতে হবে এবং এক্ষেত্রে কসম আপনাকে ভাঙতে হবে, কারণ এই কথাটা আপনার সঠিক হয়নি। এখন আপনার উচিত হল যে আপনি এই চালের ভাত খেয়ে কসম ভঙ্গ করেন এবং কসমের কাফফারা আদায় করেন। কসমের কাফফারা হলো দশজন গরিব মিসকিনকে দুই বেলা পেট পুরে খানা খাওয়ানো, অথবা দশজন দরিদ্রকে একজোড়া করে কাপড় দেওয়া, অথবা দশজন দরিদ্রকে দশটি সদকার ফিতর দিয়ে দেওয়া। যদি এইগুলো করার কোনটি সক্ষমতা আপনার না থাকে, তাহলে লাগাতার তিন দিন রোজা রাখতে হবে, এভাবে কসমের কাফার আদায় হবে ইনশাআল্লাহ, এবং ভবিষ্যতে এই ধরনের অনার্থক কথা বলা থেকে বিরত থাকতে হবে। এর সাথে সাথে আপনি যে বলেছেন, এর একটি দানা যদি আমার পেটে চলে যায় তাহলে আমার মরণ যেন হয়, আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যু দান করেন, অবশ্যই এটা একটা গর্হিত কাজ, এটা অত্যন্ত খারাপ কথা। হাদিস শরীফের মধ্যে মানুষ মৃত্যু কামনা করাকে নবী যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কোনো বিপদ মুসিবত কোনো সমস্যায় কারুর জন্য মৃত্যু কামনা করা জায়েজ নাই। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মৃত্যু কামনা করার প্রয়োজনই হয় তাহলে এভাবে বলা যেতে পারে, আল্লাহ তাআলা দুনিয়ায় যতদিন থাকা আমার জন্য কল্যাণকর হবে ততদিন আমাকে জীবিত রাখুন, আর যদি আমার জন্য মৃত্যু কল্যাণকর হয় তাহলে আপনি আমাকে মৃত্যু দান করুন, এভাবে বলা যাবে। ভবিষ্যতে এই ধরনের কথা বলার থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে।
1: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুর রব ভেড়ামারা কুষ্টিয়া থেকে। তিনি জানতে চেয়েছেন, জন্মের আগে কোনো শিশু মারা গেলে সেই শিশু তার বাবা মাকে জান্নাতে হাত ধরে টেনে নিয়ে যাবে, এমন কোন সহিহ হাদিস কি আছে?
3: সুপ্রিয় শ্রোতা বন্ধু, গর্ভের সন্তান ইন্তেকাল করলেও তার অনেক বড় ফজিলত আছে। সেই ফজিলত পাওয়ার জন্য শর্ত হল পিতামাতাকে ইমানের সাথে মৃত্যুবরণ করতে হবে। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের তিনজন সন্তান মারা যাবে নিশ্চয়ই তাদেরকে আল্লাহ তাআলা আপন অনুগ্রহ ও রহমতের দ্বারা জান্নাতে পৌঁছে দেবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারোর দুইজন সন্তান মারা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইজন সন্তান মারা গেলেও সে এই ফজিলত পাবে। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো রসুল, যদি একজন সন্তান মারা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন সন্তান মারা গেলেও সে এই ফজিলত পাবে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, একটি মৃত প্রসবিত সন্তানও তার মাকে বেহেস্তের দিকে টেনে নিয়ে যেতে থাকবে। যদি সন্তান মৃত্যুবরণ করার কারণে মা সবর করে এবং সওয়াবের আশা রাখে, অর্থাৎ জবানকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে সেই পুরস্কার প্রাপ্ত হবে।
1: এখানে একটি বিষয় একটু বলা দরকার, সেটি হলো সবর বলতে আসলে আমরা যেটা বুঝি, এটা কিন্তু শুরু থেকেই ধর্তব্য হবে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তো এক মহিলা খুব ক্রন্দন করছিলেন, আল্লাহ রাসূলকে চিনতে পারেননি। তো পরবর্তীতে যখন আল্লাহ রসুলের পরিচয় জানলেন, তো আল্লাহ রসুলের কাছে গিয়ে যখন বললেন আমি বুঝতে পারিনি, তা আল্লাহ রসুল তাকে হাউতাশ করা, কান্নাকাটি করা থেকে নিষেধ করছিলেন, তখন সে শোনেনি। পরবর্তীতে আল্লাহ রসুলের কাছে গেলে আল্লাহ রসুল বললেন যে ইন্নামা সবরু ইনদা সদমাতিল উলা, সবর হবে হলো প্রথম ধাক্কা থেকেই, যখন কষ্ট আসে তখন থেকেই সবর করতে হবে, তাহলে এটা সবর বলে পরিগণিত হবে না। প্রথমে গাল চাপড়ে মুখে অনেক কথা বলে কান্নাকাটি করার পরে এরপরে ধৈর্য ধরলাম, তো এটাতে সেই সব আসবে না। শুরু থেকেই আল্লাহর উপরে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবর করতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আবু রাইহান বরিশাল থেকে। তিনি জানতে চেয়েছেন, আমার বাড়ি বরিশাল, আমি থাকি খুলনাতে, তো বাড়ি যাওয়ার সময় কতদূর পথ যাওয়ার পরে আমি মুসাফির হিসেবে গণ্য হব? উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: ভাই আবু রাইহান, আপনি যখন খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন এবং খুলনা শহর এলাকা ছেড়ে চলে যাবেন, তাহলে আপনি মুসাফিরের ভিতরে গণ্য হবেন, এবং যখন আপনি বরিশাল এলাকার ভিতরে চলে যাবেন, অর্থাৎ আপনার যদি বাড়ি শহরে হয় এবং বরিশাল শহর এলাকায় যখন আপনি প্রবেশ করবেন, তখনই আপনি আবার মুকিম হয়ে যাবেন, সাধারণ মানুষ হয়ে যাবেন, যেহেতু আপনার বাড়ির এলাকায় আপনি চলে গেলেন। তাহলে আপনি খুলনা শহরের থেকে বের হওয়ার পরে বরিশাল শহরে ঢোকার আগ পর্যন্ত এই যে সময়টুকু, এই সময়টুকু আপনি মুসাফির থাকবেন, এর ভিতরে নামাজ কালাম ইত্যাদি মুসাফিরের মতো পড়বেন, খুলনা শহর স্বাভাবিকভাবে, বরিশাল শহর স্বাভাবিকভাবে, এভাবেই আপনার জীবন চলবে ইনশাআল্লাহ।
1: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল আজিজ ফুলতলা খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন, বসে বসে নামাজ পড়তে পারবো কি, জানাতে মর্জি হয়?
2: ভাই মোহাম্মদ আব্দুল আজিজ, বসে বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মদিনায় এলে আমাদের কঠিন মহামারীর কবলে পড়তে হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় লোকদের নিকট এলেন, যখন লোকেরা বসে বসে নফল নামাজ পড়ছিল, নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বললেন, সালাতুল কাঈদি আলা নিসফি সালাতিল কাঈম, অর্থাৎ বসা ব্যক্তির নামাজ দাঁড়িয়ে পড়া ব্যক্তির নামাজের অর্ধেক সওয়াব রাখে। তবে এটা নফল নামাজের ব্যাপারে, ফরজ নামাজ যেই ব্যক্তির দাঁড়িয়ে পড়ার শক্তি আছে সে ব্যক্তি ফরজ নামাজ দাঁড়িয়েই পড়বে, সে যদি বসে পড়ে তাহলে তার নামাজ হবেই না, যেহেতু ফরজ নামাজের মধ্যে একটি ফরজ হলো যে দাঁড়ায় নামাজ পড়া, যদি ওজোর না থাকে, ওজোর থাকলে সে কথা আলাদা। সেই জন্য যেটা আমরা শুনলাম যে বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব হয়, এটা হলো নফল নামাজের বিষয়, এটা ফরজ নামাজের বিষয় নয়, খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ।
1: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ শরীফ আহসান মাদারীপুর সদর মাদারীপুর থেকে। তিনি জানতে চেয়েছেন, ওমরার তাওয়াফ করার সময় শেষ চক্করে আমার অজু ভেঙে যায়, প্রচণ্ড ভিড় থাকার কারণে অজু করার জন্য বের হলে আবার মাতাফে প্রবেশ করতে দিবে কিনা, এই ভয়ে মাতাফের এক কোনায় যে বোতলের পানি একদম অল্প অল্প করে নিয়ে ঘষে ঘষে অজু শেষ করি, অজু শেষ করে শেষ চক্করটা পূর্ণ করি, কিন্তু আমার সন্দেহ হচ্ছে সেই অজু হয়েছে কিনা, তো এখন আমার কি করণীয় আছে? উত্তর দিচ্ছেন মুফতি সাইদ হুসাইন।
3: সম্মানিত শ্রোতা, আপনার সন্দেহ করার কোনো কারণ নাই। যদি নিশ্চিতভাবে আপনি মনে করেন যে অল্প পানি হলেও আপনার অজু পূর্ণ হয়ে গেছে, তাহলে আপনাকে ক্ষতিপূরণ হিসেবে দম দিতে হবে না। আর যদি বাস্তবে আপনি অজু ছাড়া ওমরা তাওয়াফের শেষ চক্কর আদায় করে থাকেন, এটা যদি আপনি নিশ্চিত হন বা আপনার প্রবল ধারণা হয়, তাহলে তার জন্য আপনাকে একটি দম দিতে হবে, এটা ওয়াজিব, আপনাকে এটা ক্ষতিপূরণ করতে হবে। আর তা হলো হারামের সীমানার মধ্যে একটি বকরি বা ছাগল কুরবানি করে দেওয়া। আপনি যদি নিজে না পারেন, তাহলে কারোর মাধ্যমে আপনি দম দিলেও আপনার ওই

0: হয়ে যাবে, ক্ষতিপূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ।
1: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ হুসাইন আহমদ হাউজিং রোড কুষ্টিয়া থেকে। তিনি জানতে চেয়েছেন স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি স্বামীর মুখ দেখতে পারবে? এই বিষয়টি নিয়ে আমাদের এলাকায় অনেক বিতর্ক হচ্ছে, সমাধান দিলে উপকৃত হতাম।
0: সম্মানিত শ্রোতা, কারো কারো ধারণা স্বামীর জন্য তার মৃত স্ত্রীর চেহারা দেখা জায়েজ নেই, তেমনি কেউ কেউ মনে করেন স্ত্রীর জন্য তার মৃত স্বামীর চেহারা দেখা জায়েজ নেই। এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। স্ত্রীর চেহারা যেমন স্বামী দেখতে পারবে মৃত্যুবরণের পর, তেমনি স্ত্রীও তার মৃত স্বামীর চেহারা দেখতে পারবে। এই বিষয়ে শরীয়তের দৃষ্টিতে কোনো নিষেধাজ্ঞা আসে নাই। এই জন্য অনর্থক বিতর্ক না করে পার্শ্ববর্তী কোন আলেমের মাধ্যমে আপনারা সমাধান জেনে নিলে সকলের জন্য উপকার হয়।
1: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল হালিম পাইকগাছা খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন আমার নানির কবর প্রায় 50 বছর আগের পুরনো, আমাদের বাড়ির জমি ব্যতীত অন্য কোনো জমি নেই। আমার প্রশ্ন হল আমি কি নানির কবরের উপরে ঘর তুলতে পারব? নানির কবর অনেকটা ঘরের মধ্যে পড়ে যায়।
0: সম্মানিত শ্রোতা, কবরের উপরে ঘর তৈরি করা, বসবাস করা সম্পূর্ণ নাজায়েজ এবং নিন্দনীয় কাজ। এই কাজের দ্বারা কবরবাসীকে অপমান করা হয়, এমনকি কবরের উপরে বসা অত্যন্ত গর্হিত কাজ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করা, কবরের উপরে লেখা, কবরের উপরে ঘর নির্মাণ করা এবং কবরকে পদদলিত করতে নিষেধ করেছেন। তবে যদি একান্ত কোনো কারণে বাড়ি ঘর করতে হয় আর কবর অল্প পুরনো বা নতুন হয়, তাহলে লাশ উঠিয়ে অন্যত্র কবর স্থানান্তর করতে হবে। আর যদি কবর অনেক পুরাতন হয়, তাহলে সেখানের মাটি নিচে যেই হাড়গোড় যদি থেকে থাকে এটাকে সমান করে ফেলতে হবে, কবরের নিশানা সম্পূর্ণ নিশ্চিহ্ন করে ফেলতে হবে। এর উপরে আপনি বাড়ি নির্মাণ করতে পারবেন, কিন্তু নিচে কবরের অংশ রেখে আপনি বাড়ি কখনো নির্মাণ করতে পারবেন না।
1: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ জিহাদ নোয়াপাড়া যশোর থেকে। তিনি জানতে চেয়েছেন পুরুষের জন্য লাল কাপড় এবং স্বর্ণ ব্যবহার করা সম্পূর্ণরূপে কি হারাম? শুনেছি 4 আনা পরিমাণ স্বর্ণ ব্যবহার পুরুষের জন্য বৈধ। উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: ভাই, জিহাদ লাল রং, কুসুম রং, রেশমি কাপড় এবং স্বর্ণের অলংকার পুরুষের জন্য ব্যবহার করা হারাম। হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহি সালাতু ওয়াসসালাম কুসুম রঙের কাপড় এবং স্বর্ণ পরতে নিষেধ করেছেন। বুখারী শরীফের একটি হাদিসে নবী আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন, লাল রং হারাম, কারণ তা নারী এবং অমুসলিমদের সাথে সাদৃশ্য হয়। তাই স্বর্ণালঙ্কার পরাও নিষেধ। যেটা শুনেছেন তা ভুল শুনেছেন। বাকি সফরে কাজে লাগবে, সেজন্য স্বর্ণ বহন করতে পারে, সর্বাবস্থায় স্বর্ণ বহন করতে পারে, যেরকম টাকা পয়সা বহন করতে পারে, এটা হল আলাদা মাসআলা। আমরা যেটা বলছি সেটা হলো স্বর্ণ অলংকার হিসাবে ব্যবহার করা, পুরুষের যে 4 আনা হিসাবে 4 আনা পরিমাণ ব্যবহার করতে পারবে এটা সম্পূর্ণ ভুল। অলংকার হিসাবে একটুও ব্যবহার করতে পারবে না, সে তার সফরের খরচার জন্য যেরকম টাকা পয়সা সাথে রাখে ওইরকম স্বর্ণ
1: অলংকার অর্থের মান রাখে। পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আল আমিন বাইনতলা ভুটিয়াঘাটা খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে অনেক সময় বাচ্চারা সামনে এসে পড়ে, অনেকে বাচ্চাদের সরিয়ে রুকু সিজদা করেন, আসলে এখানে বিধান কি?
2: নামাজের মধ্যে বাচ্চারা যদি চলে আসে তাহলে তাদেরকে নামাজের সামনের থেকে আগে সরিয়ে দিয়ে তারপরে বাকি নামাজের অংশ শেষ করে নিবে। আসলে ভালো হয় এই ব্যবস্থাটা আগে গ্রহণ করবে, যাতে বাচ্চা না আসতে পারে। যদি কখনো ঘটনাক্রমে এসে বসে তাহলে সরাই নিয়ে তারপরে নামাজ পড়বে। হযরত আবু কাতাদা সুলামি বর্ণিত, নবী আলাইহি সালাতু ওয়াসসালাম উমামা বেনতে জাইনাবকে বহন করা অবস্থায় নামাজ পড়তেন, যখন সিজদা করতেন তখন নিচে নামিয়ে রাখতেন, দাঁড়ালে আবার তুলে নিতেন। অতএব নামাজের মধ্যে বাচ্চারা সামনে আসলে তাদেরকে নিয়ে তারপরে আপনার নামাজ আদায় করা যায়।
1: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আল আমিন শিরোমণি খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন বিবাহের সুন্নতগুলো কি কি, এ ব্যাপারে জানিয়ে বাধিত করবেন। উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: বিবাহের বিভিন্ন সময় বিভিন্ন সুন্নত আছে, তো যেটা আসলে এখানে উদ্দেশ্য বিবাহের অনুষ্ঠানে, বিবাহের অনুষ্ঠানের মধ্যে সর্বপ্রথম কথা হলো আজমুন নিকাহে বরাকাতান আইসারুহু মাউনাতান, ওই নিকাহের ভিতরে ওই বিবাহের ভিতরে বরকত বেশি যার খরচা কম। অতএব এটি হলো সর্বপ্রথম সুন্নাত, যে বিবাহের অনুষ্ঠান ইত্যাদির মধ্যে যাতে করে খরচা কম হয় এদিকে লক্ষ্য রাখা। দ্বিতীয় হলো বিবাহের অনুষ্ঠান যখন হবে, এটা যদিও সুন্নাত না, মুস্তাহাবের ভিতরে পড়ে, যে বিবাহ পড়াবেন সে যেন উজুর সাথে থাকেন, এবং যার বিবাহ পড়ানো হবে সেও যেন উজুর সাথে

0: থাকেন এবং কিবলামুখী হয়ে যার বিবাহ হবে তাকে যেন সুন্দরভাবে বসানো হয় এবং দাঁড়ায় খুতবা দেওয়া হয়। এটি হলো সুন্নাত, মূল সুন্নাত এটা। এবং যে ছেলে তার কাছে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়, অমুক ও অমুককে বিবাহ দেয়া হচ্ছে, তারপরে আপনার যেটা হচ্ছে কিছু খাবার দাবার ইত্যাদির ব্যবস্থা, যেগুলো মিষ্টান্ন বলে, এগুলোকে অনেকটা ই আছে যে খেজুর সিটাই দেওয়া সুন্নাত, কিন্তু আসলে সিটাই দেওয়া সুন্নাত না, খেজুরের ইস্তেমাল এটা সুন্নাত অনেকে বলেন, সুন্নাতে মুয়াক্কাদা না, না করলে গুনাহ হবে না, তবে খেজুরের ব্যবহারটা করা ভালো। এরকমভাবে বিবাহ শেষ হয়ে গেলে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে যে দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়া পড়া, এরপরে আপনার প্রত্যেকের জন্য আলাদা আলাদা দোয়া চেয়ে তারপরে মজলিস শেষ করা। আরও কিছু সুন্নাত যেগুলো পাওয়া যায় তা হলো, যদি সম্ভব হয় রমজান মাসের পরে শাওয়াল মাস মুস্তাহাব যদি হয় তাহলে ভালো, বাকি যে কোনো সময় হতে পারে। এরপরে হলো আপনার মসজিদে যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিনুন নিকাহ ওয়ালাউ বিদ্দফ, যে তোমরা বিবাহের এলান করো যাতে করে মানুষ আপনার খারাপ ধারণার থেকে বাঁচতে পারে।
1: প্রবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আবুল খায়ের কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে, বিবাহিত মেয়েদের অনেককে নিজের নামের পরে স্বামীর নামের শেষ অংশ জুড়ে নিতে দেখা যায়, এরকম কি কোনো নিয়ম আছে নাকি?
2: সম্মানিত শ্রোতা, একজন মহিলার জন্ম গ্রহণের পর তার বাবা মা তাকে যে নাম রেখেছেন, বিবাহের পরে স্বামীর নামের কিছু অংশ নিজের নামের শেষে যুক্ত করা, এই যে একটা পদ্ধতি বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, এটি একটি পাশ্চাত্য সংস্কৃতি, ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না। ইসলামের দৃষ্টিতে এটা করা অযৌক্তিক এবং নাজায়েজ কাজ, কারণ সূরা আহজাবের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো, আল্লাহ তাআলার কাছে এটি অধিক ইনসাফপূর্ণ। এই আয়াতে বাবা মা সন্তানের যে নাম রেখেছে সেভাবেই ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দান করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ নিজের বাবা ছাড়া অন্যের পরিচয়ে পরিচয় দেয়, অথবা যদি কোনো দাস তার মনিবকে বাদ দিয়ে অন্য কাউকে মনিব বানায়, তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সমগ্র মানব জাতির লানত বর্ষিত হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কোনো ফরজ বা নফল কোনো ইবাদত কবুল করবেন না। এজন্য এই বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকার চেষ্টা করতে হবে।
1: এখানে আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি, স্বামীর নামের এক অংশ যদি স্ত্রী তার নামের সাথে জুড়ে নেয়, এই অবস্থায় যদি সন্তানের আইডি কার্ড, স্কুলের ভর্তি বা সার্টিফিকেট এর কোথাও স্বামীর নামের সাথে তার নাম যুক্ত হয়, পরবর্তীতে যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, এটি একটা বাস্তব জীবনে অনেক বড় সমস্যা তৈরি করবে, জটিলতা তৈরি করবে। তো ইনশাআল্লাহ মুফতি সাহেব যেভাবে উত্তর দিলেন সেটা যদি আমরা মেনে চলি, আসলে শরীয়তই সুন্দর, ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে। পরবর্তী প্রশ্ন করেছেন আলী আহমদ, আর এন রোড, যশোর। তিনি জানতে চেয়েছেন কেউ মারা গেলে সেই ঘরে 3 দিন পর্যন্ত রান্না করা হয় না, এটা কি কোরআন এবং সুন্না মোতাবেক কোনো বিধান কিনা?
2: সম্মানিত শ্রোতা, পরিবারের কোনো সদস্য মারা গেলে সেই পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থা, তাদের মন মানসিকতার অবস্থা কেমন থাকে তা প্রতিটা মানুষ আমরা ভালো করেই জানি। এই জন্য ইসলামের নির্দেশনা হল পাড়া প্রতিবেশী যারা আছেন তারা যেন এই শোকাহত পরিবারকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে থাকেন। এটা ব্যক্তি উদ্যোগে করতে হবে, সামষ্টিকভাবে আমাদের এলাকায় দেখা যায় 20 জন 50 জন মিলে টাকা দিচ্ছে, এই পদ্ধতিতে করা যাবে না, কারণ কে ইচ্ছা করে দিচ্ছে আর কে চাপে পড়ে দিচ্ছে এটা আমাদের জানা নেই, এই সামাজিকভাবে এটা করা যাবে না, ব্যক্তি উদ্যোগে আমরা এটা করতে পারি। যেমনই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর অন্যান্য সাহাবীদেরকে উৎসাহ দিলেন যে আজকে সাদের বাড়িতে পরিবার শোকাহত, তোমরা খাবার পাঠানোর ব্যবস্থা করো। এটা শোকাহত পরিবারের বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর অন্তর্ভুক্ত। এটা ইসলামের একটা সুন্দরতম অবস্থা, ব্যাখ্যা, বৈশিষ্ট্য, অর্থাৎ মৃত ব্যক্তির শোকে শোকাহত হওয়া, তাদের পরিবারের জন্য খাবার পাঠানো। তবে কেউ যদি এই পরিবারের জন্য খাবার না পাঠায়, কেউ পাঠালো না, অথবা এই পরিবার যদি নিজেরাই রান্না করে খায়, শরীয়তের দৃষ্টিতে তাহলে কোনো সমস্যা নেই। তবে আমাদের দেশে চুলায় আগুন জ্বালানো যাবে না বলে যে বিশ্বাস লালন করা হয় তা সম্পূর্ণ ভুল, যার কোনো ভিত্তি নাই, এরকম বিশ্বাস পোষণ করাও জায়েজ নেই। এজন্য আমরা সঠিকভাবে সুন্নতের উপরে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
1: পরবর্তী প্রশ্ন করেছেন মুসাম্মদ রুমেসা আক্তার, দৌলতপুর, খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন একজন মহিলা মাহরাম পুরুষ ছাড়া কতদূর পর্যন্ত একাকী সফর করতে পারবে?
2: আপনি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। সফরের দূরত্ব যদি 78 কিলোমিটারের চেয়ে কম হয় তাহলে বিশেষ প্রয়োজন হলে মহিলারা পর্দার সাথে একা একা সফর করতে পারবে। আর 78 কিলোমিটারের চেয়ে বেশি সফরের উদ্দেশ্যে মহিলা রওনা হতে হলে স্বামী অথবা মাহারম পুরুষ ছাড়া একা একা মহিলাদের সফর করা কোনোভাবে জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা তার মাহারম ব্যতিরেকে সফর করবে না এবং কোন পুরুষ মাহারম ছাড়া কোন মহিলার নিকটে যাবে না। এই কথা যখন নবীজি আলোচনা করলেন তখন একজন সাহেব উঠে বলল, হে আল্লাহ রসুল, আমি অমুক সৈন্য দলের সাথে জিহাদে যেতে যাচ্ছি আর আমার স্ত্রী একাকী হজে যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার সাথে হজে যাও, তোমার স্ত্রীকে একাকী হজে পাঠানো যাবে না।
1: সরওয়ার আলম দৌলতপুর কুষ্টিয়া থেকে তিনি জানতে চেয়েছেন, আমার দাদি বলেন ছোট মানুষের পেশাব নাপাক নয় কারণ ছোট বাচ্চারা ফেরেস্তার মতো, আসলে বিষয়টি কি তাই? উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
0: ভাই সরওয়ার আলম, মল মূত্র বা পেশাব পায়খানা এটা সর্ব অবস্থায় নাপাক, অপবিত্র। তাই ছোটদের হোক বা বড়দের হোক, যে কথাটি আপনার দাদি বলেছেন যে ছোটদের পেশাব বা মূত্র এটা পাক, আপনার দাদি ঠিক বলেননি, এ কথাটা ঠিক নয়। আসলে নাপাক এবং নাপাক লেগে গেলে সেটাকে পাক করে তারপরে নামাজ ইত্যাদি আদায় করতে হবে।
1: সরওয়ার আলম ভাই তিনি আরো জানতে চেয়েছেন, বিনা অজুতে কোরআন শরীফ স্পর্শ করা বৈধ আছে কিনা, এবং মোবাইলের স্ক্রিনে যখন কোরআন তেলাওয়াত করা হয় সেখানেও অজু ছাড়া স্পর্শ করা যাবে কিনা।
0: ভাই সরওয়ার আলম, কোরআনে করিম বিনা অজুতে স্পর্শ করা যাবে না, তবে তেলাওয়াত করা যাবে। তেমনি ভাবে যে মোবাইলের স্ক্রিনে কোরআনে করিম ভেসে ওঠে, ওই মোবাইলের স্ক্রিনটাও বিনা অজুতে স্পর্শ করা যাবে না। বিশেষ করে যেখানে কোরআনে করিমের আয়াত লেখা আছে কোনো জায়গা যদি ফাঁকা থাকে তাহলে সেখানে স্পর্শ করা যেতে পারে, সতর্কতামূলক তা না করাও ভালো।
1: প্রশ্ন করেছেন আয়েশা আক্তার নিরালা আবাসিক এলাকা খুলনা থেকে, আমাদের এলাকার মুরব্বীগণ খানা খাওয়ার সময় মাথা ঢেকে খানা খেতে বলেন, ছেলেদের মাথায় টুপি এবং মেয়েদের মাথায় ওড়না দিয়ে খানা খেতে আদেশ করেন। আমার জানার বিষয় হল এভাবে মাথা ঢেকে খানা খাওয়া কি সুন্নাত? উত্তর দিচ্ছেন মুফতি সাইদ হুসাইন।
2: প্রিয় শ্রোতা, মাথা ঢেকে খানা খাওয়া সুন্নত নয় এবং জরুরি কোনো বিষয় নয়। মাথা খোলা অবস্থায় খানা খেতে কোনো সমস্যা নেই, তবে মাথা খালি অবস্থায় খানা খেলে দেখতে অসুন্দর দেখা যায়, এজন্য আমাদের মুরব্বীগণ এভাবে বলে থাকেন। তবে খাবার খাওয়ার সময় মাথা ঢেকে রাখাকে সর্বোচ্চ আদব বা শিষ্টাচারের একটা অংশ বলা যেতে পারে, কিন্তু সুন্নত বা মুস্তাহাব বলার কোনো সুযোগ নেই।
1: পরবর্তী প্রশ্ন করেছেন মুসাম্মাদ আমিনা বেগম দৌলতপুর খুলনা থেকে, তিনি জানতে চেয়েছেন, আমাদের একজন আত্মীয় মৃত্যুবরণের পরে যখন তাকে গোসল দেওয়া হচ্ছে তখন দেখা গেল তার হাত ও পায়ের নখে নেল পালিশ লাগানো আছে, এই অবস্থায় তাকে কিভাবে গোসল করাতে হবে?
2: প্রিয় শ্রোতা, নেইল পলিশ এমন বস্তু যা হাত ও পায়ের নখে থাকলে অজু বা গোসলের সময় তার ভিতর দিয়ে পানি প্রবেশ করে না, তাই মৃত্যুবরণের পরও যদি হাতে বা পায়ের নখে নেইল পলিশ দেখা যায় তাহলে নেইল পলিশ উঠিয়ে তারপর গোসল দিতে হবে। নেইল পলিশ থাকা অবস্থায় তার উপর দিয়ে পানি প্রবাহিত করলে মায়েতের শরীর পাক হবে না, যতই দেরি হোক না কেন নেইল পলিশ আগে তুলতে হবে, তারপরে গোসল দিয়ে জানাজার নামাজের ব্যবস্থা করতে হবে।
1: শুকরিয়া মুফতি সাইদ হুসেনকে সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা বন্ধু, মাসলা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান ইসলাম জীবন আজ এ পর্যন্তই, কথা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত বা পরামর্শ ও অজানা বিষয় জানতে চেয়ে চিঠি লিখতে পারেন আমাদের কাছে। চিঠি লিখবার ঠিকানা প্রযোজক ইসলাম জীবন, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000। মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দিনের সরল সঠিক পথে পরিচালনা করুন, এই কামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ফি আমানিল্লাহ।
3: এতক্ষণ মাসালা মাসলাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনলেন। উপস্থাপনা করলেন মুফতি মাহফুজুর রহমান, সম্পাদনা মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, এবং অনুষ্ঠানটির প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। খাদ্যে ভেজাল মিশ্রণকারীকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেই, ভেজাল দেয় যারা দেশ ও জাতির শত্রু তারা, ভেজাল বর্জন করি সুস্থ জাতি গড়ে তুলি। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটের সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি আহতদের জীবনমান নিশ্চিত করতে এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার এদেশের মাটিতেই হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিচারের নামে কারোর প্রতি যেন অবিচার না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত 5ই আগস্ট একক কোন ব্যক্তি বা দলের নয়, দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের অর্জন। দেশের মানুষের ভাগোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতিকে বিভক্ত করে দেশকে সামনে এগিয়ে নেওয়া যায় না। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে গড়ে তুলতে $1 ট্রিলিয়ন অর্থনীতির জন্য কাজ করছে সরকার। তিনি আজ চট্টগ্রামে দিনব্যাপী সফরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। আগামী 2 বছরের মধ্যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সারা বিশ্বের বিনিয়োগকারীদের নজর এখন গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান প্রদানের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা জরুরি। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক গবেষণা সংলাপ ও জ্ঞানচর্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আল উম্মা জার্নাল ও ওয়েবসাইট এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় মন্ত্রী সংবাদমাধ্যমকে গুজব প্রতিরোধে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন উপলক্ষে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা তেহরানের চলমান রয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মুসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে রাখা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, 100টিরও বেশি দেশের শীর্ষ প্রতিনিধি ও 2 কোটিরও বেশি লোক খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনির তার জন্মশহর মাসহাদে দাফন করা হবে। এদিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ার সহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোক সন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোকবার্তা পৌঁছে দেন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। আজ রাত থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ 16 পর্ব। এ পর্বের প্রথম ম্যাচে রাত 11টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে কানাডা মরক্কোর এবং রাত 3টায় ফিলাডেলফিয়ায় ফ্রান্স প্যারাগুয়ের মুখোমুখি হবে। এদিকে বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা মিশর ও কলম্বিয়া শেষ 16তে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। আজ সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আর্জেন্টিনা 3-2 গোলে কেফ ভার্দেকে, কানসাসে কলম্বিয়া 1-0 গোলে ঘানাকে এবং গতরাতে ডালাসে টাইব্রেকারে মিশর 4-2 গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে শেষ 16তে উঠেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রের বন্দরসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বিকেল 4:05 বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ছায়াছবির গান শোনার জন্য। অনুষ্ঠানের শুরুতেই প্রেমে পড়েছি ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর ও বেবি নাজনীনের কণ্ঠে গান শোনাবো।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, শুনছেন ছায়াছবির গান। এবারেই শাম্মী আক্তারের গাওয়া একটি গান, গানটি নেওয়া হয়েছে ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, নসিমন ছায়াছবির এই গানটি শুনলেন কুমার শানু ও সাধনা সারগামের কণ্ঠে। এবারে চাচ্চু ছায়াছবি থেকে গান শোনাব কনক চাপা ও এসআই টুটুলের কণ্ঠে।

0: সুপ্রিয় বন্ধুরা, সিস্টেম ছাছবির এই গানটির মধ্য দিয়ে আজকের মতো শেষ হচ্ছে ছাছবির গানের অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নাতি রাসুল, শিল্পী শাহ মোহাম্মদ গোলাম মোর্শেদ। নাতি রাসুলটি লিখেছেন

নাতি রাসুলটি শুনলেন শাহ মোহাম্মদ গোলাম মুর্শেদের কণ্ঠে। তোমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সঙ্গে কোনো জিনিসকে শরীক করিও না। মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, সদ্ব্যবহার করো আত্মীয় স্বজন, এতিম মিসকিন, নিকটবর্তী ও দূরবর্তী প্রতিবেশী, যারা নিকটে বসে তাদের সাথে, মুসাফির এবং তোমাদের অধীনস্থ গোলামদের সাথেও। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন লোকদেরকে পছন্দ করেন না যারা নিজেদেরকে বড় ভাবে এবং অহংকার করে।

আল কুরআন সূরা নিসা আয়াত 36, তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কুরআন সূরা আল ইমরান আয়াত 103। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন প্রচারিত হবে আসরের নামাজের আজান ও দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সকালবেলা কুরআন শরীফের একটি আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল সালাত হতে উত্তম, আর এলেমের একটি অধ্যায় শিক্ষা করা, চাই তার উপর আমল করা হোক বা না হোক, 1000 রাকাত নফল সালাত পড়া হতে উত্তম। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কুরআন শরীফ নিজে শিক্ষা করে এবং অন্যকেও শিক্ষা দেয়। তোমরা সর্বদা কুরআন শরীফ তেলাওয়াত করতে থাকো, কেননা যারা নিয়মিত কুরআন তেলাওয়াত করে কিয়ামতের দিন কুরআন শরীফ আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে কুরআন শরীফের চেয়ে বড় সুপারিশকারী আর কেউ হবে না। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা। আজানের পর আরও একটি নাতিরাসুল শুনবেন মোহাম্মদ হারুনুর রশিদের কণ্ঠে। এ নাতিরাসুলটিও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাজানো কথায়।
3: ইসলামের ওই বাগিচাতে

এতক্ষণ মোহাম্মদ হারুনুর রশিদের কণ্ঠে নাতি রাসুল শুনছিলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এরপর থেকে সন্ধে ৬টা ৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Beitar, the news read by Tasnova Bashar. Prime Minister Tariq Rahman has vowed to ensure proper recognition, rehabilitation and long-term support for the martyrs and those injured in the July mass uprising. He made the pledge while addressing the July National Conference at the Bangladesh-China Friendship Conference Center at Agargaon in the capital today. The Prime Minister said the government is working to ensure the highest respect, recognition, improved quality of life, comprehensive rehabilitation and necessary support for the families of the martyrs and the July fighters. Tariq Rahman reaffirmed his government's commitment to bringing those responsible for the killings during the July uprising to justice, but stressed that due process must prevail. He said even if it takes longer, the government must ensure that the guilty receive fair and proper justice. The Prime Minister said the achievement of July mass uprising does not belong to any individual or political party. It belongs to every democracy-loving citizen of the country. Mentioning that no nation can progress if it remains divided, Tariq Rahman called for unity to change the fate of the countrymen. The conference was jointly organized by the July 24 Martyrs Family Society and the Central Executive Committee of Amra July Jodha. Relatives of those killed and injured attended the event, mainly sharing their personal stories before the Prime Minister. Earlier, the Prime Minister presented commemorative July memorial plaques to representatives of martyrs, families, and injured protesters. Finance and Planning Minister Amir Khosrow Mahmood Chowdhury has said the government is working towards a $1 trillion economy to make Bangladesh a major global investment destination. He said this to newsmen during a day-long visit to Chattagong today, mentioning that the country's economy will turn around within the next 2 years, the minister said. Investors from all over the world are now looking towards a democratic and prosperous Bangladesh. Information and Broadcasting Minister Zahiruddin Shapan has underscored the importance of free and responsible intellectual discourse, saying it is essential for ensuring peaceful coexistence in a world marked by diverse opinions, ideologies and cultures. He made the remarks while inaugurating the International Platform for Global Research, Dialogue and Knowledge Sharing, Al Ummah Journal and website at a hotel in the capital today, highlighting the growing spread of misinformation and polarization on digital platforms. The Information and Broadcasting Minister stressed the need for credible intellectual initiatives grounded in knowledge, ethics and responsibility. During the time, he called on the media to be responsible in disseminating accurate and objective information to prevent rumors. Iran has begun historic seven-day state funeral ceremonies for its slain supreme leader Ayatollah Ali Khamenei. State television reports that up to 20 million people are expected to participate across multiple cities. High-level democratic delegations representing more than 100 countries have arrived at the Grand Masala complex to pay their final respects. The extensive religious and state formalities began with a private viewing for dignitaries, followed by mass public processions under a tense regional ceasefire. The late leader's coffin will lie in state before traveling through holy sites, concluding with a final burial ceremony in Mashhad on July 9th. Around 600 international journalists are currently in Tehran covering the unprecedented event. Meanwhile, Speaker of the Bangladesh Jatiya Sangsad Hafizuddin Ahmed Bir Bikram has paid tribute on behalf of Bangladesh at the state funeral of Iran's late supreme leader Ayatollah Ali Khamenei in Tehran. The Russian Defense Ministry has claimed its forces have taken full control of a strategically vital stronghold in eastern Ukraine. Kostyantynivka President Vladimir Putin praised the advance, calling it an important strategic achievement. However, Ukraine's military general staff has strongly rejected the claim, calling the Russian statements entirely false. Football and the round of 16 will kick off tonight. Morocco will take on Canada at Texas at 11 p.m. and France will face Paraguay at Philadelphia at 3 a.m. Meanwhile, Argentina, Egypt and Colombia have secured their places in the round of 16 in FIFA World Cup. Dhaka Meteorological Office says the low pressure area over northwest Bay and adjoining North Orisha, West Bengal coast intensified into a well-marked low and now lies over the same area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paria have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, Weather and Forecast Valley Tilwantona says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Sylhet. Reports in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি রোমানা আক্তার রুনা। দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দর পেপারেলস হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেছে। চট্টগ্রাম বন্দর আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেমের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পণ্য খালাসের ডেলিভারি ডকুমেন্টেশন প্রক্রিয়ার সব ম্যানুয়াল বা কাগজ ভিত্তিক কাজ বাদ দিয়েছে। এখন থেকে ডেলিভারি অর্ডার আবেদন থেকে শুরু করে চূড়ান্ত গেট আউট পর্যন্ত প্রতিটি ধাপ শতভাগ ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ডেস্কে ডেস্কে সশরীরে যাওয়ার ঝামেলা না থাকায় এখন ডকুমেন্টেশনের কাজ দ্রুত সম্পন্ন হবে, যা সিএন্ডএফ এজেন্ট, ব্যবসায়ী এবং চট্টগ্রাম বন্দর সহ সংশ্লিষ্ট সবার মূল্যবান সময় বাঁচাবে। মধ্যপ্রাচ্যে চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যে জ্বালানি মজুত সক্ষমতা বাড়াতে আরও 5 লাখ মেট্রিক টন জ্বালানি তেল কিনছে সরকার। দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড সচল রাখা এবং জ্বালানি খাতের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশে 90 দিনের মজুত সক্ষমতা বিবেচনায় নিয়ে আরও 4,80,000 মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। এর মধ্যে 3,90,000 মেট্রিক টন ডিজেল এবং 90,000 মেট্রিক টন জেট ফুয়েল রয়েছে। সিঙ্গাপুরের খ্যাতনামা প্রতিষ্ঠান ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এই জ্বালানি সরবরাহ করবে, যার ব্যয় ধরা হয়েছে 7,672,66,00,000 টাকা। গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে দর বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে সূচক, বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে 351টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 272টির, কমেছে 29টির এবং অপরিবর্তিত ছিল 90টির। এর প্রভাবে প্রধান সূচকে ডিএসইএক্স সপ্তাহজুড়ে বেড়েছে 51 পয়েন্ট। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 6,97,739 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 6,92,526 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 5,213 কোটি টাকা। এদিকে সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড় লেনদেন হয়েছে 1,433,94,00,000 টাকা। আগের সপ্তাহের প্রতিদিন গড়ে লেনদেন হয় 951,56,00,000 টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে 482,38,00,000 টাকা। ঢাকার মুদ্রা বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.60 টাকা, ক্রয় 122.60 টাকা, ইউরো বিক্রয় 182.42 টাকা, ক্রয় 139.58 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.93 টাকা, ক্রয় 162.92 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.14 টাকা, ক্রয় 32.48 টাকা, দিরহাম বিক্রয় 33.82 টাকা, ক্রয় 33.21 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.50 টাকা, ক্রয় 396.12 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 95.98 টাকা, ক্রয় 94.20 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.42 টাকা, ক্রয় 29.84 টাকা এবং থাই বাথ বিক্রয় 3.73 টাকা, ক্রয় 3.66 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ তামামা। উপস্থাপনায় তামান্না সিদ্দিকী।

0: 48টা দল 104টা ম্যাচ,
1: ঠিক এভাবেই সমীকরণ নিয়েই শুরু হয়েছিল বিশ্বকাপ ফুটবল 2026-এর আসর। এবং দেখতে দেখতে সেখান থেকে 89টা ম্যাচ ইতোমধ্যেই শেষ, আছে দল বাকি আর 16টি, এবং সেখান থেকে বের হয়ে আসবে 8টি দল, তারপর 4টি, তারপরে 2টি, এবং পরবর্তীতে ফাইনাল। অর্থাৎ একেবারে শেষ অংশে কিন্তু আমরা চলে এসেছি। তবে বিশ্বকাপের যে উত্তেজনা, যে উন্মাদনা, সেটা কিন্তু এখন আরো বেশি করে যেন সবার মনে কাজ করছে, সবার ভেতরে কাজ করছে। কারণ খেলাগুলোর মধ্য থেকে নকআউট পর্বে যে কেউ বাদ পড়ে যেতে পারে, যে কেউ বাদ পড়ার সুযোগ তৈরি হচ্ছে, এবং দুর্দান্ত খেলা দেখছি আমরা, বিশেষ করে একেবারে অপেক্ষাকৃত দুর্বল কিংবা ছোট দলগুলোর কাছ থেকে, এবং সেগুলোই বিশ্বকাপকে আরো বেশি যেন রাঙিয়ে দিয়েছে। বিশ্বকাপের এমনই নানান কথাবার্তা নিয়ে বিশ্বকাপ জুড়ে আমাদের বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন বিশ্বকাপ দামামার আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তামান্না সিদ্দিকী। আজকের আয়োজনে আমাদের দুজন অতিথি আমাদের সাথে ইতিমধ্যেই যোগ দিয়েছেন। আছেন আমাদের সাথে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি, বাংলা ধারাভাষ্যের এবং ক্রীড়া ধারাভাষ্যের পথিকৃতি বলবো, এবং একই সাথে ক্রীড়া বিশ্লেষক আলফাজউদ্দিন আহমেদ। আলফাজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে।
2: ধন্যবাদ তোমাকে, শুভ সকাল
1: সবাইকে। শুভ সকাল, শুভ অপরাহ্নের অবস্থায় আমরা এসেছি। এবং আজকে আমাদের মাঝে আরো একজন অতিথি রয়েছেন, তিনি কিন্তু একটু বিশেষভাবেই পরিচয় করিয়ে দিতে চাই তাকে, কারণ তিনি ফুটবল খেলেন, সেটা ঘরোয়াভাবে খেলছেন বা বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকেন, জাতীয় পর্যায়ে বা সেটা না হলেও দুর্দান্ত খেলেন তিনি। পেশায় তিনি প্রকৌশলী, কিন্তু একজন ফুটবল প্রেমী, ফুটবল ভক্ত, এবং সেই হিসেবে আজকের আয়োজনে তিনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আছেন মেজবা চৌধুরী। মেজবা ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
3: আপনাকে ধন্যবাদ।
1: আমরা আয়োজনটা শুরু করবো, অর্থাৎ আলোচনায় আসবো, তবে তার আগে দর্শক শ্রোতা আপনাদের জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকার 90 মেগাহার্জে, একই সাথে বাণিজ্যিক কার্যক্রমের মধ্যম তরঙ্গ 630 কিলোহার্জে এবং FM 104 মেগাহার্জে। এরই সাথে আমাদের বাংলাদেশ বেতারের ওয়েবসাইট এবং বাংলাদেশ বেতারের অনলাইনেও আপনারা এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আর আমাদের এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এবং বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজে। সেখানে এসে আপনারা কিন্তু কথা বলতে পারেন, যোগ দিতে পারেন, অর্থাৎ আপনাদের মতামতগুলোকে নিয়ে, এবং সেই সাথে আমাদেরকে ফোনের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের প্রশ্ন জানাতে পারেন। নাম্বারটি জানিয়ে দিচ্ছি, 01553-84-1500, এই হচ্ছে আমাদের ফোন নাম্বার, ফোন করতে পারেন। আলোচনায় আসি, আজকে আমরা একটু মেজবা ভাইকে দিয়ে শুরু করি। প্রথমবারের মতো তিনি আমাদের সামনে এসেছেন অতিথি হিসেবে, কোন দল সাপোর্ট করছেন? আমি যদিও জানি, দর্শক শ্রোতাদেরকে একটু জানাই।
3: আমি ব্রাজিল সাপোর্ট করছি।
1: যেহেতু ব্রাজিলের সাপোর্টার, আজকে আর্জেন্টিনা ম্যাচ হয়েছে এবং কেভারদের সাথে একটা দুর্দান্ত ম্যাচ আমরা দেখেছি বলবো, তো সেই জায়গা থেকে আজকের ম্যাচটা ব্রাজিলিয়ান সাপোর্টারের চোখে কেমন লেগেছে?
3: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আমি ব্রাজিল সাপোর্ট করলেও ফুটবল প্রেমী হিসেবে মোটামুটি সব টিমের খেলাই পছন্দ। তো আর্জেন্টিনার ম্যাচের যদি কথা বলি, আজকে কেভারদের সাথে, তাদের সাথে ম্যাচটা আমরা যারা হচ্ছে গিয়ে সাধারণ সাপোর্টার রয়েছি, তারা মনে করেছিলাম যে হয়তো বা একটু সহজ হবে, সহজ প্রতিপক্ষ। তবে ম্যাচের আগে কিন্তু আর্জেন্টাইন কোচ লিওনার্দো স্কলারি বলেছিলেন যে নকআউটের কোনো ম্যাচই সহজ নয়, এবং আমরা সেটির প্রতিফলন দেখতে পেয়েছি কিন্তু গতকালকের ম্যাচ। এবং একই সাথে এই বিশ্বকাপে একটি বিশেষ দিক আমরা দেখতে পাচ্ছি যে, আমি ছোট টিম বলবো না, বলা যেতে পারে যে তারা টেকনিক্যালি দুর্বল বা তাদের কোন স্টার প্লেয়ার নেই, অভিজ্ঞতা, জি সঠিক বলেছেন, অভিজ্ঞতা কম, তো সেই দলগুলো ভালো খেলছে। তো আমি সেদিক দিয়ে বলবো যে কেভারদে সেটির প্রতিফলন, কেভারদের খেলা, তারা শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছে এবং চেষ্টা করেছে যে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নকে নকআউটে আউট করার জন্য। তবে অ্যাজ ইউজুয়াল আমরা মেসি ম্যাজিক বলেন বা লিওনার স্কলারির যে টেকটিক্যাল চেঞ্জ, সেটার মাধ্যমে আর্জেন্টিনা জয়লাভ করেছে।
1: আসতে চাই আলফাজের কাছে, যদিও আপনিও ব্রাজিলিয়ান সাপোর্টার, ব্রাজিল সাপোর্টার, কিন্তু আপনার কাছ থেকে জানবো একেবারে বিশ্লেষক হিসেবে, সেই জায়গা থেকে জানতে চাই যে আর্জেন্টিনা এবং কেভারদের আজকের ম্যাচটা, যদিও তারা জয় পেয়েছে এবং শেষ গোলটা একেবারে আত্মঘাতী একটা গোল ছিল আর্জেন্টিনার জন্য, একটা বলবো তো সুখবর, কারণ তারা দুয়ে দুয়ে কিন্তু সমতায় চলে এসেছিল, সেই জায়গা থেকে কেভারদের যে পারফরমেন্স আমরা পুরো ওভারঅল ওয়ার্ল্ড কাপে দেখেছি, সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই।
2: আচ্ছা, আমার মনে হয় শুরু করব আমি কথা বলে যে সাবাস কেভারদে, তার কারণ কেভারদে এমন একটা দেশ যেটার পরিচয় এর আগে আমরা জানতামই না, অর্থাৎ ছোট ছোট 9টি দ্বীপ আটলান্টিক মহাসাগরের মধ্যে তাদের অবস্থান, এবং মোট তাদের জনসংখ্যা 5.5 লক্ষ, এবং ভূমি বা জমির পরিমাণ হচ্ছে 4,000 স্কোয়ার কিলোমিটার। তো এরকম ছোট্ট একটা দেশ, যে দেশকে আমরা চিনতাম না, যার পরিচয় জানতাম না, সেই দেশে কিরকম ফুটবলিং স্ট্রাকচার রয়েছে সেটা আমরা জানি না। আমরা সবসময় বলি স্ট্রাকচার দরকার, ফাউন্ডেশন দরকার, তবে নাকি অগ্রগতি করা যায়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে, তাক লাগিয়ে দিয়ে এমন একটা বিশ্বকাপ যে তারা খেলবে সেটা কিন্তু অবিশ্বাস্য। এবং সেই জন্যই তাদের জন্য যতই প্রশংসা করি না কেন সেটা কম হবে। আমরা এই প্রথম ম্যাচ যখন কেপ ভার্দে খেলেছিল, তখন গোলরক্ষকের যে ফার্মা যে আমরা পারফরমেন্স দেখেছিলাম, সে দুঃখ করে বলেছিল যে আমি টাকা জোগাড় করতে পারিনি ভিসা জন্য, সেজন্য মা আসতে পারেনি। তো এইরকম একটা দেশ, এত দরিদ্র একটা দেশ, সেই দরিদ্র দেশ মনে করো তাদের কি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কয়টা টুর্নামেন্ট সেখানে হয়, কয়টা সেখানে ফুটবল খেলার সুযোগ রয়েছে, তারপরেও তারা এরকম খেলেছে। আমি তো বলবো যে আমরা যদি একটু মানে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখি, তাহলে এবারে বিশ্বকাপে কিন্তু রেফারিং নিয়ে কথা উঠেছে, বিভিন্ন ম্যাচের রেফারিং নিয়ে বিভিন্ন রকম হচ্ছে, বিভিন্ন রকমের সিদ্ধান্ত আসছে, এবং প্রত্যেক বিশ্বকাপে এটা হয়, এটা নতুন কিছু না। এবং সেখানে কিন্তু মেসি যে প্রথম গোলটা করেছে সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা বা সমালোচনার ঝড় কিন্তু ইতিমধ্যে উঠেছে, আমার মনে হয় আলোচনা এর আরো হবে। তো সেই সেটা ভিএআর থাকা সত্ত্বেও কিন্তু অফসাইড হয়নি, এটা কিন্তু পরিষ্কার করে দেখানো হয়নি। তো সেই জিনিসগুলো নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। সেই গোলটা যদি মেসির অফিসিয়াল যেটা যেটা মানে নাকচ হয়ে যেত, তাহলে কিন্তু 90 মিনিটের ভিতরে কে ভারতে ম্যাচ জিতে গেছে এবং এলিমিনেটেড হয়ে যেত বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা। সেই জায়গায় বলবো যে যাই ঘটেছে সব আমার মনে হয় আমরা সবকিছু দেখেছি। এবং আরো একটা জিনিস আমার মনে হয় পরবর্তী আমি বলি যে সব মিলে কেপ ভার্দের পারফরমেন্স শুধু এই ম্যাচে না, তারা গ্রুপেও কিন্তু স্পেনকে আটকে রেখেছে, স্পেনের সাথেও কিন্তু ড্র করে তারা এসছে, তারা এই বিশ্বকাপে আর কোনো ম্যাচ হারে নাই, সবগুলোই তারা ড্র করেছে। তো এইরকম একটা দলকে বাহাবা দেওয়া ছাড়া আর কি করার আছে বলো? আমি নিশ্চিতভাবে বলবো যে এক্সেলেন্ট, সুপার এক্সেলেন্ট এবং বেশ কিছু ভালো খেলোয়াড় তাদের দলে রয়েছে। একটু আগে ভাই বলছিলেন যে প্লেয়ারদের বয়স কিন্তু কম, 19 বছর থেকে শুরু করে 24 বছরের ভিতরেই তাদের বেশিরভাগ প্লেয়ারের বয়স। যে তারা যে সাবস্টিটিউট করেছে, যারা সাবস্টিটিউট হিসেবে নেমেছেন তাদের যোগ্যতাও কিন্তু তারা দেখিয়েছে। যে গোল স্পট কিক থেকে একটা করেছে ইয়ের বিরুদ্ধে, মার্টিনেজের বিরুদ্ধে, এটা বোধ হয় এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা স্পট গোল। কারণ এইরকম একটা গোলকিপারকে ওই জায়গায় বল প্লেস না করতে পারলে গোল করা যেত না। সব মিলিয়ে অসাধারণ
0: লোপেজ ছিলেন সেখানে সেই গোলদাতা। মেজর ভাইয়ের কাছে একটু আসতে চাই, যেহেতু কেপ ভার্দে নিয়ে আমরা একটু আলোচনা করছি, আমি সেই কথাটা একটু আসতে চাই একটা ফোন কল নিয়ে। হ্যালো, আসসালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আসসালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
4: আপু ভালো আছেন?
0: জি ভালো আছি। আপনার নাম বলে প্রশ্নটি করুন।
4: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফ জোদ্দার, বরকুলা, পাংশা, রাজবাড়ী।
0: জি, আপনার প্রশ্নটি করুন।
4: দোয়া করি আর্জেন্টিনা কি সামনে যে মাস, আমি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আমরা কি বিশ্বকাপ নিতে পারবো কিনা, এটা নিয়ে একটু আলোচনা করবেন, আর মরক্কো দলটা নিয়ে কিছু আলোচনা করবেন, এটাই আমার প্রশ্ন। আর হাজি মোহাম্মদ মিন্টু ভাইকে ধন্যবাদ,
0: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গে কথা বলবো, আসবো সেই প্রসঙ্গে। যদিও শুরুতেই বলেছি যে দুজনই কিন্তু ব্রাজিল সাপোর্টার, তারা কি চাইবেন যে আর্জেন্টিনা ফাইনালে যাক এবং চ্যাম্পিয়ন হোক, সেটা নিশ্চয়ই চাওয়া থাকবে না। তারপরেও আমরা বিশ্লেষকের দৃষ্টি থেকে তাদের কাছ থেকে সেই প্রসঙ্গে আসবো। তবে কেপ ভার্দে প্রসঙ্গে যেটা জানতে চাচ্ছিলাম বা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা জানি ছোট্ট একটি দেশ, ছোট্ট একটি দল, সেখান থেকে নতুনবার মানে প্রথমবারের মতো তারা এসেছে, কিন্তু তাদের দলের যে খেলোয়াড়রা রয়েছেন তারা কিন্তু একেবারেই যে অনভিজ্ঞ সেটা বলা যাচ্ছে না। কারণ প্রত্যেকেরই মানে বেশিরভাগেরই জন্ম স্পেন এবং তারা খেলেনও সেখানকার ক্লাবগুলোতে বা সেখানেই তারা নিজেদেরকে তৈরি করেছেন। একজনই খুব সম্ভবত শুধুমাত্র কেপ ভার্দেতে জন্মগ্রহণকারী খেলোয়াড় রয়েছে সেই দলে। মেজর ভাই, এই প্রসঙ্গে কি বলবেন যে সেটা তাদেরকে একটা বাড়তি সুযোগ তৈরি করে দিয়েছে কিনা?
3: হ্যাঁ, আমি আপনার সাথে আসলে একমত। যদি এই বিশ্বকাপের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে ইমিগ্রান্ট প্যারেন্টসদের যে প্লেয়াররা তারা কিন্তু বিভিন্ন টিমে ভালো করছেন। যেমন এবারে বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক প্লেয়ার জন্মগ্রহণ করেছেন ফ্রান্সে, 75 জন, অথচ ফ্রান্স টিমে কিন্তু 23 জন, মানে বাকি প্লেয়ারগুলো বিভিন্ন টিমে খেলছেন। আমি কিছু উদাহরণ দিতে পারি, যেমন কুরাসো নামের একটি দেশ খেলতে এসেছিলেন, তাদের সবারই জন্ম নেদারল্যান্ডস। তারপরে যদি আমি মরক্কোর কথা বলি, আমাদের একজন শ্রোতা অলরেডি মরক্কো সম্পর্কে জানতে চেয়েছেন, মরক্কোর স্কোয়াডের একজন প্লেয়ারের জন্ম কিন্তু মরক্কোতে না, বেশিরভাগের জন্ম আপনার স্পেন কিংবা ফ্রান্সে, বিশেষত ফ্রান্সে। অনুরূপভাবে যদি কেবো ভার্দের কথা বলি, কেবো ভার্দে মূলত আগে উপনিবেশ ছিল, তো এই উপনিবেশতা বাদের ফলে তাদের বেশিরভাগ প্লেয়ারের জন্ম হচ্ছে গিয়ে ফ্রান্সে এবং তারা বেশিরভাগই ফ্রান্সের বিভিন্ন ক্লাবে খেলে থাকেন। তো ইউরোপিয়ান ক্লাবগুলোতে খেলার ফলে যেটা হয় যে এখন ফুটবল লাতিন আমেরিকান শৈল্পিক ফুটবল থেকে সরে ইউরোপিয়ান দিকে ধাবিত হচ্ছে। ইভেন আপনি যদি লাতিন আমেরিকার টিমগুলোর দিকেও তাকান, আর্জেন্টিনা বা ব্রাজিল, আগের যে ব্রাজিলের যে সাম্বা স্টাইল বা জিঙ্গা স্টাইল বা ম্যারাডোনার যে 5-6 রানকে কাটিয়ে যে শতাব্দীর সেরা গোল, রিকুয়েলমের ড্রিবলিং, রোনালদোর ড্রিবলিং, এগুলো আমরা আজকাল আসলে কম দেখতে পাই। তো সেই হিসাবে আমি বলবো যে কেবো ভার্দে যে তাদের বিভিন্ন প্লেয়ার যে ইউরোপিয়ান ক্লাবে খেলে থাকেন, এটি তাদেরকে আরো তাদের খেলাকে আরো উন্নত করেছে। এবং একই সাথে আমি আরেকটা বিষয় বলতে চাই যে কেব ভার্দে তাদের ট্যাকটিক্সকে সবচেয়ে বড় তারা ফ্লেক্সিবিলিটি দেখিয়েছে। তাদের ট্যাকটিক্সই ছিল যে তারা লো ব্লক খেলবে, মিড ব্লকে যাবে না। এই কারণে তারা আর্জেন্টিনাকে বেশ কিছুক্ষণ আটকে রাখতে পেরেছে। পরবর্তীতে লিওনেল মেসির যে তার যে গোল, এই গোল হওয়ার পরে তারা নিজের ট্যাকটিক্স চেঞ্জ করে অ্যাটাকে গিয়েছে এবং এক এক হওয়ার পর তারা আবার লো ব্লকে ফিরে গিয়েছে। তো যাই হোক, শেষমেশ মেসি মেজিকে বলেন, উনি যে অ্যাসিস্টি করেছেন আর্জেন্টিনা তৃতীয় এবং যে জয়সূচক গোলে, সেটি মূলত সেটিতে তিনি রেকর্ড ভেঙে ফেলেছেন। ম্যারাডোনার যে 8টি গোলে এসেছে সর্বোচ্চ সংখ্যক ছিল বিশ্বকাপে, এখন সেটার মূলত মেসি 9টি অ্যাসিস্ট করে ওনাকে ছাড়িয়ে দিয়েছেন।
0: আমরা আরো কথায় আসবো, আর একটা ফোন কল নিয়ে। হ্যালো, আসসালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আপনার প্রশ্নটি করুন।
5: জি, আমি প্রশ্ন করবো, তবে আমি তো আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং যে বৃহস্পতিবার উইলসন ভান্ডারের সাক্ষাৎকারটা দিলেন, তো ব্যাপারে আপনার উপস্থাপনায় খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে এবং তাই
0: বিষয়ে আপনাকে ধন্যবাদ।
5: শুনতেছি, আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যে অস্ট্রেলিয়াকে হারালো, সেগুলো আমি আগাইতে পারি কিনা
0: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। আমরা মেজবাহের কাছে ছিলাম, ছোট করে জানবো, তারপর আলফাজের কাছে আসবো যে আর্জেন্টিনার ফাইনাল খেলার সম্ভাবনা কতটুকু দেখছেন?
3: আমি মনে করি যে আর্জেন্টিনার ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে, তবে সেই সম্ভাবনা মূলত নির্ভর করছে যে মেসি কি ফর্মে থাকেন। এবং একই সাথে একটি বিষয় আমি বলতে চাই যে আর্জেন্টিনার সমর্থকদের প্রতি, যে অ্যাঞ্জেল ডি মারিয়ার যে অভাব সেটা আর্জেন্টিনা পূরণ করতে পারেন। গত 4 বছরে লিওনেল স্কলনি এমন কোন উইঙ্গার পান নাই যিনি অ্যাঞ্জেল ডি মারিয়ার যে ওয়ার্ক রেট, তার যে ইনসাইড ফরওয়ার্ড এসে যে গোল করা,
0: মেসিকে যেভাবে করেছেন,
3: এটাই বলছেন যে মেসিকে যে সাপোর্ট করা, এটি একটি বিষয়। এবং গতবারের বিশ্বকাপে জুলিয়ান আলভারেজ বেশ ভালো ফর্মে ছিলেন, কিন্তু এবারের বিশ্বকাপে উনি ফর্মে নেই। লাউতারো মার্টিনেজ, উনিও উনার যে ইন্টার মিলানের যে ফর্মটা সেটি উনি মূলত আর্জেন্টিনা রেপ্লিকেট করতে পারছেন না, তো এদিক দিয়ে আর্জেন্টিনা পিছিয়ে আছে। তবে আমি মনে করি যে খেলা যত গড়াবে আর্জেন্টিনা খেলা তত ভালো হবে, এবং ফরওয়ার্ডরা যদি মেসিকে সাহায্য করতে পারে, ফরওয়ার্ডরা যদি গোল পায়, তাহলে আমি মনে করি যে এবার ফ্রান্সের পর সবচেয়ে বেশি সম্ভাবনা আমি এখন পর্যন্ত আর্জেন্টিনাই দেখছি।
0: অর্থাৎ ফ্রান্সকে এগিয়ে রাখা হয়েছে। আচ্ছা, ছোট্ট করে আমরা একটা বিরতিতে যাব, তার আগে আপনার কাছে ছোট্ট করেই জানবো যে আর্জেন্টিনার কতটুকু চান্স দেখছেন।
2: ভাই, খুব ভালোভাবে বলেছেন কথাগুলোকে, আমার মনে হয় তার সাথে আমি সহমত। আসলে আর্জেন্টিনা যাদের উপর আগে নির্ভর করত তারা কিন্তু পূর্তি ফর্মে রয়েছেন। ইয়ের কথা বললেন, তিনি অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছেন,
0: সুতরাং
2: সেভাবে ডিমারিয়া যে অ্যাসিস্ট করত, যে কম্বিনেশনটা ছিল মেসির সাথে, সেটা এবার আমরা দেখছি না। ফলে নির্ভর করবে মিডফিল্ডে কতটা ভালো খেলে, পূর্বভাগে কতটা বল তারা সাপ্লাই করতে পারে, সেটার উপরে তাদের সাকসেসগুলো পরবর্তী রাউন্ডে খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা দেখতে হবে। আর উনিও যেভাবে আগিয়ে রাখলেন ফ্রান্সকে, আমিও কিন্তু ফ্রান্সকেই এখনো সবচেয়ে ভালো দল হিসেবে দেখছি, এবং প্রতিদ্বন্দ্বিতা সেখানেই রয়েছে। আর্জেন্টিনার যে এখন গ্রুপিং রয়েছে সেখানে আমরা দেখছি যে এরপরে হয়তো তাদেরকে কলম্বিয়ার সাথে খেলতে হবে, তারপরে হয় ব্রাজিল না হয় হয়তো বা এদিক থেকে যারা
3: বল
2: সেটা হচ্ছে। হ্যাঁ, সুতরাং সেটা
0: অর্থাৎ আমাদের দুজন অতিথি কিন্তু আজকে ফ্রান্সকে এগিয়ে রাখছেন, আর্জেন্টিনাকে রাখছেন তবে দ্বিতীয় অবস্থানে। আমরা আরো কথা বলবো, আরো আলোচনা করবো, তবে সময়টা বলছে একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে হবে, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। এক মিনিটের ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরছি এই আয়োজনে।
6: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না, একটা উৎসব।
7: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয়, একটা স্বপ্ন।
6: তাই নাকি?
7: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
6: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
7: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
6: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
7: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
6: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক
7: বসুন্ধরা কিংস।
0: বিরতি শেষে আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। বিশ্বকাপ দামামার আজকের আয়োজনে সাথে আছি আমি তামান্না সিদ্দিকী, এবং আমাদের আজকের দুজন অতিথি আছেন আলফাজউদ্দিন আহমেদ এবং মেসবা চৌধুরী। আমরা কথা বলছিলাম আর্জেন্টিনা প্রসঙ্গে, তবে আরো অন্যান্য খেলা প্রসঙ্গেও আসতে চাই। শুরুতে একটা ফোন কল নিয়ে নিব, তবে দর্শক শ্রোতা যারাই আমাদেরকে ফোন করছেন অনুরোধ থাকবে খেলা প্রসঙ্গে প্রশ্ন করার জন্য, খেলা প্রসঙ্গে কথা বলবেন আপনারা, সেটাই আমরা চাইছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন।
8: ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ শাহরুদ হোসেন বলছি খালিদপুর পিপুলস লিগ কমিউনিটি থেকে।
0: জি, আপনার প্রশ্নটি কি?
8: আমার প্রশ্ন হচ্ছে যে ভাইদের কাছে যে এবার যে খেলাগুলো সবাই তো দ্বিতীয় রাউন্ড উঠে গেছে, ফাইনালে তারা খেলতে পারে, সেই প্রেডিকশনটা কিভাবে আসছে মানে ফাইনাল?
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। আসলে ফাইনালে কে খেলতে পারে এই টেনশন তো সবার মধ্যেই আছে যে কে খেলবে, তবে এতটুকু বলতে পারি ব্রাজিল আর্জেন্টিনা খেলছে না, সেটা থাকছে না। তারা যদি মুখোমুখি হয় সেটা সেমিফাইনালই হবে, তারপরে কিন্তু সেই সুযোগটা নেই। আমরা অবশ্যই সেই প্রসঙ্গে আসব, তার আগে একটু আসতে চাই, আজকে কিন্তু আরো দুটো ম্যাচ আমরা দেখেছি রাতে, অস্ট্রেলিয়া ইজিপ্ট এবং সেই সাথে কলম্বিয়া ঘানা। আমার মনে হয় যে কলম্বিয়া ঘানার ম্যাচটা একটু অনুমেয় ছিল যে কলম্বিয়া হয়তো এগিয়ে যাবে, অস্ট্রেলিয়া ইজিপ্টের ম্যাচটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি বলবো যে এক একে সমতা, তারপরে মানে টাই ব্রেকারে গিয়ে ইজিপ্টের জয়, এবং ইজিপ্ট খেলবে আর্জেন্টিনার সাথে রাউন্ড অফ 16-এ।
2: ঠিক তাই, আসলে এটা আমার কাছে কিছুটা আপসেটই মনে হয়েছে, কারণ আমি ভাবছিলাম যে অস্ট্রেলিয়ানরা যেরকম ফিজিক্যাল অ্যাডভান্টেজটা রয়েছে এবং তারা যেভাবে এই টুর্নামেন্ট জুড়ে খেলে আসছে, আমি ভাবছিলাম হয়তো তারাই এই ম্যাচ জিতবে, কিন্তু অত্যন্ত স্পিরিটেড ম্যাচ খেলেছে আমি বলবো এই ইজিপ্ট, এবং এর আগের ম্যাচেও তারা কিন্তু খুব ভালো পারফর্ম করে জিতে এসেছিল, সুতরাং তাদের সেই যে স্পিরিটটা ছিল সেটা তারা ধরে রেখেছে, দমে যায়নি এবং শেষ পর্যন্ত কিন্তু টাই ব্রেকারে চলে গেছে, অর্থাৎ 90 মিনিট এক্সট্রা 30 মিনিট শেষ পর্যন্ত টাই ব্রেকারে। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে ইজিপশিয়ানরাই কিন্তু ভালো স্ট্রাইক করেছে, ভালো গোলগুলো করতে পেরেছে, মিস তারা করেনি, অস্ট্রেলিয়ানরা গোল কিন্তু মিস করেই এই ম্যাচটা তারা হেরে গেছে। যাই হোক, দ্য বেটার টিম জিতুক, এটাই হচ্ছে বিশ্বকাপের চাহিদা আমাদের কাছে, সেটা মনে হচ্ছে, এবং তারা এখন খেলার সুযোগ পাবে নেক্সট রাউন্ডে আর্জেন্টিনার সাথে, এবং তাদের কতটা মেটাল আছে, কতটা শক্তি তারা আসলেই শিখে হয়েছে শক্তিশালী ফুটবলে, সেটা বোধ হয় সেদিন বোঝা যাবে। এবং তাদের সাথে তারা যদি আর্জেন্টিনার সাথে একটা প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ খেলতে পারে, তাহলে অবশ্যই বলবো যে তাদের ফুটবলের মান অনেক উন্নতি হয়েছে।
3: আমি আলফাজ ভাইয়ের সাথে সহমত, আসলে গতকালকের ম্যাচে ইজিপ্ট সবসময় এগিয়েছিল, এটার যথাযথ কারণ রয়েছে। ইজিপ্টের বেশ কিছু টেকনিক্যাল প্লেয়ার রয়েছে, ভালো কিছু প্লেয়ার রয়েছে, যেমন আমরা মোহাম্মদ সালাহ নাম জানি, যদিও উনি গত সিজনে কিন্তু লিভারপুলের হয়ে খুব বেশি পারফর্ম করতে পারেন না, তবে ইজিপ্টের হয়ে উনি ভালো খেলছেন। একই সাথে ওমার মারমুশ রয়েছে, উনি ম্যানচেস্টার সিটির হয়ে স্ট্রাইকিং পজিশনে খেলেন। তারপরে ইমাম আশুর রয়েছে, ইমাম আশুর খুবই বিশ্বকাপে খুবই ভালো ফর্মে রয়েছেন, তো টেকনিক্যালি তারা কিন্তু ভালো টিম। তবে আমি মনে করি যে আর্জেন্টিনার সাথে যে মিশরের খেলাটা হবে, কেপ ভার্ডের তুলনায় আমার মনে হয় যে আর্জেন্টিনা মিশরের সাথে আরো ভালো খেলবে। কেপ ভার্ডে খেলেছিল লো ব্লক, তাদের স্ট্র্যাটেজি ছিল ওটি, তবে আমার মনে হয় না যে মিশর লো ব্লক খেলবে, কারণ মিশর হচ্ছে গিয়ে বক্স টু বক্স খেলে জার্মানির মতো অনেকটা অ্যাটাকিং টিম, তো তারা খেলে সর্বোচ্চ মিড ব্লক খেলতে পারে। তো আমি মনে করছি যে আর্জেন্টিনার সাথে মিশরের খেলাটা আর্জেন্টিনার জন্য ইজি হবে, যতটা কেভারদের সাথে যতটা কঠিন ছিল।
2: টেকনিক্যাল কথা ভাই বলেছেন, সেটা হচ্ছে আসলেই কেভারদের কিন্তু ফরমেশন 4-1-4-1 মানে ডিফেন্সিভ ফরমেশন, আমরা গোল খাবো না এটা নিশ্চিত করে কাউন্টার অ্যাটাক নির্ভর আমরা ফুটবল খেলবো এবং গোল করলে জিতব। তো সেইভাবে খেলার কারণে কিন্তু দুটো লাইন অফ ডিফেন্সকে কিন্তু ভেঙে তারপরে গোল করতে হয়, তো সেই জিনিসটা যথেষ্ট কষ্টকর এবং সেটা কিন্তু গতকালকে খেলাতে আমরা দেখেছি এবং শেষ পর্যন্ত তারা কিন্তু সার্ভাইভ করেছে, তারা সহজে কিন্তু গোল তারা কনসিড করে নাই। তো এই পলিসিতে যে টিমই খেলে সেই টিমের বিরুদ্ধে গোল পাওয়া খুব কঠিন এবং সেটাই উনি বলেছেন। এবং ইজিপ্টের কথা বলেছেন, ইজিপ্ট একটু গতিময় ফুটবল খেলতে যাচ্ছে, মিডফিল্ডার ডোমিনেট করে ফুটবল খেলতে যাচ্ছে, যেটা কিনা কনটেস্ট হবে, একই রকম ফুটবল হয়তো বা আর্জেন্টিনাও খেলার চেষ্টা করবে এবং সেরকম ফুটবল তারা খেলে। সুতরাং সেদিনই আসলে বোঝা যাবে কতটা প্রিভেল তারা করতে পারছে।
0: এবং ইতোমধ্যে কিন্তু মেসি আসলে বলেছেন যে ভুলগুলো আজকে হয়েছে সেই ভুলগুলো থেকে সূর্য যেন তারা বেরিয়ে আসতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা আরেকটি ফোন কল নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ভালো আছি, আপনি কে বলছেন? জি আপনার প্রশ্নটি করুন।
9: ফুটবল খেলা আবিষ্কার হয়েছিল 1930 সালে, আর যাই হোক আমার প্রশ্ন হচ্ছে আমাদের দল হচ্ছে দুইটা, আর্জেন্টিনার ও মরক্কো। একটু খেলাতে যেমন আর্জেন্টিনার একটু কিছু বিপদে পড়েছিল আর্জেন্টিনার আমার জীবনে দেখছিলেন, এমন কিছু ফ্রান্সের সাথে খেলে পারবি আর্জেন্টিনার?
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। ফ্রান্সের সাথে খেলা তো আসলে পরের হিসেব, ফাইনাল আগে সেটা হচ্ছে না, আর আর্জেন্টিনার এখনের খেলা হচ্ছে ইজিপ্টের সাথে এবং পরবর্তীতে হয়তো বা কলম্বিয়া বা সুইজারল্যান্ড, তাদের সাথে খেলা পড়তে পারে। তো আরেকটি ফোন কল নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
10: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
10: আমার নাম ভালো আছেন?
0: জি জি ভালো আছি, আপনার প্রশ্ন করুন। নাম
10: আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ লুৎফা সর্দার, বড়খোলা পাংসার আসবে। আমি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আর্জেন্টিনা আর ব্রাজিল কি মুখোমুখি এটা হবে কিনা, বাংলাদেশের লোক হারিয়ে দেবে দুই চক্র, কিন্তু খেলাটা জিনিস আমি এটাই ভাইয়ের কাছে জানতে চাচ্ছি।
0: আচ্ছা, সব অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। ইতিমধ্যে আমরা বলেছি যে হতে পারে তারা মুখোমুখি সেমিফাইনালে, তবে সেটা হলে কোন একটি দলের তো মন ভাঙবেই, কারণ সব দুটো দল আর তখন ফাইনালে যাচ্ছে না। একই সাথে আমরা একটু ফেসবুকের পাতায় দেখি, শাহজাদা হোসেন রয়েছেন আমাদের সাথে খুলনা থেকে, তিনিও লিখেছেন যে আর্জেন্টিনা এবং ব্রাজিল সেমিফাইনাল খেলুক সেটা আমরা চাই। আর সেই সাথে শ্যামল চৌধুরী রয়েছেন আমাদের সাথে, ভালো আলোচনা হচ্ছে, ফুটবল ভক্ত মেজবা ভাই এবং আলফাজ ভাই দুজনকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আছেন সেই সাথে আরো আমাদের সঙ্গী হয়ে পলাশ চন্দ্র রায় রয়েছেন, মোহাম্মদ সবুজ মাহমুদ, ওয়াকিব রয়েছেন আমাদের সাথে, সকলে আমাদের আয়োজনটি শুনছেন বলেছেন। অসংখ্য ধন্যবাদ মেজবা ভাই এবং আলফাজ ভাই আপনাদের দুজনকে। কথায় কথায় আমাদের সময়টা আসলে শেষ হয়ে গেছে, কিন্তু আলোচনা কখনোই যেন শেষ হয় না, কারণ বিশ্বকাপের আসরটাই এমন এবং ফুটবল বিষয়টাই এমন, সবার মধ্যেই কিন্তু ভিন্ন ভিন্ন মত সৃষ্টি করে, ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ সৃষ্টি করে এবং সেখান থেকে ভিন্ন ভিন্ন কথাও কিন্তু উঠে আসে। তবে সেই কথা আজকের মতো থামাতে হচ্ছে আমাদেরকে, বিদায় নিতে হবে আজকে বিশ্বকাপ দমামার আয়োজন থেকে। আগামী আয়োজন শোনার আমন্ত্রণ সবার জন্য রইল, আর যারা এতক্ষণ আমাদেরকে দেখেছেন, শুনেছেন এবং আমাদের সাথে যুক্ত থেকেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শুভ বিদায়।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল। উপস্থাপনায় ছিলেন তামান্না সিদ্দিকী, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ মাহফুজার আলম। এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নৌশিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি। আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না। এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। কণ্ঠ দিয়েছেন কে এম আব্দুল্লাল মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি। গীতিকার মনিরুজ্জামান মনির। সুর করেছেন মকসুদ জমিল মিন্টু।

0: পুলিশে খবর দিন, কারণ আশ্বাসে সন্তুষ্ট না হয়ে যাচাই বাছাই করে বৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার দুর্বলতাই মানব পাচারকারীদের উৎসাহিত করে, তাই বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকে সচেতন হন। মানব পাচারকারীরা কারো বন্ধু নয়, এরা অর্থের লোভে বিবেকহীন, তাই এদের মিষ্টি কথায় ভুলবেন না। সচেতন হন, অন্যকেও সচেতন করুন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে,
3: তাইলে
2: একটা জরুরি কথা বলি।
3: বলেন।
2: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব,

0: ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
1: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
0: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
1: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
0: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
1: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
1: জি অবশ্যই।
2: আমার নাতিটার টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, পাঁচ দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
0: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
1: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছি সেই কথা।
1: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
0: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
0: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
0: আল্লাহ সবাইরে হেফাজত করুন। শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা ছয় মাস থেকে দশ বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
3: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেয়া প্রত্যেকের জন্য জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে, যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
4: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী শারমিন সাথী ইসলাম।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাজনীন ওয়ারেস। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি প্রদান, আহতদের জীবনমান নিশ্চিত করা এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে। সময় সাপেক্ষে হলেও যথাযথ নিয়ম মেনে জুলাই শহীদদের বিচার এদেশের মাটিতেই হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, তবে বিচারের নামে কারো প্রতি যেন অবিচার করা না হয় এ বিষয়ে অবশ্যই সকলকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া ৫ই আগস্ট কোন একক, কোন ব্যক্তি বা দলের নয়, বরং দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের অর্জন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্রমবর্ধমান দেশি বিদেশি বিনিয়োগ এবং সরকারের দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশলের বদৌলতে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আজ চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। চট্টগ্রামকে লজিস্টিক হাব গড়ার পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এখানে একটি চাইনিজ ইকোনমিক জোন সহ আনোয়ারায় ৬০০ একর জমিতে একটি ফ্রি ইকোনমিক জোন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বৈচিত্র্য ও ভিন্নমতের শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিতে প্রয়োজনমুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে আল উম্মাহ জার্নাল ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। বর্তমান বিশ্ব এক গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে কোনোভাবেই একক কোন আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানব সভ্যতার জন্য স্থায়ী সমাধান আনতে পারে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরবিদ্যুতের উপর বিশেষ মনোনিবেশ করেছে। তিনি আজ যশোর জিলা স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও জিলা স্কুলের ১০তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার আগামী ৫ বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০,০০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন উপলক্ষে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা ইরানের তেহরানে চলমান রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তা অব্যাহত থাকবে। আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মুসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে রাখা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ১০০টিরও বেশি দেশের শীর্ষ প্রতিনিধি ও ২ কোটির বেশি লোক খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ খামেনিকে তার জন্মশহর মাসাদে দাফন করা হবে। এদিকে জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোক সন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোকবার্তা পৌঁছে দেন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। আজ রাত থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ ১৬ পর্ব। এ পর্বের প্রথম ম্যাচে রাত ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে কানাডা মরক্কোর এবং রাত ৩টায় ফিলাডেলফিয়ায় ফ্রান্স প্যারাগুয়ের মুখোমুখি হবে। উল্লেখ্য, শেষ ১৬র অন্যান্য দলগুলো হল আর্জেন্টিনা, ব্রাজিল, নরওয়ে, মেক্সিকো, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, মিশর, সুইজারল্যান্ড এবং কলম্বিয়া। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 7 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সাইরিশ খান। State Minister for Power, Energy and Mineral Resources Anindya Islam Amit has said the government is placing special emphasis on solar power generation to protect environmental balance by expanding electricity production from renewable energy sources. The government has set a target to generate up to 10,000 megawatts of electricity from renewable sources within the next 5 years. He said this while inaugurating a tree plantation program and laying the foundation stone of a 10-story academic building at Joshua Jilla School ground today as chief guest. The state minister said our power plants were dependent on diesel and furnace oil in the past. Later they shifted to gas and coal, but these are harming nature. So the government is now moving towards environment-friendly energy. He also said the government has granted duty and tax exemptions on electric bikes until 2031. At the same time, a policy has been adopted to generate electricity from waste. Initiatives will be taken gradually to make waste from city corporations and municipalities suitable for electricity generation, he added. Addressing teachers, the state minister said the main objective of Prime Minister Tariq Rahman is to make teaching enjoyable through the integration of technology. He stressed the importance of adopting modern and engaging teaching methods to encourage students to take greater interest in their studies. After unveiling the foundation stone, the state minister inspected the construction site. Later, he inaugurated the tree plantation program organized by the Joshua Education Board at the school ground and distributed saplings among students. Administrator of Jela Porishad Dilwar Hossain Khokon, Deputy Commissioner Muhammad Ashik Hassan, Joshua Education Board Chairman Professor Faruqi Azam Muhammad Abdus Salam, former Vice President of Joshua District BNP Ghulam Reza Dulu and President of Joshua City BNP Rufiqul Islam Chowdhury Mulluk Chand, among others, were present at that time. As part of the Prime Minister's announcement, nationwide program to plant 25 crore trees, Joshua Education Board inaugurated a campaign to plant 1 lakh trees. Under the Government Secondary Schools Development Project financed by the Joshua Education Engineering Department, the Directorate of Secondary and Higher Education is constructing the 10-story academic building at Joshua Jela School at a cost of 13 crore and 10 lakh taka. Cabinet Secretary Nasimul Goni visited the Shipyard Road Widening and Development Project area in Khulna City today. During the visit, he inspected the main road of the project, 4 suites gates, map of the project area, the bridge under construction at the entrance of Rupsha Breeze, and spoke to the general people of the project area. Later, the Cabinet Secretary attended the project implementation meeting on Shipyard Road Widening and Development, 3rd revised project at Khulna Circuit House Auditorium. The meeting was attended, among others, by Secretary of the Ministry of Housing and Public Works, Muhammad Nazrul Islam, Secretary of the Implementation, Monitoring and Evaluation Department, IMED, Shirajun Noor Chaudhary, Divisional Commissioner Muhammad Abdullah Harun, Deputy Commissioner Hurez Jannat, Administrator of Khulna City Corporation, Nazrul Islam Monju, Chairman of KDA SM Shafiqul Alam, Project Director Muhammad Arman Hussein, and officials of the Divisional and District Administration as well as Khulna Development Authority KDA. Earlier, Cabinet Secretary Nasimul Goni planted a sapling of tree at the Circuit House premises. The Khulna Divisional Pesticide Business Conference on the issues of businessmen's actions in the balanced use and distribution of pesticides was held at a non-government park in Jhinaidah town today. The administrator of Jela Purishad, Advocate Amy Majid, attended it as chief guest. Presided over by the managing director of a non-government organization, the conference was attended, among others, by the deputy director of the Agricultural Extension Department in Chuadanga and Jhinaidah district, president of the Chamber of Commerce and Industry, pesticide traders from different districts and concerned officials. Football and Gopalnagar Youth 11 defeated Gulia 11 by 2-1 in the 16-team football tournament at Boro Kolomdhari Ground under Mahamadpur Upazila in Magura today. Dhaka Met Office says the low-pressure area over northwest Bihar adjoining North Orissa, West Bengal coast intensified into a well-marked low and now lies over the same area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bihar adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to hoist local cautionary signal number 3. Repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed till further notice. Meanwhile, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. Reports in these areas are to hoist cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: Shubhriyo Shrota, ee onushthan shunte pachhen Bangladesh Betar Khulna Kendra theke. Medium wave 537.63 meter e 558 kHz e. একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। এবেলার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি তানিয়া সুলতানা। অধিবেশন তত্ত্বাবধানে শেখ ইমরান সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল এবং এলিজা আক্তার। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে মনীষা। মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা পরিচালনা করছেন মুফতি মাহফুজুর রহমান।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রিয় শ্রোতা, যারা যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরু করছি মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা মনীষা। আমাদের অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমেও শুনতে পাবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে। বাংলাদেশ বেতার এই অ্যাপসটি ইনস্টল করেই শোনা যাবে বেতারের সকল অনুষ্ঠান। শ্রোতা বন্ধু, মনীষীদের জীবনীগুলোতে তাদের শৈশব, শিক্ষা, কর্মজীবন, জন্ম, মৃত্যু, অবদান নিয়ে আলোচনা করা হয়। এ অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাই বিদগ্ধ আলেমগণকে। তার ধারাবাহিকতায় আজকেও উপস্থিত হয়েছেন বিশিষ্ট দুজন আলেমেদিন, মুফতি সাইদ হুসাইন, মুফতি আজিজুল ইসলাম। প্রিয় শ্রোতা বন্ধু, মনীষীদের জীবনীতে আজ আমরা আলোচনা করব হযরত সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহর জীবন ও কর্ম সম্পর্কে, যিনি 97 হিজরিতে ইরাকের কুফায় জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি জ্ঞানের সর্বশিখরে আরোহণ করেছিলেন এবং তার কর্মজীবনে সততা এবং আমানতদারিতা গ্রহণ করতে গিয়ে যে ত্যাগ তিতিক্ষা, এ সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আমাদের সামনে আসবে। এই মহান মনীষীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করছেন মুফতি আজিজুল ইসলাম।
4: আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহির পূর্ণ নাম আবু আব্দুল্লাহ সুফিয়ান ইবনে সাঈদ ইবনে মাসরুক আস সাউরি রাহমাতুল্লাহি আলাইহি। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন হিজরি 97 সনে, মোতাবেক 716 খ্রিস্টাব্দ ইরাকের কুফা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহির জ্ঞান অর্জন শুরু হয় নিজ পিতার তত্ত্বাবধানে। খুব অল্প বয়সেই জ্ঞান অর্জন শুরু করেন তিনি। তিনি অনেক উস্তাদদের কাছ থেকে জ্ঞান অর্জন করেন, তার মধ্যে বিশেষ 5 হলেন হযরত আমর ইবনে মাইমুন, ইবনে মেহরান, আবদুল্লাহ ইবনে সায়েব, আমর ইবনে মুর্রা, আবদুল্লাহ ইবনে দিনার এবং আবু মালিক আল আশজাই রাহিমাহুমুল্লাহ তাআলা। তিনি ছিলেন একজন ইসলামিক পণ্ডিত, বিশিষ্ট ফকিহ ও মুহাদ্দিস। হাদিস বর্ণনার ক্ষেত্রে এতই বিখ্যাত হয়েছিলেন যে অন্যান্য মুসলিম পণ্ডিতগণ তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস উপাধিতে ভূষিত করেন।
3: তার নামের যে অংশ সুফিয়ান আস-সাউরি, এই সাউর নামের এক বিশেষ ঘটনা আছে। তার নামকরণের সাথে সাউর শব্দ কেন যুক্ত হলো, তো এই ব্যাপারে যদি মহতারাম আলোচক আমাদের কিছু বলতেন যে তার নামের সাথে সাউর শব্দটি কেন যুক্ত হলো।
4: সাউরি দুই কারণে বলা হয়। একটা হলো সাউর ইবনে আব্দে মানাফ, পূর্ববর্তী গোত্রের দিকে সম্বন্ধ করে তাকে সাউরি বলা হয়। এবং এ ব্যাপারে একটি ঘটনাও প্রসিদ্ধ রয়েছে। ঘটনাটি হলো, তিনি একদিন মসজিদে ঢোকার সময় ডান পায়ের বদলে বাম পা বাড়ান। মসজিদে ঢোকার ক্ষেত্রে আমরা জানি সুন্নাত হলো ডান পা দিয়ে ঢোকা। তা সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহির ভুল ক্রমে অনিচ্ছায় বাম পা আগে মসজিদে ঢুকে গেছে। সাথে সাথে অদৃশ্য শব্দ শোনা যায়, হে সাউর। সাউর অর্থ হলো যে বলদের মতো কাজ করে, মানে আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদের জন্য মাঝে মাঝে সতর্ক করেন যে তোমার এই কাজটা ঠিক হয়নি। তো আল্লাহ তাআলার তরফ থেকে সম্বোধন করা হয়েছিল বলে তিনি তার নিজের নামের শেষে এই সাউরটা তিনি লাগিয়ে দিয়েছেন, এই জন্য সুফিয়ান সাউরি হয়ে গেছেন। এই শব্দ শোনার সাথে সাথেই তিনি বেহুশ হয়ে পড়েন। যখন হুশ ফিরে আসলো, নিজের দাড়ি ধরে আকর্ষণ করে নিজের গালেই চড় মারতে শুরু করলেন আর বলতে লাগলেন, হে মন, তুই যখন আল্লাহ তাআলার ঘরের আদব রক্ষা করলি না, তখন সেটার প্রতিফল তুই খুব ভালোভাবেই পেলি। আল্লাহ তোর নামকে পশুর সঙ্গে রেখে দিয়েছেন, অতএব এখন সতর্ক হয়ে চল, মন স্পর্ধা না হয়। আর কোনোদিন এই স্পর্ধা দেখায়নি।
3: অর্থাৎ সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ, আর সাউর শব্দটি আরবিতে সার বা বলদ যে জমি চাষ করে এমন পশুকে বোঝানো হয় আর সাউর বলে। তো উনি আল্লাহ রাব্বুল আলামিনের এমন নৈকট্যভাজন ছিলেন যে ডান পায়ের বদলে যখন তিনি বা পা বাড়িয়েছেন মসজিদে প্রবেশের সময়, তখন অদৃশ্যভাবে আওয়াজ এসেছে সাউর নাম উল্লেখ করে যে বা পা দিয়ে কেন মসজিদে প্রবেশ করছো। এই আওয়াজ শোনার সাথে সাথে তিনি বেহুশ হলেন। হুশ আসার পরে এটা তিনি নিজেকে খুব ভৎসনা করতে থাকলেন যে কেন আমি এমন করলাম। তো এখান থেকে আমাদের একটি শিক্ষণীয় দিকও আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কতটা নৈকট্যভাজন হলে পরে কারোর ভুল হয়ে গেলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ দিয়ে তাকে সংশোধন করা হয়। এই মনীষীর কর্মজীবন সংশ্লিষ্ট কিছু বিষয় আমরা শুনবো ইনশাআল্লাহ। তাকে অনেক সময় অনেক বড় দায়িত্ব পালনের জন্য তাকে অফার করা হয়েছে, তিনি তা প্রত্যাখ্যান করেছেন। এ সম্পর্কে আমাদের শোনাচ্ছেন মুফতি আজিজুল ইসলাম।
4: এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারক তিন প্রকার, দুই প্রকার বিচারক জাহান্নামে যাবে আর এক প্রকার জান্নাতে যাবে। আমাদের সালাফ তথা পূর্বসূরিগণ সর্বদা এই ভয় করতেন যে না জানি তার নাম আবার প্রথম দুই প্রকার জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। হয়তো তিনি মানুষের প্রতি জুলুম করে ফেলবেন, অথবা না জেনে কারো ব্যাপারে কোনো কথা বলে ফেলবেন, সঠিকভাবে তদন্ত না করেই কারো ব্যাপারে ভুল ফয়সালা দিয়ে দিবেন। তাই নিরাপদ দূরে থাকার চেয়ে উত্তম আর কিছুই নেই। আর এ কারণেই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সরাসরি বিচারকের পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন। খলিফা আবু জাফর আল মানসুর তাকে ডেকে পাঠালেন। আবু জাফর ছিল খুবই রাগী এবং একরোখা প্রকৃতির মানুষ। তার মতো একরোখা প্রকৃতির মানুষ দ্বিতীয়টি পাওয়া দুষ্কর। তিনি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলহিকে বললেন, হে সুফিয়ান, আমি তোমাকে বিচারক বানাতে চাই। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলহি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি বিচারক হতে চাই না। খলিফা বলল, তোমাকে বিচারক হতেই হবে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলহি বললেন, আল্লাহ তাআলার শপথ, আমি বিচারক হব না। খলিফা বলল, তাহলে তরবারি দিয়ে তোমার গর্দান উড়িয়ে দেব। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলহি বললেন, আমিরুল মুমিনিন, আমাকে আগামীকাল পর্যন্ত ভাবার সুযোগ দিন। সে বলল, ঠিক আছে, তোমাকে আগামীকাল পর্যন্ত ভাবার সুযোগ দেওয়া হলো। কিন্তু রাতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলহি শহর ছেড়ে পালিয়ে বের হয়ে গেলেন। নির্দিষ্ট কোনো গন্তব্য নির্ধারণ করা ছাড়াই তিনি শহর থেকে বের হলেন। প্রথম টার্গেট হলো, যে করেই হোক এখান থেকে আগে পালাতে হবে। শহর থেকে বের হয়ে নিরাপদ দূরত্বে গিয়ে তারপর তিনি ঠিক করলেন যে ইয়ামানে যাবেন। ইয়ামানে যাওয়ার পরে ওনার পাথেও শেষ হয়ে যায়। উনি চিন্তা করলেন, কি করবেন এখন? তো মানুষের কাছে হাত পাতার চেয়ে উত্তম হলো শ্রমের বিনিময়ে কিছু উপার্জন করা। তিনি কোন কাজ পাওয়া যায় কিনা, কোনো দোকানে কর্মচারী, কোনো মাল বহন করা, কোনো মুটের কাজ, কিন্তু অপরিচিত হওয়ার কারণে কেউ কাজ দিচ্ছিলেন না ওনাকে। এক পর্যায়ে মানুষজন মনে করলো লোকটা হয়তো চোর হবে, এজন্য চোর হিসাবে ওনাকে ধরলেন। উনি বলছেন, না আমি চোর না, আমি চোর না, কিন্তু মানুষ শুনতেছে না। এক পর্যায়ে ইয়ামানের যে গভর্নর ছিলেন তার কাছে নিয়ে গেলেন। নেওয়ার পরে গভর্নর খুব বিচক্ষণ ছিলেন, তিনি ওনার চেহারা দেখেই বুঝলেন যে না, আমি তো চোরদের বিচার করি, কিন্তু ইনার চেহারা তো চোরের মতো মনে হচ্ছে না, চেহারায় গাম্ভীর্য রয়েছে, বড় আলেম বলে মনে হচ্ছে। ওনার কাছে জিজ্ঞেস করলেন, আপনার নাম? উনি বললেন, আবদুল্লাহ। বললেন, না সঠিক নাম বলেন। বারবার পিড়াপিড়ি করে বললেন, আমার নাম সুফিয়ান। এরপর গভর্নর জিজ্ঞেস করলেন, আপনার পিতার নাম কি? বললেন, আবদুল্লাহ। বললেন, না সঠিক নাম বলেন। বারবার পিড়াপিড়ি করে বললেন, সুফিয়ান ইবনে সাঈদ, আমার পিতার নাম সাঈদ। তখন গভর্নর বুঝতে পারলেন, এই সেই ওনার দেশ থেকে পলায়ন করছেন খলিফা ছিলেন আবু জাফর, তিনি উনাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করছেন। তো গভর্নর বুঝতে পারলেন যে এই সেই খলিফার পলাতক আসামি। তো যেহেতু উনি আল্লাহ তাআলাকে ভয় করতেন, আর হাদিসেও আসছে যে সুখের সময় আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার হুকুম মানবে, দুঃখের সময় আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন,
5: তো গভর্নর তাকে সাহায্যের জন্য প্রস্তুত হয়ে গেলেন, বললেন আপনি যতদিন ইচ্ছা ইয়ামানে থাকতে পারেন এবং যেখানেই থাকেন আমি আপনাকে সহযোগিতা করব।
3: আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য, পরকাল পাওয়ার জন্য যদি কেউ অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহায় হন, যা হযরত সুফিয়ান সাউরী রহিমাহুল্লাহর এই ঘটনা থেকে প্রমাণিত হয়। হযরত সুফিয়ান সাউরী রহিমাহুল্লাহ যেমন ইলমের দিক থেকে নক্ষত্র তুল্য ছিলেন, ঠিক একইভাবে তিনি আমলের দিক থেকেও নক্ষত্র তুল্য ছিলেন। সুফিয়ান সাউরী রহিমাহুল্লাহ তৎকালীন জামানায় তার সময়ে তিনি বিদগ্ধ আলেম ছিলেন, তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস। আমরা তার শিক্ষণীয় কিছু ঘটনা শুনবার জন্য যাচ্ছি মুফতি সাইদ হুসাইনের কাছে।
6: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা বন্ধুরা, হযরত সুফিয়ান সাউরী রহমতুল্লাহ একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তিনি সবসময় সত্যের পথে অবিচল ছিলেন। তৎকালীন সময়ের খলিফা আবু জাফর আল মানসুর তার একটা ফতোয়ার কারণে সুফিয়ান সাউরী রহমতুল্লাহর উপরে তিনি অসন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি তাকে শাস্তি দেওয়ার জন্য নিয়ত করেছিলেন। খলিফার আক্রমণে হাত থেকে বাঁচার জন্য সুফিয়ান সাউরী রহমতুল্লাহ একটা অজানা মালিকের বাগানে কাজ করা শুরু করেন, কিন্তু মালিক জানে না যে ইনি বিখ্যাত আলেম, বিখ্যাত মুহাদ্দিস ইমাম সুফিয়ান সাউরী রহমতুল্লাহ। একদিন সুফিয়ান সাউরী রহমতুল্লাহ বাগানে কাজ করছেন, তো বাগানের মালিকের কাছে একজন মেহমান আসলো। তিনি সুফিয়ান সাউরী রহমতুল্লাহকে বললেন, হে গোলাম, আমাদের জন্য খাওয়ার জন্য কিছু আঙ্গুর নিয়ে আসো। সুফিয়ান সাউরী রহমতুল্লাহ আঙ্গুর নিয়ে এলেন, কিন্তু তা খেতে অত্যন্ত টক ছিল। মালিক বললেন যে এগুলো পরিবর্তন করে মিষ্টি আঙ্গুর নিয়ে আসো। সুফিয়ান সাউরী রহমতুল্লাহ আবার গেলেন, খুব ভালোভাবে বাছাই করে অনেকগুলি আঙ্গুর নিয়ে আসলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এই আঙ্গুরগুলি যখন মালিক খাচ্ছিলেন তখনও এগুলি টক অনুভব হলো। মালিক তখন সুফিয়ান সাউরী রহমতুল্লাহকে বললেন, আরে ভাই, তুমি কি টক এবং মিষ্টি আঙ্গুরের মধ্যে পার্থক্য করতে জানো না? সুফিয়ান সাউরী রহমতুল্লাহ বলছেন যে আমার জানা নাই যে বাগানের কোন আঙ্গুর টক আর কোন আঙ্গুর মিষ্টি। তো মালিক জিজ্ঞাসা করল, কেন জানো না? তখন উত্তরে সুফিয়ান সাউরী রহমতুল্লাহ বললেন যে দেখেন, আমি কখনো আপনার বাগানের একটি আঙ্গুরও কখনো মুখে দিয়ে দেখিনি, এর স্বাদ অনুভব করি।
3: সুবহানাল্লাহ, কত বড় কথা!
6: আপনার অনুমতি ব্যতীত একটি আঙ্গুরও আমি যদি খাই তাহলে এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে কিয়ামতের ময়দানে আসামি হিসেবে উপস্থিত হতে হবে। মালিক বলল, তুমি এসব করেছো একমাত্র আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ তাআলা কসম, তুমি তো সুফিয়ান সাউরীর মতো হয়ে গেছো যে সারা পৃথিবীর মানুষ তার তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করে, অথচ বাগানের মালিক জানে না যে লোকটা কর্মচারী তার বাগানের তিনি হচ্ছেন বিখ্যাত আল্লাহওয়ালা সুফিয়ান সাউরী রহমতুল্লাহ। এবং তিনি যতদিন বাগানে কাজ করেছেন কোনোদিন তার মালিককে পরিচয় দেননি যে তিনি সুফিয়ান সাউরী রহমতুল্লাহ। সুফিয়ান সাউরী রহমতুল্লাহ যখন থেকে এই বাগানে কাজ নিয়েছেন তখন থেকে তিনি সময় মতো বাগানে এসে নির্ধারিত কাজ শেষ করে আবার নিজের ঘরে চলে যেতেন। এছাড়া কখনোই তিনি আঙ্গুরে একটা দানাও মুখে দেখেননি, চেখে দেখেননি, দেননি, কারণ এই চুক্তি তার সাথে করা হয়নি এবং মালিক তাকে আঙ্গুর খাওয়ার অনুমতিও দেয়নি। এখানে একটা বিষয় আছে, আমরা অনেক সময় কোনো বাদামওয়ালার কাছ থেকে কোনো বাদাম কিনতে গেলে একটা খেয়ে ফেলি, অথচ আমরা কিন্তু এখনো অনুমতি নিইনি। পরবর্তীতে অনুমতি দিলে জায়েজের সুযোগ আছে, কিন্তু প্রথম যে পদক্ষেপটা আমি নিলাম এটা আমার জন্য জায়েজ হয়নি, কারণ বস্তু তো আমি এখনো কিনি নাই। এর উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের কাছে উপস্থাপন করেছেন সুফিয়ান সাউরী রহমতুল্লাহ। আসলে আল্লাহ তাআলার ভয় যার মধ্যে আছে, ছোট বড় সকল প্রকার গুনাহ থেকে তার জন্য বেঁচে থাকা সহজ হয়ে যায়।
3: আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার শুনছিলাম তার জীবনের ঘটনা, তার বিশ্বস্ততা, আমানতদারিতার উজ্জ্বল দৃষ্টান্ত, যে কথা আমাদের সম্মানিত আলোচক বললেন, বাদাম, খেজুর বা যে কোনো ছোট ফল, আঙ্গুর, আমরা অনেক সময় কিনতে গিয়ে বিক্রেতা সেটা পরিমাপ করছে, মেপে দিচ্ছে, এর মাঝেই আমরা হয়তো একটা দুটো ছিঁড়ে আমাদের মুখে দিয়ে ফেলি, এটাও সম্পূর্ণ অবৈধ এবং গুনাহের কাজ। ইনশাআল্লাহ আমরাও এক্ষেত্রে সতর্ক থাকব এবং সুফিয়ান সাউরী রহিমাহুল্লাহর জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আসলে উনি ইলমি জগতে এবং আমলি জগতে নক্ষত্র তুল্য একজন ব্যক্তি, তো ইনশাআল্লাহ তার আরো কিছু শিক্ষণীয় ঘটনা আমরা শুনবো মুফতি সাইদ হুসাইনের মুখ থেকে। আরো শিক্ষণীয় কিছু ঘটনা শোনানোর জন্য অনুরোধ করছি।
6: ইমাম সুফিয়ান সাউরী রহমতুল্লাহর পকেটে একটা কাগজের টুকরা থাকত, যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন অথবা কোথাও বসতেন মাঝে মাঝে পকেট থেকে কাগজের টুকরাটা বের করে পড়তেন। একদিন কাগজের টুকরাটি হাত থেকে নিচে পড়ে গেল, একজন ব্যক্তি নিচ থেকে তার কাগজটি উঠিয়ে তার হাতে দিল, দেখা গেল কাগজে লেখা আছে, হে সুফিয়ান সাউরি, মনে রেখো আল্লাহ তালার সামনে তোমাকে দাঁড়াতে হবে। অর্থাৎ ২৪টা ঘন্টা প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর সামনে উপস্থিত হব, এই ধ্যান ধারণা কোনো মানুষের মধ্যে যদি থাকে তাহলে তার দ্বারা গুনাহ করা সম্ভব নয়। তিনি তার জীবন থেকে আমরা এটা শিক্ষা অনুভব করতে পাচ্ছি। একবার সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই মক্কায় অবস্থান করছিলেন। তিনি অত্যন্ত পরহেজগার এবং দুনিয়া বিমুখ আলেম ছিলেন। একদিন তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে একটা থলি দেখতে পেলেন, যেমন আমাদের সামনে কোনো টাকা পয়সা পড়ে থাকে। থলিটি তুলে দেখলেন তার মধ্যে বেশ কিছু স্বর্ণ মুদ্রা আছে। তিনি সঙ্গে সঙ্গে বুঝলেন এটি কারোর সম্পদ হারিয়ে গেছে। তাই তিনি থলিটি নিজের কাছে না রেখে দিয়ে মানুষের মাঝে ঘোষণা করলেন যে ভাই, আমার কাছে স্বর্ণ মুদ্রার একটা থলি আছে, যদি কেউ প্রমাণ পেশ করতে পারে সে যেন তার অর্থ নিয়ে যায়। কয়েকদিন পর্যন্ত তিনি মানুষের মাঝে খোঁজ করতে লাগলেন। অবশেষে এক ব্যক্তি এসে থলিটি সঠিক বর্ণনা দিলেন এবং সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই তার ওই টাকার থলিটা তাকে দিয়ে দিলেন। তখন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই এই থলিটা দেওয়ার পরে লোকটা তার সততা দেখে এত মুগ্ধ হল, তাকে বলল যে হজরত, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আমি আমার স্বর্ণ মুদ্রা থেকে কিছু হাদিয়া দেব। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বিনয়ের সাথে বললেন, আমি যে আপনার সম্পদ পাওয়ার পরে ফিরিয়ে দিলাম এটা আল্লাহর ভয়ে করেছি, এর বিনিময়ে দুনিয়ায় কোনো প্রতিদান নেওয়া আমার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা আমাকে উত্তম প্রতিদান কিয়ামতের ময়দানে দেবেন। এই ঘটনা শুনে লোকটি বিস্মিত হয়ে গেল এবং তার তাকওয়া এবং আমানতদারির প্রশংসা করল। এই ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি, যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভয় করে এবং মানুষের আমানত রক্ষা করে, তারা দুনিয়ার লোভে নিজেদেরকে কখনো বিক্রি করে না। তাদের কাছে আল্লাহ তাআলার সন্তুষ্টি সব থেকে বড় সম্পদ। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওরিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলার সন্তুষ্টি সব থেকে বড়। আসলে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ এর জীবনটাই ছিল আল্লাহ তাআলার জন্য নিবেদিত।
7: আমাদের মুহতারাম আলোচক বলছিলেন যে উনি এক থলে স্বর্ণ মুদ্রা পেয়ে তার মূল মালিকের কাছে পৌঁছে দেবার জন্য তিনি তার যে সততা এবং চেষ্টা, তো এমন স্বর্ণ মুদ্রা ভর্তি থলের ব্যাপারে তার আরো চমৎকার একটি ঘটনা আছে। এক যুবক একদিন দু থলে আশরাফি স্বর্ণ মুদ্রা তার কাছে উপঢৌকন পাঠালেন এবং এ কথা বললেন যে আপনি আমার বাবার বন্ধু ছিলেন, মানে আপনার বন্ধু যিনি আমি তার সন্তান, তো বাবার বন্ধুত্বের খাতিরে আমি আপনাকে এই স্বর্ণ মুদ্রা উপহার দিলাম। তো সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ তার সেই স্বর্ণ মুদ্রা ফিরিয়ে দিলেন। তো তার স্বর্ণ মুদ্রা ফিরিয়ে দেবার পরিপ্রেক্ষিতে ওনার সন্তান, অর্থাৎ সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহর সন্তান, তিনি তখন আর্থিক কষ্টে ছিলেন, তিনি বললেন যে আমাদের এমন দৈন্যতার ভিতরে আপনি এটা ফিরিয়ে না দিয়ে, এটা তো হাদিয়া উত্তম জিনিস, আপনি এটা আমাকেও দিতে পারতেন। তখন সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ বললেন যে তার বাবার সাথে আমার সম্পর্ক ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে সম্পর্ক তার ভিতরে আমি অন্য কোনো বিনিময় বা উপঢৌকন আমি গ্রহণ করতে চাই না। হ্যাঁ, সে যদি তোমাকে আলাদাভাবে কিছু দেয় তোমার উপরে সন্তুষ্ট হয়ে বা তোমার সাথে সম্পর্কের ভিত্তিতে তুমি তা গ্রহণ করতে পারো। কিন্তু উনি কতটা সতর্ক ছিলেন সদা সর্বদা যে তার সাথে আল্লাহ রব্বুল আলমিনের যে সম্পর্ক, এখানে ওনার যত কষ্টই হোক অন্য কোনো কিছু যেন সেখানে স্থান না পায়, যা আমাদের মোহতারাম আলোচক এবং এই ঘটনাগুলোর ভিতর দিয়ে আমরা বুঝতে পারি। আল্লাহ রব্বুল আলমিন তার এই সকল শিক্ষণীয় ঘটনার মাঝ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। ইসলামের ইলমি ও আমলি ময়দানের নক্ষত্রতুল্য এ মহান মনীষীর জীবনের প্রতি পাটি শিক্ষায় ভরা। এর মাঝে তিনি অনেক সময় বিভিন্ন লোকদেরকে উদ্দেশ্য করে উপদেশ দিয়েছেন, তো ইনশাআল্লাহ আমরা তার বাছাইকৃত কিছু উপদেশ বাণী উল্লেখ করব। তার মুখনিসৃত কিছু উপদেশ উল্লেখ করছেন মুফতি সাইদ হোসাইন।
6: সম্মিলিত শ্রোতা বন্ধুরা, যে মানুষটি আল্লাহর জন্য নিবেদিত তার জন্যই শোভা পায় যে তিনি মানুষকে উপদেশ দেবেন। ঠিক সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই অনেক উপদেশ দিয়েছেন মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, আলেম ওলামাদের জন্য। যেমন তিনি বলেছেন, মানুষকে তার ভালো কাজ হিসেবে মানুষ তাকে ভালোবাসে, অর্থাৎ একজন মানুষ যত বেশি ভালো কাজ করবে আর পৃথিবীর মানুষ ওই ভালো কাজকে পর্যবেক্ষণ করে তাকে ভালোবাসবে। যখন তোমাকে কোনো ভালো কাজ করা আহ্বান করা হয় তখন বিনয়ী এবং নমনীয় হও, এবং যখন কোনো পাপ কাজে তোমাকে ডাকা হয় আহ্বান করা হয় তখন তুমি কঠোর এবং বেপরোয়া হও, কখনোই তুমি অন্যায় কাজে নিজেকে লিপ্ত করো না। তিনি একটা উপদেশ দিয়েছেন, পৃথিবীর সমস্ত ওলামাই কেরাম হলেন বৃষ্টির মতো, তারা যেখানেই গমন করেন সেখানেই কল্যাণ হয়। বৃষ্টিকে হাদিসের পরিভাষায় কল্যাণ বলা হয়েছে, খাইর বলা হয়েছে, অর্থাৎ আলেম পৃথিবীর যেখানেই যাবে সেখানেই মানুষের কল্যাণ করবে, একজন আলেমের দ্বারা কখনো অকল্যাণ হয় না। তিনি বলেন, তিনটি গুণাবলী সবরের অন্তর্ভুক্ত, ধৈর্যের অন্তর্ভুক্ত, নিজের দুর্দশার ব্যাপারে কাউকে না বলা, অর্থাৎ আমার অভাব অভিযোগ বিপদ মুসিবত একমাত্র আমার আল্লাহ জানবে। নিজের কষ্ট সম্পর্কে কথা না বলা, যে ভাই খুব কষ্ট হয়ে গেছে, বিপদে আছি, মুসিবতে আছি, এই সমস্ত কথা না বলা এবং নিজের প্রশংসা না করা। অনেকে নিজের প্রশংসা নিজে করতে চায় এবং অন্যের দ্বারা প্রশংসা শুনতে ভালোবাসে। তিনি বলেন যে এই তিনটা কাজ একজন প্রকৃত আল্লাহওয়ালার গুণাবলীর মধ্যে পড়ে না। আবার তিনি বলেছেন, তোমরা কি আমাকে দারিদ্রতার কথা ভাবিয়ে ভয় দেখাতে চেষ্টা করছো? না, আমার কাছে একমাত্র ভয়ের বিষয় হলো এই দুনিয়ার সম্পদ। যখন আল্লাহ তাআলা আমাকে দেবেন তখন ভয় হয় এই সম্পদের কারণে না জানি আমার ইমানটা নষ্ট হয়ে যায় কিনা।
7: সুবহানাল্লাহ, কত ব্যাপক গভীর এই উপদেশগুলো। সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ তার একনিষ্ঠ ছাত্রদের জন্য, তালিবুল ইলমদের জন্য তিনি বিশেষ ওসিয়ত করেছেন। তো আমরা এখন তার ছাত্রের প্রতি তার যে ওসিয়ত সে সম্পর্কে শুনবো। আমাদেরকে শোনাচ্ছেন মুফতি সাইদ হুসাইন।
6: হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ একদিন তার ছাত্র আলী ইবনুল হাসান আল সালামি রহিমাহুল্লাহকে উদ্দেশ্য করে ওসিয়ত করেন। যদিও তিনি ছাত্রকে উদ্দেশ্য করে ওসিয়ত করেছেন, কিন্তু আসলে সারা পৃথিবীর সমস্ত আল্লাহওয়ালা আলেম যারা, ছাত্র যারা, তাদের জন্য এটা ওসিয়ত হিসেবে অত্যন্ত কার্যকরী। তিনি বলেন তার ছাত্রকে যে তোমার দায়িত্ব এবং কর্তব্য হল সর্ব অবস্থায় সত্যের পথ অবলম্বন করা, মিথ্যা বিশ্বাসঘাতকতা লৌকিকতা দাম্ভিকতা পরিহার করা, কেননা সৎকর্মকে আল্লাহ তাআলা এই সকল জিনিস দিয়ে বেষ্টন করে রেখেছেন। তুমি এমন ব্যক্তির নিকট থেকে ইসলামের শিক্ষা গ্রহণ করো যে দিনের ব্যাপারে ইসলামের আমলের ব্যাপারে অত্যন্ত সতর্ক। তোমার সঙ্গী যেন এমন ব্যক্তি হয় যে তোমাকে দুনিয়ার প্রতি অনাগ্রহী করে তুলবে, অর্থাৎ তোমার বন্ধু যেন এমন হয় যে বন্ধু তোমাকে আখেরাতমুখী করে তুলবে। তুমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আর তোমার যতটুকু তোমার আয়ু হবে তার জন্য আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করবে, আমি যেন সারাটা জীবন সুস্থ থেকে আমল করতে পারি। যখন তোমাকে কেউ কোনো দিনই বিষয়ে জিজ্ঞাসা করবে তখন তুমি প্রত্যেককে সৎ উপদেশ দিবে। কোনো মমিন ব্যক্তির সাথে বিশ্বাসঘাতকতা করবে না, কেননা যে ব্যক্তি কোনো মমিনের সাথে বিশ্বাসঘাতকতা করে সে আল্লাহ এবং তার রাসূলের সাথেই বিশ্বাসঘাতকতা করে। তুমি ঝগড়া এবং অনর্থক বিতর্ক থেকে বেঁচে থাকবে। যা তোমাকে সন্দেহে নিপতিত করে এমন বিষয় ছেড়ে দিবে, এবং যাতে কোনো সন্দেহ নাই, আসলে মূলত এটা হাদিসের কথা, দা মা ইউরিবুক মা লা ইউরিবুক, অর্থাৎ যেটা সন্দেহ সেটা ছেড়ে দাও, যেটা সন্দেহ না সেটা গ্রহণ করো। তুমি সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে, তাহলে তুমি আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হতে পারবে। তুমি তোমার গোপন বিষয়কে সুন্দর করো, আল্লাহ তাআলা তোমার প্রকাশ্য বিষয়কে সুন্দর করে দেবেন। আমরা তো আমাদের বাহ্যিক পোশাক সুন্দর করতে ব্যস্ত, কিন্তু তিনি বলেন তোমার ভিতরকে সুন্দর করো, আল্লাহ তাআলা মানুষের প্রতি তোমার ভালোবাসা তৈরি করে দেবেন। যে তোমার নিকট কোনো ওজর আপত্তি পেশ করে তুমি তা গ্রহণ করো। তুমি কোনো মুসলিমকে ঘৃণা করবে না। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সুসম্পর্ক বজায় রাখবে। যে তোমার প্রতি জুলুম করবে তুমি তাকে ক্ষমা করে দিও, তাহলে তুমি নবী রসুলগণের বন্ধু হতে পারবে, কারণ নবী রসুলদের মধ্যে এই বৈশিষ্ট্য পাওয়া যায়। তোমার গোপন এবং প্রকাশ্য প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলার নিকট সমর্পণ করবে। তুমি আল্লাহ তাআলাকে ভয় করবে ওই ব্যক্তির মতো যে জানে যে সে মৃত্যুবরণ করবে, আবার পুনরুত্থিত হবে, হাশরের ময়দানে যাবে এবং আল্লাহ তাআলার সামনে তাকে দাঁড়াতে হবে। দুইটি স্থানের যে কোনো একটাকে তোমাকে বেছে নিতে হবে, সেটা হলো সুউচ্চ জান্নাত অথবা জাহান্নাম। যদি জান্নাত বেছে নাও তাহলে জান্নাতীদের মতো আমল করো, আর যদি জাহান্নাম বেছে নাও তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো।
7: আসলে যে নসিহাগুলো তিনি করেছেন, যে ওসিয়তগুলো তিনি করেছেন, এগুলো সবই মূলত কোরআনের আয়াত এবং হাদিসের ভাবার্থ বা সরাসরি অর্থ থেকে নেওয়া হয়েছে। উনি পুরো শরিয়াকে বা মাকাসেদে শরিয়াকে উনি খুব সংক্ষেপে খুলাসা করে নির্যাস বের করে তিনি তার ছাত্রদের জন্য আসলে বলেছেন। তিনি বলেছেন এমন বন্ধু গ্রহণ করা তিনি যেন তাকে আখেরাতের পথ দেখান। এটা সরাসরি কোরআনের আয়াতের ভিতরে এসেছে যে কাফেররা যখন পরকালে বন্ধুদের দ্বারা প্ররোচিত হয়ে জাহান্নামে ছিটকে যাবে তখন তারা বলতে থাকবে, ইয়া আলাইতানি ইলামাত তাখিজ ফুলানান খালিলা, হাই যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, মানে এমন ব্যক্তিকে যদি বন্ধু বানাতাম যে আমাকে আখেরাতের পথ দেখাবে, এজন্য তারা আফসোস করতে থাকবে। তো ওনার প্রতিটি ওসিয়তি হয়তো কোরআনের আয়াত অথবা হাদিসের সরাসরি অর্থ বা ভাব অর্থ বা নির্যাস। এজন্য ইনশাআল্লাহ আমরা এই ওসিয়তগুলো আমাদের সামনে রেখে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে কার্যকর করার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এ পর্যায়ে আমরা হযরত সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ এই মহান ব্যক্তির দুনিয়া বিমুখতা, দুনিয়ার সাথে তার সম্পর্ক এবং আখেরাতের গুরুত্ব দেবার কারণে তার দুনিয়া বিমুখতার কিছু বিষয় আমরা শুনবো ইনশাআল্লাহ। আলোচনা করছেন মুফতি সাইদ হুসাইন।
6: হযরত সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া বিমুখতা ও পার্থিব ভোগ বিলাসের প্রতি অত্যন্ত বিরাগী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে দারিদ্র্যকে বেছে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু নবীজি তা গ্রহণ করেননি। ঠিক সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি জীবনে সম্পদ আসার অনেকগুলি রাস্তা ছিল, কিন্তু তিনি সম্পদকে অবলম্বন করেননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পথকে অনুসরণ করার জন্য। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে দেখলেই আল্লাহ তাআলার কথা স্মরণ হতো, অর্থাৎ হাদিসের সেই পরিভাষা, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, সত্যিকার অর্থে তিনি একজন আল্লাহর ওলি। বিখ্যাত সুফি বিশির ইবনে হাফি রাহিমাহুল্লাহ বলেন, আমার কাছে সুফিয়ান এ যুগের সর্বশ্রেষ্ঠ ইমাম, অথচ তিনি নিজে একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। বিশরে হাফি রাহিমাহুল্লাহ। ইমাম কাবিসা রাহিমাহুল্লাহ বলেন, যখনই আমি সুফিয়ান সাওরির সঙ্গে কোনো মজলিসে বসেছি, মৃত্যুকে স্মরণ করেছি, আমি তার চেয়ে অধিক মৃত্যু স্মরণকারী ব্যক্তি আর কাউকে দেখিনি। ইউসুফ বিনতে আসবাত রাহিমাহুল্লাহ বলেন, একবার এশার নামাজের পর হযরত সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাই আমার কাছে ওজুর একটা লোটা চাইলেন, বদনা। আমি সেটা এগিয়ে দিলাম, তিনি ডান হাতে বদনা ধরে বাম হাতে গালের উপরে রেখে চিন্তায় ডুবে গেলেন ওযু করার আগে। তাকে অবস্থায় রেখে আমি ঘুমিয়ে পড়লাম, অর্থাৎ আমি চিন্তা করলাম তিনি ওযু করবেন, তাহাজ্জুদে নামাজ পড়বেন। ফজরের সময় ঘুম থেকে জেগে দেখি তিনি এশার পরে তাহাজ্জুদের সময় যেভাবে বসে আছেন বাম হাত গালে রেখে, ওইভাবেই ফজর পর্যন্ত বসে আছেন। আমি বললাম, হযরত সুবহে সাদিক উদিত হয়ে গেছে। তখন তিনি বললেন, তুমি যখন আমার হাতে বদনা দিয়েছো, লোটা দিয়েছো, এরপর থেকে এখন পর্যন্ত আমি পরকাল নিয়ে ভাবছিলাম, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন আমি দাঁড়াবো, আল্লাহ তাআলা যখন আমার আমল নামাগুলি খুলে দেবেন, নবীজি আমার পাশে দাঁড়াবেন, তখন আমার অবস্থা কেমন হবে, আমার সমস্ত গোপন তথ্য তো সমস্ত মানুষ জেনে যাবে, আমি তো সেদিন লজ্জিত হব, আমার কারণে আমার রসূলও লজ্জিত হবেন। এ কথা চিন্তা করে সারা রাত আমার ঘুম আসে নাই, এভাবে আমি অতিবাহিত করেছি। দুনিয়া বিমুখতায় যদিও তিনি তার সময়ের শ্রেষ্ঠতম মানুষ ছিলেন, তিনি বলেন, আগেকার সময়ে সম্পদ উপার্জনকে ঘৃণার চোখে দেখা হতো, বর্তমানে সম্পদ প্রয়োজন আছে, কিন্তু এটা প্রয়োজন অনুযায়ী, অতিরিক্ত সম্পদ মানুষের জন্য বিপদের কারণ। আসলে সুফিয়ান সাওরি রহমতুল্লাহর মতো আমরা যদি জীবন সাজাতে পারি, তাহলে আমাদের জীবন দুনিয়াতেও সফল হবে ইনশাআল্লাহ, আখেরাতেও সফলতা আমাদেরকে আহ্বান করবে।
7: সাধারণত তিনি উপহার গ্রহণ করতে চাইতেন না। একবার এক ব্যক্তি তাকে কিছু হাদিয়া দিলেন এবং হাদিয়া দেওয়ার পরে যখন সুফিয়ান সাওরি রহিমাহুল্লাহ তা গ্রহণ করলেন না, তখন তিনি বললেন যে, আমি তো কোনো বিনিময়ে আপনাকে দিচ্ছি না, যে আপনি আমাকে কোনো উপদেশ দিয়েছেন অথবা আমাকে পড়িয়েছেন বা কোনো উপকারের বিনিময়ে তো আমি আপনাকে হাদিয়া দিচ্ছি না। তখন সুফিয়ান সাওরি রহিমাহুল্লাহ বললেন যে, আমি আপনাকে মাঝে মধ্যে উপদেশ দিয়ে থাকি, তো যদি আপনার ভুল শুধরে দিয়ে থাকি, তো যদি এখন আমি আপনার কাছ থেকে হাদিয়া গ্রহণ করি, তো পরক্ষণে আমি আপনাকে উপদেশ দিতে গেলে আমার ভিতরে নমনীয়তা আসবে, সঠিক কথা সঠিকভাবে বলতে পারবো কিনা, সেজন্য তিনি তার থেকে কোনো হাদিয়া গ্রহণ করছেন না। তো কত সতর্কতার সাথে তিনি চলেছেন, এখান থেকে আমাদের অনেক বড় শিক্ষা রয়ে গেছে। হযরত সুফিয়ান সাওরি রহিমাহুল্লাহ জনসাধারণ আলেম ওলামা এবং তার ছাত্র সাগরিদদের প্রতি যেমন ওসিয়ত করেছেন, অনেক দয়ার আচরণ করেছেন, ঠিক একইভাবে তিনি সৃষ্টিজীবের প্রতি, মাখলুকাতের প্রতিও তিনি অত্যন্ত দয়াদ্রু এবং দয়াশীল ছিলেন। এই সম্পর্কে আমাদের শোনাচ্ছেন মুফতি আজিজুল ইসলাম।
5: হযরত সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি খুব দয়ালু ছিলেন, এমনকি পশু পাখির প্রতিও তিনি দয়াদ্র চিত্র ছিলেন। একদিন বাজারে খাঁচায় বন্দি একটি পাখি দেখতে পান, বাইরে বেরোবার জন্য বেচারা খুব ছটফট করছে, তার কমল হৃদয় কেঁদে উঠল। তিনি তখনই পাখিটাকে কিনে আকাশে ছেড়ে দিলেন। পাখিটি নাকি প্রায় তার বাড়িতে আসা যাওয়া করত। তিনি নামাজে নিমগ্ন হলে চুপ করে বসে সে এক দৃষ্টে তাকিয়ে থাকত, কখনো কখনো তার গায়ের উপর গিয়ে বসত। মৃত্যুর পর যখন মরদেহ কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, তখন পাখিটি বসেছিল খাটের উপরেই। যখন তার মরদেহ কবরস্থ করা হলো, তখন প্রিয়জনের মতো বিরহ বেদনায় ছটফট করে বিলাপ শুরু করল। পাখির এ অভিব্যক্তি দেখে প্রতিটি চোখ অশ্রু সজল হয়ে ওঠে। আর তখন কবরের মধ্য হতে আওয়াজ শোনা গেল, আমি জীবে দয়া করতাম বলে আল্লাহ তাআলা আমাকে দয়া করছেন।
7: প্রিয় শ্রোতা বন্ধু, মহান মনীষী হযরত সুফিয়ান সাওরি রহিমাহুল্লাহ তার মৃত্যু সম্পর্কে আমরা শুনছি মুফতি সাইদ হুসাইনের কাছ থেকে।
6: হযরত সুফিয়ান সাওরী রহমতুল্লাহ জীবনে জ্ঞান, প্রজ্ঞা, দুনিয়া বিমুখতা এবং বাস্তববাদিতার মধ্যে সমন্বয় করেছিলেন। ১৬১ হিজরি সনে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। তিনি একজন আদর্শ এবং ভারসাম্যপূর্ণ মানুষের উদাহরণ হয়ে থাকবেন যুগ যুগ ধরে। এই সকল সোনালী মানুষদের অনুকরণেই আমরা দুনিয়া এবং আখরাতের সফলতা পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সুফিয়ান সাওরী রহমতুল্লাহ বর্ণাঢ্য জীবন অনুসরণ করে দুনিয়া এবং আখরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করুন, আমিন।
7: শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে আজ আমাদের হাতে সময় নেই, কথা হবে আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ অন্য কোন মনীষীদের জীবনী নিয়ে। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত বা পরামর্শ জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। চিঠি লিখবার ঠিকানা প্রযোজক মনীষা প্রযত্নে, পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দিনের সরল সঠিক পথে পরিচালনা করুন, এই কামনায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।
8: এতক্ষণ মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান মনীষা শুনলেন। পরিচালনা করলেন মুফতি মাহফুজুর রহমান, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, মনীষা প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে এবং FM 88.8 মেগাহার্সে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসূল।

সাইদুর রহমান সাইদের কণ্ঠে তাঁর নিজের লেখা হামথটি শুনলেন। এবারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা নাতি রাসুল শুনবেন আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে।

0: এতক্ষণ হামদ ও নাথ শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।
1: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রংপুর বিভাগ সহ রাজশাহী, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, রাঙ্গামাটি, চাঁদপুর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

0: যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 37.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 62%, সন্ধ্যে 6টায় 57%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:16 এবং অস্ত যাবে সন্ধ্যে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river posts at till 1 AM says that rain or thundershower accompanied by temporary south-southeasterly gusts to a squall of wind at the velocity of 45 to 60 km/h may occur over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. Reports of these areas are to highest cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecasts for the entire country remain in effect till 6 PM tomorrow. Many places of Borishal, Chattogram and Sylhet divisions and some places of Rangpur, Rajshahi, Dhaka, Mamensing and Khulna divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty wind and lightning. Moderately heavy to heavy shower is also expected at places of Borishal, Chattogram and Sylhet divisions. Mild heat wave is sweeping across Rajshahi, Dhaka, Tangail, Mamensing, Sylhet, Rangamati, Chatpur and Chuadanga districts along with Rangpur division and it may abate at places. Slight fall in day temperature is expected and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Syedpur, 37.4 degrees Celsius and the minimum was at Nikli, 23.5 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 36.1 degrees Celsius and minimum 27.2 degrees. Humidity recorded in air at 9 AM was 62% and at 6 PM 57%. Sunrise over Dhaka tomorrow at 5:16 AM and sunset at 6:50 PM. And that's all for weather for this time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে আবহাওয়া বার্তা রিলে করে শোনানো হল। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল কুরআন সূরা বাকারাহ আয়াত 153। তোমরা সর্বদা কুরআন শরীফ তেলাওয়াত করতে থাকো, কেননা যারা নিয়মিত কুরআন শরীফ তেলাওয়াত করে কিয়ামতের দিন কুরআন শরীফ তাদের জন্য সুপারিশ করবে। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন। ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে আল্লাহ তাআলাকেও তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, যদিও সে নিজের ধারণায় নিজেকে বড় বলে মনে করে। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলো, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। শ্রমিকের শরীরের খাম শুকিয়ে যাওয়ার আগেই তার ন্যায্য পারিশ্রমিক পরিশোধ করো। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্টজে এবং একই সাথে এফএম 88.8 মেগাহার্টজে। এখন স্থানীয় খবর বাংলায়।
3: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিজ ফাতেমা শেফা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সৌরবিদ্যুতের ওপর বিশেষ মনোনিবেশ করেছে। সরকার আগামী 5 বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে 10,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি আজ যশোর জেলা স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও জেলা স্কুলের 10-তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অতীতে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো ডিজেল ও ফার্নেস অয়েল নির্ভর ছিল, পরবর্তীতে তা গ্যাস ও কয়লা ভিত্তিক করা হয়েছে, কিন্তু এগুলো প্রকৃতির ক্ষতি সাধন করছে, তাই সরকার এখন পরিবেশ বান্ধব জ্বালানির দিকে ঝুঁকছে। তিনি আরও জানান, সরকার চলতি বাজেটে ইলেকট্রিক বাইকে 2031 সাল পর্যন্ত শুল্ক কর ছাড় দিয়েছে। একই সঙ্গে পর্যায় থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নীতিমালা গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর বর্জ্যকে বিদ্যুৎ উৎপাদনের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হবে। যশোর জেলা পরিষদের প্রশাসক দেলার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুকে আজম মোহাম্মদ আব্দুল সালাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু ও নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ এ সময় উপস্থিত ছিলেন।

0: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রী তারিক রহমান দেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে পেশাগত স্বীকৃতি প্রদান করতে সরকার কাজ করছে। বর্তমানে বাংলাদেশে প্রায় 300 জন খেলোয়াড়কে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা বা ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে আরও 200 জন জাতীয় খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করে সর্বমোট 500 জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। তিনি আজ খুলনার রূপসা শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি 15 দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 8টি বিভাগ এবং ফরিদপুর ও কুমিল্লা সহ 10টি অঞ্চলে ভাগ করে আগামী অর্থবছরে 10টি স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে। সেই স্পোর্টস ভিলেজের মাধ্যমে সেখানে আন্তর্জাতিক সুবিধাসম্পন্ন ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুল, আর্চারি, শুটিং এবং ফুটবল সহ সকল খেলার উপযোগী মাঠ থাকবে। সংসদ সদস্য আজিজুর বাড়ি হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু, খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি, খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি আজ খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তিনি পরিদর্শনকালে প্রকল্পের প্রধান সড়ক, 4টি সুইচ গেট, প্রকল্প এলাকার ম্যাপ, রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন ব্রিজ, সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রকল্প এলাকার জনসাধারণের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে মন্ত্রিপরিষদ সচিব খুলনা সার্কিট হাউসে শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন তৃতীয় সংশোধিত শীর্ষক প্রকল্প বাস্তবায়ন সভায় যোগদান করেন। সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির সচিব সিরাজুন্নর চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক মোহাম্মদ আরমান হোসেন সহ বিভাগীয় জেলা প্রশাসন ও কেডিএ এর কর্মকর্তারা সময় উপস্থিত ছিলেন। নগরায়ণে হাইড্রোপনিক্স চাষাবাদের সম্ভাবনা, নারী ক্ষমতায়নে হাইড্রোপনিক্স ভিত্তিক বাজারজাতকরণ এবং খুলনা অঞ্চলে ভাসমান চাষাবাদের ভবিষ্যৎ শীর্ষক এক রেজিলিয়েন্ট কমিটির কমিউনিটি ডায়ালগ আজ খুলনা প্রেস ক্লাব সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরায়া সিদ্দিকা এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুর রহমান এবং প্রকৌশলী সাইফুল্লাহ হক তানভীর, সরকারি বেসরকারি প্রতিনিধি, কৃষি বিশেষজ্ঞ, গবেষক ও বিপুল সংখ্যক তরুণ তরুণী সময় উপস্থিত ছিলেন। বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন নদী ও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ আজ শুরু হয়েছে। সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দেলভাসানী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিতে অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। র্যাব 6-এর একটি দল আজ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে 27 লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য, ওষুধ সহ একজনকে আটক করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মালধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, এখন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: নসো কিনা বু দেখছো না, আমি যে গাছটা লাগাইছি কি সুন্দর হয়েছে, ঘের দিয়া দিছি।
4: আমার গাছটা তো ধইলা পড়ছিল, আমি আবার লাঠি দিয়া বাইন্ধা দিছি।
5: আমার গাছটাও একেবারে

0: এটাই পড়ল কেন আমি তো বুঝতে পারলাম না। আমি তো যত্ন আত্মি ঠিকই করতেছিলাম।
1: তোমরা যত্নপাতি ঠিক মতো করো নাই, আমি যে লাগাইছি না আমার গাছ কি সুন্দর বড় হয়ে
2: উঠছে।
0: আমি পানি বেশি হয়ে গেল নাকি আমি তো বুঝতে পারি।
3: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
3: কেমন আছো তোমরা সবাই?
2: আলহামদুলিল্লাহ।
3: হয় আমি শুনলাম তো, ঢুকতে ঢুকতে শুনলাম এই যে জরিন আবু, রাজা ভাই, তারপরে সাজু ভাবি, সকিন আবু, খুব ভালো। তোমরা যে গাছ গাছালি গুলো লাগাইছো তো ওই একটু নেতায় পরে মাঝে মাঝে, তো তুমি তো আবার দেখলাম যে লাঠি গাইড়া দিচ্ছ দিবা। আর তোমারটা যেটা হয়েছে, তুমি তুমি কি গাছ লাগাইছিলে?
0: আমি কয়েক পদের গাছ
3: লাগাইছি। তো সবগুলা তো নষ্ট হয়নি,
0: বেশিরভাগই বুঝলাম না।
3: ও তাহলে তুমি ওই ইয়েটা
0: একটা লাঠি অবশ্য দেবো, লাঠি দিয়ে দড়ি দেবেন।
3: ঘটনা হলো কি জরিনাবু, ব্যাপারটা হলো যে গাছ লাগানোর আগে তোমার ওই যে জায়গাটা লাগাবা সেই জায়গাটা সুন্দর করে পুটিপাটি করতে হবে। ওটার মধ্যে সার দেওয়া বলো, গোবর সার বলো, জৈব সার বলো, এগুলো দিয়ে
0: দিয়ে নিতে হবে।
1: গাছ তো লাগাই এখানতে হয়ে গেছে বুঝছো, এই যে বৃষ্টিপাত লাগালো না, গাছের গোড়ায় পানি জমছে না।
3: এইটা একটা ভালো কথা কইছো। এই আজকে আসার সময় দেখলাম বুঝলে, ওই যে তোমার গিয়াসের জায়গাটা আছে না, ও যে গাছ লাগাইছে ওই জায়গার মধ্যে দেখলাম পানি জমেছে। আল্লাহ রে আল্লাহ কি ভালো লাগলো। এই গ্রামের যুব সমাজ ছেলে পেলেরা মিলে ওই পানি কিন্তু ঠিক নালা লাগাবে, এটা ভালো কাজ। হ্যাঁ তাহলে একজন যদি অসুবিধায় পড়ে সবাই মিলে যদি ঠিকঠাক করে সমাধান হয়।
0: সবাই মিলে করি।
3: হ্যাঁ তো আমরা আসলে আমাদের গ্রামে গঞ্জে আমরা সব জায়গায় একে অপরকে সহযোগিতা করব, সাহায্য করব। এই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার এই শিক্ষাই তো দেয়, তাই না? তো সেখান থেকে চলো আমাদের গাছ লাগানো বলো, সবজি লাগানো বলো, সব কিছুই আমরা জানতে পারবো। আবার সেই সাথে তোমার গানও তো শোনা যায় না? তো চলো আজকে একটা বিষয় শুনি, সেটা হচ্ছে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ। বলছেন কৃষিবিদ মাহবুবা মুনমুন, উপপরিচালক হর্টিকালচার উইং, খামারবাড়ি ঢাকা। চলো এটা শুনে নি।
4: প্রাকৃতিক লীলা বৈচিত্র্যে ভরা আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশের অধিকাংশ এলাকায় হাওড় পাওড় বিল ঝিল এসব জায়গায় বছরের অধিকাংশ সময় পানিতে ডুবে থাকে। সেখানে সবজি চাষ করা বা বীজতলা তৈরি করার মতো উপযুক্ত জমি পাওয়া যায় না। কিন্তু তাই বলে কি সবজি উৎপাদন থেমে থাকবে? না, সেখানেই রয়েছে আমাদের আবহমান কাল ধরে চলা একটি প্রযুক্তি, সেটি হল ভাসমান পদ্ধতিতে সবজি চাষ। এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করার জন্য যে কাজটি করা হয় সেটা হল পানির উপরে কচুরিপানা, টোপাপানা, শ্যাওলা বা এই ধরনের উপাদানকে জড়ো করে একটি স্তূপ তৈরি করা হয় এবং এই স্তূপগুলোতেই সবজির চাষ করা হয়। কোনো কোনো এলাকায় ধানের বীজতলাও করা হয়। তো কৃষক এভাবেই আসলে সবজির চাহিদা মেটানোর জন্য এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে আসছে, যা বিশ্বের একটি ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি হিসেবেও আমাদের দেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। তো প্রথমেই এই স্তূপ বা ধাপটি কিভাবে তৈরি করব সেটি নিয়ে একটু আলাপ করি। বর্ষার পানিতে যখন কচুরিপানাগুলো দ্রুত বংশবিস্তার শুরু করে তখন কচুরিপানা সংগ্রহ করতে হয়। পানির গভীরতার উপর নির্ভর করে নির্বাচিত জায়গায় দুই থেকে তিন খণ্ড বাঁশের তিন চার হাত লম্বা আড়াআড়ি বা লম্বা করে ডাল ফেলে একটি জায়গায় এই বাঁশ দিয়ে ঘেরা দেওয়া হয়। প্রথমে নিচের দিকে বড় আকারের কচুরিপানা ও পরে উপরের দিকে ছোট আকারের কচুরিপানা জমা করে করে স্তূপ করা হয়। প্রাথমিকভাবে এক বর্গ মিটারের কচুরিপানা একটি ছোট ধাপ তৈরি করা হয় এবং ধাপটির চারপাশে আরও কিছু কচুরিপানা দিয়ে স্তূপ করতে হয়। এমনভাবে স্তূপটি করা হয় যাতে অন্তত একজন কৃষক উঠে এটির উপরে দাঁড়াতে পারে এবং পরে চারপাশ থেকে আরও কচুরিপানা নিয়ে উল্টে পাল্টে এর উপরে স্তূপ করা হয়। এভাবে দুই থেকে তিন মিটার চওড়া হলে যতদূর সম্ভব লম্বা করা যায় এবং এভাবেই ধাপ তৈরি করতে হয়। ধাপ তৈরির শেষের দিকে কচুরি পানাগুলোর শেকড় উপরের দিকে এবং কাণ্ডগুলো নিচের দিকে রেখে আস্তে আস্তে প্রস্থ থেকে দৈর্ঘ্য বরাবর সাজাতে হবে। তাহলে এখন জানি যে আসলে ধাপে কি কি সবজি চাষ করা যায়। ধাপে সাধারণত পালং শাক, লাল শাক, ঢেঁড়স, শশা, ডাটা, পুঁই শাক, বরবটি, ঝিঙ্গা, মরিচ, টমেটো, করলা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, লাউ এবং চাল কুমড়াও চাষ করা সম্ভব। ধাপে বীজ বপনের জন্য এখন বীজ বপন বা এই ধাপে বীজ বপনের উপযোগী করার বিষয়ে একটু আলাপ করি। প্রস্তুতকৃত ধাপটি প্রথমে সুবিধাজনক স্থানে বা বাড়ির কাছাকাছি ভাসিয়ে নিয়ে যেতে হবে এবং বীজ বপনের জন্য ধাপ তৈরির শেষের কচুরি পানার শিকড়ের উপর কাদা এবং গোবর দিয়ে 2-3 ইঞ্চি পুরু একটি প্রলেপ দিতে হবে। এখানে সামান্য একটি ইউরিয়া সার প্রয়োগ করলে কচুরি পানাগুলো খুব দ্রুত পচে চাষযোগ্য হয়। এভাবে 10-12 দিন পচানোর পর বীজ বপন করা হয়। গোবর বা কাদার পরিবর্তে পুরনো ধাপও এখানে ব্যবহার করা যেতে পারে এবং ধাপের জমি অন্য জমির তুলনায় এখানে ঘনভাবে বীজ বপন করা হয়। আর ধাপে কি কি আসলে পরিচর্যা করা হয় বা কি কি সুবিধা সে বিষয়ে একটু জেনে নিই। আমাদের এই ধাপ চাষের বা ভাসমান বেডের সবজি চাষে তেমন কোনো সারের প্রয়োজন হয় না, কারণ এই যে স্তূপটি বা কচুরি পানার যে তর এটি আসলে উন্নত মানের কম্পোস্ট সার, ফলে শাকসবজি তার প্রয়োজনীয় খাদ্য উপাদান এই কচুরি পানার স্তূপ থেকেই গ্রহণ করে থাকে। এই জন্য কোন গাছের বাড়বাড়তির কোনো ক্ষতি হয় না, কেবল মাঝে মাঝে কিছু একটু হালকা ইউরিয়া সার স্প্রে করে দিলে সবজির বৃদ্ধি আরো ত্বরান্বিত হয়। ধাপটি পানির উপরে থাকে বলে এখানে আলাদা করে সেচ দেওয়ার প্রয়োজন নেই। রোগ বা পোকার আক্রমণ তেমন নেই, তবে ইঁদুর বা একটু বড় আকারের মাছ অনেক সময় ক্ষতি করে থাকে, সেক্ষেত্রে নেট দিয়ে ঘিরিয়ে রাখা যেতে পারে। সবচেয়ে শেষে আমরা যে অর্থনৈতিকভাবে যে সুবিধা সেটি হল যে এখানে ঘনভাবে বীজ বপন করা যায়, কাজেই বীজ বপন করে আমরা চারা উৎপাদন করে বিক্রি করতে পারি। যেসব এলাকায় চাষাবাদের জমি নেই সেখানে সবজি উৎপাদন করা যায়, সার এবং সেচ খরচ নেই বললেই চলে, অবসর সময়কে কাজে লাগানো যায় এবং পতিত জায়গা সদ্ব্যবহার করা যায়। এখানে মাছের উপরে সবজি চাষ একই সাথে একটি জায়গাকে বেশি ব্যবহার করার সুযোগ করে দেয় এবং কর্মসংস্থানের একটি ভালো সুযোগ তৈরি করে।

আপনারা শুনছেন গান মন দিয়ে শোনো ভাইরে, তাই না? আর শিল্পী রুকসানা আক্তার লিজা ও মোহাম্মদ মনিরুল ইসলাম, গীতিকার শাহ মোহাম্মদ সিরাজ, সুরকার অশোক কুমার সরকার। চলেন গানটা শুনতে থাকি।

0: হ্যাঁ, গানটা শুনলাম, কেমন লাগলো তোমাদের? হ্যাঁ ঠিক ঠিক। আর কিন্তু আরেকটা বিষয় যে আমাদের কিন্তু সবসময় সবকিছু হিসাব করে চলতে হবে, গাছ লাগাতে হবে, তারপরে জৈব সার এটা ব্যবহার করতে হবে বেশি বেশি, নাকি? তো একটা এই যে আমার সামনে যারা বেতার যন্ত্রের সামনে বসে আছে, তারা তো অনেক চিঠিপত্র লেখে, তো তাদের চিঠিপত্রের জবাবটা দিতে হবে না? তো চলো যাই তাহলে, কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা বাস্তবায়ন ও আইসিটি উইং, খামারবাড়ি, ঢাকা। চলো শোনা যাক।
1: শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ সেকেন্দার আলী, বালিয়াকান্দি, রাজবাড়ি থেকে। জনাব মোহাম্মদ সেকেন্দার আলী অতি বয়স্ক আম গাছে ফল ধারণ ক্ষমতা বৃদ্ধির উপায় বিষয়ে জানতে চেয়েছেন। জনাব মোহাম্মদ সেকেন্দার আলী, অতি বয়স্ক আম গাছে ফল ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ফল সংগ্রহের পরপরই ভারী ছাটাইয়ের মাধ্যমে গাছে তারুণ্যতা আনয়ন করতে হয়। সাধারণত 50 থেকে 100 বছর বয়সের গাছে রেজুভিনেশন বা তারুণ্যতা অনয়নের মাধ্যমে ভারী ছাটাই করা হয়। বয়স্ক গাছ ছাটাইয়ের জন্য গাছে ওঠার জন্য মই, ডাল কাটার জন্য করাত, সিকেসার, ধারালো দা দরকার হয়। বাগানের অতি বয়স্ক গাছে যখন আম ধরে না কিংবা ধরলেও পরিমাণে খুব কম ধরে, সেসব গাছের মরা, রোগাক্রান্ত ডাল ও সুস্থ কিছু ডালসহ ভারী ছাটাই করে বাগান উত্তমরূপে চাষসহ সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হয়। কিছুদিনের মধ্যেই কাটা ডালের নিচ থেকে সুস্থ, সবল এবং তেজি ডাল বের হয় এবং এই ডালই ভবিষ্যতে বৃদ্ধির জন্য রেখে দেওয়া হয়। এটাকেই আমরা রেজুভিনেশন বা তারুণ্যতা বলে থাকি। সাধারণত ডালগুলো কাটার তৃতীয় বছর থেকেই ফুল ফল আসতে শুরু করে। ডাল কাটার পর গাছ তারুণ্যতা প্রাপ্ত হয়, তাই আগের চেয়ে ফলনও অনেক বেশি হয়। নতুনভাবে গজানো কাণ্ড এবং পাতায় 15 থেকে 20 দিন পরপর 2-3 বার ছত্রাকনাশক ডাইথেন M45 প্রতি লিটার পানির সাথে 2 গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করতে হবে। পাতা কাটা উইভিল বা থিপস পোকার আক্রমণ হলে সুমিথিয়ন 85 cc প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার হিসাবে মিশিয়ে 2 থেকে 3 বার স্প্রে করা যেতে পারে। জনাব মোহাম্মদ সেকেন্দার আলী, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আজকের দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ সোহেল রানা, শ্রীপুর, গাজীপুর থেকে। জনাব মোহাম্মদ সোহেল রানা পিয়ারা চাষে ব্যাগিং পদ্ধতির বিষয়ে জানতে চেয়েছেন। জনাব সোহেল রানা, গুণগত মানসম্পন্ন পেয়ারা প্রাপ্তি নিশ্চিত করতে পলিথিন পেপার, ব্রাউন পেপার এবং বিশেষ ধরনের ব্যাগ দ্বারা পেয়ারা গাছে থাকা অবস্থায় ঢেকে রেখে পোকামাকড়, রোগবালাই এবং অন্যান্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার পদ্ধতিকেই পেয়ারার ব্যাগিং পদ্ধতি বলা যায়। উপযুক্ত সময়ে যথাযথভাবে ব্যাগিং করতে পারলে পোকা দমন ছাড়াও আরও কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। বিশেষ করে পাতার ঘর্ষণ থেকে ফল রক্ষা করা যায়, তীব্র সূর্যকিরণ থেকে ফলকে রক্ষা করা যায়, পাখি, বাদুর এবং মানুষের আক্রমণ থেকেও ফল রক্ষা করা যায়। ফল দেখতে আকর্ষণীয় হয় এবং বাজার মূল্যও বেশি হয়। সর্বোপরি পেয়ারা চাষ করে লাভবান হওয়া যায়। পেয়ারাতে সাধারণত সাদামাছি, ছাত্রা পোকা এবং মাছি পোকার উপদ্রব বেশি হয়। পেয়ারা মার্বেল আকার থেকে শুরু করে পেয়ারা সংগ্রহ পর্যন্ত যে কোনো সময়ে পেয়ারার খোসায় বা কুড়িতে ছিদ্রযুক্ত ছোট ছোট কালো দাগ দেখা যায়। অনেক সময় ছিদ্র পথ দিয়ে কষ বা পোকার মল বের হয়। আক্রান্ত ফল কাটলে শ্বাসের মধ্যে আঁকাবাঁকা সুরঙ্গ দেখা যায় এবং পোকার কীড়াও দেখা যায়। পরিপক্ক ফল খাওয়ার অযোগ্য হয়ে যায়, পেয়ারার বাজার মূল্য কমে যায়। পেয়ারা মার্বেল আকারের হলে 2 থেকে 3টি ছিদ্রযুক্ত পলিথিন ব্যাগ দিয়ে ওই ফলগুলো ঢেকে বা ঢিলে করে বেঁধে দিতে হয়। এভাবে বেঁধে দিলে ফলের আকার বাড়তে কোনো সমস্যা হয় না। এছাড়াও বিশেষ ধরনের কাগজের ঠোঙ্গা দিয়ে পেয়ারা ঢেকে মাছি পোকার প্রকোপ থেকে বাগানের পেয়ারাকে রক্ষা করা যেতে পারে। তো জনাব সোহেল রানা, আশা করি পেয়ারার ব্যাগিং পদ্ধতি বিষয়ে আপনি বুঝতে পেরেছেন। আজকের তৃতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ কবির হোসেন, সাভার, ঢাকা থেকে। জনাব মোহাম্মদ কবির হোসেন আগাম টমেটো জাত এবং চারা উৎপাদন ও চাষ পদ্ধতি বিষয়ে জানতে চেয়েছেন। জোহাম মোহাম্মদ কবির হোসেন, টমেটোর আগাম এবং জনপ্রিয় জাতগুলো হল বাড়ি টমেটো ৪, বাড়ি টমেটো ৫, এছাড়াও বাড়ি টমেটো ৬ এবং বাজারে প্রচলিত কিছু হাইব্রিড এবং গ্রীষ্মকালীন টমেটোর জাত আগাম চাষ করা যেতে পারে। সাধারণত ভাদ্র আশ্বিন মাস টমেটোর আগাম চাষের জন্য উপযুক্ত সময়। এ সময় প্রায় আকাশ মেঘলা থাকে এবং বেশ বৃষ্টিপাত হয়। কাজেই বীজতলায় চারা তৈরি, চারার প্রতিষ্ঠা, চারার প্রাথমিক পরিচর্যা এবং ভালো ফলনের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বীজবাহিত রোগ থেকে রক্ষার জন্য প্রতি কেজি বীজে ২ গ্রাম হিসাবে ভিটাভেক্স মিশিয়ে বীজ শোধন করতে হবে। সুস্থ এবং সবল চারা উৎপাদনের জন্য প্রথমে ৫০ গ্রাম পরিপক্ক এবং রোগমুক্ত বীজ ঘন করে ৩ মিটার বাই ১ মিটার আকারের বীজতলায় বুনতে হবে। বীজগুলো গজানোর ৮ থেকে ১০ দিন পর চারা দ্বিতীয় বীজতলায় ৪ সেন্টিমিটার বাই ১ সেন্টিমিটার দূরত্বে স্থানান্তর করতে হবে। চারার বয়স ৩০ থেকে ৩৫ দিন হলে বীজতলা থেকে উঠিয়ে মূল জমিতে ৬০ সেন্টিমিটার দূরত্বে সারি করে প্রতি সারিতে ৪০ সেন্টিমিটার দূরত্বে চারা লাগাতে হবে। সাধারণত জাপ পোকা এবং গাছের ঢোলে পড়া রোগ এ সময়ে বেশি দেখা যায়। জাপ পোকা দমনের জন্য ম্যালাথিওন প্রতি লিটার পানির সাথে ১ মিলিলিটার হিসাবে মিশিয়ে ১০ দিন পরপর ২ থেকে ৩ বার স্প্রে করতে হবে। গাছের ঢোলে পড়া রোগ দমনের জন্য ব্যাভিস্টিন অথবা নয়িন প্রতি লিটার পানির সাথে ১ গ্রাম হিসাবে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করতে হবে। জনাব মোহাম্মদ কবির হোসেন, আশা করি আপনি আগাম টমেটোর জাত এবং এর চারা উৎপাদন বিষয়ে জানতে পেরেছেন। আজকের সবশেষ চিঠি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম মধুপুর টাঙ্গাইল থেকে। জনাব মোহাম্মদ আব্দুর রহিম আমন ধানের পাতা মোড়ানো পোকা দমন পদ্ধতি বিষয়ে জানতে চেয়েছেন। জনাব মোহাম্মদ আব্দুর রহিম, পাতা মোড়ানো পোকা ডিম থেকে কীড়া বের হওয়ার পর এরা পাতাকে আক্রমণ করে। পাতার মাঝামাঝি কোন জায়গায় অবস্থান করে মুখের লালা দ্বারা পাতার দুই কিনারা জোড়া লাগিয়ে মুড়িয়ে ফেলে, কিন্তু পাতার উপরে এবং নিচের অংশ অক্ষত থাকে। কীড়াগুলো মোড়ানো পাতার ভিতর থেকে পাতার ক্লোরোফিলাস টিস্যুগুলো খেয়ে ফেলে এবং এতে পাতার বৃদ্ধি কমে যায় এবং পাতায় সাদা দাগ পড়ে। সবুজ অংশ খাওয়া শেষ হয়ে গেলে এই স্থান শুকিয়ে যায় এবং আক্রমণ মারাত্মক হলে গোটা পাতা শুকিয়ে যায় এবং পাতাকে সূর্যালোকে শুকিয়ে যাওয়ার মতো মনে হয়, ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, গাছ শুকিয়ে মারা যায়। ধান গাছ থোর হওয়ার ঠিক আগে বা পরে আক্রান্ত হলে গাছের চিটা ধানের পরিমাণ বেড়ে যায় এবং ধানের ফলন মারাত্মকভাবে কমে যায়। পাতা মোড়ানো পোকা দমনের জন্য জমির আইল থেকে ঘাস জাতীয় আগাছা পরিষ্কার করতে হবে, ধান কাটার পর ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলতে হবে এবং আক্রান্ত পাতা ছাঁটাই করতে হবে। আলোর ফাঁদ ব্যবহার করে পোকা সংগ্রহ করে মেরে ফেলতে হবে। আক্রান্ত জমিতে কেরোসিন মিশ্রিত রশি আড়াআড়িভাবে টেনে পোকা দমন করা যেতে পারে। ধান খেতে ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করতে হবে। আক্রমণের মাত্রা যদি খুব বেশি হয় তাহলে ম্যালাথিয়ন, ফেনিট্রোথিয়ান বা ফলাজেন অথবা ডাইমেথয়েড এই জাতীয় কীটনাশক প্রতি লিটার পানির সাথে ১ থেকে ১.৫ মিলিলিটার হিসাবে মিশিয়ে ৭ থেকে ১০ দিন পরপর ২ থেকে ৩ বার স্প্রে করতে হবে। ধানের থোর আসার আগে দানাদার কীটনাশক বিশেষ করে ডায়াজিনন বা মিরাল জাতীয় দানাদার কীটনাশক প্রতি বিঘাতে ২ থেকে ২.৫ কেজি হিসাবে প্রয়োগ করলেও এই পাতা মোড়ানো পোকার আক্রমণ অনেকাংশেই কম হয়। তো জনাব মোহাম্মদ আব্দুর রহিম, আশা করি আপনি রোপা আমন ধানের পাতা মোড়ানো পোকার দমন পদ্ধতি বিষয়ে বুঝতে পেরেছেন। শ্রোতাবন্ধুরা, কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ বিষয়ে যেকোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ অবশ্যই আপনাদের চিঠির উত্তর দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশামার মাটি আমার, প্রযত্নে পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শেরবাংলানগর, ঢাকা ১২০৭। আমাদের কাছে ইমেইলও পাঠাইতে পারেন। আমাদের মেইল আইডি betar.krishi@gmail.com betar.krishi@gmail.com। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।
0: তো বন্ধুরা, যারা বেতার যন্ত্রের সামনে আছে নিশ্চয়ই আপনাদের চিঠিগুলোর উত্তর পাওয়া গেছে, কি বলেন আপনারা?
2: হ্যাঁ,
0: সবার সমাধান। তবে ওই যেটা বলতেছিলাম, এই যে আমার হাসান, ফরিদ, তারপরে গিয়াস, এরা সবাই মিলে আরো কিটা কিটা জানি, রোহিক, তারপরে রনি, এরা সবাই যুবকরা যে কাজ করতেছে এই ব্যাপারটা কিন্তু ওদের উৎসাহিত করা উচিত।
2: আবার এদের যে এই যে খাল পারে যে সব মিলে গাছ লাগাইতেছে, এই উদ্যোগটা আমার কাছে অনেক ভালো
3: লাগে।
0: আবার কি কইছে জানো, ওরা কিন্তু এটা সমাপ্তি করেছে, কইছে যে এবার তাল গাছ আর খেজুর গাছ লাগাবি, মানে একদম সাইড়ে লাগাবি।
3: একটু প্রতিরোধ করবে কেমনে এই বড় বড় গাছ না লাগাইলে?
4: শোনো, ওই যে জরিনা বোর ছোট মামু বস্তু, এইটার তো তুমি তো কেউ সারতে পারো না, এত করে এত আইসার আইসা হয়েছে। এই যে তাল গাছের কথা কইলা,
0: শোনো, এই যে আমরা যে কয়জন আছি সবাই মিলে ওই ছোট মেয়ে এক ধরবো, ধরে নিয়ে বলবো চলো তোমাকে একটু মিষ্টি মন্ডা খাওয়াবো, ওই খাওয়ানোর নাম করে ওর হাত দিয়ে আট দশটা গাছ লাগাবো, মিঠাই মন্ডাও খাওয়াবো, দরকার হয় মিঠাই মন্ডার জায়গায় একটু বাতাসা খাওয়া দিলাম, অসুবিধা সে যেই পরি থাক, সে কিন্তু এমনি উৎসাহ দিলে কিন্তু আমার মন ভালো আছে কাজ করে। তো সেইভাবে আবার তোমার ইয়ের কথা মনে রাখতে হবে, মৃধা আছে, ওই মৃধাও কিন্তু মাঝে মাঝে কিন্তু গাছ লাগায়,
4: কিন্তু গাছ
0: হ্যাঁ লাগায়। তো এই যে লাগানোর ব্যাপারটা আমাদের সবাইকেই করতে হবে, অক্সিজেন ফ্যাক্টরি যত বেশি লাগাবা তত
3: আমরা ভালো থাকবো,
0: শ্বাস প্রশ্বাস ভালো
3: থাকবে
0: না? আর সেই সাথে দেখো শহরে দেখো বাড়ি বিল্ডিং আর বিল্ডিং, গ্রামেও হচ্ছে, তো গাছ না লাগালি মানুষ বাঁচবেন কেমনে? এই যে দেখো গরম পড়তেছে, শুনলাম বিদেশে নাকি যেসব জায়গায় ঠান্ডা পড়ত
3: সেই সব জায়গায়
0: গরম, তাহলে এই আবহাওয়াকে ঠিক রাখার জন্য
3: গাছ
0: লাগাতে
3: হবে।
0: সবাই মিলে আমরা কি করব, গাছ লাগাব। তো চলো আজকে এই প্রতিজ্ঞা নিয়েই আমরা আজকে শেষ করতে যাই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাঠে আমার, আজকে এখানে শেষ করি চলো নাকি? তো বলে যাই, আজকে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, প্রায় এক বছর হয়ে কয় বছর হয়ে গেল এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা কিন্তু নতুন ভাবে বাঁচার আনন্দ, দেশটা ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই ভালো থাকবেন।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন, সেলিনা আক্তার শেলী, শেখ মুরসালিন রহমান ও আন্না ইসলাম। প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সোহেল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ ও শাকিল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভীন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বা।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই অনুষ্ঠান দুরবার। দুরবারে আজ আপনাদের সাথে রয়েছি আমি শেখ মুরসালিন রহমান
1: এবং আমি সেলিনা আক্তার শেল।
0: সৈনিক ভাই বোনেরা, দুরবারে আজ আপনাদেরকে শোনাব রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। প্রথমে শোনাব একটি দেশের গান, গানটিতে কণ্ঠ দিয়েছেন সানিয়া সুলতানা লিজা, গীতিকার মুন্সি ওয়াদুদ, সুরকার শেখ সাদি খান।

দুর্বারে শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন আধুনিক গান। গীতিকার মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি, সুরকার রফিকুল আজিজ, এ কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মুহিনের কণ্ঠে বারে বারে ঘুরে ঘুরে তোর কাছে আসি।

শুনছেন সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার। দুর্বারে আজ শুনছেন রকমারি গানের আয়োজন চাওয়া পাওয়া। এবারে শুনবেন লিডার আমি বাংলাদেশ, এই ছায়াছবির গান দ্বৈতকণ্ঠে ইমরান ও কোনাল।

0: রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া এখানেই শেষ হল। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। আজ রাত থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ হল পর্ব। এই পর্বের প্রথম ম্যাচে রাত ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে কানাডা মরক্কোর এবং রাত ৩টায় ফিলাডেলফিয়ায় ফ্রান্স প্যারাগুয়ের মুখোমুখি হবে। এদিকে বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা, মিশর ও কলম্বিয়া শেষ ষোলোতে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। আজ সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আর্জেন্টিনা ৩-২ গোলে কেপ ভার্দেকে, কানসাসে কলম্বিয়া ১-০ গোলে ঘানাকে এবং গতরাতে ডালাসে টাইব্রেকারে মিশর ৪-২ গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে শেষ ষোলোয় উঠেছে। শেষ ষোলোতে ব্রাজিল নরওয়ের, মেক্সিকো ইংল্যান্ডের, পর্তুগাল স্পেনের, যুক্তরাষ্ট্র বেলজিয়ামের, আর্জেন্টিনা মিশরের এবং সুইজারল্যান্ড কলম্বিয়ার মুখোমুখি হবে। গাজীপুরে শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ফাইনালে উঠেছে। আজ শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বিকেএসপি ২-১ গোলে জামালপুর থ্রি ব্রাদার্স একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আগামীকাল একই ভেন্যুতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে গাজীপুর টঙ্গী ফুটবল একাডেমি মানিকগঞ্জ একরম স্মৃতি ফুটবল একাডেমির মুখোমুখি হবে। ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভারে ১ উইকেটে ৫০ রান করেছে। দুদলের মধ্যকার ৫ ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টি টোয়েন্টি সিরিজের পর ভারত ও ইংল্যান্ডের মধ্যে ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। নর্থ সাউন্ডে দ্বিতীয় শীর্ষ ক্রিকেট টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কা গতকালের ৫ উইকেটে ৩৩৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। সিরিজের সমতা ফিরিয়ে আনতে হলে এই টেস্টে শ্রীলঙ্কার জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে রয়েছে। আগামীকাল নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। লর্ডসে বাংলাদেশ সময় রাত ৮:৩০ শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে এবং দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড ৪০ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ফাইনাল খেলা নিশ্চিত করে। এদিকে আগামী সোমবার বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে ৩ ম্যাচ ১দিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা ১টায় খেলা শুরু হবে। ৯ জুলাই দুদলের মধ্যে দ্বিতীয় এবং ১১ জুলাই তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এদিকে জিম্বাবুয়ের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে ইতিমধ্যে ১৫ সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। একদিনের সিরিজের পর বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে ৩ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামী ১৫ জুলাই বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল ৪:৩০ অনুষ্ঠিত হবে। দেশে তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের ৪,৫০০রও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে স্টোকস ১২২টি টেস্ট, ১১৪টি ওয়ানডে এবং ৪৩টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে তিনি ১৪টি সেঞ্চুরি, ওয়ানডেতে ৫টি এবং বোলিংয়ে ৭৪টি উইকেট লাভ করেন। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, চলছে বর্ষাকাল, বাংলা দিনপঞ্জিকায় এখন আষাঢ় মাস। ঋতুচক্রে আষাঢ় মানে বৃষ্টি, বর্ষাকাল। দীর্ঘ রুক্ষতা দূর করে মাঠঘাট প্রান্তর সিক্ত স্নিগ্ধ হয়ে ওঠে এ সময়। প্রকৃতিতে চলে মেঘ বৃষ্টির লুকোচুরি। একদিকে বৃষ্টি, তার সাথে আছে রোদের প্রখরতা, ভ্যাপসা গরম। বর্ষা আসে মেঘ আর বৃষ্টিকে বাহন করে, আকাশের কোলে মেঘ জমে, নদী আর খালবিল ভরে, জলে থই থই করে বর্ষা ভরে ওঠে মুষলধারায় বাড়ি ছড়িয়ে। বর্ষায় বৃষ্টিতে চারপাশ ধুয়ে ওঠে দুটি ছড়ায় স্বচ্ছ কাঁচের মতো। কখনো বা কাঠ ফাটার উত্তরে ভ্যাপসা গরমে জীবন যখন অতিষ্ঠ, আষাঢ়ের এক পশলা বৃষ্টি তখন সবার কাছে হয়ে ওঠে চরম আরাধ্য, পরম পাওয়া। প্রিয় শ্রোতা, বর্ষার এই মৌসুমে আপনাদের সকলে নিরাপদ, সুস্থ ও মঙ্গলময় জীবন কামনা করে আমন্ত্রণ করছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা, দেশের উন্নয়নের দ্বার প্রান্তে ভাবতে গেলে তরুণদের কথাই মনে আসে। তরুণ সমাজ আমাদের দেশের অহংকার। আমাদের তরুণরাই সমাজ পরিবর্তনের মূল চালক ও আশ্রয়স্থল। এই তরুণ সমাজের উদ্ভাবনী ক্ষমতা, অমিত তেজ ও সাহস, কর্মস্পৃহা ও কর্মদক্ষতা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই এই তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করা আমার আপনার সকলের নৈতিক দায়িত্ব। শ্রোতা বন্ধুরা, চলুন শুনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। সাক্ষাৎকার গ্রহণে ও সঞ্চালনায় সজীব দত্ত।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে আমরা চাই কোন ফুল যেন ঝরে না যায়। বাল্য বিবাহ একটি অন্যতম সামাজিক ব্যাধি। একটি শিক্ষার্থীর বেড়ে উঠবার লক্ষ্যে, তার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার লক্ষ্যে তারুণ্যের কণ্ঠ দেশের বিভিন্ন জেলা উপজেলায় কাজ করে চলেছে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে। আমরা মনে করি আজকে শিক্ষার্থীরাই গড়বে বাল্য বিবাহ মুক্ত বাংলাদেশ। আমরা এ পর্যায়ে এসেছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায়। উপজেলা পরিষদ সভাকক্ষে এবারে তারুণ্যের কণ্ঠের পর্ব ধারণ করা হচ্ছে। সজীব দত্ত, যথারীতি স্বাগত আপনাদের সবাইকে সুন্দর এই রাতে। আজকে অনুষ্ঠানটি আমরা কালীগঞ্জের বন্ধুদের সঙ্গে কথা বলব। চলুন আর কথা না বাড়িয়ে তাদের কথা আমরা শুনি। কি নাম তোমার, তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছো, কিসে পড়ো?
3: আমার নাম পরমা দাস, আমি সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। আমি নবম শ্রেণীর একজন ছাত্রী।
2: পরমা, বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি?
3: বাল্য বিবাহ বলতে বোঝায় মেয়েদের 18 এবং ছেলেদের 21 বছর বয়সের নিচে যে বিবাহ সম্পন্ন হয়।
2: তুমি তোমার জীবনে কি স্বপ্ন দেখো?
3: আমি আমার জীবনে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি।
2: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। আমরা চলুন তার সঙ্গে কথা বলি এবং আরেকটু জানার চেষ্টা করি যে কেন আমরা বাল্য বিবাহ করব না, বাল্য বিবাহ থেকে কারণে আমরা দূরে থাকবো আসলে। কি নাম তোমার, তুমি কোথা থেকে এসছো, কিসে পড়ো?
4: আমার নাম সুকানু সান্তনা স্মৃতি, আমি শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন ছাত্রী।
2: বাল্য বিবাহ কি কি কারণে হয়ে থাকে তোমার কাছে কি মনে হয়?
4: বাল্য বিবাহ প্রধানত জনসচেতনতার অভাবে হয়ে থাকে। অন্যদিকে আছে বাল্য বিবাহ সমর্থনকারী আইন, যেমন আমাদের দেশে অনেক কাজী আছে যারা সঠিক বয়স না জেনেই মেয়ে এবং ছেলেদের বিয়ে দিয়ে থাকে, যার কারণে বাল্য বিবাহ বেশিরভাগ ঘটে থাকে। অন্যদিকে আছে আমাদের দেশে অন্যদিকে বাল্য বিবাহের কারণ হিসেবে আমরা শনাক্ত করতে পারি পিতা মাতা অসচেতন, এজন্য আমাদেরকে বেশি বেশি এর কুফল নিয়ে আলোচনা করতে হবে।
2: তোমাদের শিক্ষকরা তোমাদের স্কুলে বাল্য বিবাহ এর কুফল সম্পর্কে তোমাদেরকে জানান?
4: অবশ্যই।
2: আমরা যারা বাল্য বিবাহের কুফল জানি যে কি কি কারণে বাল্য বিবাহ হয়ে থাকে, যারা জানেন না তাদেরকে এই প্রজন্মের একজন হিসেবে আমাদের কি জানানোর প্রয়োজন রয়েছে?
4: অবশ্যই জানানোর প্রয়োজন আছে, আমাদেরকে তাদেরকে সচেতন করা উচিত, আর আমাদের অবশ্যই পিতা মাতাদের বেশি করে এই ব্যাপারে জানানো উচিত।
2: অনেক ধন্যবাদ। আমরা রয়েছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায়। উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে প্রিয় বন্ধুরা, এবং আজকে এখানে চমৎকার একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছে এবং সবাই অত্যন্ত আন্তরিকভাবে তারা কিন্তু আজকে অনুষ্ঠানে এসছে এবং কথা বলার জন্য তারা অত্যন্ত আন্তরিকভাবে অপেক্ষা করছে। কি নাম তোমার, তুমি কোথা থেকে এসেছো, কিসে পড়ো?
3: আমি পাখি, আমি উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি, আমি দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী।
2: বাল্য বিবাহের কি কুফল রয়েছে পাখি?
3: বাল্য বিবাহের কুফল একটি মেয়ের স্বপ্ন নষ্ট হয়ে যায় এবং শারীরিক ও মানসিক দুই দিকটাই সমস্যা হয়, যার ফলে মা ও শিশুর সমস্যা হয়, এমনকি শিশুটাও মারা যেতে পারে, মারও মৃত্যুর ঝুঁকি থাকে।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পাখি যে এখান থেকে কয়েক মাস আগে নিজের বাল্য বিবাহ নিজেই বন্ধ করেছে এবং আমরা তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আপনারা শুনেছেন যে বিভিন্ন পর্বে এই আলোকিত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যুক্ত করার চেষ্টা করি। আজকে অত্যন্ত চমৎকার ভাবে মিলে গেল যে এই তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে পাখি উপস্থিত আছে যে নিজের বিবাহ নিজেই বন্ধ করেছিল। এই পাখিরাই হতে পারে অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার জায়গা। পাখি, তুমি কিভাবে তোমার বিয়ে বন্ধ করেছিলে?
3: আমি প্রথমে আমার প্রধান শিক্ষকের সহায়তায় আমার বাবা মাকে বোঝাই এবং তারা যেহেতু বুঝতে ছিল না, আমাকে লুকিয়ে ছাত্রদের মানে অমতেই ছাত্রদের আড়ালেই আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আমি নিজে চাইনি এবং আমি বাল্য বিবাহের কুফল সম্পর্কে জানতাম, সচেতন ছিলাম, যার ফলে আমি হেল্পলাইনে ফোন করছিলাম।
2: আবার একটু বলবে যে তুমি কোন নাম্বারে কল দিয়েছিলে?
3: 999-এ।
2: তুমি এই নাম্বারটির সন্ধান কিভাবে পেলে?
3: এই সন্ধানটা আমার স্কুলে অনেক ধরনের প্ল্যাটফর্ম আসতো, সেখান থেকে
2: ফোন দিয়েছিলে, তারপর কি হলো?
3: তারা আমাকে বলল যে এই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে যেতে এবং এখানেই হেল্প নিতে।
2: তুমি কেন তোমার বিয়েটা বন্ধ করলে?
3: আমি সচেতন ছিলাম বাল্য বিবাহ হলে একটি মেয়ের স্বপ্ন নষ্ট হয়ে যায়, তার শারীরিক মানসিক উভয় সমস্যা হয়।
2: এখন এই বাল্য বিবাহ বন্ধ করার পরে তোমার পরিবার, তোমার সহপাঠীরা কিভাবে দেখছে তোমাকে?
3: ফার্স্টে আমাকে অনেক খারাপ ভাবে দেখছিল, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারছে যে আসলেই এটা একটা খারাপ দিক এবং এটা থেকে আমার সহপাঠীরা অনেকেই প্রেরণা পেয়েছে।
2: তুমি জীবনে কি হতে চাও?
3: আমি একজন সুচিকিৎসক হতে চাই।
2: তোমার পরিবারে কে কে আছেন?
3: আমার আব্বু, আম্মু আর আমার বড় ফুয়ার আমি।
2: তোমার জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা এবং নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণ হবে, এটাই আমরা। এরপরে কে রয়েছে? তোমার কি নাম, তুমি কিসে পড়ছো, কোথায় পড়ছো?
3: আমি ফারিহা তাবাসুম তনু, আমি সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন বিজ্ঞান বিভাগের ছাত্রী।
2: বাল্য বিবাহ প্রতিরোধে আমরা কিভাবে কাজ করতে পারি?
3: বাল্য বিবাহ প্রতিরোধে সবচেয়ে আমাদের যে কাজটা আগে দরকার সেটা হচ্ছে মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করা। এই জনসচেতনতা সৃষ্টি করতে না পারলে অন্য কোনো মাধ্যম কার্যকর হবে না বলে আমার মনে হয়। তো অন্য যে মানে যে মাধ্যমগুলোর মাধ্যমে আমরা জনসচেতনতা সৃষ্টি করতে পারি সেগুলো হচ্ছে মানুষের মধ্যে পোস্টার, লিফলেট এগুলো বিলি করা, বিভিন্ন উন্নয়নমূলক আছে গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো আমরা করতে পারি, উঠান বৈঠক এবং সামাজিক বৈঠকের মাধ্যমে আমরা বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারি।
2: অনেক ধন্যবাদ অনুষ্ঠানের যে কথা বলবো সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ, আপনাকে স্বাগত জানাচ্ছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে। আপনার এই উপজেলায় আজকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত হচ্ছে, আপনারা সার্বিক সহযোগিতা করেছেন, কেমন লাগছে?
5: নিঃসন্দেহে এটা একটা ভালো লাগার দিক, বিশেষ করে আমি স্কুলের বাচ্চাদের এখানে এনে তাদেরকে সচেতন করতে পারছি। বিভিন্ন পর্যায়ের এখানে প্রতিনিধি রয়েছেন, স্কুল শিক্ষক রয়েছেন, সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রয়েছেন, সবাই একটা সম্মিলিত প্রচেষ্টা এখানে আমরা একটা সচেতন অনুষ্ঠান করতে পারছি।
2: আমরা জানি যে 333-999-109 এই নম্বরগুলোর মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ করা যায়। 333 থেকে
5: একইভাবে নারী ও শিশু নির্যাতনের বিষয়গুলো এখানে উঠে আসে এবং এই অভিযোগগুলো আসলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই। এবং আপনি জানেন যে আমাদের বিশেষ করে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে একেবারে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কমিটি রয়েছে। এই কমিটিগুলো খুবই অ্যাক্টিভ। এখানে আপনি ইতিমধ্যে শুনেছেন যে কালীগঞ্জকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে, তারিখ পরিপ্রেক্ষিতে এই কমিটিগুলো বেশ জোরালো ভূমিকা নিয়ে কাজ করছেন।
2: কথা বলছিলেন সহকারী কমিশনার ভূমি। আমাদের সমাজে এগিয়ে চলেছে আমাদের বর্তমান বাংলাদেশ, কোন একটি স্বপ্ন যেন পাখির মতো বাধাগ্রস্ত না হয়। যদি হয়ও এই পাখির মতোই সে যদি আকাশে উঠতে চায়, নিজের স্বপ্নকে জিইয়ে রাখতে হবে, নিজের স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এক একজন পাখি তৈরি হোক, এটাই আহ্বান এই কালীগঞ্জ তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য আমাদের শুভকামনা। আগামী সপ্তাহে বাংলাদেশের অন্য কোন জেলা, অন্য কোন উপজেলার বন্ধুদেরকে নিয়ে আপনাদের মুখোমুখি হব আমি, সজীব দত্ত।
1: স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ শুনলেন। আয়োজনে এবারে চলুন শুনে একটি জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী মোহাম্মদ শাহিনুল ইসলাম, গানটি রচয়িতা মোহাম্মদ এনামুল ইসলাম এবং সুর করেছেন দীপক কুমার দে।
6: শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের বাকি অংশ শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
7: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কুরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
8: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: فهذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها. আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: জনসংখ্যা বিষয়ক গানটি শুনছিলাম আমরা। বন্ধুরা, ডেঙ্গু বা চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে ঝোপঝাড়, বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন, এক নাগারে কোথাও কোনো কিছুতে পানি জমতে দেবেন না। আর হ্যাঁ, মহামারী করোনা সংক্রমণ আবারও আমাদের আশঙ্কা করে তুলেছে, তবে ভয়ের কিছু নাই। পূর্বের ন্যায় আমাদের অতিমাত্রায় সচেতন থেকে স্বাস্থ্যবিধিগুলো সকলে মেনে চলতে হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের স্বাভাবিক সুস্থ নিরাপদ জীবন কামনা করে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানটির গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি শেখ শাকিল আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিতে।

0: অস্বাভাবিক দ্রুতগতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। ঘুমঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয় এমনভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন। ব্যাপারোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। গাড়ি বের করবার পূর্বে ব্রেক, ক্লাচ, স্টিয়ারিং, হর্ন ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে নিন। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে, সরু ব্রিজে ওভারটেকিং করবেন না। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ, এ থেকে বিরত থাকুন। গাড়িতে অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন করবেন না। নৈশ কচের চালকগণ মাঝপথে যাত্রী উঠানো থেকে বিরত থাকুন।
1: বাংলাদেশ বেতার, অল্প সময়ের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মিজান খন্দকার। শুরুতেই শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব, জুলাই জাতীয় সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী তারিক রহমান। ক্রমবর্ধমান দেশি বিদেশি বিনিয়োগ এবং সরকারের উন্নয়ন কৌশলের বদৌলতে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে দেশ, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বৈচিত্র্য ও ভিন্নমতে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধি চর্চা একান্ত জরুরি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আগামী 5 বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকারের, বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা 250 বছর পূর্তিতে দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করার আহ্বান জানালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু। তেহরানে লাখো মানুষের ঢল। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। এবং আজ শুরু ফিফা বিশ্বকাপের শেষ 16 পর্ব। রাতে প্রথম ম্যাচে মরক্কো কানাডার এবং দ্বিতীয়টিতে ফ্রান্স মুখোমুখি হবে প্যারাগুয়ে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি প্রদান, আহতদের জীবনমান নিশ্চিত করা এবং তাদের পূর্ণাঙ্গ প্রত্যাবাসন ও সহায়তা প্রদান সরকারের পবিত্র দায়িত্ব। অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবারের সদস্যদের হাতে জুলাই স্মৃতি স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারিক রহমান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ২০২৪ সালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে। এরপর সরকারের দমনপীড়ন ও নানা বৈষম্যের বিরুদ্ধে রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। পরবর্তীতে এই আন্দোলন সরকার বিরোধী গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং টানা 36 দিনের আন্দোলনের পর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। সেই গণ অভ্যুত্থানে নিহত হন শত শত মানুষ, আহত হন কয়েক হাজার।
3: আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি,
2: জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে শনিবার দুপুরে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জুলাই জাতীয় সম্মেলন। অনুষ্ঠানে শহীদ পরিবারের হাতে জুলাই স্মৃতি স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারিক রহমান। এ সময় শহীদ পরিবারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর হাতে স্মৃতি স্মারক তুলে দেওয়া হয়। সম্মেলনে প্রধানমন্ত্রী তারিক রহমান তার প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অন্যায় ও অবিচারের কথা স্মরণ করে বলেন, সব অন্যায়ের বিচার হবে কিন্তু তিনি প্রতিশোধ পরায়ণ হবেন না।
4: এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায় যে অবিচার হয়েছে তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন।
2: অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্টের অর্জনকে কোন একক ব্যক্তি বা দলের নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারিক রহমান বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা তার সরকারের পবিত্র দায়িত্ব।
4: 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোন একক ব্যক্তি, কোন একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন।
2: এ সময় ফ্যাসিস্ট শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের উপর নিপীড়ন, নির্যাতন, মামলা হামলার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীদেরকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
4: আজকে আপনাদের সকলের কাছে একটি সহযোগিতা চাই আমি।
2: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দুই বছর পূর্তিতে আজ রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলন শুধু স্মরণ নয়, হয়ে ওঠে শহীদ পরিবারের স্বজন ও আহত যোদ্ধাদের হৃদয় বিদারক অভিজ্ঞতা তুলে ধরার এক মঞ্চ। একই সঙ্গে উচ্চারিত হয় জুলাই হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি। আরও শুনুন প্রতিবেদনে।
5: দুই বছর পেরিয়েছে, কিন্তু সময় মুছে দিতে পারেনি সেই 2024 সালের জুলাইয়ের স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানের ক্ষত। সন্তান হারানো মায়ের চোখে এখনো অশ্রু, বাবার কণ্ঠে দীর্ঘশ্বাস, ভাইয়ের বুকে অপূরণীয় শূন্যতা, আর গুলিবিদ্ধ হয়ে বেঁচে ফেরা যোদ্ধাদের শরীরে এখনো বহন করতে হচ্ছে আন্দোলনের নির্মম স্মৃতি। শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা তুলে ধরেন তাদের না বলা কষ্টের কথা। ছেলের কথা বলতে গিয়ে কান্না আটকে রাখতে পারেননি চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম। তিনি বলেন, আর কোন বাবা মাকে যেন এমন শোক সইতে না হয়। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান।
6: আজকে দুই বছর পরও আমরা কোন একটা শহীদের অগ্রগতি আমরা দেখি না, আদৌ আমাদের ছেলে মেয়েদের বিচার পাবো কিনা আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, আমাদের ছেলে মেয়ের যেকোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান।
5: আবু সাইদের ভাই আবু হোসেন বলেন, শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে হলে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে।
7: তার এই আত্মত্যাগ সারা জাতি দেখেছে এবং সারা বিশ্ব দেখেছে, তারা এই আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করেছিল। তো আমরা আমাদের স্বজন হারাইছি, জুলাই শহীদ ফ্যামিলি যারা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে, সবার আগে তাদেরকে গুরুত্ব দিবেন।
5: শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ্জোহরা বলেন, বড় ছেলেকে হারানোর শোকের মধ্যেই ছোট ছেলের ক্যান্সারের চিকিৎসা নিয়ে চরম সংকটে পড়েছেন তারা। এ সময় তার পাশে দাঁড়ান বিএনপি ও আমরা বিএনপি পরিবার।
8: আমার বড় ছেলে 5ই আগস্ট মারা যায়, 10 তারিখ আগস্টের আমি পিজি হসপিটালে ভর্তি হই, 19 তারিখে আমার ছোট ছেলের ক্লোন ক্যান্সার ধরা পড়ে।
5: আহত জুলাই যোদ্ধা সুজন মোল্লা, আলামিন ও মেহেদি হাসান মিরাজেরা তুলে ধরেন তাদের বাস্তবতা। তাদের ভাষ্য, জুলাইয়ের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তখনই যখন নিশ্চিত হবে হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সম্মানজনক পুনর্বাসন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশি বিনিয়োগের মাধ্যমে লোকসানি ও বন্ধ রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আজ রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব কারখানা পুনরায় চালুর পদ্ধতিগত অগ্রগতি পর্যালোচনায় তিনি এই নির্দেশ দেন। বৈঠকে কর্মকর্তারা জানান, অনেক বেসরকারি প্রতিষ্ঠান এই কারখানাগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। শিল্প কারখানাগুলোর পুনরুজ্জীবনের জন্য তাদের প্রস্তাবগুলো যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, পুরো প্রক্রিয়াটি অবশ্যই স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশি বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে তাতে প্রতীয়মান হয় বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আজ চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ার পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এখানে একটি চাইনিজ ইকোনমিক জোন সহ আনোয়ারায় 600 একর জমিতে একটি ফ্রি ইকোনমিক জোন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বৈচিত্র্য ও ভিন্ন মতের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা। তিনি রাজধানীর তেজগাঁয়ে আল উম্মা জার্নাল ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। বর্তমান বিশ্ব এক গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে কোনোভাবে একক কোন আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানব সভ্যতার জন্য স্থায়ী সমাধান আনতে পারে না। এদিকে রাজধানীর শাহবাগের আজ সুপার মার্কেটে ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণে বাংলা কিউআর কোড ব্যবহার উদ্বুদ্ধকরণ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে একটি প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশের দিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারি কাজে কোন রকম দুর্নীতি এবং অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আজ ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এদিকে একই ভেনিউতে স্থানীয়ভাবে গঠিত শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণকালে ইয়াসির খান চৌধুরী বলেন, অনগ্রসর ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষা সহায়তা ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি সুপ্রভা সেবতী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সৌর বিদ্যুতের উপর বিশেষ মনোনিবেশ করেছে। তিনি আজ যশোর জেলা স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও জেলা স্কুল দশতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে 10,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে বিদ্যমান সমিতিগুলোর গুণগত মান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আজ 104তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরে এক আলোচনায় কথা বলেন। এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, সমবায়ীদের উৎপাদিত পণ্য আধুনিকায়নের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির করার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির 10টি অঞ্চলে আজ একযোগে ক্লিনিং ডে কর্মসূচি পালিত হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করতে ডিএসসিসি প্রতি মাসের প্রথম শনিবার ক্লিনিং ডে হিসেবে পালন করে আসছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জনসচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সামাজিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করা হয়। যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেছেন মার্কিন রাষ্ট্রদূত বেন্ট ডি ক্রিস্টেনসেন। তিনি আজ গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উৎসবের অংশ হিসেবে আয়োজিত আমেরিকান ফেয়ার বা মার্কিন মেলা পরিদর্শনের সময় এই গুরুত্বারোপ করেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুই দেশের পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করতে বাংলাদেশের মার্কিন ইতিহাস ও মূল্যবোধ আরও বেশি করে তুলে ধরতে চায় তার দেশ।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় জানাতে তেহরানে শুরু হয়েছে রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান। লাখো মানুষের উপস্থিতির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: باید این خشم که غرنده تر است.
5: شوکه استبد تهران. امام خمینی گرند مسلای شنیبار بھور تھے کہ پرویات سروچ نیتا آیت اللہ علی خامنی کے شیش شردھا جاناتے جڑو ہن لاکھو مانوش آنوشٹھانک کرمسوچی شروع آگے پورو پرانگن کانائے کانائے پورن ہو جائے کٹھور نرپتا اور جان چلاچل بھی نشےدر مدد انیک مانوش کئیک کلومیٹر پت ہٹے انوشٹھان استھلے پوچھان রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায় বিশেষভাবে প্রস্তুত করা কাজঘেরা স্থাপনায় রাখা হয়েছে আলী খামেনির মরদেহ। একই হামলায় নিহত তার পরিবারের সদস্যদের মরদেহও সেখানে রাখা হয়। অশ্রুসিক্ত চোখে শেষ শ্রদ্ধা জানান লাখো মানুষ। কালো পোশাকে শোকাহত জনতার হাতে ছিল ইরানের জাতীয় পতাকা ও প্রতিশোধের প্রতীক লাল পতাকা। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে শুক্রবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। এছাড়াও বাংলাদেশের স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানি জনগণের প্রতি সমবেদনা জানান এবং শোক বয়ে স্বাক্ষর করেন তিনি। পরে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের স্পিকার। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
12: Excellency Speaker, very pleasure meeting you.
13: Special muftakhar ang jaroor jana wajo mulaqat man jana wajis.
5: সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে তেহরানের পাশাপাশি ইরানের আরও কয়েকটি শহর এবং ইরাকেও স্মরণ অনুষ্ঠান হবে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলীয় শহর এবং খামেনির জন্মস্থান মাশহাদে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে এই রাষ্ট্রীয় বিদায় শুধু একজন নেতার শেষ যাত্রাই নয়, ইরানের রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়েরও প্রতীক। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
9: যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড তাপদাহের কারণে ব্রিটেনের কাছ থেকে আমেরিকার স্বাধীনতা লাভের 250তম বার্ষিকী চৌঠা জুলাই উদযাপন বাধাগ্রস্ত হচ্ছে। তাপদাহের কারণে ওয়াশিংটন ডিসিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। এদিকে ইউরোপে রেকর্ড তাপমাত্রার পর ফ্রান্স ও স্পেনের বিভিন্ন অংশে অসংখ্য দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: মুখোমুখি হবে। এছাড়া শেষ ষোলোর বাকি দলগুলো হল আর্জেন্টিনা, ব্রাজিল, নরওয়ে, মেক্সিকো, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, মিশর, সুইজারল্যান্ড এবং কলম্বিয়া। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব, জুলাই জাতীয় সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রমবর্ধমান দেশি বিদেশি বিনিয়োগ এবং সরকারের উন্নয়ন কৌশলের বদৌলতে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে দেশ, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বৈচিত্র্য, ভিন্নমতের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা একান্ত জরুরি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে লাখো মানুষের ঢল, বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমদ। এবং আজ শুরু ফিফা বিশ্বকাপের শেষ ষোলো পর্ব, রাতে প্রথম ম্যাচে মরক্কো কানাডার এবং দ্বিতীয়টিতে ফ্রান্স মুখোমুখি হবে প্যারাগুয়ের।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ মুসাববিরুল ইসলাম। দীর্ঘ দুই দশক পর দেশের ভিসা নীতিতে পরিবর্তন আনছে বাংলাদেশ। মূলত বিদেশীদের বাংলাদেশে প্রবেশ ও প্রস্থান প্রক্রিয়া আরও সহজ, সুশৃঙ্খল ও সেবামুখী করতে এবং ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে ২০০৬ সালের প্রণীত ভিসা নীতিকে হালনাকাত করে ভিসা নীতি ২০২৬ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন ভিসা নীতির খসড়া প্রস্তাব করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি পর্যালোচনা ও সংশোধনের জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটিও গঠন করা হয়েছে। প্রস্তাবিত নীতির মাধ্যমে দেশের অভিবাসন কাঠামো আধুনিক করা এবং ভিসা সেবা আরও দক্ষ ও কার্যকর করা হবে। এতে বিদেশী বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান আদান প্রদান সহজ করা এবং পারস্পরিকতার ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া ভিসা ব্যবস্থাপনায় জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাও এই নীতির অন্যতম লক্ষ্য। বর্তমানে কার্যকর ভিসা নীতিটি ২০০৬ সালে প্রণীত হয়। ২০ বছর আগের ওই নীতিটি মূলত বিদেশীদের আগমন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার ওপর জোর দিয়ে তৈরি করা হয়েছিল, যার কারণে আমলাতান্ত্রিক জটিলতা ও ভিসা পেতে প্রায়ই বিলম্ব ঘটত। কিন্তু সময়ের পথপরিক্রমায় বাংলাদেশ এখন অর্থনীতি, ব্যবসা, বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান, প্রবাসে শ্রমিক পাঠানো, পর্যটন ও দক্ষ জনশক্তি আকর্ষণ ইত্যাদি ক্ষেত্রে অনেক এগিয়েছে। এই বদলে যাওয়া বাংলাদেশকে উন্নয়নের পথপরিক্রমায় আরও এগিয়ে নিতে এবং একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ২ দশক প্রাচীন এই পুরনো ভিসা নীতিটি সংস্কার করে এটিকে হালনাগাদ তথা যুগোপযোগী করাটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছিল। এই লক্ষ্যে ভিসা নীতি ২০২৬ প্রবর্তনের জন্য একটি খসড়া পর্যালোচনা শুরু করেছে সরকার। প্রস্তাবিত ভিসা নীতিতে মোট ৩৪টি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়া পর্যালোচনা ও সংশোধন শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি উপস্থাপন করবে মন্ত্রিসভা কমিটি। উল্লেখ্য, ভিসা হল কোন একটি দেশের সরকারের দেওয়া একটি আনুষ্ঠানিক অনুমতিপত্র বা অনুমতি।

0: নিয়ন্ত্রণ যা একজন বিদেশি নাগরিককে সেই দেশে প্রবেশ, নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান বা ভ্রমণের বৈধতা দেয়। ভিসা সাধারণত পাসপোর্টে দেওয়া হয়। নিজ দেশের বাইরে অন্য কোনো দেশে ভ্রমণ, লেখাপড়া, ব্যবসা বা কাজ করার জন্য পাসপোর্টের পাশাপাশি এই অনুমতির প্রয়োজন হয়। অন্যদিকে একটি দেশের ভিসা নীতি হল সেই দেশের সরকারের প্রণীত কিছু নির্দিষ্ট নিয়ম ও আইন, যা নির্ধারণ করে কোন দেশের নাগরিকরা তাদের সীমান্তে প্রবেশ করতে পারবে এবং কাদের জন্য প্রবেশের অনুমতি বা ভিসার প্রয়োজন হবে। বিশ্বের অন্য সব দেশের মতো বাংলাদেশেরও নিজস্ব ভিসা নীতি রয়েছে। উন্নত ও বহু অভিবাসীর দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা বা যুক্তরাজ্যে অনেক ধরনের ভিসা ব্যবস্থা চালু আছে এবং প্রতিটি ক্ষেত্রেই আলাদা নিয়ম করা হয়ে থাকে। সেখানে পরিবর্তিত পরিস্থিতিতে এই নিয়মে পরিবর্তন আনা হয়। তাছাড়া ভিসা মুক্ত ভ্রমণ, অন অ্যারাইভাল ভিসা, ভিসা নেওয়ার প্রক্রিয়া, প্রয়োজনীয় শর্তাদি এবং এর পাশাপাশি কোন নির্দিষ্ট দেশের জন্য ভিসা নিষেধাজ্ঞা থাকলে সেগুলো সন্নিবেশিত করে ভিসা নীতি তৈরি করা হয়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা জারি আছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। দেশ ভেদে ভিসা নীতি আলাদা হয়ে থাকে। মূলত সরকারগুলো জাতীয় নিরাপত্তা, অভিবাসন নিয়ন্ত্রণ, পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পর্যটন খাতকে কেন্দ্র করে তাদের নিজস্ব ভিসা নীতি তৈরি করে থাকে। মুখ্যত একটি আধুনিক, দক্ষ ও সেবামুখী ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে তাদের দুই দশক পুরনো 2006 সালের ভিসা নীতি সংশোধন করে নতুন ভিসা পলিসি 2026 প্রণয়নের কাজে হাত দিয়েছে সরকার। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, পর্যটন খাতের প্রসার এবং দক্ষ বিদেশী পেশাজীবীদের বাংলাদেশে আসা সহজ করা, অর্থাৎ বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে দ্রুত ভিসা দেওয়া সম্ভব হবে। এতে করে বিদেশি বিনিয়োগ বাড়ার সম্ভাবনা সৃষ্টি হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ হবে রাত 9:30।
1: বাংলাদেশ বেতার এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, আবু জাফরের কথায়, ফরিদা পারভিন ও আবু জাফরের কণ্ঠে।

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের আয়োজন। তবে আপনারা এখন থেকে আমাদেরকে শুনতে পাবেন FM 88.8 MHz-এ। FM 88.8 MHz-এর অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সাথে থাকুন, শুনতে থাকুন।

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের আয়োজন। তবে আপনারা এখন থেকে আমাদেরকে শুনতে পাবেন FM 88.8 MHz-এ। FM 88.8 MHz-এর অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সাথে থাকুন, শুনতে থাকুন।

দেশাত্মবোধক গানটি শুনলেন রুনা লায়লার কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। নাটক দুঃখে যাদের জীবন গড়া, রচনা মোহাম্মদ ওসমান গরি, প্রযোজনা শামীম জান কাদরি, প্রচারিত হবে বিকেল 3:05। প্রতিদিনের মতোই বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ শুনতে পাবেন বেলা 1:05। এবারে জানাব আমাদের আগামীকালের সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান প্রচারিত হবে সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20 FM 88.8 মেগাহার্জে। স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী প্রচারিত হবে সকাল 8:30। এছাড়া দুপুর 12:30 আফরোজ আরা রেনুর কণ্ঠে আধুনিক গান শুনবেন। সকাল 9:05 প্রচারিত হবে রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান। এছাড়াও বিকেল 4:05 ছায়াছবির গান শুনতে পাবেন। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12:20, শিল্পী আশরাফুন নাহার দিনু। সন্ধে 6:10 প্রচারিত হবে বাউল গানের অনুষ্ঠান। পল্লীগীতি শুনবেন দুপুর 12:40, শিল্পী ভবেন্দ্রনাথ।

0: বিশ্বাস। এছাড়া প্রতিদিনের মতোই এফএম 88.8 MHz এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত 9টায়। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আগামীকালের আমাদের আয়োজনমালার সময়সূচি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। তেলোয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة

وصدق الله ورسوله إلا إيمانا.

0: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
1: শ্রোতা বন্ধুরা, একে একে ফুরিয়ে এলো আমাদের আজকের সমস্ত আয়োজন। আগামীকাল সকাল ঠিক 7:59 শুরু হবে আমাদের আগামীকালের অধিবেশন। নিশ্চয় শুনবেন, সেই প্রত্যাশা রেখে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সুসময় কামনা করে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।